0: এখন তর্জমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ এহসানুল হক।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা হিজরের 86 আয়াত থেকে 92 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই আপনার রব মহান সৃষ্টিকর্তা ও মহাজ্ঞানী। অবশ্যই আমি আপনাকে 7 আয়াত বিশিষ্ট সূরা দিয়েছি, যা নামাজের ভেতরে ও বাইরে বারবার পঠিত হয়। আরও দিয়েছি জীবনের বিধান হিসেবে মহাগ্রন্থ আল কোরআন। আমি এদের কিছু লোককে ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি আপনি কখনো তাকাবেন না, তাদের অবস্থার উপর আপনি কোনো রকম দুশ্চিন্তা করবেন না, তাদের বদলে আপনি সর্বদা ইমানদারদের দিকেই ঝুঁকে থাকবেন। হে নবী, আপনি বলুন, নিঃসন্দেহে আমি হচ্ছি জাহান্নাম সম্পর্কে সুস্পষ্ট সতর্ককারী। যারা বিভিন্ন দল উপদলে বিভক্ত তাদের উপরও আমি এভাবে কিতাব নাজিল করেছিলাম। এরা হচ্ছে সেসব লোক যারা কোরআনকে খণ্ড খণ্ড করে দিয়েছিল। হে নবী, আপনার মালিকের শপথ, আমি তাদের অবশ্যই প্রশ্ন করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। কল্যাণকামী সমাজ ও সভ্যতা প্রতিষ্ঠার জন্য সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ একটি গুরুত্বপূর্ণ বিষয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণে তোমাদের সৃষ্টি করা হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের বাধা দেবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। সূরা আলী ইমরান আয়াত 110। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে এমন একটি জাতি হওয়া উচিত যারা সব ভালো কাজের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজে নিষেধ করবে, প্রকৃতভাবে তারাই সফলকাম সম্প্রদায়। সূরা আলী ইমরান আয়াত 104। অসৎ কাজে নিষেধ করা মুমিনের অন্যতম গুণ। এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, তারা হচ্ছে আল্লাহর দিকে বারবার প্রত্যাগমনকারী আর ইবাদতকারী তা প্রশংসাবাণী উচ্চারণকারী, জমিনে বিচরণকারী তার সামনে রুকু ও সেজদাকারী, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধাদানকারী এবং আল্লাহর সীমারেখা সংরক্ষণকারী। সূরা তাওবা আয়াত 112। এমন গুরুত্বপূর্ণ বিধান পালনে নারীদেরও ভূমিকা রয়েছে। ইরশাদ হয়েছে, মুমিন পুরুষ ও মুমিন নারী তারা সবাই পরস্পরের বন্ধু ও সহযোগী, তারা ভালো কাজের হুকুম দেয় এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা তাওবা আয়াত 71। যারা সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা দেওয়ার কাজে এগিয়ে আসেন না তাদের নিন্দা করা হয়েছে পবিত্র কোরআনে। ইরশাদ হয়েছে, বনি ইসরাইল জাতির মধ্য থেকে যারা কুফুরির পথ অবলম্বন করেছে তাদের উপর দাউদ ও মরিয়াম পুত্র ঈসা আলিহিসাল্লাম অভিসম্পাত করেছেন, কারণ তারা বিদ্রোহী হয়ে গিয়েছিল এবং বাড়াবাড়ি করতে শুরু করেছিল। সূরা মাঈদা আয়াত 78 ও 79। অন্যায় বাধা দেওয়ার সামর্থ্য না থাকলে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যদি কোনো খারাপ কাজ বা বিষয় দেখে তাহলে সে যেন হাত দিয়ে তা পরিবর্তন করে দেয়, যদি তা করতে অপারগ হয় তাহলে যেন মুখ দিয়ে তার প্রতিবাদ করে, যদি তাও করতে সক্ষম না হয় তাহলে যেন অন্তর দিয়ে তা ঘৃণা করে। আর এটাই হচ্ছে ইমানের মধ্যে সবচেয়ে দুর্বলতম স্তর। সহিহ বুখারী হাদিস 194। সমাজে এই ইবাদতের চর্চা বন্ধ হয়ে গেলে ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। অবুজ ও গাফেল ব্যক্তিরা আল্লাহর পথ চিনতে পারে না, ফলে অন্যায় কাজে ডুবে থাকে মানুষ। তখন মহান আল্লাহর ক্রোধ বেড়ে যায়, ওই সমাজে আজাব নেমে আসে এবং তাদের কোনো দোয়াও কবুল করা হয় না। হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার হাতে আমার জীবন তার শপথ করে বলছি, তোমরা অবশ্যই ভালো কাজে মানুষকে আদেশ দেবে এবং অবশ্যই অন্যায় থেকে নিষেধ করবে, যদি তা না করো তাহলে আল্লাহ তোমাদের উপর তার পক্ষ থেকে শাস্তি প্রেরণ করবেন, এরপর তোমরা তার নিকট প্রার্থনা করলেও তিনি কবুল করবেন না। সুনানুত তিরমিজি হাদিস নম্বর 2169। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহান আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে প্রতিষ্ঠিত থাকে এবং যে সীমা লঙ্ঘন করে তাদের দৃষ্টান্ত সেই যাত্রী দলের মতো যারা লটারির মাধ্যমে এক নৌযানে নিজেদের স্থান নির্ধারণ করে নিল। তাদের কেউ স্থান পেল ওপর তলায় আর কেউ নিচ তলায়। পানির ব্যবস্থা ছিল ওপর তলায়, কাজেই নিচের তলার লোকেরা পানি সংগ্রহকালে ওপর তলার লোকদের ডিঙিয়ে যেত। তখন নিচ তলার লোকেরা বলল, ওপর তলার লোকদের কষ্ট না দিয়ে আমরা যদি নিজেদের অংশে একটু ছিদ্র করে নেই তবেই তো ভালো হয়। এ অবস্থায় তারা যদি এদের আপন মর্জির উপর ছেড়ে দেয় তাহলে সবাই ধ্বংস হয়ে যাবে, আর যদি তারা এদের হাত ধরে রাখে অর্থাৎ এই নৌযান ছিদ্র করা থেকে তাদেরকে বাধা প্রদান করে তাহলে তারা সবাই রক্ষা পাবে। সহিহ বুখারী হাদিস 2493। মুমিন মুসলমানদের জন্য বাঞ্ছনীয় সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে নিষেধ করা। আল্লাহ তাআলা সৎ কাজের আদেশ ও অন্যায় কাজে বাধা দেওয়ার শক্তি, সাহস ও সামর্থ্য মুসলিম উম্মাকে দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ। এই সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

জানি খোদা দেবে আমায় আমার প্রতিদান।

0: অতি সুমহান।
1: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
2: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন শঙ্কর কুমার মিস্ত্রি।
3: ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম ইয়েন চরাচরম তৎপদম দর্শিতম ইয়েন তস্মৈ শ্রী গুরাবে নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওং নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্ম ইয়োগ শ্রী ভগবানুবাস। ইন্দ্রিয়াণি মন বুদ্ধি অশ্ব অধিষ্ঠানম উচ্চতে এতই বিময়হতি এষ জ্ঞানম আবৃত দেহিনাম। সরলার্থ, ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি এগুলোকে কামের আশ্রয়স্থল বলা হয়। এই কামই ইন্দ্রিয় মন ও বুদ্ধির দ্বারা জ্ঞানকে আবৃত করে, জীবকে মোহিত করে। মন বুদ্ধি ও ইন্দ্রিয় মানুষের বশে না থাকার ফলে কাম তাদের উপর আধিপত্য করে থাকে। কাম মনকে আশ্রয় করে, বহুবিধ সুখের কল্পনা করে, বুদ্ধিকে আশ্রয় করে, উহা নিশ্চয় করে, জ্ঞানেন্দ্রিয়সমূহকে আশ্রয় করে, রূপরসাদি বিষয় ভোগ করে, কর্মেন্দ্রিয়সমূহকে আশ্রয় করে, বিরুদ্ধ কর্ম করে। ইন্দ্রিয় মন ও বুদ্ধির সাহায্যে মানুষকে মোহচ্ছন্ন করে, আত্মজ্ঞানে প্রকাশ হতে দেয় না। তাই কল্যাণকামী মানুষের উচিত নিজ মন বুদ্ধি ইন্দ্রিয়াদির থেকে কামরূপ শত্রুকে দূর করা, যাতে ভগবত প্রাপ্তিরূপ অমূল্য মনুষ্য জীবন নষ্ট করতে না পারে। ওম তস্মাত্তুম ইন্দ্রিয়ানি আদৌ নিয়ম্য ভরতর্ষব পাপমানং প্রজহি হি এনম জ্ঞান বিজ্ঞান নাশনম। হে ভরতশ্রেষ্ঠ, সেজন্য তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে বশীভূত করে জ্ঞান বিজ্ঞানের বিনাশকারী মহাপাপী ক্ষতিকারক কামকে বিনাশ করো। কাম প্রবল শত্রু, কাম সমস্ত অনর্থের মূল। কাম সহজে আয়ত্তে আসে না, তাই তার আশ্রয় স্থান অবরুদ্ধ করে ইন্দ্রিয়সমূহ সংযত করো। কিন্তু ইন্দ্রিয়সমূহ এবং মনকে সংযত করা খুব কঠিন। আমি কি তা করতে পারবো? এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ তার সামর্থ্য বলে উৎসাহ দিচ্ছেন। ইন্দ্রিয়ানি পরাণী আহু ইন্দ্রিয়েভ্য পরম মনঃ মনস তু পরা বুদ্ধি ইয় বুদ্ধে পরত তু স। ভগবান বললেন, হে অর্জুন, এই জড়দেহ থেকে ইন্দ্রিয়গুলো শ্রেষ্ঠ অর্থাৎ সূক্ষ্ম এবং বলবান বলে জানবে। ইন্দ্রিয় অপেক্ষা মন শ্রেষ্ঠ, মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি অপেক্ষাও যিনি শ্রেষ্ঠ তিনি তোমার আত্মা। সেজন্য ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি সংযত করতে তুমি সক্ষম। ভগবান আত্মাকে সর্বশ্রেষ্ঠ মনে করে কামরূপ শত্রু বধ করার জন্য নির্দেশ দিচ্ছেন। এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্থব্য আত্মন আত্মনা জহি শত্রু মহাবাহ কামরূপম দুরাসদম। হে মহাবাহ, এভাবে বুদ্ধি থেকেও শ্রেষ্ঠ আত্মাকে জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধি দ্বারা মনকে নিশ্চল করে কামরূপ দুর্জয় শত্রুকে নাশ করো। ইন্দ্রিয়গণ বিষয়ভোগে বিরত থাকলেও বিষয় অভিলাষ বিদূরিত হয় না, কিন্তু আত্মা সর্বশ্রেষ্ঠ জেনে তাতে চিত্ত স্থির করতে পারলি, অনন্য ভক্তিযোগে ভগবানে আত্মসমর্পণ করলেই প্রকৃতির বন্ধন দূর হয়, ইন্দ্রিয় বিষয়ে রাগদ্বেষ লোপ পায়, কামনা দূর হয়। বেদ শান্তিবাণী। ওম সর্বেষাং মঙ্গলাম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলের দৃষ্টি মঙ্গলময়ী হোক, জগতে কেহ যেন দুঃখ না পায়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
2: এতক্ষণ পবিত্র গীতা থেকে পাঠ করলেন শঙ্কর কুমার মিস্ত্রি।
4: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:32, অস্ত যাবে 6:34। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 kHz, FM 90 MHz, FM 106 ও FM 102 MHz।

স্বাগত শ্রোতা জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়েড অনুষ্ঠান। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির শুনবেন সকাল 7:45, সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু শুনবেন বেলা 11:05, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30, ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালি বন্ধু শুনবেন বেলা 2:20, স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসুগুড়ি ছোট পরিবার বিকেল 4:05, ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ শুনবেন বিকেল 5:30, কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05, সন্ধ্যে 7:05 শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30, রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার, রাত 9:05 শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ, রাত 10:00 নাটক ছায়া দম্পতি, কাহিনী লিখেছেন রাহাত খান, বেতার নাট্যরূপ শাহজাহান আলী সাজু এবং প্রযোজনা করেছেন নাজমুল হুদা।

এফএমের অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 6টা থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভোরের গান। গীতিকার গাজী আব্দুর রাজ্জাক, সুর করেছেন ইউনুস আলী, শিল্পী সাবিনা আক্তার রুনা।

0: ভোরের ওই লাল সূর্যটা আমাকে বলল, ভোরের গানটি শুনলেন, শিল্পী ছিলেন সাবিনা আক্তার রুনা।
1: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাবপত্র দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি।
0: স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। আরেকটা কথা মনে রাখবেন, যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ করে দিন।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী এম এ মান্নান। শিল্পী প্রথমে গিয়েছেন বাঁশি বাজায় কে কদম তলায়।

0: স্টুডিও রেকর্ডে দোকানে নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন এম এ মান্নান।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গো, রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মিতা হক।

0: দোকানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মিতা হক। মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, কৃষি কাজের সাথে আছেন। আপনাদের সাথে আছি আমি বৈশাখী, আমন্ত্রণ জানাচ্ছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠানে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আখ বাংলাদেশের একটি অন্যতম প্রধান অর্থকরী ফসল, যা চিনি ও গুড় তৈরির প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। সঠিক জাত নির্বাচন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে আখ চাষ করে প্রতি বিঘা জমিতে দ্বিগুণ বা তিনগুণ লাভ করা সম্ভব। তবে বন্যা ও জলাবদ্ধতা আখ চাষের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে পড়ে কখনো কখনো। এটি আখের বৃদ্ধি কমায়, গাছ হলুদ করে এবং লাল পচা রোগ বাড়ায়। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন বন্যা ও জলাবদ্ধতায় আখ চাষে করণীয় সম্পর্কে। এ বিষয় নিয়ে কথা বলবেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, শস্য বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা।
1: বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, অসংখ্য নদ নদী, খাল বিল, হাওর ও নিম্নাঞ্চল থাকার কারণে প্রতি বছর দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধতা দেখা দেয়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতিবৃষ্টি, আকস্মিক বন্যা এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার ঘটনাও দিন দিন বাড়ছে। এর ফলে বিভিন্ন ফসলের মতো আখেরও উল্লেখযোগ্য ক্ষতি হয়। তবে কিছু আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনা অনুসরণ করলে এই ক্ষতি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব। প্রথমেই বন্যা ও জলাবদ্ধতার মধ্যে পার্থক্য জানা প্রয়োজন। বন্যা হল প্রবল বৃষ্টি বা উজান থেকে নেমে আসা ঢলের কারণে সৃষ্ট প্রবাহিত পানি, যা স্বল্প সময়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে। অন্যদিকে জলাবদ্ধতা হল বৃষ্টি বা বন্যার পর পানি নিষ্কাশনের অভাবে জমিতে দীর্ঘ সময় ধরে পানি জমে থাকা। আখ গাছ কিছু সময়ের জন্য পানি সহ্য করতে পারলেও দীর্ঘদিন জলাবদ্ধ অবস্থায় থাকলে শেকড়ে অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, গাছের বৃদ্ধি ব্যাহত হয়, কুশি কমে যায় এবং ফলন উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। তাই আখ চাষ শুরু থেকেই কিছু সময় বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। সর্বপ্রথম জলাবদ্ধতা ও বন্যা সহিষ্ণু আধুনিক আখের জাত নির্বাচন করা প্রয়োজন। বর্তমানে ঈশ্বরদী 37, ঈশ্বরদী 38, ঈশ্বরদী 39, ঈশ্বরদী 40, বিএসআরআই আখ 43, বিএসআরআই আখ 44, বিএসআরআই আখ 45, বিএসআরআই আখ 46 এবং বিএসআরআই আখ 48 জাতগুলো তুলনামূলকভাবে এ ধরনের পরিবেশে ভালো ফলন দিতে সক্ষম। এলাকার উপযোগী জাত নির্বাচনের জন্য স্থানীয় কৃষি অফিস বা সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানের পরামর্শ গ্রহণ করা উচিত। আখ রোপণের সময়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগাম রোপণ করলে গাছ শক্ত ভিত্তি তৈরি করতে পারে এবং বন্যা বা জলাবদ্ধতার ক্ষতি তুলনামূলকভাবে কম হয়। তাই সম্ভব হলে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির মধ্যেই আখ রোপণ সম্পন্ন করা ভালো। রোপণের সময় সুপারিশকৃত মাত্রায় জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে এবং নির্ধারিত সময়ে উপরি সার প্রয়োগ সম্পন্ন করতে হবে, যাতে গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং প্রতিকূল পরিবেশ মোকাবেলার সক্ষমতা অর্জন করতে পারে। বর্ষা শুরু হওয়ার আগেই আখের গুড়ায় ভালোভাবে মাটি তুলে দিতে হবে এবং প্রয়োজন হলে ঝাড় বেঁধে দিতে হবে। এতে গাছ সহজে হেলে পড়ে না এবং স্রোতের আঘাতও অনেকাংশ সহ্য করতে পারে। পাশাপাশি জমিতে এমনভাবে নালা তৈরি করতে হবে যাতে অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত বের হয়ে যেতে পারে, কারণ যত দ্রুত পানি নিষ্কাশন করা সম্ভব হবে আখের ক্ষতিও তত কম হবে। আখ রোপণের পর প্রথম 3 মাস আগাছা দমন ও মালচিং এর প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে। আগাছা শুধু খাদ্য ও পানির জন্য প্রতিযোগিতা করে না, বরং জলাবদ্ধ অবস্থায় বিভিন্ন রোগ ও পোকার বিস্তারেও সহায়তা করে। এছাড়া জলাবদ্ধ অবস্থায় জমিতে কচুরিপানা, শ্যাওলা ও অন্যান্য জলজ আগাছা জন্মাতে পারে। এগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে যাতে আখের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত না হয়। বন্যাপ্রবণ এলাকায় যেসব জমিতে প্রবল স্রোতের আশঙ্কা থাকে সেখানে জমির চারপাশের আইল বরাবর দৈঞ্চা বপন করা যেতে পারে। দৈঞ্চা একটি প্রাকৃতিক প্রতিরোধক হিসেবে কাজ করে এবং স্রোতের গতি কমিয়ে মাটির ক্ষয় ও আখের ক্ষতি কমাতে সাহায্য করে। বন্যার সময় আখের মাথার অংশে ইঁদুর ও অন্যান্য পোকামাকড়ের আক্রমণ বেড়ে যেতে পারে, তাই নিয়মিত জমি পর্যবেক্ষণ করতে হবে। আক্রমণের লক্ষণ দেখা দিলে সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অপ্রয়োজনীয়ভাবে রাসায়নিক বালাই নাশক ব্যবহার না করে অনুমোদিত ও নিরাপদ পদ্ধতি অনুসরণ করাই উত্তম। জলাবদ্ধতা বা বন্যার পানি নেমে যাওয়ার পরও কৃষক ভাইদের দায়িত্ব শেষ হয়ে যায় না। যত দ্রুত সম্ভব জমি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত আখের পরিচর্যা করতে হবে। যেসব আখ পরিপক্ক হয়েছে সেগুলো দ্রুত কর্তন ও মারাই করলে গুণগত মান বজায় থাকে এবং অর্থনৈতিক ক্ষতিও কম হয়। পরিশেষে বলতে চাই, বন্যা ও জলাবদ্ধতা আমাদের দেশের একটি বাস্তবতা। এগুলো পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও আধুনিক জাত নির্বাচন, আগাম রোপণ, সুষম সার ব্যবস্থাপনা, সময় মতো মাটি দেয়া, কার্যকর পানি নিষ্কাশন, নিয়মিত আগাছা ও পোকামাকড় দমন এবং বন্যা পরবর্তী দ্রুত পরিচর্যার মাধ্যমে আখের ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হয়। সচেতনতা, পরিকল্পনা এবং আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক প্রয়োগেই পারে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আখের উৎপাদন ধরে রাখতে।
0: আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি এবং এই কৃষির যে গুরুত্বপূর্ণ কিছু ফসল আছে তার মধ্যে আখ অন্যতম এবং আমাদের বাংলাদেশের অধিকাংশ জায়গায় কিন্তু আখ উৎপাদনের মাধ্যমে কৃষকরা নিজেদেরকে সমৃদ্ধ করছে। অনুষ্ঠানের এ পর্যায়ে শুনবেন একটি গান, ঔষধি গাছের গুণগানের তুলনা জানায়। সিদ্দিকুর রহমানের কণ্ঠে চমৎকার এই গানটিতে কথা লিখেছেন দীন মোহাম্মদ আকন্দ, সুর করেছেন মোহাম্মদ আসাদুজ্জামান খান।

শ্রোতা বন্ধুরা, চমৎকার এই গানটি শুনতে শুনতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের আজকের কৃষি সমাচার অনুষ্ঠানের একদম শেষের দিকে। যাবার আগে বলে যেতে চাই, গুড় উৎপাদনের জন্য আখ ব্যবহার করে চিনিকলগুলোর ওপরে চাপ কমানোর মাধ্যমে গুড় শিল্পের বিকাশ ঘটিয়ে দেশের চিনি ও গুড়ের চাহিদা পূরণে ভূমিকা রাখা সম্ভব। এতে যেমন গুড় শিল্পে মানুষের কাজের সুযোগ বৃদ্ধি পাবে, সেই সাথে চিনি আমদানির পরিমাণ কমিয়ে দেশে বৈদেশিক মুদ্রার খরচ বাঁচানো সম্ভব হবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন বৈশাখী খাতুন, সম্পাদনা করলেন মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, আঠাশে শ্রাবণ, আঠাশে সফর, বারোই আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি পারভিন আহসান। শুরুতেই শিরোনাম। জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে। বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। আগামী 27 আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করেছে সরকার, বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। অভিবাসী চিন্তাধারা দৃষ্টি দিয়ে বাংলাদেশের জনমিতে বোঝা যাবে না বলে মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। মাসে একদিন স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। হরমুজ প্রণালী নিয়ে আলোচনার অগ্রগতির প্রেক্ষাপটে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বাংলাদেশ অনূর্ধ্ব 23 এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে তিন ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আজ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। তিনি বলেন, দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। এজন্য দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা দেবে। অনুষ্ঠানে দেশের প্রকৃত উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, সরকার তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে। উদ্যোক্তাদের সহযোগিতা করা গেলে একদিকে মানুষের কর্মসংস্থান ও জীবনের নিশ্চয়তা তৈরি হবে, অন্যদিকে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ অবশ্যই আসবে এবং সরকার সেটি চায়, তবে নিজের দেশের নিজস্ব বিনিয়োগকারী ও উদ্যোক্তাদেরও উৎসাহিত করতে হবে। তাদের ব্যবসা ও বিনিয়োগের জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু নীতি সহায়তা দরকার তা দেওয়া হবে। সরকারের নীতির মূল উদ্দেশ্য সমাজের সব শ্রেণী পেশার মানুষের জন্য সুযোগ তৈরি করা, উল্লেখ করে তারেক রহমান বলেন, সবার সহযোগিতায় একটি সুন্দর ও শক্তিশালী দেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এমচেম এর একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে একথা বলেন। এমচেম বাংলাদেশের পক্ষে সংগঠনটির সভাপতি ও মাস্টার কার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামাল 8 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এমচেম প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে জানান, সংগঠনটি বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিসা একটি প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার বাংলাদেশে স্থাপনের জন্য ভিসার প্রতিনিধির প্রতি আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন গতকাল সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারিত্বকে স্বাগত জানান। তিনি বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার উপরও গুরুত্ব আরোপ করেন। এ সময় স্টিফেন কার্পিন বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে ভিসার আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক সম্ভাবনার কথাও তুলে ধরেন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী 27 আগস্ট শুরু হবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে গতকাল এই অধিবেশন আহ্বান করেন। এ সংক্রান্ত জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়, 27 আগস্ট বিকেল 3টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হবে। উল্লেখ্য, গত 15 জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শেষ হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আগামী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি গতকাল জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের একথা জানান। ইসির সিনিয়র সচিব বলেন, সংসদ সদস্যদের সুবিধার জন্য অধিবেশন কক্ষে 3টি স্বচ্ছ ব্যালট বাক্স স্থাপন করা হবে, যার যেকোনো একটিতে তারা ভোট দিতে পারবেন। তিনি বলেন, ভোট গ্রহণ সমাপ্তির পরপরই ব্যালট বাক্সগুলোর সামনেই সরাসরি ভোট গণনা শুরু হবে এবং প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন সবার সামনে ফলাফল ঘোষণা করবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করেছে সরকার। তিনি গতকাল রাজধানীতে জ্বালানি খাতের সংকট, সম্ভাবনা ও উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের শিল্প ও অর্থনীতির টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন টেকসই অবকাঠামো গড়ে তোলা। তিনি বলেন, এলএনজি অবকাঠামোর ক্ষেত্রে কোন একটি স্থাপনায় দুর্ঘটনা ঘটলে যাতে সারা দেশের শিল্প কারখানায় এর নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এলএনজি সরবরাহের সম্ভাব্য সংকট মোকাবেলায় বিকল্প ব্যবস্থা এবং সময় নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান ইকবাল হাসান মাহমুদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, অভিবাসী চিন্তাধারা দৃষ্টি বা চশমা দিয়ে বাংলাদেশের জনমিতি বা নৃবিজ্ঞানকে বোঝা সম্ভব নয়। ভৌগোলিক ও নৃতাত্ত্বিক বিচারে বাংলাদেশে আদিবাসী শব্দ ও ধারণাটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে চিটাগাং হিল ট্রাক্স রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশের জন্য আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক শীর্ষক এক গোল টেবিল আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন। কোন ধরনের পাতানো ফাঁদে পা দিয়ে আদিবাসী শব্দের নতুন বয়ান তৈরি না করার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো অভিবাসী রাষ্ট্রগুলোর বাস্তবতার সাথে বাংলাদেশের কোন মিল নেই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ভৌগোলিক ও সাংবিধানিক বাস্তবতায় বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সকল নাগরিকের একটি পরিচয়, আমরা সবাই বাংলাদেশি, এখানে কোন আদিবাসী গোষ্ঠী নেই। তিনি বলেন, সকলে বাংলাদেশের অধিবাসী, সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও সুযোগ সুবিধা সমানভাবে সুরক্ষিত। দেশের স্কুল শিক্ষার্থীদের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে পরিচিত করাতে মাসে একদিন সরকারি ব্যবস্থাপনায় জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে একথা জানান।
2: জুলাই জাদুঘর, গণ অভ্যুত্থান জাদুঘর, এই জাদুঘরের একটা দিন আমরা স্কুলের জন্য নির্ধারণ করার সিদ্ধান্ত নীতিগতভাবে নিয়েছি। স্কুলের শিশুদেরকে আমরা, উপরের ক্লাসের যারা আছেন তাদেরকে আমরা সরকারি উদ্যোগে এই জাদুঘরে নিয়ে এসে এই জাদুঘর দেখানোর ব্যবস্থা করব। এটা শুধু এই জাদুঘর না, আমাদের জাতীয় জাদুঘর যেটা আছে সেখানেও ইনফ্যাক্ট না সব স্কুল, এটা ইনফ্যাক্ট পর্যায়ক্রমে সব স্কুলেই হবে। এটা ওখানে শুরু হয়ে গেছে। আপনারা খেয়াল করবেন যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন সেরকম একটা অংশ হিসেবে, এবং এটা শুধু মাত্র এক দুটো জাদুঘর না, ঢাকা এবং ঢাকার বাইরে অন্যান্য জাদুঘরেও আমরা একই রকম পদক্ষেপ নেব।
0: ব্রিফিংয়ে ডাক্তার জাহিদুর রহমান বলেন, দেশে নিরবচ্ছিন্ন ও নিরাপদ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সরকার বেসরকারি পর্যায়ে পরিশোধিত জ্বালানি আমদানি সংরক্ষণ পরিবহন বিতরণ ও বিপণন নীতিমালা 2026 খসড়া প্রণয়নের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এই নীতিমালার মূল লক্ষ্য হচ্ছে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে সরকারি ব্যবস্থার পাশাপাশি বেসরকারি খাতের অবকাঠামো ও বিনিয়োগ সক্ষমতাকে জাতীয় স্বার্থে কাজে লাগানো। প্রস্তাবিত নীতিমালা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, এই নীতিমালার মাধ্যমে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই। জনগণের স্বার্থ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা নিশ্চিত করেই নীতিমালা চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীলতা ও উচ্চ প্রবৃদ্ধির জায়গায় নিয়ে যাওয়ার জন্য নানা পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। তিনি গতকাল চট্টগ্রামে কাস্টমস ও বন্দরের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক যৌথ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন। কাস্টমস ও বন্দরে অনিয়মের সাথে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতায় কোন অনৈতিক ব্যবসা চলতে দেয়া হবে না। বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইক্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই সহায়তা চান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবর্তনই এই সংকটের একমাত্র সমাধান। সুইডেনের রাষ্ট্রদূত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন ও পুনর্বাসনের উপর গুরুত্ব আরোপ করেন এবং রোহিঙ্গা নারী ও শিশুদের শিক্ষা এবং সার্বিক নিরাপত্তার জন্য কাজ করার বিষয়ে সুইডেনের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। বৈঠকে নিরাপত্তা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, ব্যবসা বাণিজ্যের প্রসার ও কারিগরি শিক্ষার উন্নয়ন সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়। শিক্ষামন্ত্রী ড আনাম হেসন হক মিলন বলেছেন, শিক্ষকদের অবসর ভাতার 7,000 কোটি টাকা আত্মসাত করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন শীর্ষক সেশনে একথা বলেন।
4: আর এই 15,000 অফশোর ভাতা, যে অফশোর ভাতা 7,000 কোটি টাকা আত্মসাত করে নিয়েছে, এই 2026 পর্যন্ত শিক্ষকদের অফশোর ভাতা দেওয়া সম্ভব হয়নি।
3: শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকার 15ই আগস্ট পালনের নামে 1,000 কোটি টাকা ব্যয় করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থান সহ সব খাতের উন্নয়নে সমান গুরুত্ব দিয়ে কাজ করছেন।
4: তিনি 300 কোটি টাকা থোক বরাদ্দ দিয়েছেন, 1,800 কোটি টাকা আমাদের অনুদান দিয়েছেন, সেই টাকা দিয়ে আমরা শিক্ষকদেরকে এই 15ই আগস্ট আমরা 75,000 শিক্ষককে আমরা অবসর ভাতা দিতে যাচ্ছি।
3: বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ গুরুত্বপূর্ণ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে নতুন নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহার্য বিদ্যুতের সিংহভাগ সৌর বিদ্যুৎ ব্যবহার করতে হবে। এছাড়া অন্যান্য সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। বেসরকারি কুরিয়ার সার্ভিসগুলোর দ্রুত সেবার কাছেই ক্রমেই পিছিয়ে পড়ছিল সরকারি ডাক বিভাগ। মানুষ ভুলতে বসেছিল পোস্ট অফিসের কথা। কম খরচে অল্প সময়ে পার্সেল পৌঁছে দিয়ে ফের মানুষের আস্থা ফেরাচ্ছে ডাক বিভাগের স্পিড পোস্ট। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: ডিজিটাল প্রযুক্তি এবং আধুনিক অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সম্পূর্ণ নতুন ও গতিশীল রূপে আবির্ভূত হয়েছে বাংলাদেশ ডাক বিভাগ। প্রতিষ্ঠানটির আধুনিক স্পিড পোস্ট সেবার মাধ্যমে আজ বুকিং করলে আগামীকাল ঢাকা এবং সর্বোচ্চ 48 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে পার্সেল পৌঁছে দেওয়া হচ্ছে। পণ্য আপনার, দায়িত্ব আমাদের। এই প্রতিবাদকে সামনে রেখে দেশব্যাপী এই পার্সেল পরিবহন সেবা চালু করা হয়েছে। ডাক বিভাগের সেবার পরিধি বাড়াতে দেশব্যাপী প্রাথমিক পর্যায়ে 11টি ফ্রাঞ্চাইজি মডেল পোস্ট অফিস পাইলট ভিত্তিতে চালু করা হচ্ছে। একই সঙ্গে ই কমার্স খাতের লজিস্টিক সাপোর্টের জন্য সারা দেশে 14টি সর্বাধুনিক ফুলফিলমেন্ট সেন্টার স্থাপন করা হচ্ছে, যা বাংলাদেশের লজিস্টিক্স ও পার্সেল সরবরাহ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে। বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবার সবচেয়ে বড় আকর্ষণ হল এর অবিশ্বাস্য রকমের কম পরিবহন রেট। প্রথম 1 কেজি মাত্র 10 টাকা, পরবর্তী প্রতি কেজি মাত্র 5 টাকা। খুবই কম খরচে পার্সেল পাঠানোর এই সুবিধা বিশেষ করে দেশের প্রান্তিক ও নারী ই কমার্স উদ্যোক্তাদের ব্যবসায়ের খরচ কমিয়ে মুনাফা বাড়াতে বড় ধরনের ভূমিকা রাখছে। এ বিষয়ে বাংলাদেশ বেতার কথা বলেছে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাকির হাসান নূরের সঙ্গে। তিনি বাংলাদেশ বেতারকে জানান,
6: বাংলাদেশ ডাক বিভাগ, আপনি জানেন যে আমরা 200 বছর ধরে এই মেইল সার্ভিস তো দিয়ে আসতেছি, যোগাযোগের একমাত্র মাধ্যমই ছিল ডাক বিভাগ। তো আমাদের বিভিন্ন ধরনের সেবার মধ্যে স্পিড পোস্ট একটা সেবা। এই বর্তমানে সরকার আসার পরে আমরা যে নির্দেশনা পেয়েছি যে 180 দিনের একটা কর্মসূচি, সেই 180 দিনের মধ্যে আমরা এই স্পিড পোস্টটাকে কাজে লাগিয়ে আমরা 300 টন মৌসুমি ফল এর মধ্যে পরিবহন করেছি।
5: জাকির হাসান নূর আরো জানান, গ্রাহকদের সুবিধার জন্য ডাক বিভাগ অত্যন্ত সহজ ও ঝামেলাবিহীন বুকিং প্রক্রিয়া নিশ্চিত করেছে
6: এবং প্রত্যেকটা পরিবহনই আমরা ঢাকায় 24 ঘন্টার ভিতরে এবং ঢাকার বাইরে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 48 ঘন্টার মধ্যে এটা পরিবহন করতে সক্ষম হয়েছে এবং কোনো আমরা কোনো আসলে কোনো কমপ্লেন পাইনি।
5: স্পিড পোস্টের আর একটি আধুনিক বৈশিষ্ট্য হলো এর ডিজিটাল ট্র্যাকিং সুবিধা। বুকিং করার পর প্রেরিত পার্সেলটি ঠিক কোন অবস্থানে রয়েছে তা ঘরে বসেই অনলাইনে সরাসরি পর্যবেক্ষণ করতে পারছেন গ্রাহকেরা। ডাক বিভাগের অফিসিয়াল ট্র্যাকিং লিংকের মাধ্যমে গ্রাহকেরা 24 ঘন্টা পার্সেলের হালনাগাদ তথ্য পাচ্ছেন। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
3: এবার আন্তর্জাতিক সংবাদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবাসন ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার উদ্যোগে মধ্যস্থতার প্রেক্ষাপটে ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এখন তেহরানে। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসিন রেজাই বলেন, যুক্তরাষ্ট্র তার আচরণে পরিবর্তন না আনা পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ভবিষ্যৎ নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এদিকে লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালীতে একটি অজ্ঞাত বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা চালানোর ফলে 6 ব্যক্তি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ওমান উপসাগরীয় অঞ্চলে ইরানি বন্দরের উপর আরোপিত মার্কিন অবরোধ ভেঙে ফেলার চেষ্টার অভিযোগে একটি কার্গো জাহাজে 2 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করে, পানামার পতাকাবাহী ভেলানোভা নামের জাহাজটির নাবিকরা বারবার সতর্কবার্তা উপেক্ষা করায় মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টার থেকে জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা অন্তত 224-এ পৌঁছেছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ অফিস জানায়, গত সোমবারের 7.4 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর দেশজুড়ে 70টিরও বেশি পরবর্তী কম্পন রেকর্ড করা হয়। উদ্ধারকর্মীরা কলম্বিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া উদ্ধারে এখনও অভিযান অব্যাহত রেখেছেন। দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত খনিতে কাজ করার সময় পাথর ধসে 14 জন খনি শ্রমিক নিহত, 8 জন গুরুতর আহত হয়েছেন। রাস্টেনবার্গ শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। খেলার খবর ক্রিকেট। বাংলাদেশ অনূর্ধ্ব 23 এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি আজ অনুষ্ঠিত হবে। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সকাল 9:30 খেলা শুরু হবে। দুদলের মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচটি আগামী শুক্রবার এবং তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি রবিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:32 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:34। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে। বন্ধ 3 রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার, বললেন প্রধানমন্ত্রী। আগামী 27 আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করেছে সরকার, বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। অভিবাসী চিন্তাধারার দৃষ্টি দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না বলে মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। মাসে একদিন স্কুল শিক্ষার্থীদের জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। হরমুজ প্রণালী নিয়ে আলোচনার অগ্রগতির প্রেক্ষাপটে ইরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বাংলাদেশ অনূর্ধ্ব 23 এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আজ। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, অন্যান্য সকল ক্ষেত্রের মতো পরিবার পরিকল্পনার ক্ষেত্রেও আমাদের দেশের অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। সুখের ঠিকানার আজকের প্রামাণ্য পর্বে আমরা চলে এসেছি ঢাকার পার্শ্ববর্তী জেলা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়। প্রিয় বন্ধুরা, এই ভাঙ্গা উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে দেশের গ্রামে প্রতিটি পরিবারে মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে পরিবার পরিকল্পনার নানা ধরনের সেবা। এখানকার মানুষজন পরিবার পরিকল্পনার এই সেবাগুলো গ্রহণের মাধ্যমে বিনামূল্যে পরিবার পরিকল্পনার পদ্ধতিগুলো গ্রহণের মাধ্যমে এখানকার পরিবারগুলো এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং পরিকল্পিত পরিবার। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মাঠ পর্যায়ে সেবা প্রদান করছেন এরকম একজন, আপনার নাম পরিচয় আপনার মুখ থেকে একটু জানতে চাই।
2: আমি রেভারানী দত্ত চৌধুরী, পরিবার কল্যাণ সহকারী, ভাঙ্গা উপজেলা, আমার ইউনিয়ন হামিরদি।
1: কি কি সেবা দেন আপনারা মাঠ পর্যায়ে মানুষকে?
2: মাঠ পর্যায়ে প্রথমে আমাদের পরিবার পরিকল্পনার যে সমস্ত পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো আমরা ফিল্ড পর্যায়ে পৌঁছে দেই। আর ফিল্ড পর্যায়ে বললে ভুল হবে, আমরা ডোর টু ডোর, যেখানে তৃণমূল পর্যায়ে ডোর টু ডোর গিয়ে আমরা পৌঁছে দেই। এছাড়া আমরা নর্মাল ডেলিভারিগুলো, আমাদের যে ডেলিভারিগুলো করায় ওগুলো এখন বাড়িতে করাতে দেই না, আমাদের ইউনিয়ন পর্যায়ে FWC আছে, ওখানে আমরা নর্মাল ডেলিভারিগুলো করি। এবং মৃত্যুর হার কমানোর জন্য, যাতে বাড়িতে ডেলিভারি না করে সে বিষয়ে গর্ভবতী অবস্থায় গর্ভবতীদের আমরা সেবা দেই, শিশু সেবা দেই। এবং বিভিন্ন পর্যায়ে আমরা টিকাদান কর্মসূচিগুলো, সেগুলো দায়িত্ব পালন করি। যখন সরকার যে টার্গেট আমাদের দেন আমরা সেগুলো আমাদের যথাসাধ্য নিয়ম মাফিক সেভাবে করে আসছি।
1: মাঠ পর্যায়ে আপনি সেবা প্রদান করছেন, কোন ধরনের পদ্ধতি গ্রহণের দিকে এখানে আগ্রহ বেশি?
2: আমাদের এখানে আমাদের পদ্ধতির মধ্যে 7টি পদ্ধতি আছে, তার ভিতরে দীর্ঘমেয়াদী ও 2টা, আর এটা হলো স্থায়ী পদ্ধতি আছে, যেটা একেবারে আর সন্তান যারা না নেয় তাদের জন্য স্থায়ী পদ্ধতি, পুরুষ যেটা এটা ভ্যাসেক্টমি, এবং
1: মহিলা পদ্ধতি বেশি
2: বলছি মহিলা টিউবেক্টমি। তবে আমাদের দীর্ঘমেয়াদী পদ্ধতিগুলো খুব বর্তমানে চলছে, যেটা হচ্ছে IUD এবং ইমপ্লানন এবং ইনজেকশন, এগুলোর উপরে অনেক ভালো কাজ চলছে।
1: ছোট পরিবার গঠন করলে কি সুবিধা হয়, বড় পরিবার গঠন করলে কি অসুবিধা হয় একটু জানতে চাই।
2: সংসার যদি সংসারে অনেক লোক সংখ্যা হয় সেখানে অনেক ধরনের সমস্যা, যেমন শিক্ষার সমস্যা, খাদ্যের সমস্যা, বাসস্থানের সমস্যা, সমস্ত দিক দিয়ে সমস্যা। এখানে জনসংখ্যা বেড়ে গেলে আমাদের পরিবেশ, সেই সাথে সাথে পরিবেশের উপর চাপ পড়ে, যার জন্য বাচ্চা কাচ্চা যাতে দুটির মধ্যে সীমিত থাকে সেই পরামর্শ দিয়ে থাকি আমরা।
1: আপনার নাম পরিচয় একটু জানতে চাই।
3: আমার নাম মাকসুদা, হ্যাঁ, গৃহিণী।
1: আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন?
3: আমার এক ছেলে এক মেয়ে।
1: এক ছেলে এক মেয়ে, ওদের বয়স কত বছর?
3: ওদের বড় ছেলের বয়স 24 আর মেয়ের বয়স 18।
1: আপনি বিয়ে করেছেন কত বছর হলো?
3: বিয়ে করেছি 96 সালে।
1: 96 সাল, তার মানে হচ্ছে আপনার প্রায় 27 বছর। এই দীর্ঘ দাম্পত্য জীবনে আপনি কি কি পরিবার পরিকল্পনার পদ্ধতি ব্যবহার করেছেন?
3: তা আমি 3 বছরের জন্য ইমপ্লানন পড়লাম, পরে তারপরে 3 বছর গ্যাপ দিয়ে তারপর আমার দ্বিতীয় বাচ্চাটা হলো। তা ওইভাবে আমি আসি ওই মানে পদ্ধতির উপরেই।
1: আচ্ছা, আপনি তো আর সন্তান নিতে চান কি?
3: না, আমি আর আমার 2টা সন্তান, আল্লাহর রহমতে আমি 2টা মানুষ করতে চাই, আমি আর সন্তান নিতে চাই না।
1: কেন, সন্তান বেশি হলে কি সমস্যা?
3: বেশি সন্তান হলে তাদের থাকা পড়া খাওয়া মানে আমি ওইভাবে পরিপূর্ণভাবে তাদের দিতে পারবো না, এই কারণে যে ছোট একটা সংসার মানে আমি তাদের নিজের মতন করে মানুষ করতে পারবো, এর কারণে আমার আর সন্তান নেওয়ার দরকার নাই, আল্লাহর রহমতে এই 2টা হলে আমি মানুষ করতে পারবো।
1: জি, অনেক ভালো থাকবেন। আরেকজনের সাথে কথা বলছি, আপনার নাম কি?
4: রুকসানা।
1: আপনার বাড়ি কোন এলাকায়?
4: আমার বাড়ি তুজারপুর।
1: আপনি কি সেবা নিতে এসেছেন?
4: দীর্ঘমেয়াদী কোন পদ্ধতি থাকলে সেটা আমি নিতে আসছি।
1: একটু জানতে চাই, পরিবার পরিকল্পনার সেবাগুলো নিতে হবে, পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণ করতে হবে, এটা আপনি প্রথম কিভাবে জানেন?
4: প্রথম যে পরিবার পরিকল্পনার যে পাড়া আছে ওনারা আসছে, আমার সাথে কথা বলছে, বাচ্চা যখন ছোট ছিল তখন কথা বলছে, যে তারা আগেই আমাকে বলছে যে মানে কোন পদ্ধতি নিব এই সম্পর্কে আমাকে বলছে, তাদের থেকেই আমি জানছি।
1: ওনারা কি নিয়মিত আপনাদের সাথে যোগাযোগ করেন?
4: হ্যাঁ, নিয়মিতই তারা আসেন, আমাদের সাথে কথা বলেন, বুঝান আমাদের কোন দিকে মানে কোন পদ্ধতি নিলে আমাদের ভালো হবে সেটা তারা বলেন, আমাদের জানান।
1: আপনার সন্তান কতজন?
4: আমার এক ছেলে।
1: এক ছেলে, আর কি সন্তান নিতে চান?
4: না, এখন আমি সন্তান নিতে চাই না, এই জন্যই আমি কোন পদ্ধতি নিতে আসছি।
1: আচ্ছা, কোন পদ্ধতি নেয়ার দিকে আগ্রহ প্রকাশ করছেন?
4: এখন আপনারা বলছিল মানে ইয়ার কথা, কপার্টির কথা, যেটা 10 বছর মেয়াদি ওটাই নিতে চাই, এই জন্য আসছি।
1: আপনি আর ভবিষ্যতে সন্তান নিতে চান না, একটি সন্তানই রাখতে চান?
4: না, ভবিষ্যতে পরে চিন্তা ভাবনা করব, কিন্তু এখন আমি চাই না।
1: এই যে আপনি বিরতিটা দিচ্ছেন, সেটা কি চিন্তা করে, কোন চিন্তা থেকে?
4: এটা যাতে আমার সন্তান আমি ঠিকঠাক মতো মানুষ করতে পারি, এই জন্য যে আরেকটা সন্তান হইলে তখন ঝামেলা হবে ওর পড়াশোনা, বা আমি সময় দিতে পারবো না, এই জন্য নিতে চাই।
1: জি, অনেক ভালো থাকবেন। আপনি মাঠ পর্যায়ে সেবা প্রদান করছেন, এরকম আরেকজনের সাথে কথা বলছি, আপনার নাম কি এবং পরিচয়টি জানতে?
5: আমি খন্দকার নাসিমা সুলতানা, পরিবার কল্যাণ সহকারী, ভাঙ্গা উপজেলা, চান্দ্রা ইউনিয়ন।
1: আপনার ইউনিয়নে কোন পদ্ধতি নেয়ার দিকে আগ্রহ বেশি মানুষের?
5: আমার ইউনিয়নে ইনজেকশন আর ইমপ্লানন আইওডিএগুলো নিতে চান, স্থায়ী পদ্ধতি নেয় কম নেয় আর কি।
1: পরিকল্পিত পরিবার গঠনের দিকে আগ্রহ আছে এখানকার মানুষের?
5: হ্যাঁ আছে। পরিকল্পিত পরিবার বলতে তারা বেশি বাচ্চা নিতে চায় না, একটা কিংবা দুইটা। বর্তমান দেশের যে পরিস্থিতি তাতে তাদের যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, মানুষের যে মৌলিক চাহিদা, অনেকেই দেখে ইনকাম কম, তারপরে গ্রামের মানুষ প্রায় জায়গা জমি নাই, তারপর স্বামীরা ইনকাম করতে পারে না, তারপরে আপা এতগুলো বাচ্চা নিয়ে ই করতে পারি না, পড়াশোনা চালাইতে পারি না, তারপরে খাবার দিতে পারি না, তখন আমরা বললে তারা আমাদের কথাগুলো শুনে। বেশি বাচ্চা নিলে কি সুবিধা হয় আর কম বাচ্চা নিলে কি সুবিধা হয় এগুলো বলি
1: একটু বলবেন। বেশি বাচ্চা নিলে কি অসুবিধা হয়?
5: বেশি বাচ্চা নিলে যেমন তারা ঠিক মতো লেখাপড়া করাইতে পারে না, তারা বখাটা হয়ে যায়, তারপরে ঠিক মতো খাবার দেওয়া যায় না, তারপরে অসুস্থ হলে তার চিকিৎসা দেওয়া যায় না।
1: আপনি ভালো থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মালার এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন ভাঙ্গা উপজেলার সম্মানিত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব রবিন বিশ্বাস। আপনার এই উপজেলায় পরিবার পরিকল্পনার অগ্রগতি কতটুকু সার্বিকভাবে জানতে চাই?
6: ভাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ একটি সুষ্ঠু এবং সুন্দরভাবে অধিদপ্তর কর্তৃক যে দায়িত্ব, আমরা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছি। আপনি শুনে খুশি হবেন যে আমরা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলার পুরস্কৃত পেয়েছি, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের, এবং আমার পরিবার পরিকল্পনা বিভাগের সমস্ত কর্মী সুষ্ঠু এবং সুন্দর দায়িত্ব পালন করতে চেষ্টা করে।
1: জি, অনেক ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পরিবার পরিকল্পনার অগ্রগতি সম্পর্কে আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরছিলাম। আগামী পর্বে অন্য কোন উপজেলার পরিবার পরিকল্পনার চালচিত্র আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। যাবার আগে শেষ কথা বলতে চাই, আজকের সুখের ঠিকানা গ্রন্থরা এবং উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরী।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে রয়েছে দেশের গান। প্রথম গানের শিল্পী সুবীর নন্দী, গীতিকার জসিম রায়হান, সুরকার অজিত রায়।

প্রিয়শ্রোতা, আপনারা শুনছেন দেশাত্মবোধক গান। এবারের গানের গীতিকার গোলাম সরোয়ার সলক, সুর করেছেন অশোক কুমার পাল, দ্বৈতকণ্ঠে গেয়েছেন মোহাম্মদ মতিউর রহমান ও চমচমি দেওয়ান।

0: স্টুডিও রেকর্ডে এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অসত্যের কাছে কবু নত নাই হবে শির, ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর। এখন শুনবেন নজরুল বর্ষ 2026 উপলক্ষে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান চিরোন্নত মবশির। সাক্ষাৎকার গ্রহণে এস এম শহীদ কবির।

0: মন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত নজরুল বর্ষকে উপলক্ষ করে বাংলাদেশ বেতার আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি সম্ভারের আলোকে আজকের কথোপকথন। বিষয় কাজী নজরুল ইসলামের অপ্রচলিত গান নিয়ে আলোচনা। এই কথোপকথনে আজ উপস্থিত আছি আমি শহীদ কবি পলাশ এবং আমন্ত্রিত নজরুল সঙ্গীত শিল্পী
1: শাহিনা আক্তার পাপিয়া।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই যেটা বলেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি আসলে একজন সংস্কৃতি বান্ধব একজন মানুষ।
1: একদম।
0: আমি একটা উদাহরণ দিই আপনাকে। কিছুদিন আগে ওনার একটা ভিডিও ক্লিপ সারা বাংলাদেশ কেন সমগ্র বিশ্বে ভাইরাল হয়ে গিয়েছিল, কিন্তু উনি বলেছেন কি, উনি বলেছেন যে শিশুরা কেউ গান শিখবে, কেউ যদি ইনস্ট্রুমেন্ট বাজায় তো ইনস্ট্রুমেন্ট বাজাবে। এমনকি উনি এটাও উল্লেখ করেছেন যে উনি ছোটকালে হারমোনিয়াম গিটার শিখেছেন এবং ওনার বাসায় শিক্ষকও ছিল। এবং উনি বলেছেন যে বাচ্চারা যদি শিখতে চায় তাহলে ওই যে মন্ত্রণালয় আছে, যেমন সংস্কৃতি মন্ত্রণালয়, সংস্কৃতি তারা তাদেরকে প্যাট্রোনাইজ করবে শেখার ক্ষেত্রে। এখন আমাদের আজকের বিষয় হলো কাজী নজরুল ইসলামের যে অপ্রচলিত গান নিয়ে, যে উনি যে সৃষ্টি সম্ভারে যে যোগ করেছেন যে অপ্রচলিত গান, সেটা নিয়ে আমাদের আলোচনা। আপনি কিছু বলুন।
1: আমার কাছে মনে হয় এই যে বিষয়টা আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে বলেছেন যে কেউ নাচবে, কেউ গাইবে, কেউ খেলাধুলা করবে, আর এই বিষয়টা নিয়ে কাজী নজরুল ইসলাম বাচ্চাদের নিয়ে যে ভাবনাটা ভেবেছেন, এত সুন্দর ভাবে, এত সুন্দর সুন্দর গান আছে, আমরা সেটা তো বলতেই পারি।
0: বাচ্চাদের নিয়ে আমরা পর্যায়ক্রমে আসি। আমি উল্লেখ করতে চাই যে কাজী নজরুল ইসলাম বেতারে চাকরি করতেন।
1: হ্যাঁ।
0: এবং উনি বেতারে চাকরি করার সময় উনি একটা অনুষ্ঠান পরিচালনা করেছেন হারমোনি, সেখানে তিনি প্রায় প্রথম শুরুতেই 32টি গান উনি রেকর্ড করেছিলেন। ওখানে উল্লেখযোগ্য কিছু গান ছিল, যেমন বলরাঙা হংসদূতি, অপ্রচলিত রাগ হংস, রক্ত হংস সারং, তারপর আছে সন্ধ্যা মালতি জবে ফুল বনে ঝরে, এই গানটি রাগ ধানেশ্রীর আগে। আসলে কাজী নজরুল ইসলাম হলো একজন ভার্সেটাইল একজন। কাজী নজরুল ইসলামের সৃষ্টিতে উনি প্রায় 30টি পর্যায়ে গান রচনা করেছেন, তাই না?
1: আমরা যদি শুধু কাজী নজরুল ইসলামের কিছু গান আমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনি, তাহলে বুঝতে পারবো আসলে ওনার ব্যক্তিটা কিরকম, কত দূর চিন্তা করে উনি, মানে আসলে ভাবলে আমি একদম।
0: প্রথমে বললাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শিশুদের সংস্কৃতিতে আসার জন্য অনুপ্রাণিত করেছেন অনেক ভাবে, তাই না? করছেন এখন। তা আপনি তো বললেন যে কাজী নজরুল ইসলামও তো শিশুতোষ কিছু গান রচনা করেছেন, তাই না? সেটার ভিত্তিতে আমরা কিছু কি শুনতে পারি?
1: হ্যাঁ, শুনতে পারি। সেটা হলো ঘুম পাড়ানি মাসি পেশি। এই যে দুই লাইন আমরা কিন্তু সবাই জানি, জানি না, এটা তো আপনিও জানেন যে ঘুম পাড়ানি মাসি পেশি, এটা বাংলার এমন কোন মানুষ নাই যে দুই লাইন জানে না, কিন্তু এটা জানি না যে এটা যে কাজী নজরুল ইসলামের গান।
0: একটু শুনি।
1: আচ্ছা, ঘুম পাড়া

0: এখন যদি আমি বলি কাজী ইসলামের যে অপ্রচলিত রাগ, অসাধারণ
1: অসাধারণ,
0: কাজী ইসলাম উনি প্রায় 18টি রাগ সৃষ্টি করেছেন, তাই না? এবং এই রাগের উপর উনি গানও রচনা করেছেন।
1: তা তো অবশ্যই।
0: তার মধ্যে উল্লেখযোগ্য আমি যদি বলি কাজী নজরুল ইসলামের 18টি রাগের মধ্যে যেমন আছে অরুণ ভৈরব, তারপর আরো আছে রুদ্র ভৈরব, এসো শঙ্কর ক্রোধাগ্নি, নজরুল। এই গানগুলো কিন্তু নজরুল ইনস্টিটিউট থেকে বের হয়েছে, এটা মানে সারা বাংলাদেশ জুড়ে এখন সবাই যারা গাচ্ছে ওই নজরুল ইনস্টিটিউটের ওই একটা রুম থেকে, ওই যে আমাদের যে গান শেখার যে রুমটা ছিল ওখান থেকে কিন্তু বের হয়েছে।
1: আমাদের সুধীন দাস এবং
0: সোরাভূষণ
1: স্যার, কি জুটি!
0: হ্যাঁ, সেটাই। এই ক্ষেত্রে আমি বলি যে কাজী নজরুল ইসলাম কিন্তু আবার তালও সৃষ্টি করেছে। এখন ছয়টি যেমন প্রিয়া ছন্দ,
1: প্রিয়া ছন্দ কি সুন্দর নাম।

0: মানে কিরকম দেখেন, মানে গানটার যেরকম ইয়েটা মানে শিরোনাম ওইভাবেই মনে হয় গানটা গেছে।
1: আমি যদি বলি, আসলে একজন মানুষের পক্ষে এভাবে লেখা আসলে সম্ভব না। সেই মাথার উপর দিন আমাদের আল্লাহ তাআলা আছেন, ওনার সাথে সংযোগ না থাকলে আসলে এরকম ভাবে একজন মানুষ কিভাবে লিখেছেন কল্পনা করতে পারেন?
0: এটা ভাবলে তো মনে হয় যে মানে সারাদিন চলে যাবে শুধু এই ভাবনাই। কি করে সম্ভব,
1: কিভাবে সম্ভব? উনি কিন্তু দক্ষিণী রাগের ব্যবহার করেছেন, কর্ণাটি সামন্ত, কাবেরী নদী।

0: আমেরিকা কোন দিকে যাবেন আপনি? যেহেতু আমরা অপ্রচলিত যে গানে যে ভান্ডার থেকে কাজী নজরুল ইসলাম সে সম্পর্কিত আমরা আলোচনা করছি, তাই না?
1: আজকে আমরা কিন্তু আসলেই একদম একদম অপ্রচলিত গানই শুনব।
0: এখন আমি একটা কথা বলি যে কাজী নজরুল ইসলাম একজন ভার্সেটাইল কবি, কবি বলবো কেন, আমি কাজী নজরুল ইসলাম একজন শিল্পী, একজন লেখক, একজন গীতিকবি, একজন অভিনেতা,
1: একজন সঙ্গীত পরিচালক,
0: একজন একজন পত্রিকা সম্পাদক,
1: মানে কি আর খুঁজলে আর কত কিছু বের হবে,
0: সৈনিক। তো এখন আমি যদি বলি কাজী নজরুল ইসলাম কিন্তু ছাদ পেটানোর গানও লিখেছেন। ওই যে ছাদ পেটানোর যে গানটা কি,

0: এটা চৌরঙ্গি ছবির গান।
1: তা আমরা যদি একটু ঋতুভিত্তিক গানের দিকে যাই,
0: এই নিয়ে যদি বলেন তাহলে কত ধরনের গান চেয়ে আছে।
1: আমি যদি ঋতুভিত্তিকের কোন অপ্রচলিত গান,
0: ঋতুভিত্তিকের গান, এই যে হ্যাঁ এই যে আমাদের যে বর্ষা যাচ্ছে সেটারই তো গান আছে।

0: মেঘ চন্দনে জুড়াও জুড়াও তাপিত প্রাণ হে ধরণী।
1: কোনোভাবেই আমরা কাজী নজরুলকে কোন দিকে খাটো করবো? আমি যদি বলি আমাদের বাংলাদেশের নামকরণ কিন্তু করেছে কাজী নজরুল ইসলাম। এই আমাদের বাংলাদেশ।

0: নমো নমো নমো বাংলাদেশ নমো।
1: আরেকটা কাজী নজরুল ইসলাম যে সম্প্রীতি, যে মানুষের মধ্যে যে সৌহার্দ্য, এটা নিয়েও কিন্তু গান লিখেছে।
2: কত গান!
0: ওরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দ মুসলমান।
1: কাজী নজরুল ইসলাম যে উনি যে গান উদ্ভাবনের ক্ষেত্রে, সৃষ্টির ক্ষেত্রে উনি ছিলেন অপ্রতিরোধ্য। কিভাবে আমি বলি, আমি যদি বলি সাঁওতালি গান, উনি সাঁওতালদের জীবনযাত্রা, ওরা কিভাবে জীবনযাপন করে সেটা দেখার জন্য উনি সাঁওতাল পল্লীতে গেছেন। পল্লীতে গিয়ে তাদের জীবনযাত্রা কেমন সেটার উপর ভিত্তি করে উনি গান রচনা করেছেন।
2: হায় গো ভালোবেসে

আরেকটা গান, আরো অনেক গান আছে কিন্তু প্রচলিত কিছুটা, কিছুটা প্রচলিত, নাচের নেশার ঘোর লেগেছে নয়ন পারে ডোলে, নয়ন পারে ডোলে।

0: আমরা তো অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। পাপি আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ, আমি খুব খুশি যে আপনি আজকে সঞ্চালক হিসেবে আপনাকে পেয়েছি শহীদ কবির পলাশ ভাইকে, আমার খুব ভালো লেগেছে আর কি।
0: আর বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ, আমাদের আপনাকে আমন্ত্রণ করেছে এবং সেই সাথে আমাকেও আমন্ত্রণ করেছে নতুন ভাবে। আমরা তো দুজনই শিল্পী, তাই না? আর বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ যে নজরুল বর্ষকে উপলক্ষ করে নজরুলের সৃষ্টি সম্ভারকে সবার মাঝে তুলে ধরার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ,
1: অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
0: এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি যে নজরুল বর্ষ ঘোষণা করেছেন, এটা যাতে ফলপ্রসূ হয় সমগ্র বাংলাদেশ ব্যাপী, এই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।

0: কিছুক্ষণ শুনলেন নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান চির উন্নত মামসির। সাক্ষাৎকার গ্রহণে এস এম শহীদ কবির, শব্দগ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার। আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার। গাহিসাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর ইংরেজিতে।

0: Assalamualaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Wednesday, the 28th of Shravan, the 28th of Safar, and August the 12th. The news read by Taslima Omar. First, the headlines. State becomes stronger when people are economically empowered, says Prime Minister Tariq Rahman in agreement signing ceremony to reopen three closed state-owned jute mills. Prime Minister assures foreign investors of all-out government support. Acting President summons third session of 13th Jatiya Sangsad on 27th August. Government adopts investment-friendly policy to increase private investment in energy sector, says Power, Energy and Mineral Resources Minister. Bangladesh's demography cannot be understood through lens of immigrant mindset, comments Information and Broadcasting Minister. School students get opportunity to visit July Memorial Museum once a month. And Pakistan's Interior Minister is now in Tehran amid talks of reopening of the Strait of Hormuz. Now, on to the details. Prime Minister Tariq Rahman has said the state would become stronger only when its people are economically empowered. He has stressed the need to ensure economic capacity of citizens alongside political rights to build a strong and prosperous Bangladesh. The Prime Minister made the remarks at a ceremony held yesterday at the Cabinet Division of Bangladesh Secretariat, marking the signing of lease agreements to reopen three closed state-owned jute mills under private management. Tariq Rahman said, keeping ordinary people in hardship or silencing them cannot make a state strong. Political rights must go hand in hand with economic empowerment. To this end, the government will extend all necessary policy support to encourage domestic entrepreneurs to invest and create employment, he added. The government signed lease agreements with two private business groups to reopen three long-closed state-owned jute mills with around ₹619 crore in investment, creating over 11,000 jobs. Prime Minister Tariq Rahman has assured foreign investors of the government's all-out support and said Bangladesh is ready to facilitate investment and provide a favorable business environment. He made the remarks when a delegation of the American Chamber of Commerce in Bangladesh, AmCham, paid a courtesy call on the Prime Minister at the Cabinet Division meeting room at the Secretariat yesterday. AmCham President and MasterCard Vice President Syed Mohammad Kamal led the eight-member delegation. During the meeting, the AmCham representatives informed the Prime Minister that the organization is working to attract greater U.S. investment to Bangladesh and further deepening commercial ties between the two countries. The third session of the 13th Jatiya Sangsad will begin on 27th August. Acting President Hafizuddin Ahmed Birbikram summoned the session by exercising the powers vested upon him under Article 72 of the Constitution. The session will begin at 3 p.m. on 27th August at the Jatiya Sangsad Bhavan. Power, Energy and Mineral Resources Minister Iqbal Hassan Mahmood has said the government has adopted an investment-friendly policy to increase private investment in the energy and power sectors. He made the remark while addressing at a seminar titled Crisis in the Energy Sector, Prospects and Ways Forward at Dhaka Club yesterday. The minister said sustainable infrastructure needs to be developed for the sustainable development of the country's industries and economy. He said the issue is being considered seriously so that an accident at any single LNG facility would not have a negative impact on industries across the country. Discussions are also underway with the relevant parties on alternative arrangements and timing to address possible crisis in LNG supply, Iqbal Hassan Mahmood added. Information and Broadcasting Minister Zahiruddin Shopan has said Bangladesh's demography or anthropology cannot be understood through the mindset or lens of immigrant thought. He said this while speaking as special guest at a roundtable discussion titled Indigenous Identity is Irrelevant for Bangladesh, organized by Chittagong Hill Tracks Research Foundation at a hotel in the capital yesterday. The Information and Broadcasting Minister urged everyone not to fall into any trap and create a new narrative around the word indigenous. He said Bangladesh has no similarity with the realities of immigrant countries like Canada, the United States, Australia or New Zealand. Speaking as chief guest, Home Minister Salahuddin Ahmed said all citizens living within Bangladesh's territory share one constitutional and national identity, Bangladeshi. He said the constitution guarantees equal rights and opportunities to all citizens, while the state remains committed to protecting and promoting the religious, social and cultural heritage of small ethnic groups, tribal communities and other communities. This is Bangladesh Betar giving you the news. Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Zahidur Rahman has said the school students across the country will get an opportunity to visit July Mass Uprising Memorial Museum once in a month under government management. He said this in a routine press briefing at the Press Information Department, PID, at the Secretariat yesterday. The Prime Minister's advisor said the initiative will help the students to be familiar with the history, liberation war and the spirit of the mass uprising. He said not only the July Memorial Museum, but the initiative also will be taken to take the students at other museums across the country in phases. Pakistan's Interior Minister Mohsin Naqvi is now in Tehran for talks with Iranian officials amid mediation efforts to end the U.S.-Israeli war on Iran and reopen the Strait of Hormuz. Iran's National Security Council Chief Mohsen Rezai says Strait of Hormuz will not open until the U.S. changes its behavior. Qatar's foreign ministry spokesman says negotiations between Oman and Iran on the future of shipping in the Strait of Hormuz have reached an advanced stage. Meanwhile, six people have been killed after Yemen's Houthi rebels attacked an unidentified commercial ship in the Bab al-Mandeb Strait in the Red Sea. The death toll from the Colombia earthquake has risen to at least 224. Colombia's Geological Service has recorded more than 70 aftershocks across the country since Monday's deadly 7.4 magnitude quake. Meanwhile, rescue workers are racing to reach people trapped underneath debris in the hardest hit areas in the country. Colombian president declared a state of emergency to speed up funding for recovery efforts. Cricket and Malaysia will face Bangladesh under 23 in the first of a three-match one-day series at the Bosundhara Sports Complex in Dhaka today. The match will start at 9:30 a.m. Bangladesh time. The other two ODIs are scheduled for August 14th and 16th. Finally, weather and forecast valid till 1 this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. State becomes stronger when people are economically empowered, says Prime Minister Tariq Rahman in agreement signing ceremony to reopen three closed state-owned jute mills. Prime Minister assures foreign investors of all-out government support. Acting President summons third session of 13th Jatiya Sangsad on 27th August. Government adopts investment-friendly policy to increase private investment in energy sector, says Power, Energy and Mineral Resources Minister. Bangladesh's demography cannot be understood through lens of immigrant mindset, comments Information and Broadcasting Minister. School students get opportunity to visit July Memorial Museum once a month. And Pakistan's Interior Minister is now in Tehran amid talks of reopening of the Strait of Hormuz. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজে।
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: আমি
2: ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেউর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা। নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পড়াইছে।
3: আব্বা আব্বা, এইসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমার দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে আমি এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরমান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামো, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেডি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম
2: নাও তো হইতে পারে। তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছায় দিতে হবে বাবা।
2: হ্যাঁ।
5: বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশনা জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে, যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে। হাম একটি ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার 2টি ডোজ সময় মতো নেওয়া জরুরি, প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। নিবেদন করছি রবীন্দ্রসঙ্গীত। প্রথমে গিয়েছেন বুলবুল ইসলাম।

0: গাহিসাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নজরুলের মানুষ কবিতার এই অমর উচ্চারণ আমাদের মনে করিয়ে দেয়, মানুষের মর্যাদার ঊর্ধ্বে কোনো পরিচয় নয়, মানবতার চেয়ে বড় কোনো ধর্ম নয়, সাম্য ও ন্যায়ের চেয়ে মহান কোনো আদর্শ নয়। যার কণ্ঠ মানুষের মুক্তির গান গিয়েছে, যার কলম অন্যায় শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বালিয়েছে, যার হৃদয় ধর্ম বর্ণ ও জাতির সব বিভেদ ভুলে মানুষকে ভালোবাসার আহ্বান জানিয়েছে, তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
1: তিনি বিদ্রোহের কবি, তিনি প্রেমের কবি, তিনি সাম্যের কবি, তিনি মানবতার কবি। তাঁর কবিতায় যেমন প্রতিবাদের বজ্রধ্বনি, তেমনই রয়েছে প্রেম, সৌন্দর্য, সম্প্রীতি আর শান্তির অনন্ত সুর। তিনি শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে, আবার ভালোবাসা দিয়ে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে এক সূত্রে গাঁথতে। তাঁর সাহিত্য, সঙ্গীত ও দর্শন আজও আমাদের ন্যায়, সাহস, অসাম্প্রদায়িকতা ও মানবিকতার পথে চলার প্রেরণা যোগায়। তাই যুগে যুগে, প্রজন্ম থেকে প্রজন্মে নজরুল আমাদের চেতনার দীপ্ত অগ্নিশিখা হয়ে বেঁচে থাকবেন।
0: বলো বীর, বলো উন্নত মমশির, এ শুধু কবিতার পঙ্ক্তি নয়, এটি অন্যায়ের সামনে মাথা নত না করার, সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার এক চিরন্তন আহ্বান। নজরুল আমাদের শিখিয়েছেন, প্রতিবাদ মানে ধ্বংস নয়, প্রতিবাদ মানে সত্য, ন্যায় ও মানব মর্যাদার পক্ষে দৃঢ় অবস্থান।
1: বন্ধুরা, আজও যখন পৃথিবীর নানা প্রান্তে বিভেদ, বিদ্বেষ, যুদ্ধ আর অসহিষ্ণুতার অন্ধকার দেখা যায়, তখন নজরুলের মানবতার বাণী আমাদের নতুন করে পথ দেখায়। তিনি শিখিয়েছেন, মানুষের পরিচয়ই সবচেয়ে বড় পরিচয়, ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি, তাই তাঁর সৃষ্টি আজও সমান প্রাসঙ্গিক, সমান অনুপ্রেরণার।
0: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী উপলক্ষে সরকার 25 মে 2026 থেকে 25 মে 2027 পর্যন্ত সময়কে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছে। বছরব্যাপী এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন, সাহিত্য, সঙ্গীত, দর্শন ও মানবিক চেতনাকে আরও গভীরভাবে তুলে ধরা হবে। একই সঙ্গে দেশ বিদেশে ছড়িয়ে দেওয়া হবে তাঁর অসামান্য সৃষ্টিকর্মের অনন্ত আবেদন।
1: নজরুল কেবল ইতিহাসের কবি নন, তিনি আজকেরও কবি, আগামীরও কবি। অন্যায়ের বিরুদ্ধে তাঁর উচ্চারণ আজও আমাদের সাহস যোগায়, তাঁর গান আমাদের উজ্জীবিত করে, তাঁর সাহিত্য আমাদের

0: মুক্ত চিন্তা ও মানবিক মূল্যবোধের পথে চলতে শেখায়। যতদিন বাংলা ভাষা বেঁচে থাকবে ততদিন বেঁচে থাকবে নজরুলের অমর সৃষ্টি।
1: বন্ধুরা আসুন, বিদ্রোহের সাহস, সাম্যের চেতনা, অসাম্প্রদায়িকতার আদর্শ এবং মানবতার আলোকে নিজেদের আলোকিত করি, নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দিই জাতীয় কবির অমর সৃষ্টি, তার সংগ্রাম, তার জীবন দর্শন এবং দেশের প্রতি তার ভালোবাসার কথা। তার আদর্শে গড়ে উঠুক ন্যায়, সাম্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ বাংলাদেশ। ছড়িয়ে পড়ুক তার অমর বাণী প্রতিটি হৃদয়ে, প্রজন্ম থেকে প্রজন্মে।
0: নজরুল তাঁর সংক্ষিপ্ত জীবনেই আমাদের যা দিয়ে গেছেন তা কোনো পরিমাপের মানদণ্ডে মাপা সম্ভব নয়। তাঁর কবিতা দিয়েছে প্রতিবাদের ভাষা, তার গান জাগিয়েছে স্বাধীনতার স্বপ্ন, তাঁর সাহিত্য শিখিয়েছে মানুষকে ভালোবাসতে। সময়ের স্রোত বয়ে যাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু নজরুলের সৃষ্টি, দর্শন ও চেতনা বাঙালির হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে।
1: তাই তো তিনি যেন নিজেই বলে গেছেন, আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারই দেব না ভুলিতে। সত্যি তাকে ভোলা যায় না, ভুলে থাকা যায় না। তার গান, তার কবিতা, তার আদর্শ আর তার অমর সৃষ্টি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। নজরুল বর্ষের সকল আয়োজন সফল হোক, এই শুভকামনায় শুরু করছি আজকের দর্পণ।

0: শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আজকের দর্পণে যা যা থাকছে আপনাদের জন্য। প্রথমেই থাকছে এই দিনে পর্ব, তারপর থাকছে বিভিন্ন অঙ্গনে সফল ব্যক্তিদের সাক্ষাৎকার ভিত্তিক আয়োজন, প্রিয় মানুষ প্রিয়জন।
1: এরপর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা মেলা ও উৎসব নিয়ে নিবন্ধ উৎসবে বাংলাদেশ, আর সবশেষে আমাদের গান পর্বে শুনবেন একটি ব্যান্ডের গান। জানিয়ে দিলাম আয়োজন সূচি, এবার পরিবেশনার পালা।

0: বন্ধুরা, প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।
1: ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী ও গুণী মানুষ। বিশ্বজুড়ে আজকের দিনে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। এসব নিয়ে আমাদের প্রথম আয়োজন এই দিনে পর্ব। এই দিনে পর্ব উপস্থাপন করছেন ফরিদা আক্তার রুমা।
0: শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ 12 আগস্ট 2026। জানিয়ে দেব আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার বিবরণ এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম মৃত্যু সহ আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই বলব 1765 সালের কথা। 1765 সালের 12 আগস্ট মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলা, বিহার ও উড়িষ্যায় দেওয়ানি তুলে দেন। 1877 সালের এই দিনে টমাস এডিসন গ্রামোফোন উদ্ভাবন করেন। 1922 সালের আজকের এই দিনে কবি কাজী নজরুল ইসলামের সম্পাদনায় ধূমকেতু প্রকাশিত হয়। 1944 সালের আজকের এই দিনে জার্মান নাৎসি বাহিনীর সপ্তাহব্যাপী ধ্বংসযজ্ঞ বন্ধ হয়, তবে এই সময়ের মধ্যে প্রায় 40,000 মানুষকে হত্যা করে তারা। প্রথম যোগাযোগ উপগ্রহ ইকো 1 মহাশূন্যে উৎক্ষেপণ করা হয় 1960 সালের আজকের এই দিনে। 1971 সালের আজকের এই দিনে মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী গাজীপুর কালীগঞ্জের আড়িখোলা ব্রিজ ধ্বংস করে দেয়। পাক হানাদার বাহিনীর যোগাযোগ ব্যবস্থা ভেঙে দিতে তখন আড়িখোলা ব্রিজ ধ্বংস করা হয়েছিল। 1976 সালের আজকের এই দিনে লেবাননের মারিনা মিলিশিয়া বাহিনী রাজধানী বৈরুতের উপকণ্ঠে অবস্থিত একটি ফিলিস্তিনি শরণার্থী শিবির দীর্ঘদিন ধরে অবরুদ্ধ করে রাখার পর সেখানে ব্যাপক গণহত্যা চালায়। 1978 সালের আজকের এই দিনে জাপান ও চীনের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি সই হয় এবং 1985 সালের আজকের এই দিনে জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান ওগুরা পর্বতে বিধ্বস্ত হলে 520 জনের মৃত্যু হয়। প্রিয়বন্ধুরা, ঐতিহাসিক ঘটনার বিবরণের পর এবারে জানাব আজকের দিনে জন্মগ্রহণ করেছেন এমন কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের কথা। 1851 সালের 12 আগস্ট আজকের দিনে লোককবি পাঞ্চুষা জন্মগ্রহণ করেন। 1866 সালের আজকের এই দিনে নোবেলজয়ী স্পেনীয় কথাশিল্পী বেনভেন্তে মার্তিনেস জন্মগ্রহণ করেন। ব্রিটিশ কবি ও ঔপন্যাসিক র্যাডক্লিফ হল জন্মগ্রহণ করেন 1880 সালের আজকের এই দিনে। মরিস ফার্নামেলস, তিনি ছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার, জন্মগ্রহণ করেন 1897 সালের আজকের এই দিনে। 1906 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন হ্যারি হপম্যান, অস্ট্রেলিয়ার বিখ্যাত টেনিস তারকা। 1910 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইউসুফ ইসহাক, তিনি ছিলেন সিঙ্গাপুরের বিশিষ্ট রাজনীতিবিদ। 1940 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন এডি বার্লো, দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটার। ফ্রান্সোয়া ওলোঁদ, ফ্রান্সের সাবেক রাষ্ট্রপতি, জন্মগ্রহণ করেন 1954 সালের আজকের এই দিনে। 1960 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন গ্রেগ থমাস, তিনি সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার। মারিও বালোতেল্লি, তিনি ঘানাইয়ান বংশোদ্ভূত ইতালীয় খেলোয়াড়, জন্মগ্রহণ করেন 1990 সালের 12 আগস্ট অর্থাৎ আজকের এই দিনে। বন্ধুরা, আজ 12 আগস্ট 2026, আজকের এই দিনে আপনাদের অনেকেরই জন্মদিন। আজ যাদের জন্মদিন, সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন। প্রিয় বন্ধুরা, এবারে জানাবো আজকের দিনে মৃত্যুবরণ করেছেন এমন কিছু

রূপকার ইংরেজ উদ্ভাবক জর্জ স্টিফেনসন মৃত্যুবরণ করেন 1848 সালের আজকের এই দিনে। 1955 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন জার্মান লেখক নোবেল বিজয়ী টমাস মান। বন্ধুরা, এই দিনের পর্ব আজ এ পর্যন্তই।

0: বন্ধুরা শুনছিলেন এই দিনে পর্ব। প্রিয় বন্ধুরা, কিছু মানুষ তাদের প্রতিভা, মেধা আর দীর্ঘ পথ চলার মধ্য দিয়ে হয়ে ওঠেন সবার প্রিয়। অভিনয় জগতে তেমনি এক উজ্জ্বল ও ভালোবাসার নাম আবুল হায়াত।
1: দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চরিত্রে অভিনয় করে যিনি দর্শকের মনে জায়গা করে নিয়েছেন, অর্জন করেছেন ভালোবাসা ও শ্রদ্ধা। বন্ধুরা, আজ প্রিয় মানুষ প্রিয়জন পর্বে গুণী এই শিল্পীর জীবনের নানান গল্প শুনব।
0: বরেণ্য অভিনেতা আবুল হায়াতের সাথে আলাপচারিতায় আছেন তানিয়া সুলতানা।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রিয় মানুষ প্রিয়জনে। আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলা নাটক চলচ্চিত্রের এক উজ্জ্বল নাম, গুণী অভিনেতা, আমাদের প্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পার্সিয়ান অভিনেতা আবুল হায়াত। দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে তিনি শুধু একজন শিল্পী নন, হয়ে উঠেছেন বহু প্রজন্মের ভালোবাসার মানুষ। তার অভিনয়ের গভীরতা, সংলাপ বলার অনন্য ভঙ্গি এবং ব্যক্তিত্ব দর্শকের হৃদয়ে তৈরি করেছে এক আলাদা জায়গা। আজ আমরা জানব তার জীবনের নানা গল্প, অভিনয়ের পথচলা, সাফল্য, সংগ্রাম, স্মৃতি আর নতুন প্রজন্মের জন্য তার মূল্যবান উপদেশ। স্যার কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ ভালো আছি।
2: শুরুতে আপনার কাছে জানতে চাইব, অভিনয়ের পথচলাটা শুরু আসলে কখন থেকে, কিভাবে অভিনয়ের প্রতি ভালোবাসা তৈরি হলো?
3: শুরু তো হয়েছে সেই 10 বছর বয়স থেকে, আজকে থেকে প্রায় 72 বছর আগে। তখন আমি ক্লাস 5 পড়ি, আমার বাবা রেলে চাকরি করতেন, সেখানে একটা ক্লাব ছিল, আমার বাবা সেটা সেক্রেটারি ছিলেন, ওখানে প্রতি মাসে নাটক হতো। আমি সেই নাটক ছোটবেলা থেকে দেখতাম, ওই দেখে দেখেই একটা মনের মধ্যে শখ জাগলো যে আমি অভিনয় করব। তো ওই তখন 10 বছর বয়সে প্রথম মঞ্চ বানিয়ে নিজেরাই নাটক করেছিলাম, ওই আমার শুরু।
2: আপনি বুয়েটে পড়াশোনা করেছেন, আমরা জানি অত্যন্ত মেধাবী ছাত্র আপনি। ইঞ্জিনিয়ারিং না হয়ে অভিনয় আসলেন, পরিবার থেকে কেউ কিছু বলেনি?
3: না, পরিবারের থেকে অসুবিধা কখনোই হয়নি, কারণ আমি আগে হয়েছি অভিনেতা, তারপরে হয়েছি ইঞ্জিনিয়ার। সুতরাং আমি অভিনেতাই ছিলাম, সেই অবস্থায় ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছি, সেই অবস্থায় পড়াশোনা করেছি, সারা জীবনে অভিনয় করেছি, কখনো স্টপ করিনি কিন্তু আমার অভিনয়। স্কুলে করেছি, পাড়াতে করেছি, কলেজে করেছি, ইউনিভার্সিটিতে করেছি, তারপরে তো পাশ করার পরে চাকরি যখন করেছি তখনও করেছি, এখনও করি। একসময় শখের করতাম, পরে তো থিয়েটার গ্রুপ করলাম নাগরিক নাট্য সম্প্রদায়, সেখানে করতাম, এখনও করি, যদিও এখন আমি উপদেষ্টা আমার গ্রুপের। এই তো টেলিভিশনে তো করছি, সিনেমা বহু করেছি, মানে কোনো মিডিয়া বাদ নেই আর কি বলা যেতে পারে।
2: আপনি মঞ্চে অভিনয় করেছেন, নাটকেও করেছেন, রেডিওতে তো আছেনই, টেলিভিশন একই সাথে চলচ্চিত্রে, কোন মাধ্যমে অভিনয় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন?
3: আমার কাছে কোনো মাধ্যমের কোনো স্পেশাল আলাদা নাই কিছু, আমার কাছে সব মাধ্যমেই ভালো লাগে। আসলে অভিনয় জিনিসটাকে আমি উপভোগ করি, আনন্দ পাই, সেটা যে কোনো মাধ্যমেই হোক। তবে প্রত্যেকটা মাধ্যমেরই একটা বৈশিষ্ট্য আছে, সেটাকে আমি মনে ধারণ করার চেষ্টা করি এবং সেই অভিনয় করি।
2: প্রথম কবে বাংলাদেশ বেতারে এসেছিলেন, কোন নাটক দিয়ে শুরু হয়েছে মনে আছে?
3: আসলে বাংলাদেশ বেতারে আগে যেটা রেডিও পাকিস্তান, সেই 65 সালে আমি চট্টগ্রাম বেতারে এসেছিলাম, আমার প্রথম কাজ ছিল সংবাদ পড়া।
2: আচ্ছা।
3: আমি 7 দিনের জন্য সংবাদ পড়েছিলাম রেডিও পাকিস্তান চট্টগ্রামে, আর নাটকে এসেছি 1972 বাংলাদেশ বেতার ঢাকা।
2: একজন দারুণ সংবাদ পাঠককে আমরা হারালাম, কিন্তু আমার ভালো লাগার বিষয় একজন দারুণ অভিনেতাকে আমরা পেয়েছি। তো সংবাদ একেবারে ছেড়ে দিলেন কেন?
3: ছেড়ে দিলাম, তখন নানান সমস্যা ছিল সংবাদ পাঠে, এখনকার মতো এত সহজ ছিল না। কথাটা মানে হচ্ছে এটাই যে তখন সংবাদ যে পড়ত তাকে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে হতো নিজেকে, এবং এইটা কঠিন কাজ ছিল। তারপরে ওই পাতলা কাগজে হাতে লেখা স্ক্রিপ্ট নিজেকে পড়তে হতো, এবং প্রচুর টাইম লাগতো, মানে 7টায় খবর পড়লে বেলা 3টার সময় গিয়ে বসে থাকতে হতো, খবর আসতো টেলিপ্রিন্টারে একটা একটা করে, একটা একটা করে প্রেসটা ট্রান্সলেট করতে হতো, সেগুলোকে আবার সাজাতে হতো, নিজেই আবার গিয়ে প্যানেলে বসে

0: সে মাইক্রোফোনের সামনে একটা রিহার্সাল নিজেই দিতাম, তারপরে পড়াশোনা, মানে আমার কাছে মনে হয়েছে দ্যাট ওয়াজ এ ভেরি কমপ্লিকেটেড অ্যাফেয়ার আর কি।
1: যাক, আমাদের জন্য ভালো হয়েছে যে আপনার মতো একজন বর্ষিয়ান অভিনেতাকে আমরা পেয়েছি। আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের একজন আবুল হায়াত আছেন। বাংলাদেশ টেলিভিশনে আপনার পথ চলা শুরু কোন নাটক দিয়ে মনে আছে?
0: বাংলাদেশ টেলিভিশনে আমার শুরু হলো 1968 সালে পাকিস্তান আমলে ইডিপাস নাটক, সেটা দিয়ে আমার শুরু যাত্রা।
1: কোন নাটকের পর আবুল হায়াতকে পেছনে ফিরে তাকাতে হয়নি?
0: 71 সালে ডিসেম্বর মাসে স্বাধীনতার পরে, স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে টেলিভিশনে একটা নাটক হলো, ডক্টর ইনামুল হকের লেখা, আবদুল্লাহ মামুনের পরিচালনায়, বাংলা আমার বাংলা। সেই নাটকে অভিনয় করে আমাকে আর পেছনে তাকাতে হয়নি।
1: বাহ, চমৎকার। আপনি অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন, তো চলচ্চিত্রে অভিনয়ের অভিজ্ঞতা কেমন এবং কাদের সাথে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন?
0: আসলে আমি সবাইকে পছন্দ করি, সবার সাথে আমার ভালো লাগে। একজন শিল্পী আরেকজন শিল্পীর সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকে, সম্পর্ক থাকে, বন্ধুত্বের সম্পর্ক থাকে, আপন জনের মতো সম্পর্ক থাকে, এগুলো থাকলে পরে তখনই অভিনয়গুলো ফুটে ওঠে ভালো। আমার সাথে মাশাআল্লাহ সবার সম্পর্ক ভালো। আমার প্রথম সিনেমা হলো 72 সালে তিতাস একটি নদীর নাম, ঋত্বিক কুমার ঘটকের পরিচালনায়।
1: আপনি অনেক নাটকে অভিনয় করেছেন, কয়েকটি নাম মনে আছে যে নাটকগুলো তুমুল জনপ্রিয় ছিল আপনাদের সময় কিংবা এখনো আমরা মনে করি সে নাটকগুলোর নাম?
0: আচ্ছা, অনেক নাটকই আছে আমার সেই সময়, একদম প্রথম দিকে আমার যদি বলি রবীন্দ্রনাথের ডাকঘর, তারপরে শেষ রক্ষা রবীন্দ্রনাথের, তার পরবর্তীতে সিরিয়াল যখন শুরু হলো তখন বহুব্রী, তারপরে এইসব দিন রাত্রি, অয়ময়, নক্ষত্রের রাত, আগন্তুক, মুহূর্ত, একা একা, মিসির আলি, মিসির আলি তো এখনো আমাকে অনেকে মিসির আলি ডাকে, খেলা, এইসব নাটকগুলো টেলিভিশনে এক একটা মাইলস্টোন।
1: আপনি অনেক পরিচালকের সাথে কাজ করেছেন, যদি বলা হয় আপনার পছন্দের পরিচালক কে বা কারা?
0: আসলে সব পরিচালকই আমার কাছে গ্রহণীয়, কারণ সবাই নিজের নিজের ধারায় কাজ করেন, সেই ধারাটা আমার কাছে গ্রহণযোগ্য হলেই সেটা ভালো লাগে, এর চেয়ে বেশি আর কিছু বলার নেই।
1: আপনি নিজেও অনেক নাটক পরিচালনা করেছেন, কেমন লাগে?
0: এই সময় এসে আমার মনে হয় অভিনয় হচ্ছে আমার কাছে পরিচালনাটাই বেশি আনন্দদায়ক,
1: স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা জানি যে আপনার পুরো পরিবারটাই শিল্পী পরিবার, মানে আমাদের সবার প্রিয় পছন্দের বিপাশা হায়াত, নাতাশা হায়াত, আপনার জামাতা দুজন তৌকির আহমেদ কিংবা শাহেদ ভাইয়া প্রত্যেকে অভিনয় করে, তো তাদের অভিনয় আসার পেছনে কি আপনার অনুপ্রেরণা ছিল, বিশেষ করে আপনার দুজন মেয়ের অভিনয় আসার পেছনে?
0: মেয়েদের অভিনয়ের পেছনে তো আমার অনুপ্রেরণা মানে কি, আমাকে দেখেই তারা এসছে, আমি হয়তো তাদেরকে বলি নাই যে এইভাবে যে তোমাকে এটা করতে হবে, এখানে আসো অভিনয় করো, এরকম না, তারাই উৎসাহিত হয়েছে আমাকে দেখে। কিন্তু সেটা বড় মেয়ের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ছোট মেয়ের ক্ষেত্রে সেটা ঠিক নেই, সে মোটেই উৎসাহী না অভিনয় করতে, সি ইজ ভেরি প্র্যাকটিক্যাল, তার জীবনটা অন্যরকম করে, সে এখন যেমন বুটিকের ব্যবসা করে, আর জামাইরা তো তাদের নিজেদের মতো করে এসছে আর কি।
1: এই যে বিপাশাপু, আপনাকে দেখে যেরকম অভিনয় এসেছে, এখনকার প্রজন্মে যারা আপনাকে দেখে অভিনয় আসতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে?
0: তাদের জন্য পরামর্শ একটাই, যে প্রথমত হলো যে লেখাপড়া করতে হবে, এডুকেশন ইজ ফার্স্ট। মানুষের যদি শিক্ষা থাকে তখন সে কিছু ক্রিয়েট করতে পারে, ক্রিয়েটিভিটির জন্য এডুকেশন দরকার, সুতরাং পড়াশোনাটা করতে হবে। আর নাটকে যদি অভিনয় করতে চায় বা যে কোনো সাবজেক্টেই, পরিচালনা যদি করতে চায়, নাটকের আলোর ব্যাপারে যদি করতে চায়, ক্যামেরার ব্যাপারে যদি করতে চায়, এখন যথেষ্ট ইনস্টিটিউশন আছে শেখা যায়, শিখে আসতে পারি আমি তাদেরকে, যে কাজটা শিখে এসে প্রফেশনাল নামো, এটুকু বলবো।
1: এখন আপনার ব্যস্ততা কি নিয়ে?
0: আমার ব্যস্ততা, আমি অভিনয় করছি, আর একটা ব্যস্ততা আছে আমার লেখালেখি, আমি লেখালেখি করে যাই, আমার যখন মন চায় বসি, আমি লিখি, আমার 40টা বই বেরিয়েছে এর পর্যন্ত।
1: এই প্রসঙ্গে আমি আসতাম যে আপনাকে শুধু অভিনেতা বললেও ভুল হবে, আপনি লেখালেখিও করেন, আপনার উল্লেখযোগ্য কয়েকটি বইয়ের নাম আপনার মুখ থেকেই জানতে চাই।
0: আমার সবচেয়ে উল্লেখযোগ্য হলো অচেনা তারা, বিষ ফল, তারপরে হাসুলি বেগমের উপকথা, এসনি পবনে, জীবন খাতার ফুটনোট, সর্বশেষ যেটা হলো যে আমার স্মৃতিকথা লিখেছি যেটা রবিপথ, এরকম আরো গল্প, অনেক গল্প আছে। এবার বেরিয়েছে একটা এলোমেলো আসি, আশা করছি আগামী বইমেলাতে আবার একটা বেরোবে, যদি বেঁচে থাকি, যদি
1: দেখতে পারি আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের আজকের আয়োজনে আমাদের অতিথি হওয়ার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আড্ডায় আমরা শুনলাম একজন গুণী শিল্পীর জীবনের নানা গল্প, অভিজ্ঞতা আর অনুভূতির কথা।
2: ছিলেন প্রিয় মানুষ প্রিয়জন পর্বে বরেণ্য অভিনেতা আবুল হায়াতের সঙ্গে আলাপচারিতা। বন্ধুরা, বাংলার মাটিয়ার মানুষের জীবন জুড়ে ছড়িয়ে আছে হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি আর আনন্দের নানা অনুষঙ্গ। সময় বদলেছে, বদলেছে জীবনের অনেক কিছু, তবু আমাদের শেকড়ের সঙ্গে মিশে থাকা সেই চেনা রং, সেই প্রাণের উৎসব আজও আমাদের টানে।
3: কখনো খেলার মাঠে, কখনো মেলার প্রাঙ্গণে, কখনো লোকজ আয়োজন কিংবা নানা কৃষ্টি সংস্কৃতির মধ্য দিয়ে আমরা ফিরে পাই বাংলার সেই চিরচেনা রূপ। ঐতিহ্যের সেই গল্পগুলোতেই খুঁজে পাওয়া যায় আমাদের মাটি, মানুষ আর শেকড়ের পরিচয়। বাংলার সেই সমৃদ্ধ ঐতিহ্য ও লোকজ জীবনের নানা গল্প নিয়ে আমাদের এবারের আয়োজন উৎসবে বাংলাদেশ। এ পর্বের গ্রন্থনা এবং উপস্থাপনায় আছেন সিদ্ধার্থ শঙ্কর জোয়ারদার, অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
4: সুপ্রিয় শ্রোতা, আমাদের সংস্কৃতির একটা বিশেষ আয়োজন লাঠি খেলা। এর ব্যুৎপত্তিগত মূল হল সংস্কৃত শব্দ যষ্টি, যা থেকে প্রাকৃতের মাধ্যমে লাঠি বা লেঠিল শব্দের উৎপত্তি। কাজেই লাঠি খেলাকে লাঠির কৌশল বলা যেতে পারে। ব্যুৎপত্তিগতভাবে লাঠি খেলা বলতে লাঠি বা দণ্ড ব্যবহার করে প্রদর্শিত কোনো যুদ্ধবিদ্যা বা শারীরিক কসরৎকে বোঝায়। প্রাচীনকালে আত্মরক্ষা ও শিকারে লাঠির ব্যবহার শুরু হলেও মধ্যযুগে সামন্তপ্রভুদের পৃষ্ঠপোষকতায় এটি একটা বিশেষ মার্শাল আর্ট বা যুদ্ধবিদ্যায় রূপ নেয়। আমাদের দেশে বাংলায় একটা হিতোপদেশ আছে, যার আছে লাঠি তার আছে ক্ষমতা, অর্থাৎ লাঠি ক্ষমতার একটা অন্যতম বাহন। লাঠি খেলায় যে দক্ষ বা লাঠি খেলা নিয়ে যাদের বসবাস তারা লাঠিয়াল নামে পরিচিত। লাঠি খেলা কখন কোথায় শুরু হয়েছিল তার সঠিক ইতিহাস জানা সহজ নয়, তবে সভ্যতার সূচনা থেকে মানুষ আত্মরক্ষার প্রয়োজনে হাতিয়ার হিসেবে লাঠি ব্যবহার করত। যেহেতু আদিম যুগের মানুষ পশুপাখি শিকার করে খাদ্য সংগ্রহ করত, তাই সহজে অনুমান করা হয় আদিম সমাজের মানুষ অরণ্য, পাহাড় এবং সমতল ভূমি থেকে হিংস্র বন্য প্রাণী শিকার করার জন্য ঢাল, বর্ষা এবং অন্যান্য ধারালো যন্ত্রপাতির সঙ্গে লাঠিও ব্যবহার করত। পশু শিকারের আগে এবং পরে আদিম মানুষ আয়োজন করত পশু সম্পর্কিত নৃত্য উৎসবের। সেসব নৃত্য এবং উৎসবকালে অনেকে পশুর চামড়া, মাথা, শিং, লেজ ইত্যাদি পরিধান করে শিকার সাজে সজ্জিত হতো এবং অন্যরা শিকারী রূপে হত্যাকর্মের অভিনয় করত। চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী খেলা লাঠি খেলা। শরীর চর্চা বিনোদনের পাশাপাশি এই খেলা ছিল ক্ষমতা এবং শৌর্যের প্রতীক। নিয়মিত চর্চার পাশাপাশি একসময় খেলাটি বর্ষবরণ, পূজা পার্বণ সহ নানান উৎসবে বড় পরিসরে আয়োজন করা হতো। পরনে বাহারি পোশাক থাকত তাদের, হাতে লাঠি, ঢোলক, ঝুমঝুমি, কাড়া ইত্যাদি বাদ্যযন্ত্রের সাথে তাল মিলিয়ে চলত নাচ। খেলোয়াড়রা তাদের নিজ নিজ লাঠি দিয়ে রণকৌশল প্রদর্শন করত এবং দেখাত বিভিন্ন রকম আত্মরক্ষার কৌশল। ব্রিটিশ শাসন আমলে অবিভক্ত বাংলার জমিদারেরা তাদের নিরাপত্তার জন্য লাঠিয়ালদের নিযুক্ত করতেন। কেউ কেউ এ খেলা ছড়িয়ে দিয়েছেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। লাঠি খেলা অনুশীলনকারীদের লাঠিয়াল বলা হয়। এছাড়াও লাঠি চালনায় দক্ষ কিংবা লাঠি দ্বারা মারামারি করতে পটু কিংবা লাঠি চালনা দ্বারা যারা জীবিকা অর্জন করে তারা লেঠেল বা লাঠিয়াল নামে পরিচিতি পান। লাঠি খেলা লাঠি দিয়ে আত্মরক্ষার উপায়। ইংরেজ বিরোধী বিভিন্ন আন্দোলনে লাঠিয়ালরা ইংরেজদের দুশ্চিন্তার কারণ হয়ে গেছিল। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসে বাঙালির লাঠি বিষয়ে একটা পূর্ণ উপচ্ছেদ লিখেছেন। বাঙালির লাঠির আঘাতে অত্যাধুনিক বন্দুকও নাকি ভেঙে যেত সে সময়। স্বদেশী আন্দোলনের সময় বিপ্লবীরা গণজাগরণের উদ্দেশ্যে নিয়মিত লাঠি খেলার আয়োজন করতেন। মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীনেরা স্বদেশী আন্দোলনের সময় লাঠি খেলা অনুশীলন করতেন। ঢাকায় প্রতিষ্ঠিত হয়েছিল অনুশীলন সমিতি। তাছাড়া বাংলায় গুরুসদয় দত্ত কর্তৃক ব্রতচারী আন্দোলনের সময়ও লাঠি খেলা অন্তর্ভুক্ত হয়েছিল। বর্তমানে মহরম এবং পূজা সহ বিভিন্ন ধর্মানুষ্ঠানে এই খেলাটি তাদের পরাক্রম এবং সাহস প্রদর্শনের জন্য খেলা হয়ে থাকে। এই খেলার জন্য ব্যবহৃত লাঠি 4.5 থেকে 5 ফুট লম্বা হয় এবং প্রায়ই তৈলাক্ত হয়। চমৎকার কৌশলের সঙ্গে প্রত্যেক খেলোয়াড় তাদের নিজ নিজ লাঠি দিয়ে রণকৌশল প্রদর্শন করেন। শুধুমাত্র বলিষ্ঠ যুবকেরা এই খেলায় অংশ নিয়ে থাকে, কিন্তু বর্তমানে শিশু থেকে শুরু করে যুবক, বৃদ্ধ এবং সব বয়সের পুরুষেরাই লাঠি খেলায় অংশ নিয়ে থাকেন। উত্তরবঙ্গে ঈদের সময় চাঁদি নামক একটি অনুরূপ খেলা হয়ে থাকে। ভারতের পশ্চিমবাংলার দক্ষিণ অংশে পূজা সহ বিভিন্ন ধর্মানুষ্ঠানের সময় এই লাঠি খেলার প্রদর্শনও হয়ে থাকে। লাঠি খেলার অসাধারণ ইতিহাস আছে এবং এর জনপ্রিয়তা এখন পূর্তির দিকে। ঈদ উপলক্ষে লাঠি খেলা আয়োজন সিরাজগঞ্জ, ঝিনাইদহ, কুষ্টিয়া, জয়পুরহাট, পঞ্চগড়, নড়াইল প্রভৃতি জেলায় ভিন্ন নামে দেখা যায়। এই লাঠি খেলার ঐতিহ্য একসময় গৌরবময় ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়।
3: শ্রোতা বন্ধুরা, কথায় কথায় চলে এসেছি আজকের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। আর শেষ নিবেদনে শোনাবো আমাদের গান পর্বে একটি ব্যান্ডের গান। সকলের পছন্দের ব্যান্ড দল সোলস ব্যান্ডের পরিবেশনায় শুনবো চিরসবুজ সেই গান বন।

0: বন্ধুরা, আমাদের এখানে আয়োজনে সোলস ব্যান্ডের দুর্দান্ত জনপ্রিয় গানটি শুনতে শুনতে আমরা চলে এলাম আজকের দর্পণের একেবারে শেষ প্রান্তে। বিদায় নেব এখনই, তবে বিদায়ের আগে জানিয়ে যাই, আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন সাবিহা আফরিন, উপস্থাপনায় আহসান হাবিব বাপ্পি
1: এবং তামান্না সিদ্দিকী, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার। খবর পড়ছে মোহাম্মদ জসিমউদ্দিন সুমগ্ন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। তিনি বলেন, দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। এজন্য দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা দেবে। অনুষ্ঠানে দেশের প্রকৃত উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, সরকার তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে। উদ্যোক্তাদের সহযোগিতা করা গেলে একদিকে মানুষের কর্মসংস্থান ও জীবনের নিশ্চয়তা তৈরি হবে, অন্যদিকে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগের উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ অবশ্যই আসবে এবং সরকার সেটি চায়, তবে দেশের নিজস্ব বিনিয়োগকারী ও উদ্যোক্তাদেরও উৎসাহিত করতে হবে। তাদের ব্যবসা এবং বিনিয়োগের জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু নীতি সহায়তা দরকার তা দেওয়া হবে। সরকারের নীতির মূল উদ্দেশ্য সমাজের সব শ্রেণীপেশার মানুষের জন্য সুযোগ তৈরি করা উল্লেখ করে তারেক রহমান বলেন, সবার সহযোগিতায় একটি সুন্দর ও শক্তিশালী দেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী 27 আগস্ট শুরু হবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে গতকাল এই অধিবেশন আহ্বান করেন। এ সংক্রান্ত জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়, 27 আগস্ট বিকেল 3টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হবে। উল্লেখ্য, গত 15 জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শেষ হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, অভিবাসী চিন্তাধারার দৃষ্টিভঙ্গি বা চশমা দিয়ে বাংলাদেশের জনমিতি বা নৃবিজ্ঞানকে বোঝা সম্ভব নয়। ভৌগোলিক ও নৃতাত্ত্বিক বিচারে বাংলাদেশে আদিবাসী শব্দ ও ধারণাটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে চিটাগং হিল ট্রেক্স রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশের জন্য আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন। কোন ধরনের পাতানো ফাঁদে পা দিয়ে আদিবাসী শব্দের নতুন বয়ান তৈরি না করার আহ্বান জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো অভিবাসী রাষ্ট্রগুলোর বাস্তবতার সাথে বাংলাদেশের কোন মিল নেই। বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ গুরুত্বপূর্ণ সরকারি অফিসে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে নতুন নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহার্য বিদ্যুতের সিংহভাগ সৌরবিদ্যুৎ ব্যবহার করতে হবে। এছাড়া অন্যান্য সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধাবসান ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার উদ্যোগে মধ্যস্থতার প্রেক্ষাপটে ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এখন তেহরানে। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোসেন রেজাই বলেন, যুক্তরাষ্ট্র তার আচরণে পরিবর্তন না আনা পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ভবিষ্যৎ নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এদিকে লোহিত সাগরের বাব আল মান্দেব প্রণালীতে একটি অজ্ঞাত বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা চালালে 6 ব্যক্তি নিহত হয়। খেলার খবর, ক্রিকেট। বাংলাদেশ অনূর্ধ্ব 23 এবং মালয়েশিয়া ক্রিকেট দলের মধ্যে 3 ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটি আজ অনুষ্ঠিত হবে। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সকাল 9:30 খেলা শুরু হবে। দুদলের মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচটি আগামী শুক্রবার এবং তৃতীয় ও শেষ একদিনের ম্যাচটি রবিবার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নজরুল সংগীত, শিল্পী ইয়াসমিন মুশতারি।

0: এতক্ষণ দুখানি নজরুল সঙ্গীত শুনলেন ইয়াসমিন মুশতারির কণ্ঠে।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, আয়োজনে এবারে রয়েছে আধুনিক গান। প্রথম গানের গীতিকার গৌরপদ বসু, সুরকার ওয়াদুদ সরকার, কণ্ঠ দিয়েছেন অভিজিৎ দে।

অভিজিতের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবার এই গানে গীতিকার এ এস এম মশিউর রহমান, সুর করেছেন অশোক কুমার সরকার, শিল্পী গেয়েছেন চোখের তারায় স্বপ্ন দেখি।

স্টুডিও রেকর্ডে দোকানে আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন অভিজিৎ দে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন লালন গীতি, গেয়েছেন কোহিনুর আক্তার গোলাপী।

0: দুখানি লালন গীতি শুনলেন শিল্পী ছিলেন কোহিনুর আক্তার গোলাপি।
1: বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থালী কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলে পানি ধারে কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা, চলমান মাইক্রোফোন, আজকের বিষয় এআই এর সুযোগ ও চ্যালেঞ্জ। সুপ্রিয় শ্রোতা, আপনারা জানেন বর্তমান আধুনিক বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা একটা বড় জায়গা দখল করে নিয়েছে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সারা বিশ্বে অনেক জটিল সমস্যা খুব সহজেই সমাধান হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল, আবহাওয়া, জলবায়ু, এই সব কিছুর জটিল সমীকরণগুলো আগের চেয়ে বহু গুণ সহজ হয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে। পাশাপাশি এর কিছু চ্যালেঞ্জও তৈরি হয়েছে, যেমন ডিপ ফেক, ছবি, ভিডিও ইত্যাদিতে এআই এর ব্যবহারের ফলে অনেক গুজব ছড়াচ্ছে, অপতথ্য ছড়াচ্ছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে, সমাজে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। চলমান মাইক্রোফোনের আজকের পর্বে আমরা কথা বলবো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে। চলুন আমরা জানার চেষ্টা করি যে এই এআই এর যে সুযোগ সুবিধা এবং এর যে চ্যালেঞ্জগুলো কি কি সেগুলো আমরা জানবো। এখন কথা বলবো একজন ভাইয়ের সঙ্গে যিনি তথ্য প্রযুক্তিতে ভালো জ্ঞান রাখেন। আমি তার কাছ থেকে জানার চেষ্টা করব যে এই বর্তমান বিশ্বে আসলে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর সুযোগগুলো কি কি এবং এর চ্যালেঞ্জগুলো কি কি। ভাই, আপনি কি মনে করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জীবনে কি কি সুযোগ বয়ে এনেছে এবং এর চ্যালেঞ্জগুলো কি কি?
3: আজকের আধুনিক বিশ্বের সবচেয়ে আলোচিত এবং প্রভাব বিস্তারকারী বিষয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে প্রযুক্তি কেবল আমাদের দৈনন্দিন কাজের সহকারী নয়, বরং আমাদের চিন্তা ও সিদ্ধান্তের নতুন অংশীদারী হয়ে উঠেছে। এআই আজকের প্রযুক্তির সবচেয়ে বড় আবিষ্কার, যা একাধারে অপার সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে, আবার একই সাথে কিছু জটিল চ্যালেঞ্জের মুখোমুখি আমরা তার করিয়ে দিচ্ছি। প্রথমে আসি এআই এর সুবর্ণ সুযোগ বা সম্ভাবনাগুলোর কথা। চিকিৎসা সেবায় মহাক্রান্তিক এআই এর মাধ্যমে এখন দুরারোগ্য ভেদি যেমন ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা সম্ভব হচ্ছে। রোগ নির্ণয়ের নির্ভুলতা বেড়েছে এবং নতুন ওষুধ উদ্ভাবনের সময় কয়েক বছর থেকে কয়েক মাস নেমে এসেছে। প্রতিটি শিক্ষার্থীর শেখার ধরন আলাদা। এআই ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিটি শিক্ষার্থীর মেধা ও গতি অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করে দিতে পারছে, যা শিক্ষার গুণগত মান বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। শিল্প কারখানা থেকে শুরু করে দাপ্তরিক কাজ, যেসব কাজে আগে মানুষ করতে দিনের পর দিন সময় লাগত, এআই তা কয়েক সেকেন্ডে নিখুঁতভাবে করে দিচ্ছে। ফলে জটিল সমস্যা সমাধান ও সৃষ্টিশীল কাজে মানুষ বেশি সময় দিতে পারছে। আবহাওয়া পূর্বাভাস, প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা ও জলবায়ু পরিবর্তনে প্যাটার্ন বিশ্লেষণ এআই অভূতপূর্ব সাফল্য দেখাচ্ছে। তবে এই মুদ্রার অপর পিঠেও রয়েছে এআই এর সুযোগের পাশাপাশি বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়েছে। স্বয়ংক্রিয় ব্যবস্থার কারণে সাধারণ ও পুনরাবৃত্তিমূলক কাজগুলো এআই নিয়ে নিচ্ছে, এর ফলে প্রথাগত অনেক চাকরি হারানোর তীব্র ঝুঁকি তৈরি হচ্ছে। এআই অ্যালগরিদম বিপুল পরিমাণ ব্যক্তিগত তথ্যের উপর নির্ভর করে কাজ করে, ফলে সাইবার আক্রমণ, নজরদারি এবং তথ্যের অপব্যবহারের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বাড়ছে। এআই ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও বা কণ্ঠস্বর তৈরি করে গুজব ছড়ানো এবং সমাজ বা রাজনীতিতে অস্থিরতা তৈরি করার অপচেষ্টা প্রতিনিয়ত বাড়ছে। এআই কে যে তথ্যের উপর প্রশিক্ষণ দেওয়া হয় তাতে যদি কোনো বৈষম্য থাকে তবে এআই এর সিদ্ধান্তেও সেই পক্ষপাতিত্ব প্রতিফলিত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো জাদু নয়, এটি একটি হাতিয়ার মাত্র। এই হাতিয়ার আমাদের জীবনকে সহজ করবে নাকি বিপন্ন করবে তা নির্ভর করছে আমরা একে কিভাবে ব্যবহার ও নিয়ন্ত্রণ করছি তার উপর। আমাদের প্রয়োজন একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। একদিকে যেমন এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে, অন্যদিকে এর সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় কঠোর নীতিমালা ও আইন প্রণয়ন করতে হবে। আমাদের প্রযুক্তিকে ভয় না পেয়ে একে ইতিবাচক কাজে লাগাই এবং একটি নিরাপদ বৈষম্যহীন ও প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ গড়ে তুলি।
2: আপনাকে ধন্যবাদ। কথা বলবো এই মুহূর্তে এই প্রজন্মের আরো একজনের সঙ্গে যিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে অনেক বেশি পরিচিত। বলতে গেলে এই যুগের যারা তারা প্রত্যেকেই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটার সঙ্গে কম বেশি সবাই পরিচিত, যার কারণে তারা এটার সুযোগ সম্পর্কে ভালো জানেন এবং চ্যালেঞ্জ সম্পর্কেও তাদের মোটামুটি ধারণা আছে। এই বিষয়টা নিয়ে তার কাছ থেকে আমি জানার চেষ্টা করব যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আমাদের জীবনে সুযোগ কি বয়ে নিয়ে আসছে বা এর জন্য আমরা আসলে কি কি সুবিধা ভোগ করতে পারছি বলে আপনি মনে করেন।
4: তো বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় যেটা হচ্ছে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটাকে বলা হয় এআই। এআই এমন একটা পর্যায়ে চলে এসেছে যা আমাদের দৈনন্দিন জীবনের সাথেও মিশে যাচ্ছে। আমাদের চাকরি ক্ষেত্রে কিংবা শিক্ষা ক্ষেত্রে বা চিকিৎসা ক্ষেত্রে সব জায়গায় এআই চলে আসছে, এবং বর্তমানে যেটা আমি দেখতে পাচ্ছি সামরিক ক্ষেত্রে এআই এর ব্যবহার প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যেটার কারণে আপনার যুদ্ধের যে পরিস্থিতি যে কোনো দিকে আপনার এটা যার এআই শক্তি বেশি যুদ্ধটা তার পক্ষে চলে যাচ্ছে। আর চিকিৎসা ক্ষেত্রেও এআই ব্যাপক সাহায্য করতেছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা কিংবা জটিল অপারেশন যেগুলো এআই আমাদেরকে সাহায্য করতেছে। চায়নাতে তো অপারেশন পর্যন্ত রোবট করতেছে, কোনো বাংলাদেশ এরকম অ্যাডভান্স হতে পারে নাই, তবে ইনশাল্লাহ হয়ে যাবে। এআই আমি নিজেও ব্যবহার করি প্রচুর সফটওয়্যার, ছবি তৈরি, ভিডিও তৈরি কিংবা ভয়েস মেকিং এর জন্য, পড়াশোনার ক্ষেত্রেও আমি এআই ব্যবহার করি। এআই আসলে খুবই একটা উপকারী জিনিস এবং মানুষের জীবনকে আরো সহজ করে তুলতেছে। এআই যেমন উপকারী আছে তেমন কিছু খারাপ দিকও আছে।
2: আপনি অনেকগুলো ভালো দিক বলেছেন এআই এর মাধ্যমে, আপনি নিজে ব্যবহার করছেন এবং সারা বিশ্ব কিভাবে এআই এর ব্যবহারটা হচ্ছে, তো এই চ্যালেঞ্জ গুলো কি কি বলে আপনি মনে করছেন বা এর জন্য আমাদের ভবিষ্যতে কিরকম সতর্কতা অবলম্বন করতে হবে বলে আপনি মনে করেন?
4: এআই যেমন মানুষের উপকার করে তেমন ক্ষতিরও একটা সম্ভাবনা আছে। প্রত্যেকটা জিনিস একটা ভালো দিকও থাকে একটা খারাপ দিকও থাকে। এআই এর খারাপ দিক হলো এটা মানুষের আইডেন্টিটি বিকৃত করতে পারে, আমাদের এআই ব্যবহার করে আমাদের কেউ ছবি বিকৃত করতে পারে, ভিডিও তৈরি করতে পারে, যেটা আমাদের সামাজিক ভাবে হেনস্থার কারণ হতে পারে। আমাদের সেক্ষেত্রে সচেতন থাকতে হবে যেন আমরা যে কোনো জায়গায় ছবি কিংবা ভিডিও ব্যবহার করা থেকে বিরত থাকি। আর কিছু চ্যালেঞ্জ হলো আমাদের কর্মক্ষেত্রে বিশাল একটা বেকারত্ব সৃষ্টি করতে পারে এআই। অনেক কঠিন কাজ এআই সহজ করে ফেলতেছে, মানুষের প্রয়োজন হতো এখন আর ওখানে মানুষের প্রয়োজন হচ্ছে না, তো এআই দিয়ে ব্যবহার করে ওইটা কাজ করে ফেলা যাচ্ছে। তো এআই ভবিষ্যতে একটা বিশাল বেকারত্ব সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রে আমাদেরকে ওইরকম ভাবে পড়াশোনা কিংবা ওইরকম ভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যাতে এআই আমাদেরকে ভবিষ্যতে এআই কে আমরা ব্যবহার করে আমাদের সমস্যার সমাধান করতে পারি, যেন সমস্যা সৃষ্টি না হয়। সবশেষে আমি যেটা বলতে চাই যে এআই হলো একটা মানব জাতির জন্য একটা আশীর্বাদ বলা যায়, যেটাকে বাংলায় আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা বলি, যা আসলে মানুষেরই তৈরি। এটা অনেক সময় মানুষকেও হার মানিয়ে ফেলে, এটা আমাদের তথ্য প্রযুক্তি কিংবা আধুনিক বিশ্বকে অনেক নতুন এক উচ্চতায় নিয়ে যাবে। আমাদের এটার ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদের এটা সচেতনতামূলক প্রচার করতে হবে যেন এআই টা আমরা ভালো কাজে ব্যবহার করি, কোনো মন্দ কাজে ব্যবহার না করি। আরো গবেষণা করতে হবে যেন এআই নিয়ে আমরা আরো ভালো কিছু করতে পারি এবং এআই কে আমাদের ভালোর জন্য ব্যবহার করতে পারি।
2: ধন্যবাদ। কথা বলবো একজন ভাইয়ের সঙ্গে যিনি তথ্য প্রযুক্তিতে ভালো জ্ঞান রাখেন। আমি তার কাছ থেকে জানার চেষ্টা করব যে এই বর্তমান বিশ্বে আসলে এই যে আর্টিফিশিয়াল

0: চাহিদা অনুযায়ী শেখার সুযোগ তৈরি করছে। কৃষিতে ফসলের উৎপাদন বাড়াচ্ছে, পরিবেশ রক্ষায় জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস দিচ্ছে, ব্যবসা বাণিজ্যে কাজের গতি বাড়িয়ে উৎপাদনশীলতা বাড়াচ্ছে, এমনকি আমাদের দৈনন্দিন যে জীবন সেখানেও ভয়েস আর্ট অ্যাসিস্ট্যান্ট, স্মার্ট রেকমেন্ডেশন আর স্বয়ংক্রিয় ব্যবস্থা আমাদের সময় ও শ্রম বাঁচাচ্ছে। এছাড়াও এআই নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করছে এবং মানবজাতির সামনে এমন সম্ভাবনা খুলে দিচ্ছে যা আগে কল্পনাও করা যেত না। তবে এই সুযোগের পাশাপাশি বড় চ্যালেঞ্জও রয়েছে। প্রথমত চাকরি হারানোর ভয়, অনেক পুরনো পেশা স্বয়ংক্রিয় হয়ে যাচ্ছে, ফলে দক্ষতাহীন মানুষের জন্য সংকট তৈরি হচ্ছে। তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা, আমাদের ব্যক্তিগত তথ্য কোথায় যাচ্ছে, কে ব্যবহার করছে, এ বিষয়ে আসলে স্বচ্ছতা এখনো অনেক ক্ষেত্রেই নেই। পক্ষপাত ও নৈতিক সমস্যা, এআই যদি ভুল তথ্য দিয়ে প্রশিক্ষিত হয় তাহলে তা সমাজে বৈষম্য বাড়াতে পারে, এর ফলে মিথ্যা তথ্য ও ডিপ ফেকের মতো প্রযুক্তি সমাজে বিভ্রান্তি ছড়াবে। সবচেয়ে বড় প্রশ্ন, এআই এর নিয়ন্ত্রণ কে রাখবে? যদি এটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে ভবিষ্যতে কি হবে? তাই আমাদের এখনই সচেতন হতে হবে, এআই কে শুধু প্রযুক্তি হিসেবে না দেখে মানুষের কল্যাণের হাতিয়ার হিসেবে গড়ে তুলতে হবে।
1: সুপ্রিয় শ্রোতা, চলমান মাইক্রোফোনের আজকের পর্বটি এখানেই শেষ করছি। গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি ওয়াসিম আকরাম, সম্পাদনায় এএসএম আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসেন।

0: বন্যা কবলিত এলাকায় কারো ডায়রিয়া হলে
1: সাথে সাথে প্যাকেট অথবা তৈরি স্যালাইন শরবত খাওয়ান। যে কোনো অসুস্থতার জন্য নিকটস্থ মেডিকেল টিম অথবা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। বন্যা দুর্গত অঞ্চলে মরা পচা জীবজন্তু মাটিতে পুঁতে ফেলুন, যাতে পানি দূষিত করতে না পারে। পানি শোধক বড়ি কিংবা ফিটকারি ব্যবহারের সঠিক পদ্ধতি কোনো স্বাস্থ্যকর্মী কিংবা ত্রাণ অথবা মেডিকেল টিমের লোকদের কাছ থেকে ভালোভাবে জেনে নিন। বন্যার পানি পান করবেন না, সম্ভব হলে আর্সেনিক মুক্ত নলকূপের পানি সংগ্রহ করুন।
2: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী খন্দকার খায়রুজ্জামান কাইয়ুম।

0: স্টুডিও রেকর্ডে দোকানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন খন্দকার খৈরুজ্জামান কাইয়ুম।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। বাংলাদেশের মানুষ এসো খাল খনন করি। এখন সমবেত কণ্ঠে শুনবেন খাল খননের গান। গীতিকার এস এম নাসির উদ্দিন, সুরকার সুমন রেজা খান।

0: con un encargo.
1: পাহাড় বা ঢালু জায়গায় মাটি ও পাহাড় নিচে খসে পড়ে, ভূমিধসে সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানব সৃষ্টির কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস নামে। তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে বাঁচুন। বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার। খবর পড়ছি হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। তিনি বলেন, দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বলেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। এজন্য দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা দেবে। অনুষ্ঠানে দেশের প্রকৃত উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, সরকার তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে। উদ্যোক্তাদের সহযোগিতা করা গেলে একদিকে মানুষের কর্মসংস্থান ও জীবনের নিশ্চয় তা তৈরি হবে, অন্যদিকে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগের উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ অবশ্যই আসবে এবং সরকার সেটি চায়, তবে দেশের নিজস্ব বিনিয়োগকারী ও উদ্যোক্তাদেরও উৎসাহিত করতে হবে। তাদের ব্যবসা ও বিনিয়োগের জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু নীতি সহায়তা দরকার তা দেওয়া হবে। সরকারের নীতির মূল উদ্দেশ্য সমাজের সব শ্রেণী পেশার মানুষের জন্য সুযোগ তৈরি করা। উল্লেখ করে তারেক রহমান বলেন, সবার সহযোগিতায় একটি সুন্দর ও শক্তিশালী দেশ গড়ে তুলতে সরকার কাজ করছে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট শুরু হবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে গতকাল এ অধিবেশন আহ্বান করেন। এ সংক্রান্ত জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ আগস্ট বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হবে। উল্লেখ্য, গত ১৫ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শেষ হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, অভিবাসী চিন্তাধারা দৃষ্টি বা চশমা দিয়ে বাংলাদেশের জনমিতি এবং নৃবিজ্ঞানকে বোঝা সম্ভব নয়। ভৌগোলিক ও নৃতাত্ত্বিক বিচারে বাংলাদেশে আদিবাসী শব্দ ও ধারণাটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে চিটাগং হিল ট্র্যাক্স রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশের জন্য আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে কথা বলেন। কোন ধরনের পাতানো ফাঁদে পা দিয়ে আদিবাসী শব্দের নতুন বয়ান তৈরি না করার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো অভিবাসী রাষ্ট্রগুলোর বাস্তবতার সাথে বাংলাদেশের কোন মিল নেই। বঙ্গভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ গুরুত্বপূর্ণ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে নতুন নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহার্য বিদ্যুতের সিংহভাগ সৌর বিদ্যুৎ ব্যবহার করতে হবে। এছাড়া অন্যান্য সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। ইরানের সঙ্গে মার্কিন যুদ্ধ, যুদ্ধাবসান এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনা করতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তেহরান সফর করছেন। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মহসিন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র তেহরানের শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এদিকে লোহিত সাগরের বাব আল মান্দের দেব প্রণালীতে একটি অজ্ঞাত বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা চালানোর ফলে ৬ জন নিহত হয়েছেন। কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২২৪ দাঁড়িয়েছে। সোমবারের ৭.৪ মাত্রার ভয়াবহ এই ভূমিকম্পের পর সারা দেশে ৭০টিরও বেশি পরবর্তী কম্পন রেকর্ড করা হয়। উদ্ধারকর্মীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসাবশেষের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন গিটারে পল্লীগীতির সুর শুনবেন, বাজিয়েছেন মোহাম্মদ শফিউল্লাহ।

0: গিটারে মোহাম্মদ শফিউল্লাহর বাজানো পল্লীগীতির সুর শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন আপনারা শুনবেন আধুনিক গান। শিল্পী মিজান মাহমুদ রাজীব, গীতিকার মোহাম্মদ আহসান হাবিব বাপ্পি, সুরকার অমিত চ্যাটার্জী।

আপনারা আধুনিক গান শুনছেন মিজান মাহমুদ রাজীবের কণ্ঠে। এবারের গীতিকার নাসির উদ্দিন, সুরকার এস এম আব্দুল আওয়াল।

0: এতক্ষণ দুখানি আধুনিক গান শুনলেন মিজান মাহমুদ রাজীবের কণ্ঠে।
1: প্রেম হল ধীর, প্রশান্ত ও চিরন্তন। ভালোবাসাকে যে জীবনে অপমান করে, সে জীবনে আর ভালোবাসা পায় না। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের এখনকার পরিবেশনে নজরুল সঙ্গীত গেয়েছেন উম্মে সুলাইম কাঙ্ক্ষিতা।

0: উম্মে সুলাইম কাঙ্ক্ষিতার কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
3: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান। এখন শুনবেন পল্লীগীতি। শিল্পী আজগর আলীম, গীতিকার ও সুরকার কানাইলাল শীল।

আপনারা পল্লী গীতি শুনছেন আজগর আলিমের কণ্ঠে। এবারের গীতিকার ডাক্তার জোয়ারদার, সুরকার আবুল কাশেম।

0: এতক্ষণ দুখানি পল্লীগীতি শুনলেন আজগর আলিমের কণ্ঠে।
1: বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ। যত বেশি গাছ কাটবেন পরিবেশের ভারসাম্য তত বেশি নষ্ট হবে। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া মানে আমার আপনার সকলের জীবন বিপন্ন হওয়া। আসুন যত্রতত্র গাছ কাটা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকি। বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান। সবাই একটি করে ফলজ বনজ ঔষধি গাছ লাগান, এদের যত্ন নিন, চারিদিকে সবুজ বেষ্টনী গড়ে তুলুন। সরকার বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলন হিসেবে গ্রহণ করেছে, আসুন আমরাও এই আন্দোলনে অংশ নিই এবং বৃক্ষরোপণ অভিযানকে সার্থক করি। গাছ আমাদের সবুজ বন্ধু, গাছ আমাদের পরম বন্ধু। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জন্য গাছের চাহিদা অপরিহার্য। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। অধিক বৃক্ষ অধিক সমৃদ্ধি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। নিবেদন করছি রবীন্দ্রসঙ্গীত, গেয়েছেন আদ্রিতা দাশ।

0: আদ্রিতা দাসের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: আপনারা এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুম, তা সি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়া গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পড়াইছে।
3: আব্বা আব্বা, এইসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
2: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে বাবা।
2: হ্যাঁ।
5: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রুমিনা খানম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। তিনি বলেন, দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়া চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। এজন্য দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা দেবে। অনুষ্ঠানে দেশের প্রকৃত উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তারিক রহমান বলেন, সরকার তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে। উদ্যোক্তাদের সহযোগিতা করা গেলে একদিকে মানুষের কর্মসংস্থান ও জীবনের নিশ্চয়তা তৈরি হবে, অন্যদিকে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ অবশ্যই আসবে এবং সরকার সেটি চায়, তবে দেশের নিজস্ব বিনিয়োগকারী ও উদ্যোক্তাদেরও উৎসাহিত করতে হবে। তাদের ব্যবসা ও বিনিয়োগের জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু নীতি সহায়তা দরকার তা দেয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী 27 আগস্ট শুরু হবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম সংবিধানের 72 অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে গতকাল এই অধিবেশন আহ্বান করেন। এ সংক্রান্ত জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়, 27 আগস্ট বিকেল 3টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, অভিবাসী চিন্তাধারা, দৃষ্টি বা চশমা দিয়ে জনগণের জনমিতি এবং নৃবিজ্ঞানকে বোঝা সম্ভব নয়। ভৌগোলিক ও নৃতাত্ত্বিক বিচারে বাংলাদেশের আদিবাসী শব্দ ও ধারণাটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে চিটাগং হিল ট্রাস্ট রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশের জন্য আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন। কোন ধরনের পাতানো ফাঁদে পা দিয়ে আদিবাসী শব্দের নতুন বয়ান তৈরি না করার আহ্বান জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো অভিবাসী রাষ্ট্রগুলোর বাস্তবতার সাথে বাংলাদেশের কোনো মিল নেই। বঙ্গভবন ও প্রধানমন্ত্রী কার্যালয় সহ গুরুত্বপূর্ণ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে নতুন নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই নির্দেশনা দেয়া হয়। নির্দেশনায় বলা হয়, বঙ্গভবন, প্রধানমন্ত্রী কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগে দাপ্তরিক কাজে ব্যবহার্য বিদ্যুতের সিংহভাগ সৌর বিদ্যুৎ ব্যবহার করতে হবে। এছাড়া অন্যান্য সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনা করতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি তেহরান সফর করছেন। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র তেহরানের শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এদিকে লোহিত সাগরের আব আল মানদেব প্রণালীতে একটি অজ্ঞাত বাণিজ্যিক জাহাজে ইয়েমেনের হুদি বিদ্রোহীদের হামলায় 6 জন নিহত হয়েছে। কলম্বিয়ার ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা 240 জনে দাঁড়িয়েছে। সোমবারের 7.4 মাত্রার ভয়াবহ এই ভূমিকম্পের পর সারা দেশে 70টির বেশি পরবর্তী ভূকম্পন রেকর্ড করা হয়। উদ্ধারকর্মীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসাবাসের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে শ্রোতাদের নিয়ে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান সেতু। অংশগ্রহণে পদ্মা বেতার শ্রোতা ক্লাব, রাজবাড়ী সদর, রাজবাড়ী। সঞ্চালনায় ইয়োরমা শায়ের জাহান।

0: আকাশের তরঙ্গ পেরিয়ে যে কণ্ঠ ভেসে আসে তা ঘরবন্দি মানুষের মনে আশার আলো জ্বালায়। চিঠিপত্র বা ফোনের ওপারে শ্রোতাদের উপস্থিতি বেতারকে বাঁচিয়ে রাখে প্রাণবন্ত এক পরিবার হিসেবে। রেডিওর নব ঘোরানোর শব্দ আর নাটকের নিপুণ সংলাপ আজও গ্রামীণ জনপদের মধুর স্মৃতি। বাংলাদেশ বেতার আধুনিকতার ছোঁয়ায় FM ও অনলাইন তরঙ্গে আজও মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বিনোদন। শ্রোতারাই বেতারের প্রাণ, এ কথা আমরা সবসময় বলে থাকি। তাই আবারও বাংলাদেশ বেতারের শ্রোতাদের নিয়ে চলে এলাম আপনাদের খুব পছন্দের অনুষ্ঠান সেতুতে। আর পুরো আয়োজন জুড়ে সাথে রয়েছে আমি ইয়র্মা শাহজাহান। আজ আপনাদের প্রাণের অনুষ্ঠান সেতুতে আমরা আমন্ত্রণ জানিয়েছি পদ্মা বেতার শ্রোতা ক্লাব রাজবাড়ী সদর থেকে যারা এসছেন। প্রথমে আপনাদের সবাইকে স্বাগত জানাই, কেমন আছেন? আপনাদেরকে পেয়ে আমারও ভীষণ ভালো লাগছে এবং আশা করি আজকের একটা দুর্দান্ত আয়োজন আমরা পাবো। আমরা প্রথমে পরিচয় পর্বটা সেরে ফেলতে চাই।
1: আমি শাহিন আলী, সভাপতি পদ্মা বেতার শ্রোতা ক্লাব রাজবাড়ী সদর।
2: আমি মোহাম্মদ তরুণ আহমেদ, সাধারণ সম্পাদক।
3: মোহাম্মদ সজিবুর রহমান সবুজ, সদস্য পদ্মা বেতার শ্রোতা ক্লাব।
4: আমি রাবেয়া বশ্রী, সদস্য পদ্মা বেতার শ্রোতা ক্লাব।
5: আমি সুমাইয়া মরিয়া মিম, সদস্য পদ্মা বেতার শ্রোতা ক্লাব।
6: আমি আসিফ মাহমুদ, সদস্য পদ্মা বেতার শ্রোতা ক্লাব।
0: খুব ভালো লাগলো আপনাদের সাথে পরিচিত হতে পেরে। আমার মাথায় প্রথমে যে প্রশ্নটা আসছে, পদ্মা বেতার শ্রোতা ক্লাব, এই নামকরণের পিছনে কি কোনো রহস্য আছে কিনা?
1: আমাদের যে রাজবাড়ী জেলার এই জেলাটা হচ্ছে পদ্মা নদী দিয়ে ঘেরা। যখন শ্রোতা ক্লাব খোলার একটা প্রত্যয় জাগলো, তখন আমি চিন্তা করলাম যেহেতু পদ্মা নদীর দ্বারা আমার জেলাকে পরিচিত করা হয়, তো পদ্মা শ্রোতা ক্লাব নামে আমার ক্লাবের নামটি করা হলে হয়তো ভালো হবে। সেই থেকেই আমার ক্লাবের নাম পদ্মা বেতার শ্রোতা ক্লাব।
0: বাহ, নদীমাতৃক বাংলাদেশ, দেশের প্রতি ভালোবাসা থেকে, নিজের এলাকার প্রতি ভালোবাসা থেকে আপনি এত সুন্দর একটা নামকরণ করেছেন। আমি জানতে চাইবো পদ্মা বেতার শ্রোতা ক্লাব কতদিন ধরে চলছে এবং এই ক্লাবটি খোলার উদ্দেশ্য কি আপনাদের ছিল?
1: পদ্মা বেতার শ্রোতা ক্লাব 2010 সালে থেকে শুরু। 2020 সালে এই শ্রোতা ক্লাবটি বাংলাদেশ বেতারে নিবন্ধিত হয়। আমাদের সদস্য 12 জন ছিল, তারপরে 13 জন, 14 জন, এইভাবে আজ 20 জনের উপরে আছে।
0: কেন মনে হলো যে একটা শ্রোতা ক্লাব আমাদের খোলা উচিত? আমি যদি সাধারণ সম্পাদক ভাই মোহাম্মদ তরুণ আহমেদের কাছে জানতে চাই।
2: আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমাদের একটা এরকম একটা বেতার ক্লাব খুলবো এবং এটা খুলে আমরা গ্রামে বাল্য বিবাহ, যৌতুক প্রথা, বর্ষার সিজনে গাছ লাগাবো এবং বিভিন্ন ধরনের সামাজিক যেগুলো অনুষ্ঠান ওগুলো আমরা সবাই একসাথে করবো এবং আমরা একজনে আরেকজনের বিপদে আপদে সবসময় সাহায্য সহযোগিতা করে যাব এবং এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এটার মাধ্যমে যাতে আমরা মানুষকে ভালো মতো সহযোগিতা এবং সাহায্য করতে পারি, যাতে আমাদের দ্বারা অন্যরাও উপকার ভোগ করে বা উপকৃত হয়।
0: দারুণ। আসলে সমাজ সচেতনতা থেকে এবং মানুষকে উপকার করার মানসিকতা থেকেই মূলত আপনাদের ক্লাবটা খোলা হয়েছে, খুব ভালো লাগলো জেনে। আমি এবার আসছি সভাপতি মোহাম্মদ শাহিন আলীর কাছে। আমি একটু জানতে চাইবো আপনারা এই যে ক্লাবটা খুললেন, কিভাবে আসলে ফান্ডিংটা আপনারা করে থাকেন? কারণ আমরা সকলে জেনে থাকি একটা প্রতিষ্ঠান বা ক্লাব চালাতে গেলে তো অর্থায়নের অবশ্যই প্রয়োজন হয়ে থাকে।
1: আসলে অর্থায়ন বলতে সম্পূর্ণ অর্থায়ন আমাদের সদস্য, সভাপতি, সাধারণ সম্পাদক যারা আছি, এরা সবাই নিজ নিজের পকেট থেকেই আসলে এর অর্থায়নটা আসে, এটা দিয়েই আমাদের ক্লাবটি পরিচালিত হয়।
0: অনেক ধন্যবাদ। এবার যাচ্ছি সাধারণ সম্পাদক মোহাম্মদ তরুণ আহমেদের কাছে। জানতে চাইবো যে আপনাদের ক্লাবের পক্ষ থেকে কোনো মাসিক বা বার্ষিক কোন রকমের আয়োজন আপনারা করে থাকেন কিনা?
2: জি হ্যাঁ, আমরা মাঝে মধ্যে আমাদের ক্লাবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি, সেটা মাসিক হয় বা বার্ষিক হয়। আমরা সবাই মিলে এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিয়ে আলোচনা করি এবং অনেক সময় আমরা ট্যুরে যাই, পিকনিকে যাই, আবার অনেক সময় কোন একটা ভালো একটা কাজে আমরা সবাই মিলে যাই এবং এই কাজের পাশাপাশি যাতে আমরা আরো সবাইকে নিয়ে করতে পারি এই জন্য আমরা আরো মানুষকে সবসময় বেশি উদ্বুদ্ধ করে থাকি।
0: অনেক ধন্যবাদ। আপনারা রাজবাড়ী থেকে এসছেন, রাজবাড়ী সদর থেকে। জানতে চাইবো যে আপনাদের আশপাশে যে এলাকার মানুষরা রয়েছে তারা আসলে কতটুকু অনুপ্রাণিত হয় আপনাদের পদ্মা বেতার শ্রোতা ক্লাবের দ্বারা যদি বলেন?
1: বাংলাদেশ বেতার আগে যেমন শুধু রেডিওতে শোনা যেত, এখন কিন্তু অ্যাপসেও শোনা যায়। এই অ্যাপসে শোনার জন্য গ্রামের যে লোকগুলো আছে ওরা কিন্তু ওই অ্যাপস সম্পর্কে এত ধারণা নেই বা এগুলো বোঝে না। আমাদের ক্লাবের প্রতিটি সদস্য প্রতিনিয়ত চেষ্টা করে যায় যে ওনাদের অ্যান্ড্রয়েড ফোনে বাংলাদেশ বেতার অ্যাপসটি ইনস্টল করে দেওয়া এবং বাংলাদেশ বেতার শুনতে উৎসাহিত করা হয়।
0: বাহ, খুব ভালো। বাংলাদেশ বেতারকে আসলে আপনারাই ধরে রেখেছেন এবং আপনারাই বেতারের ধারক বাহক এবং পুরো বাংলাদেশে নিজেদের এলাকা থেকে শুরু করে দেশব্যাপী বেতারকে প্রচার করার বা ছড়িয়ে দেবার যে অগ্রণী ভূমিকা সেই দায়িত্বটি আপনারা নিয়েছেন এবং খুব ভালো লাগলো যে অ্যাপসের মাধ্যমে এলাকাবাসীদেরকে আপনারা সচেতন করছেন, বেতার শোনাতে আপনারা তাদেরকে আপনারা উৎসাহিত করছেন, অনুপ্রাণিত করছেন। চমৎকার লাগলো শুনে। আমি জানতে চাইব কে কবে থেকে বাংলাদেশ বেতার শোনা শুরু করেছেন এবং বেতার শুনতে গিয়ে যদি কোনো মজার স্মৃতি থেকে থাকে সেটিও নিশ্চয়ই আমাদের সাথে শেয়ার করবেন। প্রথমে যাচ্ছি সভাপতি মোহাম্মদ শাহিনালির কাছে।
1: হ্যাঁ, বেতার শোনা নিয়ে তো অনেক অভিজ্ঞতাই আছে। আর আমি বেতার শুনি ক্লাস থ্রি থেকে, তো বেতার শোনার মাঝে কিছু অভিজ্ঞতা আছে, কিছু মজার ঘটনাও আছে। আমি যখন ছোট ছিলাম তখন অনেকের বাড়িতে রেডিও ছিল, কিন্তু আমাদের বাড়িতে কোনো রেডিও ছিল না, কারণ আমার বাবা গান বাজনা এগুলো পছন্দ করতো না। কিন্তু আমি গোপনে অনেক চেষ্টা করে আমি একটা রেডিও কিনেছিলাম, যখন বাজার করতে দেওয়া হতো তখন আমি চেষ্টা করতাম ওইখান থেকে দুই চার টাকা বাঁচানোর জন্য। এইভাবে বাঁচিয়ে বাঁচিয়ে প্রায় এক মাস পরে যখন আমি দেখলাম যে প্রায় 400 টাকার মতো হয়েছে, তখন আমি এটা নিয়ে বাজারে যাই এবং একটা রেডিও কিনে নিয়ে আসি। আমার রেডিও শোনাটা আসলে কিভাবে হলো, আমার ছোট খালার একটা রেডিও ছিল, সেটা আমি মাঝে মধ্যে চুরি করে নিয়ে আসতাম এবং ওটা কানের কাছে বাজিয়ে বাজিয়ে শুনতাম। আমার খালা যখন রেডিওটা খুঁজে পেত না তখন সে রাগারাগি করে শুরু করে দিত, আমার কাছ থেকে নিয়ে যেত, আমার মন খারাপ হয়ে যেত। এই মন খারাপ যাতে না হয় সেই কারণে আমাকে বাজারে মাঝে মধ্যে পাঠানো হতো, যে কোনো জিনিস কিনতে পাঠালে ওইখান থেকে যেটা বাঁচতো সেটা আর আমি ফেরত দিতাম না। তো এইভাবে জমিয়ে জমিয়ে আমি একটা রেডিও কিনেছিলাম, সেই রেডিও দিয়ে আমি লুকিয়ে লুকিয়ে ক্লাস 6 পর্যন্ত আমি ওটা ব্যবহার করেছি এবং তারপর থেকে আমি রেগুলার অনেকগুলো রেডিও কিনেছি এবং এখন পর্যন্ত আমি পছন্দ হলেই আমি রেডিও কিনি। এখন আমি সরাসরি রেডিওতেই অনুষ্ঠান শুনে থাকি এবং রেডিও আমার কাছে এখন পর্যন্ত সংগ্রহে প্রায় 10-12টা আছে।
0: দারুণ, জানছিলাম বাংলাদেশ বেতারের প্রতি আপনার ভালোবাসার কথা। এবার যাব সদস্য আসিফ মাহমুদের কাছে। ভাই, অনেকক্ষণ আপনার কথা শুনছি না, বলেন কবে থেকে বাংলাদেশ বেতার শোনা শুরু করলেন এবং সেই বেতারের সাথে যুক্ত হওয়ার যদি কোনো মজার অভিজ্ঞতা থেকে থাকে।
7: আর রেডিও শোনা অনেক আগে থেকে, সেটা স্কুল লাইফ থেকে আমার রেডিও শোনা, আমার ফ্রেন্ডের মাধ্যমে আমি অনুপ্রাণিত হই, ওখান থেকে আর কি আমার রেডিও শোনা এবং আস্তে আস্তে পরে কম বেশি শোনা হয়েছে। স্কুল লাইফ থেকে আর কি ছোট থেকে ওইভাবে আমার রেডিও শোনাটা শুরু হয়েছে, পরে এখন কম বেশি আর কি শোনা হয়।
0: দারুণ ব্যাপার। আচ্ছা, যাচ্ছি পদ্মা বেতার শ্রোতা ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ তরুণ আহমেদের কাছে। কবে থেকে বাংলাদেশ বেতারে শুনছেন, মজার স্মৃতি যদি থাকে?
2: আমি 2005 সাল থেকে ভালোমতো রেডিও শোনা শুরু করি। সর্বপ্রথম আমি যখন রেডিও শুনতাম তার আগে দেখতাম আমার আম্মা রেডিও শুনতো এবং আম্মা শোনার কারণে আমার রেডিও শোনার আকর্ষণটা বেড়ে যায় এবং প্রথম অবস্থায় আমি যেগুলো সচেতনমূলক অনুষ্ঠান হতো শোনা শুরু এবং আজ পর্যন্ত এখনো রেডিওর সঙ্গে আছি। তাছাড়া আমাদের প্রতিটি গ্রুপে আমাদের শ্রোতা ক্লাব আছে, অনেকে আছে, তাদের সাথে আমি অ্যাড আছি এবং রেডিও সম্পর্কে তাদের সাথে আমি সবসময় কথা বলি। রেডিও শোনার যে একটা ভালোবাসা, যে এটা অসম্ভব, যা বলে বোঝানো যাবে না। তবে শুধু একটি কথাই বলবো, রেডিও শোনা এবং রেডিও যেসব অনুষ্ঠান আমরা শুনে থাকি সম্পূর্ণ সামাজিক এবং যারা রেডিও এখনো শোনেন তারা জানেন রেডিও সম্পর্কে তাদের কতটা জ্ঞান, কতটা ভালোবাসা এবং এই রেডিওর মাধ্যমে মানুষ আগে থেকে এখন পর্যন্ত অনেকটাই সচেতন এবং এই সচেতনের কারণে আজ আমরা এই রেডিও থেকে অনেক উপকার ভোগ করে থাকি।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যাচ্ছি সজীবুর রহমান সবুজ, সদস্য পদ্মা বেতার শ্রোতা ক্লাব। কবে থেকে বাংলাদেশ বেতার শোনা হচ্ছে যদি কোনো মজার স্মৃতি থেকে থাকে?
8: আমি ছোটকাল থেকে শুনছি, আমার চাচা শুনতো আর কি, ওইখান থেকেই অনুপ্রাণিত হয়ে আমি রেডিও শুনছি আর কি। এখন তো রেডিও নয়, এখন তো স্মার্টফোনে আর কি।
0: কোন মজার স্মৃতি আছে রেডিও শুনতে গিয়ে?
8: আমার চাচা যখন শুনতো তখন তো ওটা তো দিত না আরকি, তখন লোকে ওটা চুরি করে নিয়ে শুনতাম আরকি, ওইটাই আরকি মজার বিষয়টাই আরকি।
0: আচ্ছা, যাচ্ছি রাবেয়া বশ্রী, সদস্য পদ্মা বেতার শ্রোতা ক্লাব। কবে থেকে শোনা হচ্ছে বেতার?
4: রেডিও আমি মূলত ছোটবেলা থেকে আমার দাদার কাছ থেকে শুনেছি, সে শুনতো, সেখান থেকে আমার শোনা। আমার কাছে বেশি ভালো লাগে বিভিন্ন ধরনের পল্লীগীতি, তারপরে কৌতুক টৌতুক এই টাইপের গুলা বেশি শোনা হয়। আর ছোটবেলায় যখন পড়তে বসতাম, আম্মু পড়তে বসাতো, তখন নিষেধ করতো যে যাবি না, কিন্তু আমার দাদা আমার সাপোর্টে ছিল, বলতো যে হ্যাঁ আয় এখানে। আমি লুকিয়ে লুকিয়ে দাদার রুমে গিয়ে দেখতাম, তখন মা অনেক বকা ঝকা করতো, অনেকবারই এরকম বকা খেয়েছি।
0: আচ্ছা, এখন কিসে পড়া হচ্ছে, পড়াশোনা কি করা হচ্ছে?
4: এখন ক্লাস 10 পড়ি আমি।
0: রেডিওর প্রতি আসলে এত ভালোবাসা, এবং তারও আগে থেকে ছোটবেলা থেকে শুনো?
4: এখন তো আর ওরকম প্রচলিত নাই সব জায়গায় রেডিও, এখন আমি ফোনে অ্যাপস এর মাধ্যমে শুনি। সবসময় শোনা হয় না, কিন্তু মাঝে মধ্যে আমার কিছু প্রিয় অনুষ্ঠান আছে সেগুলো শোনা হয়।
0: আচ্ছা, প্রিয় অনুষ্ঠানগুলোর কাছে আসবো, তবে তার আগে যাচ্ছি সুমাইয়া মরিয়ম মিম, সদস্য পদ্মা বেতার শ্রোতা ক্লাব, জানতে চাইবো এখন কিসে পড়াশোনা করা হচ্ছে আর বাংলাদেশ বেতারের সাথে কবে থেকে যুক্ত থাকা হলো?
5: আমি দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। যখন আমি ক্লাস 5-6 এ পড়তাম তখন আমার নানার একটা বন্ধু ছিল। আমরা যখন নানু বাড়িতে গিয়েছিলাম, আমাদের নানু বাড়িতে সে বেড়াতে এসেছিল কিছুদিনের জন্য, তো তার একটা রেডিও ছিল। আমি এর আগে রেডিও সম্পর্কে কিছু জানতাম না, তার রেডিওটা দেখেই আমার খুব ভালো লেগেছিল যে হচ্ছে এটা কি জিনিস আমি জানতে চাই, আমি শুনতে চাই। তো ওনার কাছ থেকে আমি রেডিও সম্পর্কে জেনেছি, রেডিও শুনেছি, বিভিন্ন অনুষ্ঠান শুনেছি, পল্লী সঙ্গীত শুনেছি। তো এরপর আমি আমার মাকে বললাম, আমার বাবাকে বললাম যে আমার রেডিও, এটা তোমরা তো আমাকে আগে বলনি, আমি এখন জেনেছি। তো এরপর থেকে ফোনে অ্যাপের মাধ্যমে রেডিও শোনার চেষ্টা করি।
0: চমৎকার, আসলে একটা কমন জিনিস পেলাম সবার মাঝখানে। আমার মনে হয় যে শ্রোতারা এখন শুনছেন আমাদেরকে, সেতু অনুষ্ঠানটি সবাই রিলেট করতে পারবে। পরিবার থেকে কিন্তু রেডিওর প্রতি একটা ভালোবাসা সবারই জন্ম নেয়। যেমনটা বলছিলেন, কেউ খালার কাছ থেকে রেডিও নিয়ে শুনতেন, কেউ হয়তো মায়ের কাছ থেকে, কেউ চাচা, কেউ দাদা, আবার কেউ নানা। এই মানুষগুলোকে অনেক ধন্যবাদ, কেননা তারাই আসলে রেডিওর প্রতি ভালোবাসার তৈরির যে অভ্যাসটা, সেই যাত্রাটা কিন্তু তাদের হাত থেকেই শুরু, যার ফলে বাংলাদেশ বেতারের শ্রোতা সারা বিশ্বব্যাপী আনাচে কানাচে কিন্তু ছড়িয়ে রয়েছে। অনেক অনেক কৃতজ্ঞতা জানাই মানুষগুলোর প্রতি যারা আপনাদেরকে রেডিওর প্রতি ভালোবাসা জন্ম দিয়েছেন। আমরা এবার একটু মুডটা চেঞ্জ করতে পারি নিশ্চয়ই? আমরা অনেক গুরুগম্ভীর আলোচনা করছিলাম, আমি জানতে চাই পদ্মা বেতার শ্রোতা ক্লাবে কে ভালো গান গাইতে পারে, কে আগে হাত তুলবে? আচ্ছা, তাহলে সদস্য রাবিয়া বসরির কাছ থেকে আজকে আমরা একটা গান শুনি। প্রথমেই
4: আমি গাইতে চাচ্ছি একটা দেশাত্মবোধক গান, গানটি হচ্ছে ধন ধন্য পুষ্প ভরা। এই গানটি ধন

0: সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা।
1: ধন্যবাদ, সবাই একসাথে হাততালি, চমৎকার। আর কি কোনো গায়ক গায়িকা আছে পদ্মা বেতার শ্রোতা ক্লাবের?
2: আমি আবৃত্তি করতে চাই।
1: নিশ্চয়ই আমরা একটা আবৃত্তি শুনে ফেলি।
2: আবৃত্তি করছি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ছাড়পত্র কবিতা। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত, উত্তোলিত উদ্ভাসিত কি এক দূরবদ্ধ প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন শিশু আসন্ন যুগের পরিচয় পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে, ব্যর্থ মৃত আর ধ্বংস স্তূপের পিঠে। চলে যাব তবু যতক্ষণ আছে দেহে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, নবজাতকের কাছে এ আমার জিও অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হবে ইতিহাস।
1: চমৎকার। পরিবারের বড়রা যারা রয়েছেন তাদের কিন্তু আসলে দায়িত্ব প্রতিটি সদস্যের নৈতিকতা, দেশপ্রেম, মূল্যবোধ এই ব্যাপারগুলোর শিক্ষা দেবার জন্য, এবং এই পৃথিবীকে সবার জন্য বসবাসযোগ্য করবার যে দায়িত্ব বা যে বোধ, সেটি কিন্তু পরিবারের বড়দের কাছ থেকেই ছোটরা শিখে থাকে। কারণ আমরা জানি যে পরিবার হচ্ছে যে কোনো মানুষের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে পর্যায়ক্রমে মানুষ স্কুল, কলেজ বা তার থেকে উচ্চতর শিক্ষায় শিক্ষা গ্রহণ করে থাকে। চমৎকার গান এবং আবৃত্তি আমরা শুনলাম সদস্যদের কাছ থেকে, পদ্মা বেতার শ্রোতা ক্লাব যারা এসছেন রাজবাড়ী সদর থেকে। জানতে চাইব বাংলাদেশ বেতারের কোন কোন অনুষ্ঠান শোনা হয় এবং কেন শোনা হয়। প্রথমে যাচ্ছি মোহাম্মদ শাহিন আলী সভাপতির কাছে।
3: সবচেয়ে বেশি ভালো লাগে ছায়াছবির গানগুলো, এগুলোই আমি মূলত বেশি শুনে থাকতাম, কিন্তু বয়সের চেঞ্জ হওয়ার কারণে এখন আবার পছন্দের একটু হেরফের হয়েছে। যেমন এখন কৃষি বিষয়ক অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, দূরবার, তারপরে বিভিন্ন সংবাদ, আন্তর্জাতিক সংবাদ, এগুলো আমার কাছে এখন খুব ভালো লাগে।
1: বাহ, চমৎকার। বোঝা যাচ্ছে বাংলাদেশ বেতারকে আপনি অনেক বেশি ভালোবাসেন। খুঁটিনাটি সব অনুষ্ঠান নিয়ে আমরা শুনছিলাম। এবার যাচ্ছি পদ্মা বেতার শ্রোতা ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ তরুণ আহমেদের কাছে। বাংলাদেশ বেতারের কোন অনুষ্ঠান এবং কেন শোনা হয়?
4: বাংলাদেশ বেতারের প্রত্যেকটা অনুষ্ঠান শুনে থাকি, যেমন দূরবার, ক্রীড়াঙ্গন, ডিএস আমার মাটি আমার, সাহসীবির গান অনুষ্ঠান, অনুরোধ, সমাচার এবং বিভিন্ন ধরনের পল্লীগীতি গান, লোকগান, এগুলো শুনে থাকি। এবং এই গানগুলোর মধ্যে আমরা মনে হয় যে আমরা সেই আগের দিনে ফিরে গেছি।
1: চমৎকার বলেছেন। এবার যাচ্ছি আসিফ মাহমুদ সদস্য পদ্মা বেতার শ্রোতা ক্লাব। বাংলাদেশ বেতারের কোন অনুষ্ঠানগুলো শোনা হয়ে থাকে এবং কেন শোনা হয়?
5: শোনা হয় কম বেশি অল্প, আগে শোনা হয়তো কিছু, তো এখন পড়াশোনার চাপে বা অন্যান্য কাজের ক্ষেত্রে এর জন্য শোনা হয় কম, তারপরেও শুনি কিছু অনুষ্ঠান, শুনতে ভালো লাগে, সেই ইয়েতেই শোনা, আসলে আগে থেকে শুনছি এই ইয়েতেই শোনা।
1: এবার যাচ্ছি রাবেয়া বুস্ত্রি সদস্য পদ্মা বেতার শ্রোতা ক্লাব। কোন অনুষ্ঠানগুলো শোনা হয়ে থাকে, কেন শোনা হয়?
6: আগের মতো তেমন একটা শোনা হয় না, এখন খুব কম পড়ালেখার চাপে, তাও মাঝে মধ্যে যেগুলো শোনা হয় দূরবার, তারপরে দেশ আমার মাটি আমার, এই ধরনের অনুষ্ঠানগুলো শোনা হয়, তাও ভালো লাগে, মানে যখন সময় পাই তখন শুনি।
1: চমৎকার। যাচ্ছি সজীবুর রহমান সবুজ ভাই সদস্য পদ্মা বেতার শ্রোতা ক্লাব। কোন অনুষ্ঠানগুলো শোনা হয় এবং কেন?
7: নিউজগুলো আছে না, ওগুলো শোনা হয়, পল্লীগীতি শোনা হয়, দূরবার, মাটির মানুষ, এইগুলো শুনি।
1: আচ্ছা, অনেক ধন্যবাদ। সব শেষে আমাদের আজকের আয়োজনের সদস্য সুমাইয়া মরিয়ম মিম জানতে চাইব বাংলাদেশ বেতারের কোন অনুষ্ঠানগুলো শোনা হয় থাকে, কেন শোনা হয়।
2: বাংলাদেশ বেতারের যেসব শিক্ষামূলক অনুষ্ঠান থাকে, তারপর সংবাদ থাকে, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে কাজে লাগাতে পারি।
1: যেহেতু আপনি দশম শ্রেণীর শিক্ষার্থী, পড়াশোনায় বেশ ব্যস্ত দুজনেই, বোঝা যাচ্ছে বাংলাদেশ বেতারের শিক্ষামূলক অনুষ্ঠানগুলোর দ্বারা আপনি আসলে পড়াশোনায় কিভাবে অনুপ্রাণিত হচ্ছেন বা তথ্যগুলো কিভাবে পেয়ে সেগুলোতে আপনি পড়াশোনার কাজে ব্যবহার করছেন, এই ব্যাপারগুলো একটু জানতে চাব।
2: আমি শিক্ষার্থীদের জন্য যে সকল শিক্ষামূলক অনুষ্ঠান প্রচারিত করা হয় বাংলাদেশ বেতারে সে সকল অনুষ্ঠানগুলো শুনে থাকি। আমি জানতে পারি কিভাবে আমাদের পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত, পড়াশোনার মাধ্যমেই তো আসলে আমাদের জীবনকে প্রভাবিত করতে হবে, পড়াশোনা ছাড়া তো আমরা আসলে বড় হতে পারবো না এবং বড় হয়ে আমাদের বাস্তব জীবনে কিছু করতেও পারবো না। তো এই অনুষ্ঠানগুলো শোনার মাধ্যমে আমি আমার পড়ালেখা বিষয়ক কিছু তথ্য জানতে পারি, আমি কিভাবে পড়াশোনায় মনোযোগী হতে পারি, কিভাবে কন্টিনিউ পড়াশোনাটা করতে পারি ইত্যাদি বিষয়ে আমি জ্ঞান অর্জন করতে পারি।
1: কি চমৎকার, খুব ভালো লাগলো জেনে। অনেক ধন্যবাদ সবাইকে, শুনছিলাম আপনাদের কথা, বাংলাদেশ বেতারের প্রতি ভালোবাসার কথা। এবার আরেকটা পরিবেশনায় যাই। পদ্মা বেতার শ্রোতা ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ তরুণ আহমেদ ভাই, চমৎকার একটা কালো চশমা পরে এসেছেন আমাদের স্টুডিওতে। আপনার কাছ থেকে তো আজকে গান না শুনে আপনাকে ছাড়ছি না, আজকে আমাদেরকে গান শোনাতে হবে।
2: এবং আমাদের উচিত আমাদের ছোট যারা আছে তাদেরকে এই রেডিও সম্পর্কে আরো ধারণা দেওয়া।
1: অনেক ধন্যবাদ সুমায়া মরিয়ম মিম। আমরা এবার যাচ্ছি সদস্য সজীবুর রহমান সবুজ তার কাছে। বাংলাদেশ বেতারের প্রতি আপনার কি পরামর্শ যদি থেকে থাকে?
8: আমার পরামর্শ হচ্ছে যে কুইজের ব্যবস্থা করা, শ্রোতারা অনুপ্রাণিত হবে আর কি, আর তার সাথে একটা গিফট রাখার ব্যবস্থা করা।
1: সর্বশেষ যাচ্ছি রাবিয়া ভুশ্রী, সদস্য পদ্মা বেতার শ্রোতা ক্লাব। কেমন বেতার দেখতে চান?
6: একজন শিক্ষার্থী হিসেবে আমার মনে হয় বিনোদনমূলক অনুষ্ঠানগুলো আর একটু বাড়ানো উচিত, বিভিন্ন ধরনের বিনোদনমূলক কৌতুক বাড়ানো উচিত, আর শিক্ষামূলক বিষয়েও আর একটু বাড়ানো উচিত, আর বিভিন্ন কুইজের আয়োজন করা।
1: অনেক ধন্যবাদ, চমৎকার আড্ডা দিচ্ছিলাম আপনাদের, এক একজনের গান এবং কবিতা আবৃত্তি শুনছিলাম, সময়টা উপভোগ্য ছিল। আপনারা এসছেন সুদূর রাজবাড়ী সদর থেকে, পদ্মা বেতার শ্রোতা ক্লাব, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বেতারে আসবার জন্য।
9: আপনাদেরকে ধন্যবাদ,
1: অনেক ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের নিয়ে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান সেতু। অংশগ্রহণে ছিল পদ্মা বেতার শ্রোতা ক্লাব রাজবাড়ী সদর রাজবাড়ী। সঞ্চালনায় ছিলেন ইউরোমা শায়ের জাহান, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশ বেতার এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি আপনি আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার আপনার আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারোর কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ এক সময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরে বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরে বিভিন্ন পার্ক আছে, আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
3: বাংলাদেশ বেতার ঢাকা। প্রথম পালার অনুষ্ঠান শেষে দ্বিতীয় পালায় সবাইকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠান উপস্থাপনায় আছি লায়লা আরিয়ানি হোসেন, নাজনীন নাহার নিপা ও সুবর্ণ আরফিন। প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুর ইসলাম, মোহাম্মদ শহীদ উল্লাহ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, মোসাম্মদ নূরজাহান, লুৎফুন নাহার মেরি এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
4: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
5: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেত।

0: বন্ধুরা, যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান শুনছেন, আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন, আর এটাই আমাদের কামনা।
1: শ্রোতা, আমরা সবাই জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা মানুষের মনুষ্যত্ব বোধকে জাগিয়ে তোলে, মানুষকে সচেতন করে তার মৌলিক চাহিদা প্রাপ্তি সম্পর্কে। মানুষ শিক্ষিত হলে সে তার সকল বিষয়ের প্রতি সচেতন থাকবে।
0: আয়োজনের শুরুতেই রয়েছে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা, বিষয় শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের গুরুত্ব। সঞ্চালনে মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ।
2: সময়ের গুরুত্বপূর্ণ কথা বলি আমরা, জানতে চাই, বুঝতে চাই। জীবনের যত বেশি সচেতনতা, তত বেশি জীবন হয় অনেক বেশি উজ্জ্বল, অনেক আনন্দের, অনেক সমৃদ্ধির। বাংলাদেশ এগিয়ে চলেছে স্বাস্থ্য পুষ্টি এই সেবার মাধ্যমে। আমাদের শিশুরা, আমাদের মায়েরা স্বাস্থ্য পুষ্টি সেবার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের অংশীদার হয়ে চলেছেন। কাজ করছি আমরা, কাজ রয়েছে আরও যা বাকি, সামনের সে পথ আমরা দেব পারি। আমাদের শিশু এবং মায়েরা অনেক বেশি স্বাস্থ্য সচেতন হবেন ও অংশগ্রহণ করব তাঁদের সেই স্বাস্থ্যর উন্নয়নে। আজকের যে আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি, সেই বিষয়টি খুবই যুগী বা সময়ের সাথে গুরুত্বপূর্ণ। শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের গুরুত্ব, এই বিষয় নিয়ে আজ কথা হবে। আমাদের মাঝে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবার জন্য উপস্থিত হয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আমির হোসেন রাহাত, সম্মানিত পরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আরও রয়েছেন আসমা হাসান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। রয়েছেন ইসরাত জাবিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আমরা প্রথমেই ইসরাত জাবিন আপনার কাছে জানতে চাইব যে আজকে বিষয়ে শিশু এবং মাতৃস্বাস্থ্যের কথা বলা হয়েছে, শিশু স্বাস্থ্যের কোন বিষয়গুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ বলে আপনার মনে হয়?
3: ধন্যবাদ, খুব চমৎকার প্রশ্ন। শিশু স্বাস্থ্য বলতে আমরা মূলত শিশুর সুস্বাস্থ্যকেই নিশ্চিত মানে নির্ধারণ বলে থাকি। সুস্বাস্থ্য বলতে একটি শিশুর মায়ের গর্ভে আসা থেকে শুরু করে জন্মলাভ পরবর্তী জীবনে, অর্থাৎ পরবর্তী সময়গুলোতে তার যে বেড়ে ওঠা এবং বৃদ্ধি, মানসিক এবং শারীরিক, এই প্রতিটি বিষয়কেই যদি আমি সুনিশ্চিত করতে চাই, তাহলে আমাদেরকে বেশ কিছু কার্যক্রম গ্রহণ করতে হয়। বেশ কিছু কার্যক্রম গ্রহণের মাধ্যমে আমাদেরকে এই শিশু স্বাস্থ্যটাকে নিশ্চিত করতে হয়। যদি আমি বলে থাকি যে মায়ের গর্ভে যখন শিশুটি রয়েছে, সেই শিশুর পর্যাপ্ত পুষ্টি নির্ধারণ করবার জন্য, নিশ্চিত করবার জন্য মায়ের যে সঠিক সময় সেটা নিশ্চিত করা প্রয়োজন, এবং মাকে সে মানসিক শান্তি এবং শারীরিকভাবে সুস্থ থাকা খুবই প্রয়োজন রয়েছে সেই সময়। পরবর্তীতে যখন শিশুটি জন্মলাভ করবে, সে কোনখানে জন্ম নিচ্ছে শিশুটি, অর্থাৎ বাড়িতে নাকি কোনো প্রতিষ্ঠানে, এই বিষয়টি কিন্তু শিশুর সুস্বাস্থ্য নির্ধারণ করতে পারে। কেননা অনেক সময় বাড়িতে বিপজ্জনক হয়ে যায় শিশু স্বাস্থ্যের জন্য, এবং তার পরবর্তীতে পাঁচ বছর পর্যন্ত শিশুর যে বিকাশ ঘটে, যে ব্রেন ডেভেলপমেন্ট যেটা আমরা বলি, সেটা যদি সঠিকভাবে আমি নিশ্চিত করতে চাই, তাহলে অবশ্যই সেই শিশুটিকে সঠিক সময়ে সঠিক খাদ্য পুষ্টির সহকারে খাদ্য নিশ্চিত করা এবং তাকে অন্যান্য আর যেসব জিনিস রয়েছে সেটি যত্ন সহ নিশ্চিত করতে হবে আমাদের সকলকে।
2: তো আমরা একেবারে মায়ের গর্ভের শিশুর যত্নের কথাও শুনছিলাম, নবজাতক শিশুদের জন্য কি কোনো বাড়তি ব্যবস্থা রয়েছে?
3: অবশ্যই আছে। আমরা যে নবজাতক আমরা তাদেরকেই বলি যাদের শুরু থেকে 28 দিন পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে 28 দিন পর্যন্ত যে শিশুটি রয়েছে তাদেরকে আমরা নবজাতক বলি। এই নবজাতক সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময় যে আমরা বলি জন্মের সাথে সাথে শিশুকে সাল দুধ খাওয়ানো এবং হচ্ছে 1 ঘন্টার মধ্যে মায়ের বুকে দুধ খাওয়াতে হবে, এবং কখন শিশুটিকে গোসল করানো হবে এবং কখন কিভাবে তাকে যত্ন নিতে হবে, এই বিষয়গুলোকে মাকে এবং সেই সাথে মা টেক কেয়ার করছে, যারা যত্ন করছে তাদেরকেও জানতে হবে এবং সেটা শিশুর জন্য নিশ্চিত করতে হবে।
2: অসংখ্য ধন্যবাদ। শিশু স্বাস্থ্যের ব্যাপারে আমরা শুনছিলাম এবং স্বাস্থ্যের সাথে পুষ্টির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ওতপ্রোতভাবে জড়িত, সেই পুষ্টি বিষয়ের গুরুত্বের কথাও আমরা শুনছিলাম। এবার আমরা একটু মায়ের দিকে যাব। জনাব আসমা হাসান, আপনার কাছে জানতে চাইব যে মাতৃস্বাস্থ্য বলতে কোন কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়?
4: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মাতৃস্বাস্থ্য বলতে প্রথমে আসে যে একটি মা যখন গর্ভাবস্থা শিশুকে গর্ভে ধারণ করে, সেই সময় থেকে শুরু করে এবং হয়ে যাওয়ার পর ডেলিভারির পরে প্রসূতি মা সম্পূর্ণ সময়টাকে বোঝে। এখন একটি মা যখন গর্ভবতী হয়, তখন অবশ্যই সে মা তার গর্ভে বেড়ে উঠছে সন্তান, তাকে তার স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে, তার একটি পরিমিত বিশ্রাম, সুষম খাদ্য, তারপর ভারী জিনিস উঠানো হবে না, টিটি টিকা, কমপক্ষে 4 বার স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, অ্যান্টিনেটাল কেয়ার যেটা আমরা বলি, প্রসব পূর্ববর্তী সেবা গ্রহণের জন্য, এই বিষয়গুলো অবশ্যই নিশ্চিত করতে হবে। শুধু তাই না, এর সাথে সাথে তার ব্লাড গ্রুপ সেটা জেনে রাখতে হবে, যদি প্রয়োজন হয় রক্তদাতার তার নাম নাম্বার সব সংগ্রহ রাখতে হবে, তার জমান সঞ্চয় সবকিছু তৈরি করতে হবে,
2: পূর্বপ্রস্তুতি
4: নিতে হবে, যাতে একটি নিরাপদ মাতৃত্ব হয় এবং
2: সুস্থ
4: শিশু যেন জন্মগ্রহণ করে এবং মাও যেন পুরোটা সময় সুস্থ থাকে, এটাই মাতৃস্বাস্থ্য। শুধু তাই না, এরপরে বাচ্চাটা হয়ে যাওয়ার পরেও যে 28 দিন তো একদম নবজাতক, তাকে তো দেখতে হবে এবং তাকে যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, যেটা 6 মাস পর্যন্ত যে শুধু মায়ের বুকের দুধই খাবে, সেই জন্য ওই সময়ও মাতৃস্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সুষম খাদ্য বলেন এবং শিশু যাতে পর্যাপ্ত পরিমাণে দুধ পায় সেই বিষয়টা নিশ্চিত করতে হবে, এবং শুধু তাই না, শিশুর স্বাস্থ্য, তাকে নিজের স্বাস্থ্যর সাথে শিশুর স্বাস্থ্যও তাকে দেখতে হবে। 6টি মাস তো একদম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এবং এর পরেও 2 বছর পর্যন্ত তো মায়ের দুধ খাওয়ানো হয়, সেই জন্য মায়ের স্বাস্থ্য অত্যন্ত জরুরি, বিষয়টা খেয়াল রাখতে হবে।
2: সুস্থ শিশু জন্ম দিতে পারে সুস্থ মা, আর সেই সুস্থ মাই আমাদের আগামীকে অনেক বেশি সুরক্ষিত করতে পারেন, কারণ আজকের শিশুই তো আমাদের আগামীর সম্ভাবনা। খুব চমৎকার করেই বলছিলেন আসমা হাসান যে মাতৃস্বাস্থ্যের বিষয়টি, আমরা শিশু স্বাস্থ্য এবং মাতৃস্বাস্থ্য দুটি বিষয়ের আলোচনা শুনছিলাম। এবারে ডক্টর মোহাম্মদ আমির হোসেন রাহাত, আপনার কাছে যাব। শিশু এবং মাতৃস্বাস্থ্য উন্নয়নের অনেকগুলো বিষয়ই আলোচনায় উঠে এসেছে, তো আপনার দিক থেকে শিশু মাতৃস্বাস্থ্য উন্নয়নের কোন কোন দিকের উন্নয়ন বেশি প্রয়োজন বলে আপনি মনে করেন?
5: অনেক ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আবার আগে যে দুই আলোচক যারা আলোচনা করলেন, একটা বিষয় কিন্তু পরিষ্কার যে মায়ের স্বাস্থ্যের সাথে শিশু স্বাস্থ্যের একটা নিবিড় যোগাযোগ রয়েছে, এবং এটিকে যদি আমরা এভাবে চিন্তা করি যে একজন মা সুস্থ হলেই তার পক্ষে একটি সুস্থ শিশু জন্ম দেওয়া সম্ভব, সেই বিবেচনা করলে মোটামুটি আমরা মা যখন সন্তান ধারণ করবেন তার আগে পুষ্টি নিশ্চিত করা জরুরি, এবং অবশ্যই গর্ভকালীন সময়ে এবং গর্ভ পরবর্তী সময়ে, শিশু আমরা যদি অন্তত 5 বছর বয়স পর্যন্ত চিন্তা করি, নবজাতক বা under 5 শিশু যদি বিবেচনা করে, তাহলে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং একটি দেশের স্বাস্থ্য ব্যবস্থা কতটা উন্নত বা স্বাস্থ্য ব্যবস্থা দেখার জন্য যে ইন্ডিকেটর বা সূচক যেগুলো ব্যবহার করা হয়, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মাতৃমৃত্যু হার, শিশু মৃত্যু হার, নবজাতক মৃত্যু হার। তো মোট কথা হচ্ছে যে আমরা যদি ভবিষ্যৎ প্রজন্মকে উন্নয়নের জন্য সক্ষম একটা জনগোষ্ঠী হিসেবে দেখতে চাই, তাহলে আমাদেরকে মায়ের এবং শিশু স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। তো এই যে মাতৃস্বাস্থ্য এবং শিশু স্বাস্থ্যের ব্যাপারে সরকার বিভিন্ন রকম কাজ করছে, তো বিশেষ করে একজন মা যখন সন্তান ধারণ করবেন তখন তিনি যেন শারীরিক মানসিকভাবে প্রস্তুত থাকেন সন্তান ধারণের জন্য। সন্তান ধারণ করার পর যে ন্যূনতম 4 বার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যে স্বাস্থ্য পরীক্ষা করা, এবং কোন রকম অসুবিধা যদি থাকে সে
2: গর্ভবতী বিপদ চিহ্নগুলো যেগুলো
5: কোনটা দেখা যায় তাহলে দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে যাওয়া, স্বাস্থ্যকর্মীদের পরামর্শ গ্রহণ করা, এবং যেটি বলা হয়েছে যে আমরা কিন্তু খুব বেশি চিন্তিত যে নিরাপদ সন্তান প্রসবের ব্যাপারে, এটি কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। সেই জন্য প্রসব পূর্ববর্তী একটি পরিকল্পনা আমাদের থাকতে হবে যে কোথায় সন্তানটির প্রসব হবে, সেখানে যাওয়ার যদি পরিবহন দরকার হয় সেটি আগে থেকে ব্যবস্থা করে রাখা, অর্থ করে প্রয়োজন হতে পারে সেটি ব্যবস্থা করে রাখা, এবং অন্যতম মায়েদের জন্য বিপজ্জনক যেটি যে অতিরিক্ত রক্তক্ষরণ অনেক সময় মায়ের জীবন ঝুঁকিপূর্ণ করে তোলে, সেই জন্য প্রয়োজনে ওই মায়ের রক্তের গ্রুপ জেনে ওই গ্রুপের রক্তদাতা 2 একজনকে আগে থেকে নির্ধারণ করে রাখা, যেন মায়ের প্রয়োজনে তারা রক্ত দিতে পারেন। এবং শিশু জন্মের পরবর্তীতে যেটি আমরা বলেছি যে নিরাপদ প্রসব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এখন সরকারি ব্যবস্থাপনা আমাদের যে MCWC অর্থাৎ মা ও শিশু স্বাস্থ্যকে আছে, কাজে আমার মনে হয় যে জনসাধারণের মধ্যে এই বার্তাটি আমাদের পৌঁছে দেওয়া প্রয়োজন যে তারা যেন তাদের পরিবার একজন মা যখন সন্তান সম্ভব হবেন বা সন্তান ধারণ করবেন যেন নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের সাথে একটি যোগাযোগ রাখেন, সেখানে আমাদের স্বাস্থ্যকর্মীরা আছেন বা চিকিৎসক আছেন, তারা দেখে সময় যেন দ্রুত সেখানে পৌঁছে যেতে পারেন, সেই ব্যবস্থাটি সেই পরিকল্পনাটি আগে থেকে গ্রহণ করলে তাহলে আমরা আশা করতে পারি যে একজন মা সুস্থ থাকবেন এবং তিনি একটি সুস্থ সন্তান আমাদেরকে উপহার দিতে পারবেন।
2: মানে একেবারে যদি মোটা দাগে আমরা বলি যে আসলে স্বাস্থ্য সেবা যে অধিকার, সেই অধিকারটি নিজে গ্রহণ করার ব্যাপার বা পরিবারের সদস্যদের গ্রহণ করার ব্যাপারে একটু অগ্রগামী হওয়া, সেবা দেওয়ার জন্য কিন্তু সরকারি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে সেখানে চলে যাওয়া।
5: আপনি যথার্থ বলেছেন, এক্ষেত্রে আমরা বলি যে বিশেষ করে গ্রামীণ অঞ্চলে মেয়েদের কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতাটা অনেক সময় আমরা দেখেছি যে থাকে না বা নিতে পারেন না তারা, সেক্ষেত্রে পরিবারের সদস্যরা, ওই যে মা সন্তান ধারণ করছেন তার স্বামী এবং পরিবারের অন্য সদস্যরা, তাদের কিন্তু গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব রয়েছে এখানে যে তাকে সহযোগিতা করা, প্রয়োজনীয় মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া, এবং অন্যান্য যেগুলোর কথা আমরা বললাম যে সেগুলো হয়তো তিনি নিজে ব্যবস্থা করতে পারবেন না, কিন্তু পরিবারের সদস্যদেরকে তা এগিয়ে আসতে হবে যেন দ্রুততম প্রয়োজনীয় সব ব্যবস্থাগুলি একজন গর্ভবতী মা যেন নিতে পারেন।
2: অসংখ্য ধন্যবাদ। আজকের বিষয় কিন্তু শিশু মাতৃস্বাস্থ্য উন্নয়নের কথা বলা হয়েছে, পাশাপাশি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের গুরুত্বের ব্যাপারটি যুক্ত করা হয়েছে। আমরা একটু পরিবার পরিকল্পনা পদ্ধতির যে গুরুত্ব রয়েছে বা কি ধরনের পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করা যেতে

0: পরিকল্পনা পদ্ধতি সঠিক সময় গ্রহণ করা অত্যন্ত বাঞ্ছনীয়। কেননা একজন নারী তিনি কয়টি সন্তান নেবেন এবং কখন নেবেন এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যখন উনি রাখেন, তখনই সেই সংসারটি অত্যন্ত সুখী এবং নিরাপদ একটি সংসার হতে পারে। যখন একটি নারী এই সিদ্ধান্ত নিতে পারছেন না, অথবা কোনো অল্প বয়সে কোনো মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, একাধিক সন্তানের মা হয়ে যাচ্ছে বিভিন্ন অজ্ঞতার কারণে, অর্থাৎ সেই মাটি হয়তো জানে না যে কোথায় গেলে পরিবার পরিকল্পনার নিরাপদ সেবা পাওয়া যাবে, অথবা কোন সেবাটি কখন গ্রহণ করতে হয়, কোন সেবাটি তার জন্য প্রযোজ্য, কোন পদ্ধতিটি প্রযোজ্য, এই বিষয়টি যখন কারো কাছে না, তখনই দেখা যাচ্ছে তো গর্ভধারণ হয়ে যেতে পারে। আর এই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের কারণে যদি সে সন্তানটিকে না নিতে চায়, সেই সময় দেখা যাচ্ছে না জানার কারণে প্রশিক্ষিত সেবাকর্মীর কাছে না গিয়ে সে অন্য কোনো সেবাকর্মীর কাছে যেয়ে সেই সন্তানটিকে হয়তো গর্ভ থেকে নষ্ট করতে চায়। এই বিষয়গুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কাজে সেই জন্য পরিবার পরিকল্পনার সঠিক পদ্ধতি সঠিক সময় নেওয়া অত্যন্ত প্রয়োজন।
1: আমরা পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণের গুরুত্বের কথা শুনছি, আরো কিছু গুরুত্বপূর্ণ কথা শুনি আসমা হাসান আপনার কাছে।
2: আমাদের পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলি একদম সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং এটা আমাদের একদম গ্রাসরুট লেভেল, মানে প্রান্তিক জনগোষ্ঠী থেকে শুরু করে জাতীয় পর্যায়ে এই সুবিধা দিয়ে থাকি আমরা। আমাদের বাড়ি বাড়ি সার্ভিস যেটা ডোর টু ডোর সার্ভিস, সেটা আমাদের পরিবার কল্যাণ সহকারীরা আজও যান এবং বাড়ি বাড়ি গিয়ে তারা কাউন্সেলিং করেন। এছাড়াও আমাদের স্যাটেলাইট ক্লিনিক আছে, কমিউনিটি ক্লিনিক আছে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সদর ক্লিনিক আছে যেটা MCH ইউনিট আছে সেখানে, মা ও শিশু কল্যাণ কেন্দ্র আছে প্রতিটি জেলায়, এছাড়াও জেলা সদর হাসপাতাল, এবং ঢাকায় যেটা আছে আমাদের বিশেষায়িত তিনটি হাসপাতাল, একটি MCHTI আজিমপুর ঢাকা, আর একটা আমরা বলি MFFCTC মোহাম্মদপুর ঢাকা, এবং তাছাড়াও লালকুঠি মিরপুর। এছাড়া বিভিন্ন NGO ক্লিনিক এবং বেসরকারি ক্লিনিক এবং হাসপাতালে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের যে কোনো সেবা সম্পূর্ণ বিনামূল্যে আমরা দিয়ে থাকি। সেখানে আমাদের নবদম্পতিদের জন্য পরিবার পরিকল্পনার ব্যবস্থা আছে, তাছাড়া এক সন্তান বিশিষ্ট যে দম্পতি তাদের জন্য সন্তান হয়ে গেলে যেটা আমরা পার্মানেন্ট মেথড, যে কোনো ধরনের পদ্ধতি তারা গ্রহণ করতে পারে তাদের পছন্দ মাফিক, যে সময়ের জন্য যেটা কার্যকর সেটা, এবং দুটি সন্তানের মধ্যে যে গ্যাপ দিবেন, কোন পদ্ধতি নেবেন, সব ধরনের স্থায়ী এবং অস্থায়ী পদ্ধতি আছে এবং একদম বিনামূল্যে এই সেবা দিয়ে থাকি।
1: মানে আমরা যদি বলতে চাই একটু এইভাবে বলা যেতে পারে, আমরা প্রস্তুত, আপনারা প্রস্তুত কিনা, আমাদের শ্রোতা বন্ধুরা প্রস্তুত কিনা, তাই বলবো যে জন্য প্রতিষ্ঠান প্রস্তুত রয়েছে, ব্যক্তিবর্গ প্রস্তুত রয়েছে, সরকারি পর্যায়ের সকলেই সেই

0: সরকার এখনো যাদের বয়স 15 বছর হয়ে যায়, অর্থাৎ 15 বছর থেকে 49 বছর বয়স পর্যন্ত সরকার 5 ডোজটিকে একদম বিনামূল্যে দেয়। যাদের বয়স হয়ে যায় তখন মা সন্তান ধারণ করার সময় জানা যায় যে তিনি এই টিকে গ্রহণ করেননি, তাহলে সেই সময় তার গর্ভধারণের 5ম মাস থেকে 7ম মাস এই সময়ের মধ্যে 2টি টিকা নিয়ে তার 1 মাস পর আরেকটি টিকার ডোজ নেওয়া হয়, যেটি টিটেনাস বা ধনুষ্টঙ্কনের মতো মারাত্মক একটা রোগ থেকে রক্ষা করে। এছাড়া হাম রুবেলা টিকাও খুব গুরুত্বপূর্ণ, যেগুলো মায়েদের নেওয়া উচিত। এবং সন্তান জন্ম গ্রহণের পরে একেবারে আমরা জানি যে কিছু টিকা সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়, যেমন বিসিজি টিকা আমরা বলি, হাম, পোলিও টিকা, প্যান্টাভ্যালেন্ট টিকা আছে যেগুলো সরকারি বিনামূল্যে দিয়ে থাকে। এই সমস্ত টিকাগুলিও যেন আমাদের মানুষ যারা আছেন স্বাস্থ্যসেবা কেন্দ্রে যেয়ে তারা যেন এটি গ্রহণ করেন, সেটিও আমাদের শিশু স্বাস্থ্য এবং মাতৃস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
1: অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমরা বলতে চাই যে স্বাস্থ্য উন্নয়নের সাথে শিশু এবং মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউট ওতপ্রোতভাবে জড়িত, সেখানে অনেক ধরনের গবেষণার মধ্য দিয়ে শিশু এবং মাতৃস্বাস্থ্য নিশ্চিত করা হচ্ছে। আমাদের বাংলাদেশ হবে উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ, এমন প্রত্যাশা আমরা করতে চাই শিশু এবং মাতৃস্বাস্থ্য উন্নয়নের মধ্য দিয়ে, এবং অবশ্যই তা পরিবার পরিকল্পনা পদ্ধতির গ্রহণের মধ্য দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমন প্রত্যাশায় আজকের আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আলোচকবৃন্দ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
2: প্রিয় বন্ধু শ্রোতা, অনেক তো কথা হলো, চলুন মনটাকে এবারে একটু রাঙিয়ে তুলি গান দিয়ে। বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক গান শুনব মোহাম্মদ বশিরুজ্জামান সাব্বিরের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন বাবু সরকার।

0: আমরা প্রতিদিন যেভাবে সাধারণ কর্মকাণ্ড চিন্তা ভাবনা করে থাকি এবং আবেগ অনুভূতি প্রকাশ করি, সেটাই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন। জীবনে ঘটে যাওয়া মুহূর্ত যা আপনাকে দুঃখ আর আনন্দ দুই একসাথে দেয়। জীবনে চলার পথে সুখ দুঃখ কষ্ট আরাম আয় সবকিছুই থাকে, আর এসব কিছুকে জয় করে তবেই আমাদের ভবিষ্যতের দিকে এগোতে হয়। শ্রোতা, আয়োজনে এবারে আপনাদের জন্য রয়েছে পারভিন আহসান মিলির উচ্চারণে জীবন কথা পর্ব।
1: সুন্দর এই পৃথিবীতে মানুষ সুন্দরভাবে বাঁচতে চায়, জীবনে সফলতার ছোঁয়ায় সুখ সমৃদ্ধির নাগাল পেতে চায়, অথচ অনেকে জীবনে সেটা স্বপ্নই রয়ে যায়। এই পৃথিবীতে মানুষ কত বিচিত্র ভাবেই না বেঁচে থাকে, কারো জীবন বিলাসিতায় কাটে তো কারো জীবনে দুবেলা খাবার জোটে।

0: পরে দৃষ্টান্ত, কাশিম কাশিমের বয়স যখন 8 বছর, তখন তার মা মেয়েলি জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যায়। বছর না ঘুরতেই বাবা আরেকটা বিয়ে করেন। তখন দাদি ওদের 5টা ভাই বোনকে আগলে রেখেছিলেন, কিন্তু দুর্ভাগ্য 2 বছরের মাথায় দাদিও মারা গেলেন। বাবা ছিলেন ভীষণ বদমেজাজি একজন মানুষ। সন্তান জন্ম দিয়েছেন, কিন্তু তাদের দেখভালের প্রতি তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। সে সময় দিন কেটেছে খুবই কষ্টে। পেটে খাবার না দিলেও বাবার গালমন্দ আর মারের কোনো কমতি ছিল না। কাশিম কিছুদিন স্কুলে পড়ার সুযোগ পেয়েছিল। ভাই বোনদের মধ্যে কাশিমেরই ছিল লেখাপড়া করার প্রতি ভীষণ আগ্রহ। একদিন সামান্য কারণে মারধর করে ওকে বাসা থেকে বের করে দিলে আর ঘরে ফিরে যায়নি কাশিম। সেদিন থেকেই শুরু হল কাশিমের জীবনে টিকে থাকার সংগ্রাম। প্রথমেই গ্রাম ছেড়ে সে শহরে পা রাখে। এরপর যখন যে কাজ পেয়েছে, কখনো হোটেলে থালা বাসন ধুয়ে, কখনো বাজারে মুটো বয়ে, আবার কখনো রিক্সা গ্যারেজে কাজ করে পেট চালাত সে, আর দিন শেষে বই খাতা নিয়ে পড়তে বসত। তবে যে কাজটি কখনোই করেনি তা হল ওর সমবয়সী বখাটে ছেলেদের সাথে মিশে নেশা করা বা খারাপ কোনো কাজ করা। এভাবেই নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে কিছুটা লেখাপড়া করে কাশিম একটা স্কুলের পিয়নের চাকরি পেল। ব্যাস শুরু হলো কাশিমের জীবনের সফলতার প্রথম ধাপে পা রাখা। স্কুলের চাকরিটা নিয়েছে সে ভবিষ্যৎ চিন্তা করে। কাশিমের ইচ্ছা তার ছেলেমেয়েরা শিক্ষিত হবে। তাই বিয়ের পর যখন 3 বছরের ব্যবধানে দুটোই মেয়ে হলো, তখন বউয়ের সাথে পরামর্শ করে ওরা সিদ্ধান্ত নিল আর কোনো সন্তান নিবে না, এবং সেজন্য স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা নিল। এরপর মেয়েদের সুস্থতা, ওদের লেখাপড়ার পেছনে ওদের স্বামী স্ত্রীর চেষ্টা ছিল অফুরান। শুধু লেখাপড়াতেই যে মেয়েরা মেধার পরিচয় দিল তা কিন্তু নয়, খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনেও ওদের প্রতিভা সবার নজর কাড়ল। বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে ওরা এখন দেশ ছাড়িয়ে বিদেশেও পাড়ি জমায়। কাশিমের পরিবার এখন অনেকের কাছে দৃষ্টান্ত। লেখাপড়া সফলভাবে শেষ করে কাশিমের এক মেয়ে হয়েছে ডাক্তার, আরেকজন সরকারি কলেজের শিক্ষক। প্রায়ই ওদের 2 বোনের মধ্যে খুনসুটি বাঁধে মা বাবাকে নিজের কাছে রাখবে বলে। কাশিমের সুখের অন্ত নেই। ওর প্রচেষ্টা এবং সচেতনতাই তাকে সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কাশিমের সার্থকতার প্রথম কারণ হল পরিবারটাকে ছোট রাখা, এবং দ্বিতীয়টি হল সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তোলা।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন কেমন লাগছে, অনুষ্ঠান সম্পর্কে ভালো মন্দ অনুভূতি বা পরামর্শ জানিয়ে চিঠি এবং ইমেল করতে পারেন। চিঠি লেখার ঠিকানা ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরে বাংলানগর ঢাকা 1207। আমাদের ইমেল আইডি betarphnc1207@gmail.com। প্রাত্যহিক জীবনের নানান প্রসঙ্গ কথা আর খানিক সুরের ছোঁয়ায় কখন যেন আমরা আজকের অনুষ্ঠানের শেষ ভাগে চলে এসেছি। আমাদের প্রান্তিক পরিবেশনা বেতার কার্টুন, চলুন শোনা যাক

0: দুধু মিয়া
1: কেডা?
0: আরে শোক মেল দুধু,
1: শোক তো মেলাই আছে দাদা।
0: এই ভর দুপুরে একলা তেতুল গাছ তলায় বইয়া রইছিস কেন?
1: ভাল লাগে না, কিছুই ভাল লাগে না দাদা।
0: কেন গো, কি হয়েছে তোর?
1: লেদা গেদা এমনিতে তিনটা আছে, তার উপর সকাল বেলা তোমাকে বউ আসা রিন ঝিন কইরা চুড়ি বাজাইয়া কয়, হুনছ আমার লাগা বাজার থেকে তেতুল আইন? জিগালাম কেন, শর্মে শৈলরে তিন ভাঙ্গা দিয়া কইল নতুন মেহমান আছে ফেডে।
0: ও বছরে বছরে এত মেহমান আইলে তোর ছোট্ট ঘরে জায়গাটা দিবি কেমনে?
1: না আমি কি করুম দাদা?
0: উপায় আছে রে বাতাইম্যা, উপায় আছে, সব কথা পরিষ্কার করে কইবি। চল FWVFR ধারে চল, চল চল
1: আমি যাবো দাদা।
0: আরে ও
2: আপনার সমস্যার তো শেষ নাই দেখতেছি, এই সমস্যার স্থায়ী সমাধান চান বুঝি?
1: আপাতত অস্থায়ীর মধ্যে সুবিধাজনক কিছু একটা করেন।
2: বুঝলাম, অস্থায়ীর মধ্যে লম্বা সময় গর্ভধারণের ঝামেলা থেকে মুক্তি চাইলে ভালো ব্যবস্থা হইল ইমপ্ল্যান্ট পদ্ধতি।
1: এইটা আবার কি জিনিস আপা?
2: এক কাজ করেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে আমার ক্লিনিকে নিয়ে আসেন, আমি করে দিব। নে
1: কি করে দিবেন?
2: ওই যে বললাম ইমপ্ল্যান্ট পদ্ধতি, ইমপ্ল্যান্ট পদ্ধতি হইল ওই হাতের কোণের চামড়ার নিচে ছোট্ট নরম ক্যাপসুল সেট করে বসাই দিব, 3-5 বছর গর্ভধারণের আর কোনো ভয় থাকবো না।
1: তাইলে

0: এই করিয়া দিয়েন আপা, যদি বাসন যায়।
1: হা, বাসনের ইচ্ছা থাকলে উপায় অনেক আছে রে ব্যাকল, অনেক উপায় আছে।
2: বন্ধুরা, কথা আর সুরের আবেশে এভাবে যদি আরও অনেকক্ষণ আপনাদের সাথে থাকা যেত দারুণ হতো। কিন্তু ছকবাঁধা সময়ের ইশারা যে মানতেই হয়, যেতে যেতে একটি কথা, ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। বাড়ির ভেতরে বাইরে আশেপাশে কোথাও যেন একটানা তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সতর্ক নজর রাখুন। পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখুন আর ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। আমাদের মনে রাখতে হবে প্রতিষেধকের চেয়ে প্রতিরোধই উত্তম। সবাই মিলে এই বিষয়ে কাজ করলে ডেঙ্গুর প্রকোপ কমিয়ে আনা সম্ভব।

0: আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ফাহমিদা খান, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং স্বাস্থ্য সুখের মূল প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায়

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি খায়রুন নিসা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। তিনি বলেন, দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি দুই প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি মানুষের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা জরুরি। এই জন্য দেশে উদ্যোক্তাদের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা দেবে। অনুষ্ঠানে দেশের প্রকৃত উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, সরকার তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে। উদ্যোক্তাদের সহযোগিতা করা গেলে একদিকে মানুষের কর্মসংস্থান ও জীবনের নিশ্চয়তা তৈরি হবে, অন্যদিকে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। বিদেশি বিনিয়োগের পাশাপাশি দেশীয় বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ অবশ্যই আসবে এবং সরকার সেটি চায়, তবে দেশের নিজস্ব বিনিয়োগকারী ও উদ্যোক্তাদেরও উৎসাহিত করতে হবে। তাদের ব্যবসা ও বিনিয়োগের জন্য সরকারের পক্ষ থেকে যতটুকু নীতি সহায়তা দরকার তা দেওয়া হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কুকুর 57তম জন্মদিন আজ। 1969 সালের 12 আগস্ট জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কুকু। আরাফাত রহমান কুকুর জন্মদিন উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কুকুর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর স্মরণে আলোচনা সভার আয়োজন। এছাড়া বিকেলে রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আরাফাত রহমান কুকুর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আরাফাত রহমান কুকু ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের। পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে আলোচনায় থাকলেও তিনি বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন, তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি 2002 থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ওই সময়ে ক্রিকেটকে রাজনীতির প্রভাবমুক্ত রাখা এবং দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখেন তিনি। ক্রীড়া সংগঠক হিসেবে তাঁর অবদান দেশের ক্রীড়াঙ্গনে এখনও স্মরণ করা হয়। আরাফাত রহমান কুকু 2015 সালের 24 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় ইন্তেকাল করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, অভিবাসী চিন্তাধারার দৃষ্টি দিয়ে বাংলাদেশের জনমিতি এবং নৃবিজ্ঞানকে বোঝা সম্ভব নয়। ভৌগোলিক ও নৃতাত্ত্বিক বিচারে বাংলাদেশে আদিবাসী শব্দ ও ধারণাটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে চিটাগং হিল ট্রাক্স রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশের জন্য আদিবাসী পরিচয় অপ্রাসঙ্গিক শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন। কোন ধরনের পাতানো ফাঁদে পা দিয়ে আদিবাসী শব্দের নতুন বয়ন তৈরি না করার আহ্বান জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো অভিবাসী রাষ্ট্রগুলির বাস্তবতার সাথে বাংলাদেশের কোনো মিল নেই। বঙ্গভবন ও প্রধানমন্ত্রী কার্যালয় সহ গুরুত্বপূর্ণ সরকারি অফিসে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়াতে নতুন নির্দেশনা দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। গতকাল মন্ত্রী পরিষদ বিভাগের ওয়েবসাইটে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে, মন্ত্রী পরিষদ বিভাগ, পরিকল্পনা কমিশন এবং অর্থ বিভাগের দাপ্তরিক কাজে ব্যবহার্য বিদ্যুতের সিংহভাগ সৌর বিদ্যুৎ ব্যবহার করতে হবে। এছাড়া অন্যান্য সরকারি দপ্তরে পর্যায়ক্রমে সৌর বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনা করতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি তেহরান সফর করছেন। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মহসিন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্র তেহরানের শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে ওমান ও ইরানের মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কলম্বিয়ায় ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা 240 জনে দাঁড়িয়েছে। সোমবারের 7.4 মাত্রার ভয়াবহ এই ভূমিকম্পের পর সারা দেশে 70টিরও বেশি পরবর্তী কম্পন রেকর্ড করা হয়। উদ্ধারকর্মীরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসাবশেষের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝুরু হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার আবহাওয়া সতর্ক বার্তা। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: যেসব এলাকায় বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে, বন্যার সময় ধীর স্থিরভাবে চিন্তাভাবনা করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন। বন্যায় যদি বাড়িঘর ডুবে যায়, তবে নিকটস্থ কোনো উঁচু স্থানে, বাঁধে অথবা আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। কোনো মতেই দালাল অথবা টাউটদের পরামর্শ শুনে নিজ গ্রাম ছেড়ে পরিবার পরিজন সহ শহরে যাওয়া থেকে বিরত থাকুন। বন্যার কারণে নিজ গ্রামে থাকা কোনো মতেই সম্ভব না হলে পার্শ্ববর্তী গ্রামসমূহে, যা বন্যা কবলিত নয়, সেখানে আশ্রয় নিন, কিংবা সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক স্থাপিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। বন্যার ফলে খাবার পানি দূষিত হওয়ার আশঙ্কা থাকে, তাই জীবাণুমুক্ত বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের পানি গ্রহণ করুন। না পাওয়া গেলে খাবার পানি ফুটিয়ে নিন অথবা পানি শোধক ট্যাবলেট অথবা ফিটকিরি দিয়ে খাবার পানি বিশুদ্ধ করে নিন। বন্যার সময় বিভিন্ন রোগ দেখা দিতে পারে, এগুলোর প্রতিষেধক টিকা অথবা ইনজেকশন গ্রহণ করুন। এ ব্যাপারে সাহায্যের জন্য আপনার এলাকায় কর্মরত মেডিকেল টিমের অবস্থান জেনে নিন।
1: বৃক্ষ মানুষের বন্ধু। বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষ জীবন রক্ষা করে। আসুন আমরা গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্সে এবং FM 102 মেগাহার্সে। বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, হালকা বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ফোন ইন অনুষ্ঠান শুনতে পাবেন হাত বাড়ালি বন্ধু বেলা 2:20 স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান ইশগুড়ি ছোট পরিবার শুনবেন বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ শুনবেন বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যার স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত 10:00 নাটক ছায়া দম্পতি, কাহিনী রাহাত খান, বেতার নাট্যরূপ শাহজাহান আলী সাজু, প্রযোজনা নাজমুল হুদা। এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান সূচি। এফএম 92 MHz সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে প্রতিবন্ধী বন্ধুদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালেই বন্ধু, সঞ্চালনায় ডাক্তার রেজাউল আলম খান।

0: প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। আমরা সুস্থ সুন্দর জীবনের প্রত্যাশী, পাশাপাশি জীবনে নানা কারণে যারা পিছিয়ে আছেন তাদেরকে যেন মূল স্রোতধারায় আনা যায়, এই ভাবনা সবার জীবনে আছে, সবাই ভাবছে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে কি প্রক্রিয়ায় এই ভাবনার কতদিন, সেই জন্যে সঠিক এবং সমুচিত সিদ্ধান্তের প্রয়োজন, সঠিক পরামর্শদাতা প্রয়োজন। আজকে এ বিষয়ে চমৎকার একটা বিষয় নির্ধারণ করা হয়েছে। মুখ এবং বধির প্রতিবন্ধী ব্যক্তিদের ফিজিওথেরাপি প্রশিক্ষণ গ্রহণ করে কর্মসংস্থানের সুযোগ। অর্থাৎ আমরা কর্মসংস্থানটাকে মনে করি যে কোথাও দানের টাকা, সাহায্যের টাকা, সরকার এগিয়ে আসবেন, কিন্তু নিজের ইচ্ছায়, প্রচেষ্টায় যে জীবনটাকে সুন্দর করা যায়, সেই ভাবনা, সেই ব্রত নিয়ে যিনি সার্বক্ষণিকভাবে এই ব্রত থাকে যে একজন ফিজিওথেরাপির মাধ্যমে কি করে জীবনকে সুন্দর করা যায়, সেরকমই একজন আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন, ডক্টর সঞ্জিত কুমার চক্রবর্তী। তিনি চেয়ারম্যান এবং বিশেষজ্ঞ ব্যক্তিত্ব, এসপি হসপিটাল তিনি পরিচালনা করছেন, তিনি চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর, এবং বাংলাদেশ ফিজিওথেরাপি মেডিকেল কলেজ, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি তার নিজ উদ্যোগে সবার সুবিধার জন্যে করা হয়েছে। এটা কম বড় কথা নয় যে ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, অর্থাৎ যেখান থেকে সঠিক প্রশিক্ষণ এবং সঠিক সার্টিফিকেট নিয়ে আপনি দেশব্যাপী নয়, বিদেশে যে কোনো প্রান্তে আপনি কাজকর্ম করে খেতে পারবেন। দেশটা কিন্তু কম বড় নয়। আর বড় কথা, বিদেশে আপনি এমনি এমনি কেন যাবেন? দোকানে চাকরি করবেন কেন? একটা ওয়েটার হিসেবে চাকরি করবেন কেন? পথে পত্রিকা বিক্রি করবেন কেন? সঠিক প্রশিক্ষণ নিয়ে নিজেকে সম্মানিত করুন, দেশকেও সম্মানিত করুন। এই ব্রত নিয়ে কাজ করছেন ডক্টর এস চক্রবর্তী, তার সাথে আজকে আমরা কথা বলব। আমাদের সাথে আপনার কথা বলবেন, তবে বিষয়ভিত্তিক কথা বলবেন, এই জন্যে যে যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের কথা আলাদা, যারা সেরিব্রাল পলসিতে আছেন তাদের কথা আলাদা, কিন্তু যারা মুখ বধির, কথা বলতে পাচ্ছেন না, যারা কানে কম শুনেন, তারাও সেই প্রতিবন্ধীদের সাথে হাত মেলালে হবে না, প্রতিটা মুহূর্তকে তাকে এগিয়ে নিতে হবে। আসুন আজকের প্রসঙ্গ, মুখ এবং বধির প্রতিবন্ধী ব্যক্তিদের ফিজিওথেরাপি প্রশিক্ষণ গ্রহণ করে কর্মসংস্থানের সুযোগ। ডক্টর এস চক্রবর্তী আমাদের সাথে আছেন, জানতে চাই।
1: ধন্যবাদ। আসলে ফিজিওথেরাপি তো দুই ভাবে চিকিৎসা দেওয়া হয়। প্রথমত হচ্ছে কনসালটেন্সি, যে একজন ব্যক্তি যখন আমাদের কাছে, রোগীরা আসছে বিভিন্ন কেস নিয়ে আসছে। অ্যাকচুয়ালি বর্তমানে ফিজিওথেরাপিটা কিন্তু মেডিকেল সায়েন্সের প্রত্যেকটা সেক্টরে খুবই ইম্পর্টেন্ট। যেমন কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, প্যারালাইসিস, বাত ব্যথা, স্ট্রোক থেকে প্যারালাইসিস, যে কোনো অপারেশনের পরে বিকলাঙ্গতা আসছে, অপারেশনের পরে ডিসাবিলিটি চলে আসছে, অপারেশনের পরে উইকনেস ডেভেলপ করছে, হাঁটতে চলতে পারছে না, হার্টের অপারেশনের পরে হাতের সমস্যা হচ্ছে, পিঠের সমস্যা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, গাইনি অপারেশনের পরে সিজার করার পর অনেকের কোমর ব্যথা হচ্ছে, তা ব্রেন অপারেশনের পরে রোগীরা হাঁটতে পারছে না, এরকম অনেক হাজারো হাজারো রোগী আছে, লাখে লাখে রোগী আছে যাদের ফিজিওথেরাপি চিকিৎসাটা খুবই খুবই দরকার। তো ফিজিওথেরাপি চিকিৎসা, একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট যিনি স্পেশালিস্ট ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করা, উনি ফিজিওথেরাপির উপর ডিজাইন করবেন যে একজন রোগীর কী কী চিকিৎসা দিতে হবে। উনি নিজেও দিতে পারেন, কিন্তু ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে অনেক এমপ্লয়ি দরকার আছে। একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট সারাদিনে হয়তো 50 জন রোগী দেখবেন, কিন্তু 50 জন রোগীর কনসালটেন্সি করা আর থেরাপি দেওয়া এক জিনিস না। একজন ব্যক্তি একটা রোগীকে, মানে একজন ফিজিওথেরাপিস্ট সারাদিনে 4-8 বা 10 রোগী থেরাপি দিতে পারবে। তাহলে একজন গ্রাজুয়েট থেরাপিস্ট তিনি যদি 50 রোগী দেখে, সেখানে কিন্তু 4-5 অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবে। এই অ্যাসিস্ট্যান্ট কারা? তারা হতে পারে যারা আমাদের বেকার সমাজে, বেকারত্ব যারা আছে, পাশ করে পড়াশোনা করে চাকরি পাচ্ছে না, গ্রাজুয়েশন করে আছে, তারাও কিন্তু এগুলোতে আসতে পারে। জাস্ট ট্রেনিং নিয়ে অ্যাসিস্ট্যান্ট কোর্স করে কমপ্লিটলি তারা আসতে পারে। পাশাপাশি যারা বধির, শারীরিক শক্তি আছে, তারা বুঝে, তাদের ভালো জ্ঞান আছে, অনেক বধির আছে, তাদের অনেক বুদ্ধি আছে, তারা কাজ করতে পারে। তো ফিজিক্যাল ওয়ার্ক, ফিজিওথেরাপি চিকিৎসাটা কিন্তু ফিজিক্যালি করতে হয় সরাসরি। তো যে কারণে আমরা মনে করি যারা বধির, যারা কথা বলতে পারে না বা কানে কম শুনছে, কিন্তু তারা যথেষ্ট ট্যালেন্ট তাদের মধ্যে আছে, মেধাবী, গড গিফটেড মেধা আছে, তাদেরকে একটা জিনিস বলে দিলেই তারা কাজ করতে পারবে। সো এরকম যারা আছে তারা কিন্তু ট্রেনিং নিয়ে কাজ করতে পারে। ঘরে বসে থাকা বা অন্যের উপরে চলা বা ভিক্ষা করা, এগুলো কিন্তু মোটেও উচিত না। তবে তারা যদি এইভাবে কাজ করে, এরা কিন্তু সমাজে কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবে আস্তে আস্তে।
0: আপনি দেখবেন যে যারা দেখছে একজন হাত অবশ হয়েছে, তাকে কি করে সচল করা যায়, অথবা জীবনে যারা পিছিয়ে গেছেন নানা পর্যায়ে সেই ফিজিওথেরাপি দিয়ে তাকে সচল করা হচ্ছে, দেখলে আপনার আনন্দ লাগবে, মনটা ভরে যাবে আনন্দে, এটা কত বড় কথা, তিনি সচল হয়েছেন। সেই কাজে আজকে প্রশিক্ষণ নেওয়ার জন্য একটা আগ্রহ যদি তৈরি না হয়, আর কিভাবে আপনি জীবনে আগ্রহ তৈরি করবেন, আমরা আরো আলোচনা করবো। এই ফাঁকে একটা ফোন নেই। হ্যালো,
2: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
2: জি ভাইয়া, মোহাম্মদ সানোয়ার হোসেন, সভাপতি প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি ঈশ্বরদী পাবনা। আমাদের সঙ্গে আছে আমার শ্রদ্ধে বড় ভাই হাফেজ নুরুল আমিন, উনি দৃষ্টি প্রতিবন্ধী। আমার একটু জানার ইচ্ছা, এখানে যেহেতু মূকবধির ব্যক্তিদের আপনার প্রশিক্ষণ নিয়ে ওনারা ফিজিওথেরাপির যে কোনো সেন্টার থেকে ইনকাম সোর্স শুরু করতে পারবে, আমার এখানে জানার ইচ্ছা যে আপনি যখন ওখানে আমাদের মূকবধির প্রতিবন্ধীদের প্রশিক্ষণ দেওয়া হবে, কারণ ইনার ভাষা কিন্তু একটা রোগী বুঝবে না, যে আপনি লোকালিতে যদি কোনো ফিজিওথেরাপিতে এসে উনি যদি আপনার কর্মসংস্থান শুরু করে, তাহলে ওনার ভাষাটা কিন্তু অনেকেই বুঝবে না, তাহলে কি এখানে আপনার ওই প্রশিক্ষণের পাশাপাশি ইশারা ভাষা বা এগুলো বোঝাই দেওয়া হবে, যে যাতে উনি এলাকাতে এসে লোকালিতে কর্মসংস্থান তৈরি করতে পারে, একটু জানালে খুশি হতাম।
0: ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন। হ্যালো, হ্যালো, জি প্রশ্ন করুন।
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
3: কথা বলছি হাজি মোহাম্মদ মিন্টু, ফরিদগঞ্জ চাঁদপুর থেকে।
0: হাজি মোহাম্মদ মিন্টু, চাঁদপুর থেকে প্রশ্ন।
3: প্রশ্ন হচ্ছে যে মানে আমাদের গ্রামের পর্যায়ে যে সমস্ত মুখবধিরা আছে, তো এরা দেখা গেছে যে এদের বাপ মা এদেরকে মানে উপরস্থ কোন জায়গায় দিতে চাচ্ছে না, এই যে একটা বাধা সৃষ্টি করতেছে, এই ক্ষেত্রে মানে তাদেরকে কিভাবে তার মানে আমরা এই আওতা মানে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে একটা সুযোগ সুবিধা করে দিতে পারি, এই ক্ষেত্রে মানে আমাদের ভূমিকাটা কি, এই ব্যাপারে একটু আলোচনা করতেন। ধন্যবাদ।
0: ধন্যবাদ। আর একটা ফোন নেই, তারপর উত্তর যাব। হ্যালো, হ্যালো,
4: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম। জি
4: রাজল ভাই, আজকের বিষয়টা যে মুখবধির,
0: যারা কানে কম শুনে, শুনে না, যারা কথা বলতে পারে না, তাদেরকে ফিজিওথেরাপি প্রশিক্ষণ গ্রহণ করে কর্মসংস্থানের সুযোগ, একটা চমৎকার বিষয়। কেউ ভাববেন না আমি কাজ শিখলাম আর কালকে থেকে নিজে একটা দোকান খুলে বেবিসি মেরামত করা শুরু করে দিলাম, তা হয় না, এর পেছনে আরো অনেক যুক্তি আছে, একটু ভাবুন, ভেবে চিন্তে প্রশ্ন করুন। জি বলুন।
4: আজকের প্রশ্নটা ঠিক আছে, প্রসঙ্গটা আলোচনা করেন, আমরা শুনতেছি।
0: ধন্যবাদ। আমরা আলোচনায় যাই, ডক্টর এস চক্রবর্তী, যিনি অত্যন্ত অভিজ্ঞ এবং যে নিবেদিত ব্যক্তি, যিনি ভাবেন কি করে মানুষকে সচল করা যায়, আর সচলের পেছনে অনেক ঘটনা আছে, কি করে অচল হয়ে যায় মানুষ, তা আসুন আমাদের সঙ্গে থাকুন। ডক্টর এস চক্রবর্তী
5: যে প্রথম যে ভাইয়া প্রশ্ন করেছে যে তারা গ্রামে যেয়ে কাজ করবে, কিভাবে তারা পেশেন্টকে কমিউনিকেশন করবে, মানে কাউন্সিলিং করবে, খুব সুন্দর প্রশ্ন। আসলে আমরা যাদেরকে ট্রেনিং দিচ্ছি, এরা একজন বিশেষজ্ঞের সাথে কাজ করতে হবে, সে নিজের যে কখনোই কাজ করতে পারবে না, সো তাকে কাউন্সিলিং এর কোনো প্রয়োজন নাই, কাউন্সিলিং করবে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট যিনি আছেন তিনি করবেন, সে শুধু তার সঙ্গে চাকরি করবে, সো যে কোনো সেন্টারে একজন বিশেষজ্ঞের আন্ডারে উনি কাজ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু তার কিন্তু কথা বলা বা সেগুলো যিনি প্রশিক্ষণ দিবেন বা যিনি বিশেষজ্ঞ ওনার সঙ্গে কমিউনিকেশন করলে হবে, উনি বুঝিয়ে দিবে। যেমন ফিজিওথেরাপিতে অনেকে ইলেকট্রোথেরাপি ব্যবহার করতো, ইলেকট্রোথেরাপিগুলা সেটিং করে দিবে একজন বিশেষজ্ঞ, সে শুধু হেল্প করবে। তো একজন বধির, সে যদি কানে কম শুনে, সে যদি বাসা সমাজে ভিক্ষা করে খায়, সেটা কিন্তু খুবই খারাপ। বাট সে যদি কারো হেল্প করে, সে যদি মাসে তার নিজের চলার জন্য সে যদি কিছু বেতন পেয়ে কাজ করতে পারে, সেটা আমি মনে করি সমাজে যদি সব থেকে ভালো। তো আমার মনে হয় এইভাবে সবাই চিন্তা করে, সে যে নিজে গিয়ে গ্রামে যে রোগীদের ট্রিটমেন্ট করবে বা চিকিৎসা করে, সে নিজের সেন্টার করবে বা ইনকাম করে খাবে, সেই আশা বন্ধ করে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে একজন বিশেষজ্ঞের সাথে সাথে তার সঙ্গে কাজ করতে হবে। এইটা হলো ট্রেনিংটা, আমরা মূলত এখানে এই ট্রেনিংটা দিব।
0: বাস্তবতায় আপনি যিনি কিছু কর্মসংস্থানের খোঁজ চান, সুযোগ পেতে চান, এটা মলম বিক্রির মতো নয়, আসুন ভাই মলম কিনুন, এরকম নয়। এখানে প্রযুক্তিগত কাউন্সিলিং সেটাও নয়, ভাই এটা করলে ভালো হয়, ভালো বললে তো ভালো হবে না, ভালো করার জন্য প্রযুক্তি জানা দরকার, প্রযুক্তির সাথে জড়িত হতে হবে, সেই প্রযুক্তি জড়িত হতে গেলে জানতে চাইলে তাকে একটু আগে বলেছি আমরা বাংলাদেশ কলেজ অফ ফিজিওথেরাপি,
5: ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি,
0: এরকম জাতীয় যে প্রতিষ্ঠানগুলো আছে, রিকগনাইজড প্রতিষ্ঠান, রিকগনাইজড বলেছি কিন্তু, সেই প্রতিষ্ঠানগুলোতে তাকে অংশগ্রহণ করতে হবে। অংশগ্রহণ করতে গেলে তাকে শিক্ষিত হয়ে অংশগ্রহণ করতে হবে, সেখানে অ্যানাটমি বুঝতে হবে, ফিজিওলজি বুঝতে হবে, এবং ডাক্তারি বিদ্যার যে চার বছরের কোর্স করা হয়, বিভিন্ন জিনিস দেওয়া হয়, সেগুলো পড়ে পরীক্ষায় পাশ করতে পারলেই তখন। কিন্তু এখানেও কিন্তু কোনো বাধা নেই, আপনি পড়াশোনা করুন, ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করে মানুষ পিএইচডি করতে পারছে, ভার্সিটিতে পড়ে, আপনি কেন পারবেন না? বাধা হচ্ছে যে আমি এই টাকা সংগ্রহ করবো কোথায়, কোথায় পড়তে যাব, কে আমাকে নিয়ে যাবে, আমাকে কোন গাড়ি করে নিয়ে যাবে, এসব কথা বললে হবে না। চেষ্টা, যারা পিএইচডি করেছে তাদেরকেও কোলে করে নিয়ে ভার্সিটিতে নিয়ে যায়নি, তিনি একটা মাধ্যম দিয়ে ভার্সিটিতে পড়াশোনা করেছেন। পড়াশোনা করবার জন্য আমরা অন্যান্য অনুষ্ঠানে নানা সুযোগের কথা বলি। সুতরাং একটি তথ্য বুঝতে হবে আজকে, যেটা আমরা বুঝাতে যাচ্ছি, মুক ও বধির বলে জীবন থেকে পিছিয়ে পাওয়া যাবে না, জীবনে হারিয়ে যাওয়া যাবে না, আমাকে দিয়ে কিছু হবে না এটাও ভাবা যাবে না। হবার জন্য কিন্তু ভাবতে হবে, স্বপ্ন দেখতে হবে এবং পরিশ্রম করতে হবে, এগুতে হবে। আবার এগুতে পারলেই কিন্তু মজার বিষয়টি হচ্ছে যে, একটু আগে বলেছি, কাউকে আহত করে বলিনি যে এটা মলম বিক্রির মতো নয়, যে আসুন কোটাটা কিনে নিয়ে যান, মালিশ করুন, ভালো হয়ে যাবেন। অথবা কাকু আপনি মেসেজ করতে দেখলেন, আপনি যেয়ে শুরু করে দিন, দেখা গেল উল্টো হিতে বিপরীত হয়ে তিনি আরো অসুস্থ হয়ে গেলেন। এগুলো না, আপনি সত্যিকার বিজ্ঞান ভিত্তিক ভাবে প্রশিক্ষণ অর্জন করতে হবে। যে ইলেকট্রোফিজিওথেরাপি শুনতে মনে হয় যে খুব সহজেই হলো, দেখতে সুন্দর, কিন্তু এই মেকানিজম শিখতে তার 5-7 বছর 10 বছর লেগেছে। সুতরাং আপনাকেও শ্রম দিয়ে জীবনটাকে সুন্দর করুন, ভাবনাটাকে প্রসারিত করুন। আরেকটা ফোনে যাই। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম, জি।
6: আমি বলছি যে প্রতিবন্ধী সন্তান হয়, এই সন্তান হার আগে যদি আমরা কোনো ব্যবস্থা নিতে পারি, এই বিষয়ে জানতে চাচ্ছি।
0: প্রতিবন্ধী সন্তান হওয়ার আগে যে ব্যবস্থা নেওয়া, এটা আজকের প্রসঙ্গ নয় ভাই, প্রাসঙ্গিক প্রশ্ন করুন। আজকে খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এবং আমি মনে করি আজকের কথাগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন, প্রতিটি অক্ষরে অক্ষরে বুঝতে চেষ্টা করেন, বুঝতে হবে যদি পারেন, তাহলে আমি আশা করি যে আমাদের দেশে অনেক মূক ও বধির, যারা কানে কম শুনে, যারা কথা বলতে পারে না, তার জীবনকে সুন্দর করে একটা সংসার চালাতে পারবে। আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম যে একটা দৃষ্টি প্রতিবন্ধী, সে মাইকে বিজ্ঞাপন প্রচার করতো একটা শহরে, নেত্রকোনা শহরে, এবং অমুক হারিয়ে গেছে বা অমুক দোকানে অ্যাডভার্টাইজমেন্ট, এগুলো বলে বলে বেড়ায়, সকাল থেকে 9টা খোলা থাকে, ভালো বিক্রি হয়, বলতে বলতে তিনি পয়সা আয় করতে শুরু করেছেন, করতে করতে তিনি মাইকের দোকানে দিয়ে বসে আছে। সেটা যদি সম্ভব হয়, কেন মূক ও বধির আপনি সাহায্যের প্রত্যাশায় কেন বসে থাকবেন? আপনি ধাপে ধাপে শিক্ষা অর্জন করুন, অর্থাৎ একটু শিক্ষিত না হলে আপনি কি করে একটা কাগজে লিখবেন কিছু একটা কথাবার্তা? শিক্ষিত হতে হবে, আর শিক্ষিত না হলে আপনি অ্যানাটমি ফিজিওলজি পড়বেন কি করে? ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি চমৎকার সুযোগ দিয়েছে, এমন অনেকে সেখান থেকে উপকৃত হয়েছেন, অনেকে কর্মক্ষম হয়েছেন। একটি কথা বলার সাথে মিলাতে চাই, একটু বুঝতে চেষ্টা করুন, কথাটি হলো আমাদের দেশে অনেক ফিজিওথেরাপি সেন্টার আছে, অনেক রোগী জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে যায়, কিন্তু মাসের পর মাস ভালো হচ্ছে না। আজকে ডক্টর এস চক্রবর্তী আমাদের সাথে আছেন স্টুডিওতে, ভালো হচ্ছে না কেন, এত সেন্টার আছে?
5: ভালো না হওয়ার কারণ হচ্ছে যে ফিজিওথেরাপি যে মেডিকেল সায়েন্স, এখানে আসলে চিকিৎসা করার আগে ডায়াগনোসিসটা কনফার্ম করতে হয় যে রোগটা আসলে কি। আমরা দুইভাবে চিকিৎসা আমরা দেখতে পাই, একটা হচ্ছে রোগের ডিজিজ অনুযায়ী চিকিৎসা, আর একটা সিমটম অনুযায়ী চিকিৎসা। তো সাধারণত গ্রামের ভাষায় যেটা হয়, গ্রামে কিন্তু আমরা যা দেখি অলওয়েজ সিমটোমেটিক ট্রিটমেন্ট করছে, যেমন একজনের জ্বর হচ্ছে, জ্বরের ট্রিটমেন্ট করছে, কিন্তু জ্বর কেন হচ্ছে সেটা ট্রিটমেন্ট না করার কারণে রোগী কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে চলে যাচ্ছে। ঠিক তাই কোমর ব্যথা হচ্ছে, সবাই ব্যথার ট্রিটমেন্ট করছে, কেউ ব্যথার জন্য ওষুধ খাওয়াচ্ছে, কেউ ব্যথার জন্য ইঞ্জেকশন দিচ্ছে, কেউ ব্যথার জন্য থেরাপি দিচ্ছে, কিন্তু ব্যথাটা কেন হচ্ছে সেটা কেউ জানার চেষ্টা করছে না। কিন্তু ব্যথা সাধারণত দেখা যায় যে ব্যথা হচ্ছে একটা সমস্যা, তার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। এক নম্বর কারণ যে ডিসপোলাপসের কারণে কোমর ব্যথা হতে পারে, তার জন্য এক ধরনের চিকিৎসা, স্পন্ডলিস্থেসিস মানে হাড় ভেঙে সরে যাওয়ার কারণে ব্যথা হতে পারে, তার জন্য আরেক ধরনের চিকিৎসা, টিউমারের কারণে ব্যথা হতে পারে, তার জন্য আরেক ধরনের চিকিৎসা, টিবির কারণে ব্যথা হতে পারে, তার জন্য আরেক ধরনের চিকিৎসা, ক্যান্সারের কারণে ব্যথা হতে পারে। এখন ব্যথাটা কেন হচ্ছে, সবাই ব্যথার চিকিৎসা করছে, যিনি মেডিসিন দিচ্ছে তিনিও ব্যথার ওষুধ দিচ্ছেন, যিনি থেরাপি দিচ্ছেন থেরাপি সেন্টারগুলো তারা কি করছে, ইলেকট্রোথেরাপি দিচ্ছে। এটা কিন্তু পেইনকিলার, অল্টারনেটিভ পেইনকিলার, যেমন আল্ট্রাসাউন্ড দেওয়া হচ্ছে, টেন্স দেওয়া হচ্ছে, আয়ারড দেওয়া হচ্ছে, কোনোটাই কিন্তু ফিজিওথেরাপি না, অল আর ইলেকট্রোথেরাপি। সো বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে ফিজিওথেরাপি রোগী ভালো না হওয়ার একটাই কারণ, সেখানে অরিজিনাল যে রোগ অনুযায়ী চিকিৎসা হচ্ছে না, সিমটম অনুযায়ী চিকিৎসা,
0: সঠিক রোগ নির্ণয় হচ্ছে না। আর একটা ফোনে যাই। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি, আমাদের টপিকসটা হচ্ছে যিনি কানে শোনেন না, যিনি বোবা কথা বলতে পারেন না, তাকে কর্মক্ষম হতে হবে না? তিনি যদি ফিজিওথেরাপি প্রশিক্ষণ গ্রহণ করেন তাহলে কর্মসংস্থানের সুযোগ হলো, একটা সংসার চালাবার সুযোগ হলো, চাল ডাল কেনার সুযোগ হলো, এটি বোঝাতে চাই। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। আমরা আমরা যে আলোচনা করছিলাম একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। একজনের হাঁটু ব্যথা কথা বলে তিনি অন্তত 5 বার এক্স রে করেছেন হাঁটুতে, কিছুই খুঁজে পায় না, তখন দোষ দেয় যে এক্স রে মেশিনের দোষ অথবা ভালো করে হয়নি, আবার এক্স রে। কিন্তু এক্স রে করতে করতে হাঁটুতে কিছু পাওয়া যাবে না, তার মূল কারণটি আবিষ্কার করা হয়নি, রোগ নির্ণয় করা হয়নি। ডক্টর এস চক্রবর্তী, এমন ঘটনা
5: সুন্দর অনেক এরকম। আসলে যেটা রিসার্চ থেকে বলা হচ্ছে, রিসার্চ বলছে লং টাইম ব্যাক পেন বাইলেটারাল বোথ নি জয়েন্ট পেনের কারণ। তার মানে আমাদের হাঁটুতে যে ব্যথাগুলো হচ্ছে সেটার ম্যাক্সিমাম অলমোস্ট 99% রোগীরাই কিন্তু কোমরের কারণে, মাসেলের কারণে তারা হাঁটুতে ব্যথা হচ্ছে এবং আস্তে আস্তে হাঁটু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং বলা হচ্ছে কি আর্থ্রাইটিস, আপনার অস্টিও আর্থ্রাইটিস বা বাতের সমস্যা। আসলে সেটা কেন ঘটছে সেটাকে কিন্তু কেউ খুঁজে বের করছে, সেটা দেখে কোমরের কারণে হতে পারে। আরেকটা সমস্যা যে সরাসরি হাঁটুতে কোনো প্যাথোলজির কারণে হাঁটু ব্যথা হতে পারে, যেমন হাঁটুর মধ্যে টিউমার, টিবি, ক্যান্সার, এগুলোর কারণে ব্যথা হতে পারে, বাট এটার সংখ্যা খুবই কম। তো যদি কোমরের কারণে হাঁটুতে ব্যথা হয় আর হাঁটুতে ব্যথার চিকিৎসা করতে থাকে বছরের পর বছর, ইঞ্জেকশন দিতে থাকে, কখনোই রোগী সুস্থ হবে না, রোগী আস্তে আস্তে আস্তে আস্তে টোটালি ডিসেবল হয়ে যেতে পারে।
0: আমরা চাই আজকে ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি পরিচালনা করছেন, বিষয়টা সহজ বিষয় নয়, ফিজিওথেরাপিস্ট তৈরি হচ্ছে, আজকে আমরা তৈরি করতে চাই মূক ও বধির যারা আমাদের সমাজে বলা হচ্ছে প্রতিবন্ধী, তাদেরকেও চাই তারা অংশগ্রহণ করুক, শিক্ষা গ্রহণ করুক এবং কর্মক্ষম হয়ে, অর্থাৎ তিনি যেন হাত পাততে না হয়, একটা বাসা ভাড়া দিতে না হয়, সংসার পরিচালনা করতে পারেন, মা বাবাকে খেদমত করতে পারেন, সন্তানকে যেন তাদের সুস্থ করতে পারেন, এই সুযোগটি নেওয়ার ব্যাপারে তো আপনার আগ্রহ থাকতে হবে। আগ্রহ ছাড়া কিন্তু হবে না, তাকে শিক্ষা শিক্ষিত হতে হবে। আপনি এক কথায় কিন্তু তাকে কিছুকে দেখিয়ে দিলেন যে হাত পা নাড়াচাড়া করলেই অবশ্য চলে গেল, তাহলে এত পড়াশোনা করে 4-5 বছর পড়াশোনা করে একটা ডিগ্রি নেওয়ার দরকার ছিল না, সে ডিগ্রি পরে আরও ডিগ্রি আছে। আমাদের ডক্টর এস চক্রবর্তী উনি ডিগ্রি নিয়েছেন, তারপরে আরও ডিগ্রি নিয়েছেন, তারপরে পিএইচডি করেছেন, এক কথা তিনি এই পর্যায়ে আসেননি, কিন্তু অনেক সাধনা করে এই পর্যায়ে আসতে হয়েছে। আর সাধনার পিছনে কি হলো, অনেক জ্ঞান অর্জন করা হয়েছে, তাতে করে সুবিধা হচ্ছে রোগ নির্ণয় করা। রোগ নির্ণয় করলে কিন্তু রোগ ভালো হবে। আপনি ফিজিওথেরাপি দিয়ে গেলেন, ওষুধ দিয়ে গেলেন, আমি দেখেছি আমি চট্টগ্রামে কোর্ট বিল্ডিংয়ের ওখানে বড় বড় পাতিলে করে সান্ডার তেল, সান্ডা নামে একটা জিনিস তেলের মধ্যে ভেজানো আছে, যাওয়ার সময় সবাই এক বোতল করে বাসায় নিয়ে যাচ্ছে সান্ডার তেল। আমরা কি এখন সেই দিনে থাকব? আসুন আমরা ফোনে যাই, আপনাদের কথা শুনি। হ্যালো,
5: ওয়ালাইকুম আসসালাম।
2: আমি সানোর হোসেন ভাইয়া।
0: জি বলুন।
2: স্যার একটু জানতে চাচ্ছি যে স্যার আমরা যদি এখানে কোন বদি বা মুখ প্রতিবন্ধীকে পাঠাই তাহলে এদের প্রশিক্ষণের জন্য কোনো মানে কস্টিং খরচ আছে কিনা এবং খরচটা কেমন হতে পারে একটু জানালে খুশি হতাম। ঈশ্বরদীপ পাবনা থেকে সানোয়ার হোসেন, প্রতিবন্ধী পুনর্বাসন।
0: আমি উত্তরটা দিই সানোয়ার সাহেব, উত্তরটা দিই। কোন একটা প্রতিষ্ঠান যখন চলে আপনাকে বুঝতে হবে, যে কোনো বিদ্যালয়ে যদি আমি দেই, যে কোনো কলেজে ভর্তি করাই, ভার্সিটিতে ভর্তি করাই, আপনি বিনা পয়সায় ভার্সিটিতে পড়ছে, বিনা পয়সায় কলেজে পড়ছে, বিনা পয়সায় স্কুলে পড়ছে, তা কি হয়? কাগজ কলম তো কিনতে হবে, তাকে ভর্তির ফি দিতে হবে। আর ওই প্রতিষ্ঠান যদি একেবারে কম খরচে হয় তাহলে সেটা প্রতিষ্ঠান নয়। যদি আমরা বলেছি একটু একটু আগে বলেছি, সানোয়ার সাহেব মনোযোগ দিয়ে শুনবেন, প্রিয় শ্রোতা সবাই শুনবেন, আমাদের দেশের অনেক ফিজিওথেরাপিস্ট লন্ডন, আমেরিকা, ক্যানাডা, শুধু নাম উচ্চারণ করলাম, পৃথিবীর অন্তত 50-60টি দেশে বা 100টি দেশে তারা কাজ করে পয়সা আয় করছে। আমাদের ডক্টর এস চক্রবর্তী প্রায় 60টি দেশ ভ্রমণ করেছেন, 60 কান্ট্রিজ, সেখানে তিনি দেখেছেন অনেক বাঙালি ফিজিওথেরাপিস্ট তারা কাজ করছে, পয়সা আয় করছে এখান থেকে ডিগ্রি নিয়ে। তাই যদি সম্ভব হয় আমরা কোন পর্যায়ে আছি একটু ভাবতে হবে। আমরা ভর্তি হওয়ার জন্য টাকাই নেই, শিখবো তো পরের কথা, এবং আমার কথা বাস্তব কিনা যে পৃথিবীব্যাপী করে খাওয়া যায় এমন একটি সাবজেক্ট হচ্ছে ফিজিওথেরাপি। এবং বলা হয় তরকারিতে লবণ ছাড়া কোনো তরকারি হয় না। ফিজিওথেরাপির কাজ অনেকগুলো ক্ষেত্রে, শুধুমাত্র হাঁটু ব্যথা আর কাঁধের ব্যথার জন্য নয়। আমরা আবার শুনবো, তার আগে একটা ফোন নেই। হ্যালো হ্যালো,
7: সালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
7: কথা বলছিলাম মেহেদী হাসান, বড় বাড়ির একটা ছোটা ক্লাবের সভাপতি।
0: মেহেদী হাসান,
7: প্রশ্নপুর মান্দায়ন পশ্চিমতলা নওগাঁ। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর দ্বিতীয় হচ্ছে, ফিজিওথেরাপি সম্পর্কে আমার অনেক শ্রোতা এখনো পরিষ্কার বুঝতে পারছে না, যদি আরেকটু বিস্তারিত।
0: জি, এই জন্যই আমরা কথা বলে আছি। আর নওগাঁ খুব সুন্দর জায়গা, আমরা নওগাঁর অনেক ছবি টুবি দেখি, বিল টিলে ভরা, সেখানে কি ঘুঘু, ঘুঘুডাঙ্গা, হ্যাঁ ঘুঘুডাঙ্গা একটা জায়গা দেখি, জি জি মন্দা, তো এগুলো খুব সুন্দর। আমরা শুনে খুব মুগ্ধ যে নওগাঁ যে এত সুন্দর জায়গা, ধারণা ছিল না। তবে আমাদের সবাইকে জি ধন্যবাদ। আমাদের আপনি একটা কথা স্বীকার করেন, আমাদের দেশব্যাপী যত লোক বসবাস করি, খালি বলে বেকারত্ব, কিন্তু একটু ভাবে না যে বেকারত্ব দূর করবো কি করে। হাতের কাছে কিন্তু ব্যবস্থা আছে। যে কথা বলছিলাম যে বিদেশের অনেক দেশে ডক্টর চক্রবর্তী ঘুরে বেড়েছেন, দেখেছেন বাঙালিরা প্রচুর জায়গায় ফিজিওথেরাপির কাজ করে অনেক টাকা আয় করছেন, জানতে চাই।
5: জি ধন্যবাদ। ফিজিওথেরাপি হচ্ছে মেডিকেল সায়েন্সের একটা ভাগ, যেমন ডেন্টাল আছে, যে আমরা জানি ডেন্টিস্টদের কাজ কি দাঁত নিয়ে চিকিৎসা করে, তেমনি মেডিকেল সায়েন্সে অনেক বিশেষজ্ঞ আছে, যেমন নিউরোলজিস্ট আছে, অর্থোপেডিক্স আছে। তো MBBS পাশ করার পরে তাদের বিভিন্ন বিশেষজ্ঞ হতে হয়, তেমনি ঠিক ফিজিওথেরাপি এটাও একটা মেডিকেল সায়েন্সের একটা অংশ, যেটা আসলে দেখা গেলো যে সরাসরি ফিজিওথেরাপিতে ব্যাচেলার ডিগ্রি দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফ্যাকাল্টি থেকে 5 বছর মেয়াদি ফিজিওথেরাপি, ব্যাচেলার ফিজিওথেরাপি কোর্স করার পরে একজন ফিজিওথেরাপি চিকিৎসক হবেন। এখন আসেন, ফিজিওথেরাপি চিকিৎসক কী কী চিকিৎসা করবেন? মেডিকেল সায়েন্সের যতগুলো সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরে ফিজিওথেরাপি চিকিৎসকের দরকার আছে। যেমন অর্থোপেডিক্স ক্ষেত্রে, যেমন অপারেশন আছে, অপারেশন করবো অর্থোপেডিক্স সার্জন, অপারেশন পরবর্তী ওই রোগীটাকে সচল করার জন্য ফিজিওথেরাপি চিকিৎসা লাগবে, বা রিহ্যাবিলিটেশন, যেটা একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ করবেন। একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের আন্ডারে আবার অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট থাকবে তাকে সহযোগিতা করার জন্য। দেন মনে করেন কোমর ব্যথা রোগী আছে, এরা ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে সুস্থ করা সম্ভব, কারণ কোমর ব্যথা রোগী কখনোই কোনো ওষুধ বা ইঞ্জেকশন বা অপারেশনও ভালো হচ্ছে না, একমাত্র ফিজিওথেরাপিতে তাদেরকে ভালো করা সম্ভব। অনেক আছে ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে যাচ্ছে, তো ব্রেন স্ট্রোক করেছে হয়তো প্রেশারের জন্য, কিন্তু প্যারালাইসিস যে হয়েছে, প্যারালাইসিসের কিন্তু চিকিৎসা একমাত্র ফিজিওথেরাপি। অনেকে দেখবেন বাচ্চারা আস্তে আস্তে দুই পা অবশ হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি GBS, গুলেনবারি সিন্ড্রোম, জ্বর থেকে হঠাৎ করে দুই পা প্যারালাইসিস হয়ে যাচ্ছে। এদের কিন্তু সুস্থ করার জন্য একমাত্র চিকিৎসা ফিজিওথেরাপি লাগবেই, রিহ্যাবিলিটেশন। এছাড়া আমাদের যত বিকলাঙ্গতা আছে, যত ডিসএবিলিটি আছে, সব জায়গা ফিজিওথেরাপি লাগবেই। এবং নন কমিউনিকেবল যত ডিজিজ আছে, প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে ফিজিওথেরাপি দরকার। তো ফিজিওথেরাপি আসলে প্রত্যেকটা মেডিকেল কলেজ, প্রত্যেকটা হসপিটাল, প্রত্যেকটা ক্লিনিক, সমস্ত জায়গায় ফিজিওথেরাপি একসময় চালু হয়ে যাবে। বাট আগে ছিল না, 20 বছর আগে খুবই খারাপ অবস্থানে ছিল, এখন এটা অনেকটা ডেভেলপ করেছে, এটা আস্তে আস্তে আরও ডেভেলপ করে মেডিকেল সায়েন্সের একটা অপরিহার্য অংশ হচ্ছে ফিজিওথেরাপি, যেটা ছাড়া মেডিকেল সায়েন্স কখনোই সম্পূর্ণ হয় না। যেটা আমাদের রেজা ভাই বললেন যে লবণ, তরকারিতে যেমন লবণ ছাড়া তরকারি হয় না, মেডিকেল সায়েন্সে ফিজিওথেরাপি ছাড়া কখনোই সেটা কমপ্লিট ট্রিটমেন্ট সুস্থ করা সম্ভব হচ্ছে না।
0: যারা গর্ভবতী মহিলা, গর্ভ পরবর্তীও ফিজিওথেরাপি দরকার,
5: রাইট?
0: যাদের হার্ট অপারেশন হয়েছে তারপরেও দরকার, হাত ভেঙেছে, প্লাস্টার করা হয়েছিল, প্লাস্টার তো বাঁকা, প্লাস্টার খুলবে হাতটা বাঁকাই আছে, আপনি টানাটানি করে সোজা করবেন আর সোজাই হবে না,
5: রাইট?
0: আমরা একটা ফোন নেই, আরো কথা বলবো আমরা, সুযোগ আছে আপনার প্রশ্ন করার। হ্যালো,
8: হ্যালো,
0: হ্যাঁ পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
8: রিজালদাদা নমস্কার।
0: হ্যাঁ শুভেচ্ছা আপনাকে।
8: কথা বলছি অসিত চক্রবর্তী, অনেক সাকুচিয়া বিয়াবাড়ি হরিজামপুর মানিগঞ্জ থেকে অনেকদিন পর গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আমি একটি কথা জানতে চাই, মানে ফিজিওথেরাপির যে প্রশিক্ষণের মাধ্যমে যারা যে প্রতিবন্ধী, যারা দৃষ্টি প্রতিবন্ধী আছে, তাদের ঘরে বসে বা অন্য কোনো মাধ্যমে কোনো ব্যবস্থা আছে কিনা যদি একটু বলতেন।
0: আমরা কিন্তু
8: এই প্রসঙ্গ কি না প্রসঙ্গ না, তারপরও আমি একটু জানতে চাচ্ছিলাম,
0: শুরুতেই বলেছি আমরা যে দৃষ্টি প্রতিবন্ধী তাকে দেখতে তো হবে, কিন্তু যিনি কানে কম শুনেন তিনি দেখতে তো পান, যিনি বোবা বলা হয়, কথা বলতে পারে না, তিনি চোখে তো দেখতে পায়, চোখে দেখে তো একটা ব্যায়াম করতে হবে। আপনি পায়ের ব্যায়াম কি হাত টানাটানি করলে হবে? তা নয়। ধন্যবাদ ফোন করার জন্য। আরেকটা ফোন নিচ্ছি। হ্যালো, আরেকটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো, আমরা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আলোচনা আছি, আপনারা আমাদের সঙ্গে আছেন। দেশব্যাপী যারা বেকারত্বে ভুগছেন, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের কথাই বলা হয়, পরিবার থেকে, যেমন হাজী মোহন মিন্টু একটা কথা বলেছেন যে পরিবারে সবাই থেকে বোঝা মনে করে, একটা যিনি কথা বলতে পারেন না, যাকে বলা হয় বোবা, কানে কম শোনেন, তাকেও বোঝা মনে করায়। বোঝার কি আছে? তাকে কেটে নিয়ে

0: আমি একটা দুইটা প্রশ্ন করবো আমি, তো তার আগে একটা কথা বলি, যে আপনারা যারা অনুষ্ঠান শুনছেন, যারা চোখে দেখতে পায় না তাদের বিষয়টা একটু দূরে রাখেন প্লিজ। একটা প্রশ্ন হচ্ছে যে যারা প্রশিক্ষণটা নেবে কনসালটেন্সি হিসেবে কাজ করবে, আসলে ওদের শিক্ষাগত যোগ্যতাটা কতটুকু হবে, বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসবে না আর্টস থেকে আসবে? আরেকটা প্রশ্ন করি আমি, যে যেমন মনে করেন আমার স্ত্রীর কোমর ব্যথা, এখন একজন অর্থোপেডিক ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে গিয়ে কি আমরা ফিজিওথেরাপিস্টের কাছে উপস্থিত হব, না যিনি আসলে জেনুইন ই দেয় প্রেসক্রিপ মানে ফিজিওথেরাপিটা দেয়? আমি একটু দুঃখিত মানে ওনার ডিজাইনে আমরা মানে
1: ডেন্টিস্টের কাছে গেলেন এই যে জানার জন্য আপনাকে 1000 টাকা লস করতে হলো। আমাদের দেশের মানুষের টাকা পয়সা খুবই আর্থিক কষ্ট, সো আপনি কোমর ব্যথার জন্য আপনি সরাসরি যদি আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে যান, তাহলে গেলে আপনি থেরাপিটা পাচ্ছেন এবং সেই থেরাপি দিয়ে উনি সুস্থ করে দিতে পারবেন। বাট এর আগে আপনি যে কাউকে দেখাইতে পারেন, আপনি অর্থোপেডিক্সে যেতে পারেন, নিউরোলজিতে যেতে পারেন, যদি আপনার অ্যাবিলিটি থাকে, কারণ সেখানে গিয়ে আপনার যে টাকাটা যাবে, আমার মনে হয় এই টাকাটা আপনার জন্য যদি অ্যাভেলেবেল থাকে আপনি অবশ্যই যেতে পারেন, বাট গরিব যারা তাদের জন্য না যাওয়াটাই ভালো। তারা সরাসরি আপনার আশপাশে কোনো ফিজিওথেরাপি বিশেষজ্ঞ থাকে, অবশ্যই ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গেলে সে যে ডিজাইন করবে, অ্যাকচুয়ালি ডিজাইন ফিজিওথেরাপি বিশেষজ্ঞকেই করতে হবে, সে রেফার যেই করুক, একজন জিপিকে রেফার করতে পারে, একজন পল্লিচিকিৎসক রেফার করতে পারবে, একজন অর্থোপেডিক্স স্পেশালিস্ট রেফার করতে পারবে, একজন নিউরোমেডিসিন স্পেশালিস্ট রেফার করতে পারবে, একজন নিউরো সার্জন রেফার করতে পারবে, যেই রেফার করুক, কিন্তু ডিজাইন করতে হবে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ যদি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হয়। কারণ ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হলে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ বুঝবে যে এই রোগীটাকে কি চিকিৎসা দিয়ে সুস্থ করতে হবে। ঠিক তাই কোমর ব্যথা রোগীদের জন্য অবশ্যই আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে যাবেন, কারণ সেই ডিজাইন করবে কি চিকিৎসা দিলে আপনি সুস্থ হবেন। যদি সেখানে কোনো প্যাথোলজি থাকে, ধরেন টিউমার আছে, টিবি আছে, ক্যান্সার আছে, উনি তখন রেফার করে প্রপার জায়গায়, যদি টিবি থাকে অবশ্যই একজন টিবি স্পেশালিস্টের কাছে রেফার করতে হবে, যদি টিউমার থাকে অবশ্যই একজন স্পাইনাল সার্জনের কাছে রেফার করবে, যদি ক্যান্সার থাকে অবশ্যই একজন ক্যান্সার বিশেষজ্ঞের কাছে রেফার করবে। সো এই সংখ্যা কিন্তু খুবই কম, যেটা হাজারে একটা আছে, বাট সচরাচর যেটা হয় কোমর ব্যথা, পিএলআইডি বা অন্য যে কোনো কারণে হোক, এটার একমাত্র সলিউশন ফিজিওথেরাপি। সো আপনি শুধু বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে টাকা পয়সা খরচ না করে, যেহেতু আমাদের টাকার একটা ক্রাইসিস থাকে সবারই, সো সরাসরি ফিজিওথেরাপিতে গেলে আপনার চিকিৎসাটা সহজ হবে এবং কস্টিংটা কমে যাবে।
2: এই ফাঁকে আরেকটা ফোন নেই। হ্যালো, হ্যালো, হ্যালো। আমরা বুঝতে পেরেছি যে অনেকের ভেতরে আগ্রহ তৈরি হয়েছে, এটাই আমাদের প্রত্যাশা এবং প্রত্যয় ছিল, যে ভাবুন, বুঝতে চেষ্টা করুন, জীবনটা খুব সুন্দর, খুব মূল্যবান, একটা পরিবারে একজন ব্যক্তির অনেক মূল্য আছে, তিনি মুখ বধির হয়েছেন বলে মূল্যহীন, যেটা হাজী মোহাম্মদ মিন্টু বলছিলেন, না মোটেও নয়, প্রত্যেকটা মানুষের মূল্য আছে। এক ফাঁকে প্রশ্ন করেছিলেন সোহেল রানা যে শিক্ষাগত যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা একটা আলোচনার বিষয় এবং এটাকে আপনি এড়িয়ে যেতে পারেন না, ডক্টর চক্রবর্তী।
1: হ্যাঁ, শিক্ষাগত যোগ্যতা আসলে যেটা, যে যদি মানে গ্রাজুয়েশন করতে হয়, যেমন ব্যাচেলর অফ সায়েন্স ইন ফিজিওথেরাপি যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, তো ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি ব্যাচেলার ডিগ্রি করতে হয়, তাহলে তার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এবং দুটোই এসএসসি এইচএসসি দুটোই সায়েন্স থাকতে হবে এবং অবশ্যই বায়োলজি থাকতে হবে। বায়োলজি নিয়ে সায়েন্স থেকে পাশ করলে তখন সে এখানে অ্যাডমিশন টেস্টের মধ্যে ভর্তি হতে পারবে, কারণ অ্যাকচুয়ালি সার্টিফিকেট দিবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফ্যাকাল্টি। সো আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুলস রেগুলেশন এগুলো মানতে হবে, কারণ এটা গ্রাজুয়েশন কোর্স, যেটা ব্যাচেলার ডিগ্রি করতে গেলে অবশ্যই ইন্টারমিডিয়েট পাশ থাকতে হবে।
2: এবং পাশ করতে পারলে কিন্তু জীবন খুলে গেল, অন্ধকার দূর হয়ে গেল, এটা বুঝতে হবে। আর একটা ফোন নেই। হ্যালো, হ্যালো,
3: স্যার বললো যে গরিব মানুষের জন্য নয়, আমাকে তো মানুষের সবাই আছে, আর গরিব আরে বল করে লেখা নাই এখানে, যার অর্থ আছে সে যেতে পারবে। আমার প্রশ্ন হলো যে এই ট্রেনিংটা কোথায় যাবে আর কিভাবে মানে ওইভাবে আস্থানে যায় পৌঁছবে, একটা আপনারা একটু বললে ভালো হয়।
2: তার আগে আমি একটু কথা বলি যে এসএসসি পরীক্ষাটাই কঠিন অনেকের কাছে, ক্লাস 8 পাস করাটা কঠিন, ক্লাস 5 পাস করাটা কঠিন।

0: আমি বলবো খুব সহজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এত কম খরচে এত সুন্দর ব্যবস্থা করেছে যে সে এসএসসি পরীক্ষা পাশ করে সহজে তারপরে স্টেজগুলো যেতে পারবে। কিন্তু একজন প্রতিবন্ধী ব্যক্তি, যিনি দৃষ্টি প্রতিবন্ধী, তার জন্য ব্রেইল, তাদের জন্য অনেক বিষয় আলাদা। কিন্তু মুখ ও বধিরকে সরেও সরা বোঝাবার জন্য বিশেষ কোনো পদ্ধতি অর্জন করতে হয় না, তার আগ্রহটাই বড় ব্যাপার। যদি একজন দৃষ্টি প্রতিবন্ধী পিএইচডি করতে পারে, ভার্সিটিতে পড়তে পারে, আর যিনি কথা বলতে পারেন না কিন্তু সরেও সরাটা বুঝতে পারবেন, তার প্রশিক্ষণের ব্যবস্থা নিশ্চয় আছে, এগুতে হবে। কিন্তু তাকে ওই এসএসসিটুকু পাশ করতেই হবে যদি আপনি ফিজিওথেরাপি প্রশিক্ষণের জন্য এগোতে চান। কারণ সেখানে যে সব মেডিকেল সায়েন্সের কথাবার্তা, একটা হাড্ডির নাম জানতে হবে ফিজিওথেরাপিতে, তো দেহের যতগুলো হাড্ডি আছে প্রত্যেকটা হাড্ডির নাম জানা, তার কার্যকারিতা, তার ডিজাইন, সেটাগুলো অ্যানাটমি, সেটাও এক বছর লাগে শিখতে। তারপর আসে ফিজিওথেরাপি। আপনি এগুলো না জেনে একটা রোগীর গায়ে হাত দেবেন? একটা অবশ হয়েছে, আমি উদাহরণ দিয়ে বলি, যার অবশ হয়েছে, হাসপাতালে ছিল, সে হাসপাতালের খরচ চালাতে পারেনি বলে তাকে বললো আপনি বাসায় যান। বাসায় যেগুলো বসে থাকলে হবে না, বাসায় যে ফিজিওথেরাপি দিতে হবে। এখন আপনি একদিন দেখলেন যে ডান হাত পা কি করে তারা ব্যায়াম করে, অর্থাৎ ব্যায়ামের সাথে তুলনা করলেন, ব্যায়াম মনে করে তিনিও ওই লোকটাকে আপনি আসতে হবে, আমি করব। পরবর্তী পর্যায়ে দেখা গেল হাত শক্ত হয়ে গেছে, হাত আর বাঁকা সোজাই করা গেল না, এমনই হয়েছে সারা জীবন তার বাঁকাই রয়ে গেল, এমনটি আমরা লক্ষ্য করি। সুতরাং আপনি দেখেছেন, শিখেছেন, এটাকে ব্যায়াম মনে করেন ডক্টর চক্রবর্তী, এটাকে ব্যায়াম
1: না, আসলে ফিজিওথেরাপি হচ্ছে থেরাপিউটিক এক্সারসাইজ। অ্যাকচুয়ালি ব্যায়াম আর ফিজিওথেরাপি সম্পূর্ণ আলাদা। ব্যায়াম হচ্ছে আপনি শরীরের যে কোনো মুভমেন্ট করে নাড়াচাড়া করলে ব্যায়াম, আর ফিজিওথেরাপিটা হচ্ছে আপনার রোগের চিকিৎসা করার জন্য যে মুভমেন্টটা লাগবে সেই মুভমেন্টটা রিপিটেশন থাকবে, যে কতবার মুভমেন্ট করতে হবে, কতটুকু প্রেশার ক্রিয়েট করতে হবে, কতটুকু স্ট্রেসিং করতে হবে, কতটুকু স্ট্রেংথ বাড়াইতে হবে, কতদিন ডোজটা চলবে। এটা অ্যান্টিবায়োটিকের মতো, এটা অ্যান্টিবায়োটিকের নিজস্ব ডোজ থাকে, ঠিক তাই ফিজিওথেরাপির অ্যান্টিবায়োটিকের মতো। যদি আপনি সঠিকভাবে না করেন তাহলে উল্টা রিয়াকশন করতে পারে, যেমন অ্যান্টিবায়োটিক যদি আপনি সঠিক ডোজ কমপ্লিট না করেন তাহলে যেমন রিয়াকশন করতে পারে, ঠিক তাই ফিজিওথেরাপিতে আপনি সঠিক ডোজ মেনটেন না করতে পারেন, প্রপার চ্যানেলে না যান তাহলে উল্টা রিয়াকশন করে আপনি ক্ষতি হতে পারেন। যেমন কোমর ব্যথা রোগী যদি ডিসপোলাপস থাকে পোস্টার সাইডে, আর যদি ব্যাক ফ্লেকশন এক্সারসাইজ দেওয়া হয় তাহলে সে স্পাইনাল কর্ড ছিঁড়ে প্যারালাইসিস হয়ে যেতে পারে, আর যদি এক্সটেনশন এক্সারসাইজ দেওয়া তাহলে ভালো হয়ে যাবে, সম্পূর্ণ সুস্থ হয়ে। তাহলে দেখেন একটা ভুল মুভমেন্টের কারণে, ভুল এক্সারসাইজের কারণে, যে সঠিক না বেঠিক, সঠিক এক্সারসাইজে সে সুস্থ হয়ে হাঁটাচলা করবে, আর ভুল ব্যায়াম দিলে সে প্যারালাইসিসে ঘরে পড়ে থাকবে। নেগেটিভ, সেটা প্রথমত কাউন্সিলিং করবে রোগীকে, তারপরে রোগীকে সেই ট্রিটমেন্টটা প্রদান করবে। দেন রোগী যদি মেনটেন করে তাহলে ফিজিওথেরাপি একমাত্র চিকিৎসা যেখানে একটা অসুস্থ মানুষকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব, এবং একজন সুস্থ মানুষকে সুস্থ রাখার জন্য ফিজিওথেরাপি খুবই খুবই গুরুত্বপূর্ণ।
0: ধন্যবাদ। ঘাড়ের ব্যথায় যারা ভুল ব্যায়াম করেন মৃত্যু ঝুঁকি রয়েছে বলা হয়, কেন?
1: কারণ হচ্ছে ঘাড়ের ব্যথা কেন হচ্ছে, আমাদের আপার সার্ভাইকাল লোয়ার সার্ভাইকাল আছে, আপার সার্ভাইকাল ডিসপোলাপস হয় আর যদি ফাংশনাল, যদি মানে ফ্লেকশন গ্রুপের এক্সারসাইজ বা ট্রাকশন হয় তাহলে স্পট ডেড হতে পারে। কারণ আমাদের যেখানে যে নার্ভাস সিস্টেমটা, যেটা আমাদের ওখান থেকে ব্রেনকে কন্ট্রোল করছে, তো যে কারণে বলা হয় যে ঘাড়ের ব্যথা হলে, যেমন ট্রাকশন, অনেক সময় ট্রাকশনে একটা রোগী মারা যেতে পারে, তো ট্রাকশনটা কখন দেওয়া হবে, বা একটা ট্রাকশনে একটা রোগী চার হাত পা প্যারালাইসিস হয়ে যেতে পারে, তাহলে ট্রাকশনটা কিভাবে দিতে হবে, কখন দিতে হবে, কোন পজিশনে দিতে হবে। সবসময় ঘাড় ব্যথা রোগীদের ট্রাকশন দেওয়া যায় না, দেখবেন যে অনেক সময় ঘাড়ের ব্যথার জন্য অনেক রোগী গেছে, অনেকের ট্রাকশন দেওয়া হচ্ছে, অনেকের দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না, তারপরে নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণ অনেকের রিস্ক থাকে, ট্রাকশন দিলে সে প্যারালাইসিস বা মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এটা আসলে ফিজিওথেরাপি বা থেরাপিউটিক এক্সারসাইজ যেটা বলে, এটা ব্যায়াম আর ফিজিওথেরাপি কখনোই এক জিনিস না।
0: ধন্যবাদ। আজকে যেহেতু আমরা ডক্টর এস চক্রবর্তী পেয়েছি, ঘাড়ের ব্যথায় অনেক রোগী আছে কিন্তু তারা গলায় কলার নেক পরে, তো আমি জানতে চাই মুসলমান হিসেবে আমরা যারা সেজদা দেই, এই ঘাড়ের ব্যথা রোগীর সেজদা কোনো ক্ষতিকর কিনা?
1: সেজদাতে বলা হয় যে সেজদা আসলে নেক এক্সটেনশন উইথ ওভারপ্যাচ, এটা সৃষ্টিকর্তা থেকে ঘাড় ব্যথার জন্য প্রিভেন্টিভ মেডিসিন দেওয়া আছে। এটা আসলে ঘাড় ব্যথায় যদি যারা নামাজ পড়ছেন, আমি বলবো সবাইকে যারা আমাদের টিভি আজকে রেডিও প্রোগ্রাম শুনছেন, যে যাদের ঘাড় ব্যথা আছে বা ব্যথা নাই, যেটা আমি বললাম যে ফিজিওথেরাপি কিন্তু সুস্থ মানুষকে সুস্থ রাখতে পারে, ঠিক তাই নামাজ হচ্ছে একজন সুস্থ ব্যক্তিকে সুস্থ রাখার জন্য গুড এক্সারসাইজ। যে নামাজের সেজদায় গিয়ে আপনি যদি কপালটা চাপ দেন, তাহলে যাদের ঘাড় ব্যথা নাই তাদের কোনোদিন ব্যথা হবে না, আর যাদের ব্যথা আছে তারা ভালো হয়ে যাবেন। তো এই জন্য আমি সবসময় নামাজ পড়ার সময় যেটা চাপ দেওয়ার যে নিয়মটা আছে এটা স্মরণ করাই দিই, যে অবশ্যই সেজদায় গিয়ে কপালটা চাপ দিতে হবে, প্রপার ওয়েতে নামাজ পড়লে আপনি ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা থেকে আপনি মুক্তি পেতে পারেন।
0: প্রিয় শ্রোতা, বুঝতে পারলেন যে ফিজিওথেরাপি আমাদের দেহের যে স্বাভাবিক জীবনকে সুন্দর করা অথবা ভুল পদ্ধতিতে যদি ফিজিওথেরাপি দেয়া হয় তার যে ঝুঁকি তৈরি হয় সেটাও আজকে আলোচনা হলো, এমনকি ভুল সিদ্ধান্ত ভুল দিকে নিয়ে যেতে পারে, মৃত্যু ঝুঁকি বাড়াতে পারে, জীবনকে অচল করে ফেলতে পারে। আমাদের সচল জীবনের জন্যে, কর্মক্ষম জীবনের জন্যে, অর্থ আয়ের জন্যে, আমাদের মুখ ও বধির প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে আমরা তখন আলোচনা করছিলাম, তারা জীবনের জন্য বোঝা নয়। আপনি মামার বাড়িতে থাকুন, চাচার বাড়িতে থাকুন, কতদিন থাকবেন? জীবন তো একটা আনন্দ দরকার অথবা বেঁচে থাকার জন্য অর্থ দরকার, এই সামান্য অর্থ যদি আয় করতে চান তাহলে ফিজিওথেরাপির ব্যাপারে একটু মুখোমুখি হতে হবে, এবং তার জন্যে যা যা করণীয় যদি একটু সময় ব্যয় করেন একসময় দেখবেন যে সব সহজ হয়ে গেছে, কোনোটাই কঠিন নয়, কিন্তু একটু ভাবতে হবে, কল্পনা করতে হবে, এগুতে হবে, মনোবাসনা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে, আজকে আমাদের সঙ্গে আপনারা ছিলেন, অনেক তথ্য জানানো হলো। ডক্টর এস চক্রবর্তী, আপনি সময় দিয়েছেন, মূল্যবান অনেক তথ্য বলেছেন যেগুলো আমাদের জানা ছিল না। আপনাকে অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ, আপনি আবার আসবেন, আপনাকে শুভেচ্ছা আমাদের সবার পক্ষ থেকে।

প্রতিবন্ধী বন্ধুদের জন্য ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালে বন্ধু আজকের মতো এখানেই শেষ হল। অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন আঞ্জু মানারা বেগম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ৩টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকা শক্তি। তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। যুব ও ক্রীড়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন মানব সভ্যতার জন্য বড় আশীর্বাদ, একই সাথে এটি নিয়ে এসেছে নতুন কিছু চ্যালেঞ্জ। তিনি বলেন, জ্ঞান নির্দিষ্ট কোনো বিষয় নয়, তা প্রতিনিয়ত পরিবর্তনশীল। পুরনো প্রজন্মকে অনুধাবন করতে হবে যে এই নতুন ইকোসিস্টেমে মানিয়ে নেওয়ার সহজাত সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি। জহিরউদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের বিভিন্ন পদক্ষেপে প্রমাণ করেছেন যে তিনি তরুণ সমাজের সক্ষমতার উপর পূর্ণ আস্থা রাখেন। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে তরুণ তরুণীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। তিনি আজ রাজধানীর তেজগাঁয়ের আলোকিতে সেফ দ্য চিলড্রেন আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ তরুণীদের প্রশিক্ষণ দিচ্ছে। ব্যবসা করার আর্থিক সামর্থ্য নেই এমন তরুণদের সিড মানি দেওয়া হচ্ছে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চলতি বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড রাখা হয়েছে। তিনি বলেন, তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি। তরুণদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের সম্পদে পরিণত হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। ১৯৬৯ সালের ১২ই আগস্ট জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো। আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন এবং লয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে আলোচনা সভার আয়োজন। এছাড়া বিকেলে রাজধানীর মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আরাফাত রহমান কোকোর রুহুল মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে। আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪শে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় ইন্তেকাল করেন। জিম্বাবুয়ের লেক কারিবায় অতিরিক্ত যাত্রী বোঝাই এক ফেরি ডুবিতে অন্তত ১৫ জনের মৃত্যু ও ২৭ জন নিখোঁজ রয়েছে। দেশটির কর্তৃপক্ষ আজ এ খবর জানায়। দেশটির উত্তরাঞ্চলীয় শহর কারিবা থেকে বেশ কয়েকটি দ্বীপ ও মৎস্য আহরণ কেন্দ্রের মধ্যে চলাচলকারী নৌযানটি গতরাতে তীব্র ঢেউয়ের আঘাতে উল্টে যায়। মাত্র ৯০ জন যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন নৌযানটিতে ১১৪ জন বয়স্ক, ৫ জন নাবিক ও বেশ কয়েকটি শিশু ছিল। ইয়েমেন সরকার জানিয়েছে, বাব আল মান্দেব প্রণালীতে একটি মালবাহী জাহাজে হুতি বিদ্রোহীদের দুই দফা হামলায় অন্তত ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর আজ মিশরের মালিকানাধীন তিহামা নামের জাহাজে হুতিদের হামলায় এটি প্রথম প্রাণহানির ঘটনা ঘটল। ইয়েমেনের পরিবহন মন্ত্রী জানিয়েছেন, হুতিরা ৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে ৩জন পাকিস্তানি ও ১জন ইন্দোনেশিয়ান নিহত হয় এবং জাহাজটিতে আগুন ধরে যায় ও ব্যাপক ক্ষতিসাধন হয়। খেলার খবর ক্রিকেট। আগামীকাল ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। বাংলাদেশ সময় সকাল ৬:৩০টায় খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি। আজকের শিল্পী শীলা রানী দেবী, উপস্থাপনায় লায়লা ইয়াসমিন লাবণ্য।

0: সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ইউফোনের আজকের পর্বে। প্রতি বুধবারের মতো আমরা আমাদের আয়োজন নিয়ে হাজির হয়ে গেছি এবং আপনাদের সাথে আমি আছি ইয়াসমিন লাবণ। এবং সবসময় যেমনটা বলে থাকি যে আমাদের সঙ্গে একজন প্রিয় অতিথি আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকে, আজও তেমনটাই আমরা আমাদের কথা রাখছি। আজও একজন প্রিয় মানুষ, প্রিয় শিল্পী আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং তিনি ভীষণ মিষ্টি দেখতে, তার কণ্ঠ ভীষণ মিষ্টি। আমার মনে হয় আমি যতটুকু বলবো ততটুকুতেই আপনারা বুঝে যাবেন আমি আজকে কার কথা বলছি। এবং তাকে নিয়ে যদি বলতে হয়, তিনি খুব ছোটবেলা থেকে বাবার অনুপ্রেরণাতেই একদম গানের চর্চা শুরু করেছেন, নিয়মিতই চর্চা করতেন। কিন্তু তারপরও থাকে না, জীবনের অনেকগুলো অধ্যায়ের মধ্যে থেকে গানটা হয়তো একটু কমে যায়, কমও বলবো না, গানের চর্চা তিনি সবসময় করেছেন কিন্তু একটু নীরবে নিভৃতেই ছিলেন। তো সেই মানুষটা একটা রিয়েলিটি শোয়ের মধ্য দিয়ে আবার সকলের কাছে প্রিয় হয়ে ওঠেন। আমার মনে হয় সকলেই বুঝে গেছেন আজ আমাদের সঙ্গে কে আছেন। আজ আমাদের সঙ্গে আছেন প্রিয় শিল্পী শীলা দেবী। চলুন তাকে স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি দিদি, কেমন আছেন?
1: ভালো আছি, এখন তো আরও বেশি ভালো লাগছে। ধরো তুমি আছো, দাদারা আছে, সবার মাঝখানে বসে আজকে এই যে বর্ষা নামিয়ে নিয়ে আসছে,
0: এটা তো আমি আপনাকে বলবো, আমরা কিন্তু মিলে আসিনি বাই দ্য ওয়ে। সবাই ভাবতে পারে যে আমরা দুজন আগে থেকে একদম পরিকল্পনা করে এসেছি, সাদা নীলের মধ্যে আজকে আমাদের এই অনুষ্ঠান সাজিয়েছি। তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে।
1: তোমাকে আরো বেশি সুন্দর লাগছে।
0: হ্যাঁ, আমার জন্য আসলে আপনি বলাটা কঠিন হয়ে যাচ্ছিল, যাই হোক তুমি এটা বেরি হয়ে গেল।
1: প্লিজ আমাকে আপনি প্লিজ বলো না, কারণ তোমার সাথে আমি স্বাভাবিক থাকতে পারবো না।
0: একদম একদম, আমিও আসলে তেমনটাই হয়তো পুরোটা আয়োজন জুড়ে হয়ে যাবে, কারণ আপনি বলাটা একটু কঠিন হবে, কারণ এই মানুষটাকে, এই দিদিটাকে আসলে সব সময় তুমি তুমি বলে খুব আদরে আসলে আমি থাকি যে দিদিকে আজকে পেয়েছি। তো সময়টা কেমন যাচ্ছে সবকিছু মিলিয়ে?
1: সময়টা এখন একটু, আমার অন্যান্য কাজ তো রয়েইছে নানা ধরনের, আমি বেশ নাটকে কাজ করছি, প্রচুর নাটক, এর মধ্যে একটা ভাইরাল কন্টেন্ট, ভাইরাল নাটক কাজল চোখের মেয়ে,
0: হ্যাঁ দেখেছি শুনেছি দুটোই হয়েছে,
1: একদমই আমার গান দিয়ে পুরো নাটকটা মোড়ানো। আর অনেক ভালোবাসা পেয়েছি মানুষ রবীন্দ্রসঙ্গীত শুনে, এই বয়সের এই সময়ে এসে কিছু উদীয়মান যারা ছোট বাচ্চা কাচ্চারাও, যে দেখছি আমার মেয়ে, বিশেষ করে আমার মেয়ে ছোট, সে রবীন্দ্রসঙ্গীত পছন্দ করছে।
0: একদম একদম,
1: হ্যাঁ তো ভালো কাজ করছি।
0: এটা হ্যাঁ, এটা আসলে ভালো লাগার একটা বিষয়। আমি আসলে যুক্ত করতে চাই যে এখনকার সবাই কিন্তু নজরুল সঙ্গীত বলি বা রবীন্দ্রসঙ্গীত বলি নতুনভাবে করছে এবং পছন্দ করছে, তাই না?
1: একদম একদম পছন্দ করছে, এবং একটু ফিউশন করে ওরা আর কি পছন্দ করে এবং বলে যে এত চমৎকার গানগুলো কেন করে না।
0: রাইট,
1: তো চেষ্টা করছে আসলে সব কাজ করতে, আর বিশেষ করে এখন নাটকের কাজ বেশি করা হচ্ছে, নিজের মৌলিক গান করা হচ্ছে, আর চর্চার মধ্যে আছি।
0: একদম,
1: গান আসলে আমার তিন বেলা খাবারের মতো, তো কতটুকু ভালো করে করতে পারি জানি না, বাট চেষ্টা করি সব সময়, ধরো যেন শুদ্ধভাবে সুন্দরভাবে ঠিকঠাক করে গানটাকে প্রেজেন্ট করতে পারি। কোনো কোনো গান এমনও হয়েছে যে 10 বছর আমি হয়তো গাইছি বাসায়, সেটা আমি কখনো স্টেজে করিনি।
0: এটা এটা আমারও হয়েছে। যাই হোক, আজকে দর্শক শ্রোতারা বুঝে গেছে যে আমাদের গল্প অনেক হবে, কিন্তু এই মানুষটার কাছ থেকে তো গানও আমরা শুনতে চাই, নিশ্চয়ই গান শুনবো। আমি ছোট করে একটু দর্শকদের সঙ্গে একটু কথা বলে আসতে চাই। দর্শক শ্রোতা, আপনারা আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন, তারপরেও জানাতে চাই আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে, এছাড়াও সংযুক্ত হতে পারবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলো হার্জ, FM 106 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপসও আপনারা শুনতে পারবেন। এবং সেই আকর্ষণীয় অংশ কুইজ, কুইজের কথা আমি জানি সকলেরই মনে আছে এবং আজও একটি কুইজ থাকছে, আমি কুইজটা তো অবশ্যই জানাবো, সকলকে আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে। বাংলাদেশ বেতারে আসলে সবসময় আমরা যেভাবে এসে থাকি, গান গেয়ে থাকি, একটু দেখতে পায় না আসলে, অনেকেই দেখতে পেত না, এখন তো একটু মাধ্যমটা বদলে গেছে বেশ অনেক দিন, একটা লম্বা সময় হয়ে গেল। ইউফোনের মধ্য দিয়েও আমার মনে হয় যে দর্শক শ্রোতার সাথে সরাসরি আয়োজনে কথা হয়, দেখা হয়, তো এসে কেমন লাগছে বা এই যে একটা ছোট্ট পরিবর্তন হলো এখন সকলে শীলা দেবীকে দেখতে পায়, কেমন লাগছে?
1: লাবণ্য, এটা আমি তোমাকে একটু মজার ছোট্ট একটা কথা বলে বলি, আমি নিজেও জানতাম না যে এখানে দেখাচ্ছে।
0: আচ্ছা,
1: আমি যখন লাস্ট একটা প্রোগ্রাম করলাম তার আগের প্রোগ্রামটা একটা লাইভ
0: নিয়মিত লাইভ যেটা আমাদের, হ্যাঁ,
1: তো আমি স্বভাবতই বেতারে আসার সময় যে কোনো একটা ধরো খুব মানে কমফোর্টেবল ড্রেস পরে আমি জাস্ট চলে আসতাম, গান গেয়ে আমি আমার মতো করে চলে যেতাম
0: একদম।
1: তো আমি তো জানি না যে আমাকে লাইভ দেখানো হচ্ছে, আমি পুরো হাই টাই তুলে একেবারে অস্থির। আমি পরে ভাবছি এই প্রোগ্রাম কোটা থেকে আমার মানে এত প্রোগ্রামটা এত সুন্দর ছড়িয়েছে, মানুষ শুনছে, আমার ভক্ত আমাকে পাঠিয়েছে যে ম্যাডাম আপনি কি ঘুম পাচ্ছি না আপনার, তো তখন থেকে ভেবেছি যে বাও একটা চমৎকার ব্যাপার হয়েছে, এখন তো আসলেই এটা শোনা এবং
0: দেখার বিষয়
1: একটা চমৎকার ব্যাপার, এবং অনেক প্রোগ্রেস করেছে বেতার এখন আসলে আগের মতন। আগে তো আসলে আগেও খুবই ভালো কাজ হতো, যখন যেই সিস্টেম তার মধ্য দিয়েই যেতে হবে, তো এখন দেখার ব্যাপারটা খুবই চমৎকার হয়েছে। এই যে আজকে আমার লাইভ যাচ্ছে ভীষণ ভালো লাগছে,
0: আমাদেরও ভীষণ ভালো লাগছে তোমাকে পেয়ে। আমরা একটা গান দিয়ে আয়োজন শুরু করে দিতে চাই, এবং আমি একটি গানের অনুরোধ বিশেষভাবে করব, কারণ এই মানুষটার কণ্ঠে অনেক গুণীশিল্পীর গান আমরা শুনি কিন্তু তার মৌলিক গানগুলো ভীষণ চমৎকার। তো সেই প্রথম 2019 সালের সেই গানটি, সেই কবে, আজকে সেই গানটি দিয়ে শুরু হবে নাকি?
1: হ্যাঁ, আসলে আমার মাথায় একদমই ছিল না, আমি সবসময় ভাবি যে সবার গান করে যাচ্ছি, কিন্তু আমার বেশ ভক্তরা থাকেন যারা বলেন যে প্রতিটা লাইভে আপনার নিজের একটা গান রাখার চেষ্টা করবেন, তো সেই প্রয়াস থেকেই আজকে চেষ্টা করেই যাব। আমি জানি না, খুবই গুণী মানুষের গান, নকিব খান স্যারের সুর কম্পোজিশনের গান, এবং এটা আমার খুবই পছন্দের গান। আমি এটা পেয়ে আমি প্রথম দিনই ওনাকে বলেছি যে আপনি কি শিরা ধরে বলে দিতে পারছিলেন যে এটা আমার পছন্দ হয়েছে, মানে লটারিতে ছিল না বেশ কিছু গান, তো ওটা শুনে আমার মনে হয়েছে যে এটা যদি আমি পেতাম, ওরকমই একটা গান। তো সেটাই আজকে একটু এখানে চেষ্টা করব,
0: আমরা গানটা শুনে আবার গল্প করব
1: একদম।

0: খুব সুন্দর সৃষ্টি এবং এত চমৎকার করে আজকে সরাসরি আয়োজনে একটা অন্যরকম আমার মনে হয় মাত্রা পাওয়া গেল গানটির মধ্য দিয়ে। এবং এই গানের রেস থাকতে থাকতে আরও একটি গান শুনতে চাই, কি শুনবো এবারে?
1: যে ছিল দৃশ্য সীমানায়, আসলে এগুলো কালজয়ী গান,
0: একদম
1: গায়ের লোম দাঁড়িয়ে যায়,
0: একদমই তাই।
1: মনের ভেতর অনেক ধরনের প্রেম দুঃখ যা কিছুই বলো না কেন, গাওয়ার সময় তুমি তো ফিল করো না,
0: একদমই
1: ওরকমই আমার খুব পছন্দের গান। গানটির কথা শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির এবং শিল্পী শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ, সুর শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার।
0: শুনতে চাই।

0: এই গানগুলো আসলে যখনই যে সময়ে শুনবো না কেন তখনই ভালো লাগে। আসলে গানগুলো নিয়ে আলাদা করে বলবার কিছু নেই। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আসলে আজকের তালিকায় এই গানটি রাখবার জন্য, এবং অনেক অনেক কমেন্ট আমার কাছে চলে এসেছে, আমি একটু কমেন্টগুলো পড়ে আসতে চাই। এবং
1: কেউ বকা দিচ্ছে কিনা,
0: একদমই বকা দিচ্ছে না, আমি দেখলাম অনেকের অনুরোধ চলে এসেছে, সেগুলো একটু পড়ে আসতে চাই। এবং অনেকে আমাদের সঙ্গে যুক্ত আছে সেটাও তারা জানাচ্ছে। হিমন ঘোষ আমাদের সাথে আছেন, তিনি সদস্য জাগো মানব বেতার শ্রোতা ক্লাব বালাভির গোয়ালপাড়া পঞ্চগড় থেকে শিল্পীর জন্য শুভকামনা তিনি জানিয়েছেন। আব্দুল কুদ্দুস আমাদের সঙ্গে যুক্ত আছেন, মোবারক হোসেন ফণী তিনি আছেন দীঘি বেতার শ্রোতা সংঘ টাঙ্গাইল থেকে, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি, সে সাথে ভালোবাসা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। নাই সুই মং মার্মা তিনি বান্দরবন বেতার শ্রোতা ক্লাব থেকে আছেন, আপনাকেও অনেকদিন পর পেলাম বোধ হয়, ভালো লাগছে। দীপক চক্রবর্তী দীপক তিনি আছেন দেবীগঞ্জ পঞ্চগড় থেকে, গানটা সত্যি ভালো লাগলো তাই একটি ছোটবেলার গান শোনাবেন। আচ্ছা, মোহাম্মদ জাকির হোসেন শোভন আছেন জয়পুরহাট থেকে, আপনাকে অনেক ভালোবাসা জানাচ্ছি। অনেক অনেক কমেন্ট আজকে আপনারা করছেন, আমি জানি না কারোটা মিস হয়ে গেলে আগেই সরি। জীবন কুমার ঘোষ তিনি তার কথা তো বললাম। সাইফুল ইসলাম কোন গান কার পছন্দ? আচ্ছা অবশ্যই আজকে অন্যরকম কুইজ থাকবে একদমই। আমিনুল ইসলাম বগুড়া আছেন, তিনি সুন্দর আয়োজনের সঙ্গে আছি, আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। মোহাম্মদ আব্দুর রহমান আছেন, দীপক আছেন, আপনার কথা বললাম। শিল্পী শেখ মোহাম্মদ আবু তালেব, আমি জামালপুর থেকে যুক্ত হলাম ইউফোনি অনুষ্ঠান, তো বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন শ্রোতারা সহজেই বাংলাদেশ বেতার সকল অনুষ্ঠান দেখতে পাই, সুন্দর অনুষ্ঠান, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাকেও পাশে থাকবার জন্য অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। নাসির হোসেন আছেন, আপনিও জামালপুর থেকে, শিলা দিদির কণ্ঠে গান শুনতে চাই, দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, চমৎকার একটি গানের অনুরোধ করেছেন আমাদের শিল্পী, নিশ্চয়ই তার প্রস্তুতি থাকলে শুনিয়ে দেবেন। দীপক চক্রবর্তী দীপক, আমি প্রথমেই সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুভ দুপুর, খুব সুন্দর গানটা, সাথেই আছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং পুরোটা সময় থাকতে হবে। সুশান্ত পাল, একদম লাইভে যুক্ত হলাম পশ্চিমবঙ্গের নদিয়া চাকদা থেকে, গানটি আমার খুব ভালো লেগেছে, পুরো মন ছুঁয়ে গেছে আর উপস্থাপনা করছেন দিদিভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটি গানের অনুরোধ করতে চাই, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটা গান লিখো যদি আমার জন্য, এই গানটির অনুরোধ করেছেন, আপনাকেও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। দীপ্ত রায় দীপ, খুব ভালো লাগছে দীপক, তিনি লিখেছেন মিলন হবে কতদিন, এই গানটির অনুরোধ করেছেন। আরও অনেকেই, বাবা মোহাম্মদ জুয়েল মিয়া, আপনারা এত কমেন্ট করলে আজকে গান শুনবো কখন আমি, আরও অনেক অনেক কমেন্ট। প্রিয় শিল্পীকে অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ চানমিয়া হোসেন,
1: ধন্যবাদ।
0: আরও অনেকেই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে ভালোবাসা জানাচ্ছি। মেহেদী হাসান মামুন আছেন, আপনি মানিকগঞ্জ থেকে যুক্ত আছেন। দীপক ভাই আরও লিখেছেন, তিনি আসলে আজকের অনুষ্ঠানটি শুনে আমার মন ছুঁয়ে যাচ্ছে, তাই কমেন্টগুলো বেশি বেশি পড়ার জন্য অনুরোধ। একদমই একদমই, আমার তো মনে হচ্ছে আজকে আমিও অনেক অনেক কমেন্ট পড়ছি, এতে করে আমি কিন্তু শিল্পীর গান শুনতে পারবো না এবং পরে আমাকে বলা যাবে না যে গান কেন কম শুনলাম। আমরা গান শুনি আরেকটা, আবার আমি পরের আয়োজনে নিশ্চয়ই পরের গানের পরে আবার কমেন্টগুলো পড়বো। হ্যাঁ হ্যাঁ, আমি গুনগুন করছি অলরেডি, কিন্তু আজকে
1: মাঝে মাঝে একটু মনে হয় না যে আমি গেয়ে ফেললাম একটা অন্তরা, মানে আমার তো তোমাকে উপস্থাপনা অবশ্যই তুমি ভালো করো, কিন্তু গানের দেবী দেবী লাগে ভীষণ অন্যরকম।
0: এটা এটা আমাকে বেশি ভালোবাসো দেখে এটা এমনটা হয় আমি জানি, কিন্তু এই যে আজকে যে এমন একটা সুযোগ যে এখানে বসে প্রিয় মানুষটার গান শুনতে পারা, সো এটা তো মিস করতে চাই না, এই জন্য আমি গান হচ্ছে গুনগুন করছি আর তোমার কণ্ঠে গান শুনছি।
1: ওকে,
0: সো এখন কি শুনবো বলো?
1: এখন আমরা আরও একটা কালজয়ী গান, বিশেষ মানুষ যার আসলে কথা বলতে গেলে কম হয়ে যাবে, খোলা জানালা চেয়ে দেখি তুমি আসছো। গানটির নিশ্চয়ই আমাদের শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ ম্যামের করা গান, গাওয়া গান, এবং গানটির কথা শ্রদ্ধেয় মুকুল চৌধুরী, সুর শ্রদ্ধেয় রাজা হোসেন খান। আমি আসলে আমার পছন্দের তালিকা, কিন্তু খুবই মানে এই সময়ে এসেও এই গানগুলো মানুষ পছন্দ করে, চেষ্টা করি আমি সবসময় এই গানগুলো রাখার জন্য,
0: এগুলো একেবারে গোল্ডেন সং, এগুলো কখনোই কোথাও হারিয়ে যাবে না,
1: যাবে না
0: সত্যি। তাই শুনি আমরা।

0: দিদি, অনেক অনেক ভালোবাসা। আজকে এত চমৎকার কিছু গান আসলে তালিকায় রেখেছো, খুব ভালো লাগছে। এবং শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহ ম্যামকে নিয়ে তো আসলে বলবার কিছুই নেই, তার প্রত্যেকটি গান সুন্দর। আমি যে গানটির কথাই মনে করি, সে গানটি দেখে অদ্ভুত সুন্দর সৃষ্টি, এবং তিনি অদ্ভুতভাবে গেয়েছেন প্রত্যেকটি গান। তোমার কি মনে হয়?
1: আসলে ধরো সব গান কিন্তু হয়ে গেছে, সব সুর, সব গানের কথা, সব সুন্দর রচনা হয়ে গেছে। মানে ধরো এখন আমরা যেই মৌলিক গানটাই করতে যাই, যেই গানটাই করি, সেখানে তুমি দেখবা যে কোনো না কোনো গানের কিছু মিল পাচ্ছে বা কোনো না কোনো কিছু ফিল থাকছে। তো ওনাদের আসলে অনেক ভাগ্য বলতে গেলে, এমন স্বর্ণ যুগে ওনাদের জন্ম, এবং ওনাদের গান আবার আমরা গাইতে পাচ্ছি, এটা আমাদেরও ভাগ্য
0: সত্যি
1: যে আমরা এতটা পেয়েছি ওনাদের কাছে। ওনারা সব কিছু আমাদেরকে দিয়ে গেছে, মানে একদম ভর্তি করে। আমরা এটাকে এখন চর্চায় রাখতে হবে,
0: সত্যি
1: ওনাদেরকে স্মরণে রাখতে হবে। এগুলো হচ্ছে আমাদের দেশীয় সম্পদ, যা আসলে কোনো কিছুর সাথে তুলনা করা যাবে
0: এবং
1: না।
0: এই বিষয়টি আসলে তুমি কতটুকু আমার সাথে একমত হবে আমি জানি না। অনেকেই বলে, আমাদেরকেই বলে যে শুধু কি তাদের গান গাইবে, তোমার গান কোথায়? অবশ্যই আমরা আমাদের মৌলিক গানগুলোকে সকলের সামনে উপস্থাপন করব, কিন্তু এই গানগুলোকে হারাতে আমরাও দিব না, তাই না?
1: সেটা আসলে কখনোই হবে না আসলে
0: একদম। এবং
1: হারানো।
0: চমৎকার তো তুমি গেয়েছো এবং চমৎকারভাবে বাজিয়েছে আমাদের গুণী যন্ত্রশিল্পীবৃন্দ। তা সবসময় তাদের কথা বলি, তারা আমার পরিবারের মানুষ। তাদের নাম আলাদা করে আসলে বলে দিতে চাই না, কিন্তু অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমার মনে হয় তাদের নামগুলো অবশ্যই বলা উচিত। আজ কিবোর্ডে আছেন দেবাদা, তবলায় আছেন সাদি ভাই, বেস গিটারে আছেন রোমন ভাই, গিটারে আছেন রনি ভাই এবং প্যাডে আছেন নতুন ভাই। অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে, অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি আপনাদেরকে। একটা কমেন্ট আমার খুব পড়তে ইচ্ছে করছে তোমার গান শুনতে শুনতে। সুশান্ত পাল, বহুদিন পরে এত সুন্দর একটি আয়োজনে যুক্ত হতে পেরে ধন্য মনে করছি। আর দুই দিদিকে দেখতে মনে হচ্ছে যমজ বোন, চালিয়ে যান, সাথে আছি পুরোটা আয়োজন জুড়ে পশ্চিমবঙ্গের নদিয়ার চাকদা থেকে। এই কথাটা নাও তুমি বলো।
1: মনির ভাই বলেছিল যে আপনাদেরকে দুজনকে দুই বোন লাগছে, তার
0: মানে
1: আসলে লাগছে না?
0: একদমই তাই। তার মানে আরো এত দূর থেকে চিনি বলেছেন, তার মানে কথাটা সত্যই বলেছেন। আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। এবং আমি যেমনটা বলছিলাম, আজকে কিন্তু অনেক কমেন্ট এবং সকলে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এটা আমাদের জন্য ভীষণ ভীষণ ভালো লাগার। কারণ ইউফোনে আয়োজনের সব কিছুর ঊর্ধ্বে আমাদের দর্শক শ্রোতারা, তারা যখন যুক্ত হয়, কমেন্ট করে, আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে। এবং আমি আবারও কিছু কমেন্ট পড়ে আসতে চাই, তার মধ্য দিয়ে তুমি চেষ্টা করো। তাই আসলে এরপরে আমাদের কোন প্রিয় গানটি শোনাবে? মোবারক হোসেন ফোনি, আপনি লিখেছেন যে ছিল দৃষ্টিসীমানা গানটি শুনতে চেয়েছেন এবং সে গানটি আমাদের শিল্পী শুনিয়ে দিয়েছেন। আরও অনেক কমেন্ট আছে। ওকে, আলামিন রানা, তিনি সৌদি আরব থেকে দেখছেন, খুব ভালো লাগছে যে ছিল দৃষ্টিসীমানা, আমার খুব পছন্দের গানটি শুনতে পেলাম, খুব ভালো লাগছে। মেহেদী হাসান মামুন, শিল্পীর গান, উপস্থাপিকার চমৎকার, উপস্থাপনা মিলিয়ে সুন্দর একটি ইউফোনি। এবং আপনাদের কি বলবো, আপনারা যখন আছেন তখন আমাদের এই ইউফোনি অনুষ্ঠান একদম আরও কি বলবো, আরও ভালো লাগার হয়ে ওঠে। আমিনুল ইসলাম রানা, তিনি আছেন, নাভি তালুকদার আছেন, নাসির হোসেন আছেন, সাথেই আছি মেহেদী হাসান মামুন, তিনি আরও লিখেছেন, ইউফোনির সাথে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা তিনি জানিয়েছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ইউফোনি হয়ে ওঠে মনোমুগ্ধকর, পুরো টিমের প্রতি ধন্যবাদ, আপনাকেও অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। মোহাম্মদ আবু সালে লিখেছেন, গায়কী এবং উপস্থাপনা অনবদ্য, অসংখ্য ধন্যবাদ। সুশান্ত পাল, তিনি তার কথা তো বললামই, এবং আরও একজন অনুরোধ করেছে, কবিতা পড়ার প্রহর এসেছে, গানটি শুনতে চেয়েছে, যদি সম্ভব হয় শোনাবেন, তিনি এমনটাই লিখেছেন। তারপর মোবারক হোসেন ফোনে আপনাকে বলেছেন যে আপনার পছন্দের গানটি গেয়ে শোনানোর জন্য শীলা দেবী দিদিকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন। অশ্রু দিয়ে লেখা এ নাম, এই গানটিও শোনানোর অনুরোধ রয়েছে। আরও অনেক অনেক অনুরোধ, আপনারা কমেন্ট করতে থাকেন, আপনাদের ভালোবাসাগুলো জানাতে থাকেন। আরও একটি পড়ে নিতে চাই, আমরা পরে যদি মিস হয়ে যায়। মোহাম্মদ খুরশেদ আলম সরকার, শিল্পীর সুর ও মূর্ছনায় আজকের বিকেল কি আরও বেশি আলোক উজ্জ্বল হয়ে উঠছে কিনা। একদমই তাই, একদমই। আজকে দিদিকে পেয়ে আমাদেরও আসলে খুব চমৎকার একটি আয়োজন হচ্ছে। আরেকজন লালন গীতি শুনতে চেয়েছে, অনেক কমেন্ট, আমি আজকে মনে হয় না পড়ে শেষ করতে পারবো। এবার কি শুনবো, কি প্রস্তুতি নেওয়া হলো?
1: আরও একজন কিংবদন্তি, আমাদের দেশের খুবই জনপ্রিয়, আমাদের সাবিনা ইয়াসমিন ম্যাম,
0: একদম
1: শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম, এই মন তোমাকে দিলাম,
0: বা
1: আমার পছন্দের গান, বুঝছো?
0: একদম সকলেরই পছন্দের গান এবং ভীষণ জনপ্রিয় একটি গান, শুনি আমরা।
1: এই গানের কথা শ্রদ্ধেয় গাজী মাঝারানোর, আর সুর শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ।

0: কোন গানটা নিয়ে আসলে কথা বলবো? আমরা যখন যে গানটি শুনছি সেটি নিয়ে আসলে কথা বলতে তো ভালো লাগছে, এবং এক একটা গান এক এক রকম সুন্দর, এক এক রকম সুন্দর সৃষ্টি, এবং কি বলবো, কি জনপ্রিয়। যখন দেখা যায় আমরা ছোটোখাটো একটু ভুল করি সেটাও দর্শক শ্রোতা বুঝে যায়, আবার একটু এদিক সেদিক মিউজিকের একটু অন্যরকম হলেও আমার মনে হয়
1: গানটার মিউজিকটা অনেক পরিচিত
0: একদম,
1: এবং আমার তো গানের চেয়ে মিউজিকটাই বেশি কানে বাজে।
0: হ্যাঁ,
1: সেই জন্য আবার সমস্যাও হয়, ঝামেলাটা ওখানে তৈরি হয় যে ওইটা বাজবে, এরপরে এইটা বাজবে, ওইটা
0: আমাদের মাথায় আসলে সেট হয়ে যায়, তো যে এভাবেই আমরা আসলে করি। তারপর আমরা শিল্পীরা তো নানান সময় নানান মিউজিকের সাথে অভ্যস্ত, কিন্তু যে দর্শক শ্রোতারা তারা তো ওটা শুনেই অভ্যস্ত, তো তখন কিন্তু এই যে সরাসরি আয়োজনের যে আনন্দ, এটাই বোধ হয় যে একটু অন্যরকমভাবে গান গাওয়া, একটু অন্যরকম মিউজিকের সাথে গান গাওয়া, সেটি আসলে ভীষণ ভালো লাগে। একটু জানতে চাই, অনেক তো গান শুনলাম আবারও শুনবো, পরিবারের সহযোগিতা সবসময় পেয়েছো দিদি, একদম নিজের পরিবার বাবা মা সে জায়গাটা তো অবশ্যই, তারপরে মেয়েদের জীবনে তো আরও একটা জীবন, আরও একটা অধ্যায় শুরু হয়, সেখানেও জীবন সঙ্গীর সাপোর্টটা সব থেকে বেশি পাওয়া হয়েছে, এবং সে বাড়িতেও আসলে দেখা গেছে সকলে খুব চমৎকারভাবে সবসময় আমার মনে হয় সাপোর্ট করেছে, এবং এখন অবধি মেয়ে ও খুব সাপোর্ট করে, এই পুরো বিষয়টা নিয়ে তোমার কাছে জানতে চাই।
1: আমার পরিবারের প্রথম আমার কাছে চাওয়া ছিল আমার গান গাইতে হবে, পড়াশোনা ছিল, পড়াশোনা নিয়েও অনেক খুব বাবার একটা বিষয় ছিল যে বাবা তোমার এই বিষয়টাকে ওই বিষয়টা টেনে নেবে আর ওইটাকে এই বিষয়টা টেনে নেবে, মানে দুটোই তোমার খুব দরকার। তো আমার কাছে সবসময় একটা বাবার আবেদন ছিল, মায়ের আবেদন ছিল, আমার মা অনেক ছোটোবেলায় মারা যায় যদিও, তো সে নাই আমার জীবনে, এটা আমার বাবা এবং আমার ভাইরা কখনো আমাকে বুঝতে দেয়নি। তারপরেও একা হলে মায়ের আদর কাউকে মানে পেতে দেখলে তখন আমার কাছে ওইটা ফিল হয় যে আমার তো মা বেঁচে নেই, বা আমার মা থাকলে হয়তো আমাকে ওরকম করে আদর করত। তো মায়ের খুব ইচ্ছে ছিল, মা বেতারের গান শুনতো, আমাদের তো রেডিওতে গান শুনতো, আজকে আমি আমার মা যদি বেঁচে থাকতেন হয়তো বেতারে গান করছি, এটা তার কাছে একটা বিশাল খুশির ব্যাপার থাকতো। মায়ের খুব ইচ্ছে ছিল আমি
0: একেবারে
1: শিল্পী হই, গান করতে পারি, মানে এটা নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। শিশু পুরস্কার প্রতিযোগিতাগুলোতে আমাকে ছোটোবেলায় এমন কোনো কম্পিটিশন নাই যে উনি আমাকে অ্যাটেন্ড করাননি, উনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন, ওনার ছুটিগুলো শুধু থাকতো আমার জন্য, আমার ভাইদের জন্য, যে যে কোনো একটা কম্পিটিশনে হয়তো আমাকে নিয়ে যেতে হবে, নিজে অসুস্থ থাকলে ওইভাবে ওনার ছুটিগুলো নিজের জন্য উনি কাজে লাগাতেন না। তো একটা উৎসাহ ছিল এরকম যে ধরো সকালবেলা ঘুম থেকে উঠিয়ে রিওয়াজে বসিয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেটা খুব তীব্রভাবে ছিল। এবং আমি স্কুলে যাওয়া শুরু করিনি যখন থেকে আমি গান করি, এবং আমি হারমোনিয়াম ঠাই পেতাম না, মাঝে মাঝে বাবা হয়তো আমাকে হেল্প করতো, মা করতো। তো ছোটোবেলা থেকে এটা ছিল আমার ঘরের একটা অন্যরকম আবহাওয়া, আমার বাবা গান করতো, বাবার হাতেই আমার হাতে খড়ি, বাবাও শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ছিলেন,

0: এখান থেকে।
1: বাহ,
0: তো বেশ চমৎকার একটা ছোটবেলা কাটিয়েছি, এবং গানের ব্যাপারটা আমার কখনোই বাধা ছিল না। মানে
1: বাহ,
0: ওটা হলে কি করতাম জানি না, কিন্তু আমার ফ্যামিলি থেকেই আর কি সবার খুব ইচ্ছে ছিল যে আমি গান করি, এটা আমার তার ডিমান্ড ছিল। তো যখন বড় হতে শুরু করি, তারপর আমার বেশি ভালো লাগা তৈরি হয় যখন আমি কলেজে আসি,
1: আচ্ছা,
0: প্রথম প্রেমের গানগুলো গাইতে শুরু করি, সেটার মধ্যে ভালো লাগা তৈরি হয়।
1: হ্যাঁ,
0: তো
1: এবং
0: নতুন নতুন
1: এখনো
0: গান শেখা,
1: সবাই বলে আসলে যে দিদির কণ্ঠে প্রেমের গানগুলো বেশি ভালো লাগে শুনতে।
0: হ্যাঁ আমাকে সবাই বলে যে তোমার রোমান্টিক গানগুলো বেশি তোমার গলার সাথে যায়, এবং ওইটা খুবই চমৎকার, তুমি কাজ করতে
1: হুম
0: পারবে তোমার
1: হুম
0: জন্য যদি ওরকম সুযোগ থাকে।
1: একদম,
0: তো এই তো, তারপরে তো বিয়ের ব্যাপারটা, ওই বাড়িতেও কখনো আমার গান ছাড়া, যেমন আমার মা, মানে
1: শাশুড়ি মা,
0: শাশুড়ি
1: হ্যাঁ,
0: মা, তো উনি, এমন হয় আমার বিয়ের 3 দিন পর আমার একটা টেলিভিশনে প্রোগ্রাম ছিল,
1: হুম হুম
0: আমি ওনাদেরকে ফোন এসছে পরে আমি মানা করে দিচ্ছিলাম যে আমি আর যেতে পারছি না, আজকের প্রোগ্রামটা হয়তো, এই প্রোগ্রামটা হয়তো আমি করতে পারবো না। তো উনি পাশে থেকে শুনছিলেন যে আমি
1: আচ্ছা,
0: মানা করে দিচ্ছি, তো উনি আমাকে বলছিলেন যে এটা তো তোমার বাধা হতে পারে না, তুমি প্রোগ্রাম করতে যাবে।
1: হুম,
0: তো উনি আমার ব্যাগ ট্যাগ গুছিয়ে দিয়ে বললো প্রোগ্রাম করে পরের দিন চলে এসো।
1: আহা,
0: তো এটা খুবই চমৎকার ছিল আমার
1: একদম,
0: জীবনে। তো তখন থেকে ধরো এখন পর্যন্ত আমি গান গাওয়ার সাথে আমার গানের ব্যাপারে ওরও যেমন উৎসাহ, বা আমাকে গান লিখে দেওয়া, গান
1: হুম হুম হুম
0: করা, সব কিছু নিয়ে খুবই চমৎকার একটা।
1: এবং আমি যদি ভুল না করি, সেই রিয়েলিটি শোতে তারই বেশি অবদান ছিল, কারণ সেই হাতটা ধরে আসলে নিয়ে যাওয়া এবং অনুপ্রেরণা দেওয়াটা সেই মানুষটারই ছিল।
0: হ্যাঁ আমি গান তো একেবারে ছেড়ে দিইনি,
1: হুম
0: নিজে নিজে করতাম, টুকটাক প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করতাম, কিন্তু রিয়েলিটি শোতে আমি আবার যাব এটা কখনোই আর
1: ভাবা
0: ইচ্ছেই
1: হয়,
0: করছিল না, কারণ এটা কেন জানি আর আমার সাথেই যাচ্ছিল না, বুঝছো।
1: হ্যাঁ,
0: ঘরে হয়তো ভালো গাইতাম, ওখানে হয়তো না। তো তারপরে জোর করেই আমাকে এক প্রকার রিয়েলিটি শোতে অ্যাটেন্ড করানো হলো। ওখানে যখন অ্যাটেন্ড করলাম, তারপরে দেখলাম যে ওখানে যারা জাজেস প্যানেলে বসে আছে ওরা সব আমার ফ্রেন্ড সার্কেল,
1: হুম,
0: আমার কাছে আরও ইচ্ছে করলো না যে ভেতরে যাই, মানে প্রাথমিক পর্যায়ে যারা বাছাই করছিলেন। তো আমি বুথগুলো বেছে বেছে ভাবছি এই বুথে যাব, দেখি যে ওখানে আমার বান্ধবী বসে আছে, ওই বুথে যাব, দেখি ফ্রেন্ড বসে আছে। তো একটা বার মনে হলো যে আচ্ছা ঠিক আছে যাই, আমি কি হবে,
1: আচ্ছা,
0: আমি ঢোকার সাথে সাথে আমাকে টোটালি বের করে দেওয়া হলো, না তুমি গান করতে পারবা না, কোনো দরকার নেই। তো সন্দীপন্দা ছিল আমার একটা বুথে, তো সন্দীপন্দা বলছিল যে এই তুমি ওর সাথে এমন করছো কেন, ও বলে যে না দাদা, ও তো আমাদের সাথে এখানে বসার কথা, কেন গান করতে এখানে রিয়েলিটি শোতে আসছে কেন। তো আমি বললাম
1: বর্ণালী
0: যে
1: দিদি,
0: বর্ণালী,
1: হ্যাঁ,
0: বর্ণালী ছিল, বর্ণালী বিশ্বাস ছিল, তো বলছে যে তোকে আমি সিগনেচার দিব না। তো আমি বললাম না, এটা তোর যোগ্যতা, তুই ওখানে
1: ডেফিনেটলি,
0: অর্জন করে বসেছিস, আমি হয়তো ওই পর্যন্ত যেতে পারিনি, বাট এটা তোমার দায়িত্ব, তুমি পালন করতে পারো, আমার গান ভালো না লাগলে বরঞ্চ সেটা নিয়ে কিছু বলো, তো
1: একদম,
0: আমাকে তাহলে কিছু একটা করো। তো তখন সন্দীপন্দা বললো যে ওর গান শুনতে হবে না, আমি তোমার গান শুনবো।
1: বাহ,
0: তো এইভাবে
1: সেটা
0: হচ্ছে
1: একটা অন্যরকম
0: একদম
1: জার্নি, ও
0: একদম
1: সেই 7 মাসের একটা রিয়েলিটি শোর একটা অন্যরকম জার্নি গেছে, এবং সেখানেও পরিবারের একটা বড় সাপোর্ট পেয়েছো, কারণ তোমার বাচ্চাও তখন অনেক ছোট ছিল।
0: 11 মাস
1: তো
0: বয়স
1: হ্যাঁ,
0: ছিল।
1: একদমই তাই। তো আমি এই প্রশ্নটা করার একটাই কারণ যে অনেকেই আসলে ভালো গান করে, গান ভালোবাসে, কিন্তু হয়তো পরিবারের সাপোর্টটা পায় না দেখে হয়তো গানটা হয়তো কখনো ছেড়ে দেয়। কিন্তু
0: সে তো আমার মানে হাত টেনে নিয়ে একদম জোর
1: হ্যাঁ,
0: করে
1: তা
0: দাঁড় করিয়ে
1: আমার আমার
0: দিয়েছে।
1: একটাই আমার আজকে এখানে বলার বিষয় যে যদি কেউ ভালো গান গায় কিংবা ভালোবাসে, তাকে আসলে গাইতে দেওয়া উচিত, কারণ ওই পাশের মানুষটা অনুপ্রেরণাতেই কিন্তু আসলে অনেকটা দূর এগিয়ে যাওয়া যায়।
0: এটা
1: তো
0: আমি তোমাকে একটু,
1: নিশ্চয়ই,
0: সরি
1: হ্যাঁ
0: ইন্টারাপ্ট
1: হ্যাঁ,
0: করলাম, অনেকেই আমার বিয়ের পরে ভাবছিল যে আমার গানটা বোধহয় বিয়ের জন্যই নষ্ট হয়ে গেল।
1: হুম হুম
0: হ্যাঁ, তো এই
1: একদম,
0: অপরাধ বোধে তারা খুবই কষ্ট পেত, এবং তখন মনে হচ্ছিল যে না, এইখান থেকে বেরোতে হবে,
1: রাইট,
0: এই বের হওয়ার জন্যই আসলে আরো বেশি তীব্র চাওয়া ছিল।
1: একদমই তাই। আজকে আসলে ওই যে বলছিলাম শুরুতেই যে গল্প অনেক অনেক সময় নিয়ে করা যাবে, কিন্তু গান শুনতেও ভালো লাগছে এবং সময়টাও খুব কাছাকাছি হয়ে গেছে যে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। তো একটা চমৎকার অংশের কথা আমি বলেছিলাম দর্শকদের, আমাদের কুইজ।

0: আমি একটু কুইজটা জানিয়ে আসি। দর্শক, আজ গত পর্বের কুইজ বিজয়ীর নাম আজকে আমরা জানাচ্ছি না, তবে আজকে একটি নতুন কুইজ রয়েছে, সেটি আমি জানিয়ে দিচ্ছি। আজকের কুইজটি হলো আমাদের প্রিয় শিল্পী শীলা দেবীর প্রথম মৌলিক গানের নাম কি, এটি আপনারা দ্রুত জানিয়ে দেন। আগামী পর্বে আমি আমাদের কুইজ বিজয়ীর নাম অবশ্যই জানিয়ে দেব, এবং সেই সাথে সাথে আমি আমার ইউফোনি টিমের পরিবারের মানুষগুলোর নাম জানিয়ে আসতে চাই, কারণ এই পরিবারের মানুষগুলো আমরা সবসময় একসাথে আসলে কাজ করি, তো অবশ্যই তাদের নাম জানাতে চাই। আর চিত্রগ্রহণে আছেন মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ মাজেদুর রহমান কিরণ, প্রকৌশল নির্দেশনায় আছেন তাপসকান্তি তালুকদার, প্রকৌশল সহযোগিতায় আছেন রাসেল আহমেদ, নিউ মিডিয়া তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ মাহফুজার রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ হাবিবুর রহমান, এবং ইউফোনে অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান, এবং আপনাদের সঙ্গে উপস্থাপনায় আমি পুরোটা সময় আছি ইয়াসমিন লাবণ্য। এবং আমাদের সঙ্গে আজ চমৎকার একজন শিল্পী আছেন, আমাদের প্রিয় শিল্পী শীলা দেবী। আমরা গান শুনছিলাম এবং আমাদের অনুষ্ঠানের একেবারে শেষের দিকেই আমরা চলে এসেছি, আমরা হয়তো আর অল্প কিছু গানই শুনতে পারবো, এবং আমরা একটা গান শুনতে থাকি। আমাদের যদি আরও অনুরোধ থাকে, আমরা হয়তো আমাদের অনুষ্ঠান আমাদের সামাজিক মাধ্যমে কন্টিনিউ করব, হয়তো আমরা বেতার থেকে আমরা শুনতে পারবো না, আমরা অন্য একটি আয়োজনে চলে যাব। আমরা গান শুনতে থাকি, এর মধ্যেই আমরা আমাদের সিদ্ধান্ত পেয়ে যাব। আর অনেক অনেক কমেন্ট এসেছে, অনেক কমেন্ট এসেছে আজকে, এটা আমাদের জন্য অনেক অনেক ভালো লাগার। যদিও আমি সবার কমেন্ট আজ পড়তে পারিনি, আশা করি আমার উপর কেউ মন খারাপ করবেন না। গানটা শুনি, তারপর আমরা নিশ্চয় সময় পেলে কমেন্টও পড়বো এবং গানও শুনতে চাই। আরও কি শুনবো এবারে?
1: রজনীগন্ধা মিস করছি আমি, খুব রজনীগন্ধা ফুল মাথায় পরি বা যা কিছুই বলো না কেন,
0: একদম
1: তো ফুলের মতো গন্ধ মিলিয়ে যাই।
0: একদম একদম, এই খুব প্রিয় একটি গান, এটা এটা অবশ্যই আমি শেষে তোমার সাথে গাইবো।
1: তুমি এখনো গাইবে
0: না? আমি শেষে তোমার সাথে গলা মেলাবো।
1: শ্রদ্ধেয় আমাদের শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যাম, কথা শ্রদ্ধেয় মাসুদ করিম, সুরকার শ্রদ্ধেয় সুবল দাস,
0: শুনি।

0: এতক্ষণ শুনলেন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি। আজকে শিল্পী ছিলেন শিলারানী দেবী। উপস্থাপনায় লায়লা ইয়াসমিন লাবণ্য, চিত্রগ্রহণে মোহাম্মদ আব্দুল হামিদ ও মোহাম্মদ মাজিদুর রহমান কিরণ, প্রকৌশল নির্দেশনায় তাপসকান্তি তালুকদার, প্রকৌশল সহযোগিতায় রাসেল আহমেদ, নিউ মিডিয়া তত্ত্বাবধানে মোহাম্মদ মাহফুজার রহমান, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ মাহবুবুর রহমান এবং ইউফোনি অনুষ্ঠানে প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সেতু হালদার। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকা শক্তি। তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। যুব, ক্রীড়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন মানব সভ্যতার জন্য বড় আশীর্বাদ, একই সাথে এটি নিয়ে এসেছে নতুন কিছু চ্যালেঞ্জ। তিনি বলেন, জ্ঞান নির্দিষ্ট কোনো বিষয় নয়, তা প্রতিনিয়ত পরিবর্তনশীল। পুরনো প্রজন্মকে অনুধাবন করতে হবে যে এই নতুন ইকোসিস্টেমে মানিয়ে নেওয়ার সহজাত সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে তরুণ তরুণীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জায়েদ হোসেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুদিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ তরুণীদের প্রশিক্ষণ দিচ্ছে, ব্যবসা করার আর্থিক সামর্থ্য নেই এমন তরুণদের সিট মানি দেওয়া হচ্ছে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চলতি বাজেটে 500 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড রাখা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন আজ। 1969 সালের 12ই আগস্ট জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো। আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের। পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে আলোচনায় থাকলেও তিনি বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন, তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আরাফাত রহমান কোকো 2015 সালের 24 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় ইন্তেকাল করেন। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আজ রাজধানীর বনানী কবরস্থানে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের বলেন, আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি ছিলেন একজন ক্রীড়া সংগঠন। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই নগরীর পূর্বাংশে ভূমিধসের ঘটনায় অন্তত 6 জন নিহত হয়েছে, আরও 5 জন ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বৃহন মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের দমকল বাহিনী জানিয়েছে, আজ ভোররাতে ভূমিধসের এই ঘটনাটি ঘটে। মুম্বাই দমকল বাহিনী, পুলিশ ও ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করছে। জিম্বাবুয়ের লেক কারিবায় অতিরিক্ত যাত্রী বোঝাই এক ফেরি ডুবিতে অন্তত 15 জনের মৃত্যু ও 27 জন নিখোঁজ রয়েছে, দেশটির কর্তৃপক্ষ আজ এ তথ্য জানায়। দেশটির উত্তরাঞ্চলীয় শহর কারিবা থেকে বেশ কয়েকটি দ্বীপ ও মৎস্য আহরণ কেন্দ্রের মধ্যে চলাচলকারী নৌযানটি গতরাতে তীব্র ঢেউয়ের আঘাতে উল্টে যায়। ইয়েমেন সরকার জানিয়েছে, বাব আল মানদেব প্রণালীতে একটি মালবাহী জাহাজে হুতি বিদ্রোহীদের 2 দফা হামলায় অন্তত 6 জন নিহত ও 10 জন আহত হয়েছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর মিশরের মালিকাধীন তিহামা নামের জাহাজে হুতিদের হামলায় এটি প্রথম প্রাণহানির ঘটনা। ইয়েমেনের পরিবহনমন্ত্রী জানিয়েছেন, হুতিরা 3টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে 3 জন পাকিস্তানি ও 1 জন ইন্দোনেশিয়ান নিহত হয় এবং জাহাজটিতে আগুন ধরে যায় ও ব্যাপক ক্ষতি সাধন হয়। খেলার খবর ক্রিকেট। আগামীকাল ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। বাংলাদেশ সময় সকাল 6:30 খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত,
তিন নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।

0: সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আয়তনে ছোট হলেও দেশটি জনবহুল। আমরা জানি কাঙ্ক্ষিত জনসংখ্যা যে কোনো দেশের সম্পদ, কিন্তু অতিরিক্ত জনসংখ্যা বোঝাস্বরূপ। তাই দেশের জনসংখ্যা কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে পরিবারকে ছোট রাখতে হবে। এছাড়াও ছোট পরিবার সুখী পরিবার, কেননা ছোট পরিবারে সকলের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা সম্ভব হয়। তাই নবদম্পতিদের পরিকল্পিত পরিবার গঠনের বিষয়টি সচেতনভাবে ভাবতে হবে। আমাদের পরিবারকে ছোট রাখার মাধ্যমে আমরা দেশের জনসংখ্যা কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে সহায়তা করতে পারব। আমরা শুধু আহ্বানে শুরু করছি এসো গড়ি ছোট পরিবার। বরাবরের মতো আজও থাকছে বুধবারের নিয়মিত আয়োজন সাপ্তাহিক নাটক। আমাদের আজকের নাটক গোধূলি মিষ্টি আভা। নাটকটি রচনা করেছেন আল আমিন শেখ এবং প্রযোজনা করেছেন বাহারাম সিদ্দিকী।
1: জাহানারা মা, ও জাহানারা মা, কি হলো, ঘুমায় পড়ছিল নাকি?
2: না, ঘুমাই নাই।
1: দরজা খুলতে দেরি করলো যে?
2: ওই ঠোঙাগুলোর গুইনা রশি দিয়া বাঁধতাছিলাম।
1: ভালো কথা মনে করছো, রমেশের দোকানে দুই সারি ঠোঙা চাইছে 500।
2: ওই যে ওইখানে গুইনা বাইন্দা রাখছি।
1: আচ্ছা,
2: ওইখান থেকে 5 বান্ডিল নিয়া দিয়েছেন।
1: হ্যাঁ, কাল সকালে ঘুমের থেকে উঠে যাবো ঠোঙা দিয়ে আইতে।
2: খালি ঠোঙা দিয়ে আইলে তো চলবো না।
1: তাইলে
2: ওই ভাঙ্গারির দোকান থেকে কেজি 10 কাগজ কিনে আনতেইবো।
1: আর
2: কাগজ না আনলে ঠোঙা বানাইতে পারবো না তো।
1: আনু আনু, রমেশ রে, ঠোঙা বুঝাই দিয়া রমেশের কাছ থেকে টাকা লইয়া তারপর ভাঙ্গারির দোকান থেকে শক্ত চেয়ে ঠোঙা বানানোর কাগজ কিনে আনু। এখন ভাত দাও, খুব খিদা লাগছে।
2: খিদা তো লাগবই, রাত কি আর কম হইছে। আচ্ছা, আপনারা না কুসি বেশি রাত পর্যন্ত রিক্সা চালাবেন না, কোনো দরকার নাই। এত খাটলে এই বয়সে শরীর কি টিকবো?
1: শরীর টিকনের আর কি আছে জাহানারার মা, এক পা তো কবরে দিয়ে রাখছে।
2: আল্লাহ, এসব অলক্ষণের কথা কই না তো। আপনারা না কুসি বেশি রাত পর্যন্ত রিক্সা চালাবেন না, এমনিতেই চোখে কম দেহেন। রাইতে রিক্সা চালাতে যাইয়া ভালো মন্দ একটা কিছু হইয়া যায় যদি তখন কি হইব?
1: কি আর হনের বাকি আছে, আমি রিক্সা চালাই, তুমি মানুষের বাড়িতে ঝিয়ের কাম করো, আর দুজনে মিলে ঠোঙা বানাই দোকানে দোকানে বিক্রি করি।
2: সবই কপাল আমাগো।
1: হ্যাঁ জানা,
2: সবই কপাল। নাহলে কি আছিল না আমাগো? কন গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, 12 মাস বাড়িতে কামলা কিষান তো আসিলই।
1: ওইগুলা এখন দুঃস্বপ্ন মনে করবা জানার মা, ওইসব পুরান দিনের কথা মনে করো না কেমন?
2: পুরান দিনের কথা মনে হইলে বুকের ভিতরটা হু হু করে ওঠে।
1: আরে কতগুলা পোলাপান আমাগো, আজ কে কই আছে জানি না।
2: ওই সব পোলাপানের খোঁজ যায় না আমাগো, কাম নাই। আমরা দুই বুড়া বুড়ি খুব শান্তিতে আছি, দিন আনি দিন খাই। তাতে কি হয়েছে? আশেপাশে চার গ্রামের মানুষ তো আর পোলাপানের বিচার লয়ে আহে না।
1: না না জানার মা, এইটাই আমাগো শান্তি। জীবনের কাছ থেকে পলায় রয়েছি, পোলাপান গত্যাচারে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছি।
2: কত আশা কইরা একটার পর একটা সন্তান জন্ম দিয়ে গেছি। ভাবছিলাম
1: বসকাল একটু সুখে থাকুম, আল্লাহ বিল্লাহ করুম, আর নাতি নাতনি সুখে দিন কাটামু।
2: হইল না, কিছু হইল না। পোলাপান দিয়া সুখ পাইলাম না। 4টা মাইয়া বিয়া দিতে যাইয়া একের পর এক ধানি জমি সব বেচা দিলেন।
1: তাও যদি মেয়েগুলা সুখে শান্তিতে জামাইয়ের ঘর করতে পারতো তাহলে তো শান্তি পেতাম।
2: বাদ দেন তো ওইসব পুরান পেশাল, যান কলপাত থেকে হাত মুখটা ধুয়ে আসে।
1: তাই যাই
2: বাদ বাড়ি, দুইজনে মিল্লা খাইয়া তারপরে ঘুমায় পড়ি। সকালবেলা আমার আরো কাম আছে না।
1: তুমি ভাত বাড়ো, আমি হাত মুখটা ধুয়ে আসতেছি।
2: আচ্ছা আসেন।
3: গ্রিন হাউস এফেক্টের কারণে বাংলাদেশ দিনে দিনে হুমকির সম্মুখীন হচ্ছে। বাংলাদেশ যে গ্রিন হাউস এফেক্টের শিকার হচ্ছে তা শুধুমাত্র নিজেদের দোষে নয়, সারা পৃথিবী জুড়ে আজ যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তার কারণ বিশ্বের উন্নত দেশগুলোর অসাবধানতা। এক কথা বলতে পারি, পৃথিবীর জলবায়ু পরিবর্তনের জন্য বেশিরভাগ দায়ী বিশ্বের উন্নত দেশগুলো। এখন থেকে যদি সারা বিশ্বের মানুষ একত্রিত হয়ে জলবায়ু পরিবর্তন রোধ করতে না পারে তাহলে পৃথিবী অচিরেই বসবাসের অনুপযোগী হয়ে উঠবে। বাহ, অনেক দারুণ লিখেছে তো, ছেলেটাকে ডেকে কনগ্রেচুলেট করতে হয়।
4: হ্যালো স্যার।
3: নিপা।
4: জি স্যার।
3: অনেককে একটু পাঠিয়ে দাও।
4: স্যার, অনেক সাহেব তো এখনো আসেননি।
3: কি বললে, অনেক এখনো অফিসে আসেনি?
4: জি না স্যার।
3: এখন বাজে প্রায় 11টা, এখনো অফিসে আসবে না, এটা কেমন কথা হলো? কোনো সমস্যা টমস্যা হলো না তো?
4: স্যার, অনিক সাহেব প্রতিদিন দেরি করে অফিসে আসেন।
3: কি বললে?
4: জি স্যার।
3: অনিক প্রতিদিনই দেরি করে অফিসে আসে?
4: জি স্যার, 12টার আগে তো কখনোই আসেন না, কোনো কোনো দিন লাঞ্চের পরেও আসেন।
3: কি বলছো তুমি, 12টা 1টার আগে অনিক অফিসে আসে না? তাহলে ও কাজ করে কখন?
4: স্যার, অনিক সাহেব দেরি করে যেমন অফিসে আসে, ঠিক তেমনি আবার অফিস থেকে দেরি করেও যান, অনেক রাত পর্যন্ত অফিসে থাকেন। এ কথা আমি পিয়নের কাছ থেকে শুনেছি। অনিক সাহেব অনেক রাত পর্যন্ত অফিসে থাকেন বলে পিয়নকেও বসে থাকতে হয় স্যার, সে সময় মতো সেজন্য বাড়ি যেতে পারে না।
3: অনেক রাত পর্যন্ত অফিসে থাকে?
4: জি স্যার।
3: অনেকের জন্য পিয়নকেও বসে থাকতে হয়?
4: জি জি স্যার, পিয়ন তো প্রায় এমনই অভিযোগ করে।
3: ঠিক আছে, অনেক আসলে সাথে সাথে আমার কাছে পাঠিয়ে দেবে।
4: জি স্যার।
3: একদিন দুদিন সমস্যা হতে পারে, কিন্তু প্রতিদিন যদি অফিসে দেরি করে আসে এটা তো ভালো কথা নয়। ছেলেটা কাজ করে ভালো, লেখার হাতও চমৎকার। আজকের পত্রিকা জলবায়ু পরিবর্তন নিয়ে যে আর্টিকেলটা লিখেছে তা অসাধারণ হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ দিনে দিনে হুমকির সম্মুখীন হচ্ছে, বিষয়টি এত সুন্দরভাবে সে ফুটিয়ে তুলেছে। আমি একটা বিষয় ভেবে পাচ্ছি না, যে ছেলে দেশ সম্পর্কে এতটা সচেতন সে প্রতিদিন অফিসে দেরি করে আসে কি করে? আচ্ছা, আমি যে ওকে বিশেষ স্নেহ করি, ও কি তারই সুযোগ নিচ্ছে? আজ আস, আচ্ছা করে বকে দিতে হবে যাতে করে টাইমলি অফিসে আসে।
1: খালিক মিয়া, ঠোঙা নিয়ে আইসো?
5: হ রমেশ ভাই, এই নেন 5 বান্ডিলে 500 ঠোঙা।
1: কিন্তু ঠোঙার কাগজগুলো কেমন জানি পাতলা পাতলা লাগতেছে। ঠোঙার কাগজটা একটু মোটা করে দিতে পারো না
5: রমেশ ভাই? আগে তো ওই সিমেন্টের বস্তা দিয়ে ঠোঙা বানাইতাম, অহন সিমেন্টের বস্তা দিয়ে ঠোঙা বানায় পোষায় না, তা ওই ম্যাগাজিনের কাগজ দিয়ে ঠোঙা বানাইছি।
1: হন, যেই কাগজ দিয়েই বানাও, কাগজ কিনুনের সময় দেখবা কাগজ কতখানি মোটা। ঠোঙার কাগজ যদি মোটা না হয় তাহলে সদাই দেওয়া যায় না, সদাই লইতে না লইতেই ঠোঙা ছিঁড়া যায়।
5: আজকে তো আবার কাগজ কিনুম, দেখুম মোটা কাগজ পাওয়া যায় কিনা।
1: তাইলে যাও, মোটা কাগজ কিনা, সেই কাগজ দিয়া ঠোঙা বানাইয়া নিয়ে আইবা। আজকা তোমার এই ঠোঙা আমি রাখুম না।
5: কোন কে রমেশ ভাই, আপনার কাছে ঠোঙা বেচেই তো সেই টাকা দিয়ে ভাঙা দিয়ে দোকান থেকে কাগজ কিনুম, অহন যদি আপনি ঠোঙা না কিনেন তাহলে আমি কাগজ কিনুম কেমনে?
1: সেই কথা তো আমি কইতে পারুম না।
5: কেন?
1: তুমি পাতলা কাগজ দিয়া ঠোঙা বানাইয়া বেশি লাভ করতে চাইছো, কিন্তু তোমারে বেশি লাভ করাইতে যাইয়া আমি তো পুরোপুরি লস করতে পারুম না। তুমি এই ঠোঙা অন্য জায়গায় বিক্রি করো, অহন যাও।
5: রমেশ ভাই, আপনি হইতেছেন আমার বান্ধা কাস্টমার, আপনি যদি ঠোঙা না নেন তাহলে এই বুড়া বয়সে কান্ধে ঠোঙা লইয়া কই কই ঘুরুম কন্ত?
1: আহা, তা তো আমি কইতে পারি না, আমি শুধু বুঝি পাতলা ঠোঙা আমার চলবো না।
5: রমেশ ভাই, একটা কথা কই, আপনি কিছু মনে করেন না।
1: ঠিক আছে, কি কইবা ক?
5: এই ঠোঙাগুলো আমি ফেরি করে অন্য দোকানে বিক্রি করুম, কিন্তু অহন যে মোটা কাগজ কিনুম সেই টাকা আমার কাছে না। আপনি আমার 200 টাকা হাওলাত দেন, সেই টাকা দিয়ে মোটা কাগজ কিনে ঠোঙা বানায় আপনারা দিয়ে যামনে।
1: খালিক মিয়া, আমি কি কোনোদিন তোমার কাছে বাকিতে ঠোঙা রাখছি?
5: না,
1: আমি বাকিতে জিনিস কিনিও না বিক্রিও করি না।
5: হ্যাঁ,
1: আর নগদ টাকা কাউরে হাওলাত দেই না। নগদ টাকা হাওলাত দিলে কি হয় জানো?
5: কি হয়?
1: সম্পর্ক নষ্ট হয়। আমি তোমার সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না, তোমার সাথে আমার একটা সুসম্পর্ক আছে, এইটাই থাক, বুঝছো? টাকা হাওলাত দিয়া সম্পর্কটাকে শেষ করে দেওয়ানোর কোনো দরকার নাই।
5: আপনি ঠিকই কইছেন রমেশ ভাই, টাকা যার হাতে যা তার কথাই কয়। হায় রে টাকা, টাকাই আজ আমার পথে আইনা খাড়া করছে। আজও গ্রামে কত মানুষের কাছে কত টাকা পামু, কিন্তু কে কই আছে তা তো জানেন। টাকার অভাবে গ্রাম ছাড়া শহরে আইলাম, লাঙ্গল ছেড়া রিক্সার হ্যান্ডেল ধরলাম, তাও যদি হালাল কামাই খায় মরতে পারি। কি যে আছে কো,

0: ব্যাপারটা তো আমি কিছু বুঝতে পারছি না। বারোটা বেজে গেল অথচ অনেক এখনো আসছে না। ও না আসলে তো আমি বাইরেও যেতে পারছি না। ওকে একটা নতুন অ্যাসাইনমেন্ট বুঝিয়ে দিতে হবে, যাতে করে দেশের মৌলিক সমস্যাগুলো ও ওর কলমে তুলে ধরতে পারে। আমরা যদি আমাদের কলমে দেশের মৌলিক সমস্যাগুলো তুলে ধরতে পারি, তাহলে দেশের মানুষ তা পড়ে সচেতন হতে পারে। আর আমরা যদি আমাদের দেশের মানুষকে পুরোপুরিভাবে সচেতন করে তুলতে পারি, তাহলেই দেশ থেকে দূর হবে রোগ, ব্যাধি, যানজট, বন্যা, খরার মতো দুর্যোগ। ওয়ালাইকুম আসসালাম
1: স্যার। নিপা বলল আপনি আমার খোঁজ করছিলেন।
0: হ্যাঁ, তা অনেক এখন বাজে কটা
1: স্যার? ১২টা।
0: অফিস হচ্ছে সকাল ৯টায়, আর তুমি এলে ১২টার সময়?
1: না মানে স্যার।
0: না মানে স্যার বলে কোনো লাভ নেই অনেক। তুমি প্রতিদিনই এরকম দেরি করে অফিসে আসো এবং দেরি করে অফিস থেকে যাও।
1: স্যার আমার প্রতিদিনের কাজ আমি প্রতিদিনই শেষ করে যাই।
0: না ঠিক আছে, প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করো, এটা একটা ভালো অভ্যেস। এই অভ্যেসটা আমাদের সকলের থাকা উচিত। আর এই অভ্যেসটা যদি আমাদের সকলের মধ্যে থাকে, তাহলে আমাদের দেশ হবে একটা সোনার বাংলাদেশ।
1: স্যার আমিও স্বপ্ন দেখি একটি সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ।
0: শুধু স্বপ্ন দেখলে তো চলবে না, স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কাজ করতে হবে।
1: স্যার আমি আমার সাধ্যমতো কাজ করি।
0: নিয়মানুবর্তিতাও কিন্তু কাজের মধ্যে পড়ে, যে কাজটি তুমি করো না। শোনো অনেক।
1: বলুন স্যার।
0: তুমি যে প্রতিদিন অফিসে দেরি করে আসো, এতে করে তোমার কলিগরা তোমার প্রতি অসন্তুষ্ট। তুমি যদি প্রতিদিন অফিসে দেরি করে আসো, তাহলে এই রেওয়াজটা তাদের মধ্যেও ধীরে ধীরে গ্রো করবে।
1: তাহলে তো স্যার অফিস চালানোর সমস্যা হয়ে যাবে।
0: রাইট ইউ আর। অফিসে এসে তুমি কি কাজ করছো না করছো তা অনেকেই দেখবে না। তারা যা দেখবে তা হলো তুমি সময় মতো অফিসে আসছো কিনা।
1: আমি আপনার কথা বুঝতে পেরেছি স্যার।
0: তুমি একজন এফিশিয়েন্ট সাংবাদিক, তোমাকে এর চেয়ে বেশি কিছু বলার নেই। আমি আশা করব ইন ফিউচার আর এমন করবে না।
1: জি স্যার।
0: হ্যাঁ বসো অনেক।
1: জি স্যার।
0: আজকে তোমার যে লেখাটা বের হয়েছে তাতে আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ।
1: স্যার আমি চেষ্টা করেছি জলবায়ু পরিবর্তন নিয়ে বিস্তারিত লেখার।
0: লিখেছো তো ভালো, তবে আমি আরো ভালো কিছু তোমার কাছ থেকে আশা করি।
1: স্যার আপনি আমাকে সাজেস্ট করুন আমাকে কি করতে হবে।
0: আমি তোমার লেখায় দেখতে চাই আমাদের দেশের প্রধান প্রধান সমস্যাগুলো তুমি তুলে এনেছো।
1: আমি চেষ্টা করব স্যার।
0: প্রথমে তুমি সমস্যাগুলো খুঁজে বের কর, তারপর দেখো এই সমস্যাগুলোর উৎপত্তি কোথায়, তারপর খুঁজে বের করো এইসব সমস্যা থেকে আমাদের মুক্তি লাভের কি সহজ পথ রয়েছে।
1: জি স্যার।
0: আমরা যদি সমস্যাগুলোর উৎপত্তি প্রথমে খুঁজে বের করতে পারি, তাহলে সহজ হবে এইসব সমস্যা থেকে আমাদের মুক্তি।
1: আমি এই মুহূর্ত থেকে বিষয়টি নিয়ে ভাবব স্যার।
0: শুধু ভাবলে হবে না, আমি চাই দেশের প্রধান প্রধান সমস্যাগুলো নিয়ে তুমি প্রতি সংখ্যায় ধারাবাহিকভাবে একটা স্টোরি লিখবে।
1: আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে।
0: গুড। আর সময়ানুবর্তিতার কথা কিন্তু ভুলে গেলে চলবে না।
1: আর হবে না স্যার।
0: থ্যাংক ইউ।
2: চাচামিয়া যাবেন? চাচামিয়া যাবেন নাকি? চাচামিয়া যাবেন?
3: কই যাইবেন?
2: ঢাকা মেডিকে।
3: দুপুরে ঠাটা পড়া রোদ।
2: ভাড়া কম দিব না চাচা।
3: তাহলে ৪০ টাকা দাম লাগবো।
2: বলেন কি, প্রতিদিন ২৫ টাকায় যাই।
3: কি করুম কন, রিক্সার জমা বাড়ছে, এর ওদের মধ্যে রিক্সা চালা যায় তো অনেক কষ্ট হইব গো।
2: আপনারা যখন অন্যায় ভাবে বেশি রিক্সা ভাড়া আদায় করেন তখন আমাদের দিতে কষ্ট হয়।
3: গেলে চলেন, না গেলে না যান, এত কথা কইেন না তো, ভালো লাগতেছে না।
2: যেতে যখন হবেই চলেন।
3: হ্যাঁ চলেন, উঠেন।
2: চাচা একটু আস্তে চালান, এত জোরে চালালে তো অ্যাক্সিডেন্ট হতে পারে।
3: কিছু হইব না, আপনি চুপ করে বসে থাকেন, আমি আমার ময়ূর পঙ্খী উড়ে লইয়া যাব।
2: উড়ে যাওয়ার দরকার নেই, আপনি আস্তে আস্তে চালান।
3: কইলাম কথা কইেন না, কথা কয়ে দিলেন তো সিগনালে ফেলায়, অহন এই সিগনালে বইয়া থাকতে হইব কতক্ষণ, তারপর সিগনাল ছাড়লে সব গাড়ি যখন একলগে ছাড়বো তখন শুরু হইব কে কার আগে যাওয়ানের লেগে তাড়াহুড়া। আরে তাড়াহুড়া করতে যা শুরু হইব যানজট, আর একবার যদি যানজট শুরু হয়ে যায় তাহলে তো কথাই নাই, কতক্ষণে যে যানজটে বসে থাকতে হইব তা কে জানে।
2: চাচা দেখেন হলুদ বাতি চলছে।
3: হ্যাঁ হলুদ বাতি যখন চলছে এবার সবুজ বাতিও জ্বলবো। ওই তো সবুজ বাতি চলছে।
2: এই নিন, এবার আস্তে আস্তে রিক্সা চালান।
3: আস্তে চালাইলে এই যানজট পার হয়ে পাওয়ার হাম যাইব না গো। দেখেন আমি আপনারে ম্যাজিকের মতো যানজটের বাইরে লয়ে যেতেছি।
2: বেশি ম্যাজিক দেখার কাজ নেই, আপনি বেশি কথা না বলে দেখে শুনে রিক্সা চালান।
3: কথা কি আমি বেশি কই না, আপনি বেশি কইতেছেন, আপনি চুপ করে বহেন, আমি রিক্সা চালাইতেছি।
2: চাচা সাবধান সাবধান।
1: সম্পাদক সাহেবের কাছে মুখ্য হয়ে দাঁড়ালো আমি সময় মতো অফিসে আসি কিনা। আমি দেরি করে আসলেও যে আমার সব কাজ শেষ করে মধ্যরাতে বাড়ি ফিরি, সে কথা তিনি মুখ ফুটে একবারও বললেন না। আমাকে আবার নতুন অ্যাসাইনমেন্ট দিলেন দেশের প্রধান প্রধান সমস্যাগুলো নিয়ে লেখার জন্য। দেশিকার একটি দুটো সমস্যা, সমস্যায় সমস্যায় দেশ জর্জরিত, সব ভাবনা যেন একা আমার। কেন অন্য কাউকে অ্যাসাইনমেন্টটা দেওয়া যেত না? যে কোনো কাজই করতে যাবেন মনে পড়বে এই অনিক আহমেদেরই কথা। অনিক আহমেদই যখন সব কাজের কাজী, তখন সে কখন আসলো কখন গেল এই নিয়ে মাথা ব্যথা কেন?
4: আয় করিম, করিম এক কাপ চা দিস তো।
1: দেশের প্রধান প্রধান সমস্যা, জলবায়ু পরিবর্তন একটি মারাত্মক সমস্যা, এ নিয়ে তো আজ লেখা বের হলোই। আর যেসব সমস্যা রয়েছে, অন্যতম যে সমস্যাগুলো দেখতে পাই তার মধ্যে রয়েছে বিদ্যুৎ, গ্যাস, অর্থনৈতিক মন্দাভাব, বায়ু দূষণ, শব্দ দূষণ, বেকারত্ব, যানজট। আচ্ছা, বেকারত্ব আর যানজটের কথা যদি ভাবি তাহলে আমরা কি দেখতে পাই? আমাদের দেশে দিনে দিনে বেকারত্বের হার যেমনিভাবে বেড়ে চলেছে তেমনিভাবে যানজটও বাড়ছে। এর পেছনে মূল কারণ কি? আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে তা হলো মানুষ জীবিকার প্রয়োজনে গ্রাম ছেড়ে শহরমুখী হচ্ছে, আর মানুষ শহরমুখী হওয়ার কারণে শহরে নির্দিষ্ট পরিমাণ জায়গায় তার সংকুলন হচ্ছে না। তাই অধিক সংখ্যক জনসংখ্যার চাপে শহরে যানজট সহ নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। তাহলে এই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে তাকাতে হবে গ্রামাঞ্চল সহ দেশের প্রতিটি অঞ্চলে। দেশের সব জায়গায় যদি আমরা জনসংখ্যার আধিক্য রোধ করতে পারি তাহলে দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। দেশের বেকারত্ব, খাদ্য সংকট, যানজট, অর্থনৈতিক মন্দাভাব, বিদ্যুৎ, গ্যাসের চাহিদা, যাই বলি না কেন, সব কিছুর পেছনে যে মৌলিক কারণটি কাজ করছে তা হলো আমাদের দেশে অধিক জনসংখ্যা বৃদ্ধি। আর এই জনসংখ্যা বৃদ্ধি তো এক জায়গায় থেমে নেই, প্রতিদিন জনসংখ্যা বেড়েই চলেছে। দেশের সার্বিক উন্নয়নের জন্য, দেশের নানাবিধ সমস্যা সমাধানের জন্য এভাবে ক্রমবর্ধমান হারে জনসংখ্যা বৃদ্ধি পেতে দেওয়া যায় না। যেভাবেই হোক দেশের জনসংখ্যা বৃদ্ধি বন্ধ করতে হবে। জনসংখ্যা বৃদ্ধি বন্ধ করতে হলে দেশের সব জায়গার মানুষের মধ্যে অধিক জনসংখ্যার কুফল সম্পর্কে ধারণা বৃদ্ধি করতে হবে, যাতে করে তারা বুঝতে পারে দেশে দিনে দিনে জনসংখ্যা বৃদ্ধি পেলে দেশ ও দশের কত বড় ক্ষতি হতে পারে। সবাইকে বোঝাতে হবে সন্তান দুটি হলে আর নয়, একটি হলে ভালো হয়। জনসংখ্যা বৃদ্ধির হার কমে গেলেই দেশ এগিয়ে যাবে উন্নতির দিকে। আমরা পাব সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ। এই সময় ফোন, ডেইজির ফোন। হ্যালো,
2: তুমি কি খুব ব্যস্ত?
1: না, কেন?
2: হাসপাতালে আসার সময় যে রিকশায় আসছিলাম সেই রিকশায় অ্যাক্সিডেন্ট করেছে।
1: অ্যাক্সিডেন্ট করেছে? তুমি ঠিক আছো তো?
2: হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু রিকশাওয়ালার অবস্থা খুব খারাপ।
1: বাঁচবে না মারা যাবে?
2: বাঁচা মরার কথা তো ঠিক বলতে পারছি না, তবে রিকশাওয়ালার পা দুটো বাঁচানো সম্ভব হলো না।
1: যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে পুলিশ কি সেই গাড়িকে ধরতে পেরেছে?
2: হ্যাঁ, পুলিশ ড্রাইভারকে অ্যারেস্ট করেছে। আচ্ছা, তুমি কি একবার আসতে পারবে?
1: আমি এক্ষুনি একজন ফটোগ্রাফারকে সঙ্গে নিয়ে আসছি।
2: এসো, আমি পেশেন্টের পাশে তার জ্ঞান ফেরার অপেক্ষা।

0: এখন কেমন লাগছে আপনার?
1: আমি খুব।
0: আপনি হাসপাতালে চাচা?
1: আমি হাসপাতালে?
0: হ্যাঁ, আপনি আমাকে আপনার রিকশায় করে নিয়ে আসছিলেন, রাস্তায় একটি বাসের ধাক্কায় আপনি আহত হয়েছেন। বাসের ড্রাইভারকে পুলিশ ধরেছে, আমি আপনাকে চিকিৎসা করানোর জন্য হাসপাতালে নিয়ে এসেছি।
1: মনে পড়ছে আপনি ঢাকা মেডিকেল যাইতে চাইছিলেন।
0: হ্যাঁ চাচা।
1: আচ্ছা
2: আচ্ছা চাচা, আপনি থাকেন কোথায়?
1: আমি থাকি বেগুনবাড়ি বস্তিতে।
0: বেগুনবাড়ি বস্তি?
2: আপনার পরিবারে আর কে কে আছে?
1: আছিল তো সবাই, ছয়টা মাইয়া, পাঁচটা পোলা।
0: কি চাচা বলেন, সবাইকে খবর দিতে হবে? আপনার খবর তাদেরকে জানাতে হবে।
1: কারে খবর দিবেন, কারে আমার কথা জানাইবেন? কেউ কে আর হন আমার আছে?
0: আপনি না বললেন আপনার ছয় মেয়ে পাঁচ ছেলে?
1: আছিল।
2: ছিল মানে এখন তারা কোথায়?
1: তা তো জানি না।
0: জানেন না মানে?
1: চার মায়ের বিয়ে দিছিলাম, চার মায়ের বিয়ে দিতে যায় আষ্টকানি জমিন বেচছি, আর পোলা পাঁচটার একটারও পড়ালেখা শিখাইতে পারি না। আমার লগে খ্যাতের কামকাজও শিখলো না, বড় হইতে না হইতে জুয়া খেলা শিখলো। বাড়ির তন হাড়ি পাতিল কাপড় সাপড় চুরি করে জুয়া খেলে বাড়ির জিনিস চুরি করতে করতে সাহস বাড়লো। যখন দেখলো যে বাড়িতে চুরি করণের জিনিস পড়ে আছে, তখন মানুষের বাড়ি চুরি করা শিখলো। চুরি করে ধরা পড়ে মায়েরও খাইছে কয়েকবার। দুই পোলার অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ হইয়া গ্রামের পঞ্চায়েতে বিচার করে তাকে গ্রাম ছাড়া করছে।
2: চাচা আপনার জীবনের এই গল্প আমি শুনবো, তার আগে বলুন তো এই মুহূর্তে কাকে আপনার খবর দিতে পারি?
1: আমার স্ত্রী।
0: আপনার স্ত্রী?
1: হ্যাঁ, আমার স্ত্রী রহিম। বেগুনবাড়ি বস্তিতে গিয়া ঠোঙা রহিমা কইলে সবাই চিনব।
2: ঠোঙা রহিমা?
1: আমরা বুড়া বুড়ি মিললে কাগজের ঠোঙা বানাইয়া বেশি, তাই সবাই আমার স্ত্রী রে ঠোঙা বুড়ি কইয়া ডাকে।
2: আমি এক্ষুনি যাব আপনার স্ত্রীকে খবর দিতে।
1: আমার স্ত্রী রে? আমার স্ত্রী আমার অ্যাক্সিডেন্ট খবর দেওয়ার দরকার নাই। যদি শুনে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি হাসপাতালে আছি, তাহলে রহিমা খুবই কষ্ট পাইব। আমি রহিমারে কষ্ট দিতাম চাই না।
0: আপনার অ্যাক্সিডেন্টের খবর পেলে আপনার স্ত্রী কষ্ট পাবে, এই কথা সত্যি, কিন্তু খবর না দিলে তো আরো বেশি কষ্ট পাবে।
1: আচ্ছা, আমারে কি খুব বেশি দিন হাসপাতালে থাকতে হইব?
0: এই কথা তো বলতে পারছি না চাচা, তবে যেরকম আঘাত পেয়েছেন তাতে করে বেশ কিছুদিন যে আপনাকে হাসপাতালে থাকতে হবে, এই কথা বুঝতে পারছি।
1: আমি হাসপাতালে থাকলে আমার স্ত্রী একলা বসে থাকবো কেমনে? আমারে তুই আমার স্ত্রী কোনোদিন একলা থাকে না, কোনোদিন একলা থাকে।
2: সেই জন্যই তো বলছি চাচা, আপনার স্ত্রীকে খবর দিতে হবে, সে আসলে আপনার পাশে পাশে থাকবে, আপনার সেবা যত্ন করতে পারবে।
1: সেবা যত্নের কথা কইতেছেন, এই বয়সে আর সেবা যত্ন দিয়ে কি হইব? যে সেবা যত্নের আশায় একের পর এক সন্তান জন্ম দিয়ে গেছি, মনে করছি বুড়া বয়সে ছেলে মেয়েরা কামায় রোজগার করব, আমরা দুইটা বুড়া বুড়ি আদর যত্নে থাকুম, চারপাশে নাতি নাতনিতে ভরা থাকব। কই গেল, কই গেল আমার স্বপ্ন, সেই স্বপ্ন? আর
2: আপনি যেটাকে স্বপ্ন বলছেন, আসলে সেটা ছিল আপনার দুঃস্বপ্ন।
1: দুঃস্বপ্ন?
2: হ্যাঁ, আর দুঃস্বপ্ন মানুষকে কখনো সুখ দিতে পারে না। আপনি বুড়া বয়সে একটু বেশি আরামের জন্য, সুখের জন্য একে একে ১১টা সন্তান জন্ম দিয়েছেন, মনে করেছেন এই সন্তানরা বড় হয়ে কাজকর্ম করে আপনাদের খাওয়াবে।
1: তারা আমাগো খাইব কোথেকে? তারা নিজেরাই তো খাইতে পায় না বাজা।
2: আপনার সন্তানরা যে আজ খেতে পায় না, এই জন্য কিন্তু আমি আপনার সন্তানদেরকে দায়ী করব না।
1: তাহলে কারে দায়ী করব?
0: দোষ আপনার এবং আপনার স্ত্রীর অজ্ঞতা, কিন্তু বাবা মায়ের ভুলের কারণে সন্তানদের জীবন থেকে সুখ হারিয়ে যায়।
1: আপনি কি কইতে চান, আমাগো ভুলের কারণে আমাগো সন্তানরা সব উচ্ছন্নে গেছে?
2: হ্যাঁ, আপনার ছয় মেয়ে এবং পাঁচ ছেলে আপনি বলেছেন।
1: হ্যাঁ, ছয় মাইয়া পাঁচ পোলা।
0: একের পর এক যখন মেয়ে সন্তানদের বয়স বাড়তে থাকে, তখন আপনার আর আপনার স্ত্রীর মাথায় দুশ্চিন্তা শুরু হয়।
1: ঘরে যদি বিয়া সমর্থ মাইয়া থাকে, তাহলে কি বাবা মায়েরা চিন্তা না করে পারে?
0: না, পারে না চাচা।
1: মায়েরা যখন শেয়ানা হয়ে উঠলো, তখন তাকে বিয়া দহনের লেগে উঠা পড়া লাগলো।
0: যখন যে ছেলেকে হাতের সামনে সুবিধা মতো পেয়েছে, তার গলায় মেয়েকে মালা পরাতে বাধ্য করেছে। মেয়েদের মতামতের মূল্যই দেননি।
1: মায়া আবার মতামত, আমরা কি মায়া গো খারাপ চাইছি?
2: কোনো বাবা মাই সন্তানদের খারাপ চায় না, তারপরও সন্তানদের মতামতের মূল্য দিতে হবে।
1: আসমার যখন বিয়া ঠিক করলাম, তখন আসমার বয়স ১৪ বছর। মায়েরা বিয়াতে রাজি হয়েছিল না, কইতে গেলে একরকম জোর করে মায়ের বিয়ে দিলাম।
0: চোদ্দ বছরের মেয়েকে বিয়ে দিয়ে দিলেন?
1: না দিয়া কি করুম কোন পিঠাপিঠি, পরেরটাও যে শিয়া না উঠতেছে। একটা মায়া যদি আটকে যায় তাহলে পরেরটাও তো আটকে যাইব তো।
2: কিন্তু সরকার যে আইন করেছে 18 বছর বয়সের নিচে মেয়েদের বিয়ে দেয়া যাবে না, একথা আপনি জানতেন না?
1: ঘর সংসারের মধ্যে আপনি কইতেছেন আইনের কথা। আমার মাইয়া যদি বিয়ে না হয়, আই বুড়া হয়ে ঘরে আটকে থাকে, তখন কি সরকার এসে আমার মাইয়ার বিয়ে দিয়ে দিব? হ্যাঁ
2: না, দিয়ে যাবে না। আপনার মেয়ের বিয়ে আপনাকেই দিতে হবে, কিন্তু দেশের প্রচলিত আইনকেও আপনার মানতে হবে।
1: আপনি আছেন আপনার আইন লয়ে। গ্রামে যখন কোনো মাইয়ার বিয়ে হয় না, বয়স বাড়তে থাকে, তখন চারদিক থেকে নানা রকম কথা শুরু হয়ে যায়। কেন মায়ার বিয়ে হয় না? নিশ্চয় মায়ের কোনো দোষ আছে, সেই জন্য তো অল্প বয়সকালে মায়াকে বিয়ে দেওয়ার লাগে।
2: মেয়ের বিয়ের বয়স হলে অবশ্যই মেয়েকে বিয়ে দিতে হবে, কিন্তু মেয়ের বিয়ে ঠিক করার সময় মনে রাখতে হবে মেয়ের বয়স 18 বছর হয়েছে কিনা,
0: আর ছেলের বয়স কমপক্ষে 21 বছর হয়েছে কিনা।
1: মায়ার বয়স 18 আর পোলার বয়স 21 বছর। আচ্ছা, মায়ার বয়স 18 আর পোলার বয়স 21 বছর হইতে হইব কেন খন্ত?
0: মেয়ের বয়স 18 বছর হতে হবে এই কারণে যে মেয়েদের শরীর 18 বছর বয়সের আগে বিয়ের জন্য উপযুক্ত হয় না। 18 বছর বয়সের আগে যদি কোনো মেয়ের বিয়ে হয়, তাহলে সংসার জীবনে নেমে আসে সাংসারিক নানা জটিলতা এবং শরীর নষ্ট হতে থাকে। আর বিয়ের পরপরই অনেক স্বামী সন্তান নিতে চান। অল্প বয়সে সন্তান গ্রহণ করার ফলে মেয়েদের শরীর ভেঙে যায়। 20 বছর বয়সের আগে কোনো মেয়েরই সন্তান গ্রহণ করা উচিত নয়।
1: আমি বুঝতে পারছি, অহন আমি বেশ বুঝতে পারতেছি কেন আমার মায়ের আসমা আচমকা মরে গেল।
2: আপনার মেয়ে আসমা মারা গেছে?
1: 14 বছর বয়সে মায়াদারে জোর করে বিয়ে দিলাম, কয়দিন যাইতে না যাইতে মায়াটা পোয়াতে হইল। বাচ্চা অনেক সময় মায়া,
0: আপনি কাঁদবেন না, প্লিজ প্লিজ চাচা, আপনি কাঁদবেন না। এখন আর কেঁদে কি হবে? আপনাদের ভুলের কারণে আসমাকে অকালে জীবন দিতে হয়েছে।
1: আমার ভুলের কারণে আসমা মরে গেছে।
0: হ্যাঁ, এতটুকু বাচ্চা বয়সে কি আসমা মা হওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে? একজন মেয়েকে মা হতে গেলে শারীরিক যে যোগ্যতা প্রয়োজন হয় তা আসমার তখনও তৈরি হয়নি, অথচ আপনারা আসমাকে সেই বয়সে মা হতে বাধ্য করেছেন। ব্যাস, মেয়েটার আর কিছুই করার ছিল না। অল্প বয়সে মা হতে গিয়ে সুন্দরী পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হয়েছে।
1: আমার স্ত্রীরা কিন্তু এসকল কথা কহেন না, তারে খবর পাঠালে কহেন যে আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম, অহন আপনাকে হেফাজতে আছি। আমি ভালো আছি, সেজন্য এসে একবার আমার দেখা যায়।
2: আমি নিজে গিয়ে আপনার স্ত্রীকে নিয়ে আসবো, তাকে কি বলতে হবে তা আপনাকে ভাবতে হবে না।
0: আপনি রেস্ট নিন চাচা, কেমন?
1: জি মা, জি।
0: সিস্টার, পেশেন্টকে টাইমলি ওষুধ খাওয়াতে হবে, আর স্যালাইন শেষ হলে আরেকটা স্যালাইন দিয়ে দিবে, বুঝতে পেরেছো?
3: চাচি, আপনার যা অবস্থা দা দেখে আমার খুব খারাপ লাগতেছে। কি আছিল না আপনি গো, গরু ফসলের জমি, 12 মাস আপনার বাড়ি তো কামলা কিষানে ভরপুর থাকতো, অথচ আইস আপনাকে খাওয়ান জোটে না, কেন যেমন হইল?
4: এতগুলা পোলা পানা মা গো, খাইতে পড়াইতে খরচ কি কম?
3: সবই কপাল চাচি, অবশ্য কপালের আর দোষ দিমু কি, আপনার আমলে এত সব সুযোগ সুবিধা ছিল না, তাছাড়া বুঝাইয়া কওনের মতো মানুষও ছিল না।
4: কি এ সুযোগ সুবিধার কথা কও, কি বুঝাইয়া কওনের মানুষ আছিল না?
3: জন্ম নিয়ন্ত্রণের কথা কই চাচি, এই যে অহন গ্রামে স্বাস্থ্যকেন্দ্র হইছে, স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মী আপারা বাড়ি বাড়ি যাইয়া কি সুন্দর করিয়া বুঝাইয়া কয়, দুইটা সন্তানের বেশি নিয়েন না। তয় বেশি যেই কথাটা কয় তা হইল প্রতি পরিবারে একটা সন্তান নিতে।
4: তুমি কি একটা পোলাপানের কথা কও?
3: হ চাচি, সংসারে যদি একটা পোলাপান হয় তাইলে সেই পোলাপান লালন পালন করতে খরচ কম হয়।
4: হ, সংসারে মানুষ কম হইলে খরচ তো কম লাগবই।
3: এই কথাটা তো চাচি এখন আপনি বুঝলেন, কিন্তু যখন বুঝলে কাজ হইতো তখন কেউ আপনাকে বুঝাইয়া কয় নাই, আপনারাও বুঝেন নাই।
4: তোমার চাচাই খালি কইতো সন্তান যত বেশি হইব গ্যারামের জোর তত বেশি হইব, আর জোর না থাকলে গ্যারামের সম্মান থাকে না।
3: ভুল চাচি ভুল, চাচার কথা মতো আপনিও বছর বছর খালি সন্তান জন্ম দিয়েই গেছেন, কিন্তু কি লাভ হইছে? আপনাকে পোলাপান একটাও মানুষ হয় নাই, তারা এমন সব অপকর্ম কইরা বেড়ায় যার কারণে গ্রামে আপনারা মুখ দেখাইতে পারেন না। কিন্তু যদি একটা বা দুইটা সন্তান হইত, আর তাকে যদি শিক্ষা দীক্ষায় বড় করিয়া তুলতে পারতেন, তাইলে আইস গ্রামে আপনাকে সম্মান বাড়তো আর না খাইয়াও থাকতো হইতো না।
4: কি করুম বাবা, কপালে সুখ আনি নাই, সুখ পামু কইথিকা।
3: এইটা কইলেন একটা ভুল কথা চাষি, নিজে গো দোষে নিজেরা দুঃখ কষ্ট টাইনে আনছেন আর দোষ দিতেছেন কপালের।
4: তোমার কথায় যা বুঝলাম, জীবনে যে ভুল করছি সেই ভুলের তো কোনো সংশোধন নাই বাবা।
3: তা নাই তো আপনি গো সুখের লাগে আমি একটা সুযোগ করে দিতে চাই।
4: কি সুযোগ বাবা?
3: যাতে করে আপনার অন্তত খাইয়া পুরা বাঁচতে পারেন।
4: কও বাবা কও, কও আমাকে কি করতে হইব?
3: আপনাকে তেমন কিছু করতে হইব না।
4: তাইলে
3: আপনার যে আবি আইত্তা মাইয়া দুইটা আছে,
4: সুলতানা আর রাজিয়া,
3: সুলতানা আর রাজিয়ার আমি বিদেশ পাঠাইয়া দিতে পারি।
4: ওরা বিদেশে যাইয়া কি করব?
3: ওরা বিদেশে যাইয়া কাম করব, কাম করে অনেক টাকা রুচি করব। সেই টাকা দেশে পাঠাইলে আপনাকে কোনো দুঃখ থাকবো না।
4: হায় আল্লাহ, বিয়াল্লা এক মাইয়া বিদেশে যাইব?
3: অসুবিধা কি, কত মাইয়াই তখন বিদেশ যাইতেছে, বিদেশে যাইতে অনেক টাকা লাগে। আমার কাছে একটা সুযোগ আছে, কোনো টাকা পয়সা লাগবো না। ওরা দুইজন যদি বিদেশ যাইতে পারে তাহলে সারা জীবন আপনারা সুখে খাইবেন আর ঘুমাইবেন, বুঝলেন?
4: মুকলেসের কথা মতো মাইয়া দুইটা বিদেশে গেল, কিন্তু সেই যে গেল মাইয়া দুইটা আর কোনো খোঁজ পাইলাম না।
2: খোঁজ পেলেন না মানে?
4: খোঁজ পামু কেমনে, চিঠি নাই পত্তর নাই।
2: মুকলেসকে ধরেননি?
4: তারও কি আর খোঁজ আছে? আমাকে গ্রাম থেকে 15 জন মাইয়া বিদেশে লইয়া যাওয়ানের নাম কইরা মাইয়া লইয়া পালাইছে, সম্পদ দিছে।
0: একেই বলে লোভে পাপ আর পাপি মৃত্যু।
4: আপনি লোভ আর পাপ পাইলেন কই?
0: আপনার স্বামী বৃদ্ধ বয়সে ছেলে মেয়েদের রোজগারের আশায় একের পর এক সন্তান জন্ম দিতে আপনাকে উৎসাহ দিয়েছে, আপনিও স্বামীর বাধ্য স্ত্রী হয়ে একের পর এক সন্তান জন্ম দিয়েছেন।
4: একটার পর একটা সন্তান জন্ম দিতে যাইয়া নিজের জানের আর কিছু নাই রে মা, জীবনটা একেবারে ফালা ফালা করে রেখেছি।
0: অধিক সন্তান জন্ম দিয়ে একবার ভুল করেছেন আর শেষ বয়সেও শিশু নারী পাচারকারীর প্ররোচনায় লোভে পড়ে দুটো মেয়েকে শিশু নারী পাচারকারীর হাতে তুলে দিয়েছেন।
4: আমি তো মাইয়া দুইটারে বিদেশে পাঠাইছি।
2: হ্যাঁ, বিদেশে পাঠিয়েছেন এ কথা সত্যি, তবে তারা বিদেশে গিয়ে এখন কি করছে তা আপনি জানেন না।
4: জানুন কেমনে, কোনো খোঁজই তো পাই না ওগো।
2: শিশু ও নারী পাচারকারীরা যাদের নিয়ে যায় তাদের খোঁজ আর পাওয়া যায় না। আমাদের দেশ থেকে সহস্র মেয়েদেরকে বিদেশে বিক্রি করে দেয় ওইসব ঘৃণিত শিশু ও নারী পাচারকারীরা।
4: আমার মাইয়া গো মনে হয় বেচা দিছে মুকলেস।
2: হ্যাঁ, বিক্রি করে দিয়েছে।
4: তাহলে আমার মাইয়া এখন কি করতেছে?
0: কি করছে তা সঠিক করে বলা মুশকিল, তবে এসব পাচারকারী মেয়েদেরকে ব্যবহার করা হয় অসামাজিক কাজকর্ম।
4: আল্লাহ আল্লাহ রে আল্লাহ, তুমি আমার মাইয়া দুইটারে সহি সালামতে রাখো খোদা।
2: আপনাদের ভুলের শিকার আপনাদের সন্তানেরা, আপনার তো আরো সন্তান আছে, তারা কোথায়?
4: আমার ছোট পোলা সোহেল গ্যারামের বখাইটা পোলা পানের লগে মিশা নেশা পানি খাইতো, তারপর শুনছি নেশা পানির ব্যবসা ধরছে আর ওই নেশা পানির ব্যবসা করতে যাইয়া পুলিশের কাছে ধরা পড়ছে। তদবির করণের মানুষ আসছিল না, পোলাটা 7 বছরের জেল হয়েছে।
2: আপনার
0: পা ব্যান্ডেজ করে রাখা হয়েছে, আপনাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, আপনার পা এখন এমন লাগছে। আপনি কথা না বলে ঘুমান, ঘুমালে আপনি সুস্থ হয়ে উঠবেন।
5: অসাধারণ, অনেক অসাধারণ। আমি তোমার কাছ থেকে এমন জীবন ঘনিষ্ঠ লেখাই আশা করি।
2: স্যার, এ লেখা লিখতে যে আমার বুকটা ভেঙে গেছে কান্নায়। বাবা মায়ের ভুলের কারণে সন্তানদের জীবন নষ্ট হয়ে যায়।
5: গ্রামের কৃষক খালেক মিয়া রহিমা বিবির দুই চোখে কত স্বপ্ন ছিল, কত আশা নিয়ে 11 জন সন্তানকে তারা পৃথিবীর আলো দেখিয়েছেন।
2: তাদের মনে ভুল ধারণা ছিল, বেশি সন্তান হলে সংসারে বেশি রোজগার হবে আর রোজগার বেশি হলে সংসারে সুখ থাকবে বেশি।
5: খালেক মিয়ার মতো অনেকেই বুঝে উঠতে পারেন না যে বেশি সন্তান হলে সে সন্তানদের লালন পালনের খরচ অনেক বেশি, সেই বেশি খরচে যোগান দিতে গিয়ে খালেক মিয়ার মতো সফল কৃষককেও বিঘার পর বিঘা জমি বিক্রি করতে হয়, কিন্তু তারপরও সন্তানদের ভরণ পোষণ করে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারা যায় না, সন্তানরা হয়ে যায় বখাটে।
2: সন্তানদের দ্বারা খালিক মিয়া সুখী হতে চেয়েছিল, কিন্তু সন্তানদের অপকর্মের কারণে তারা গ্রাম ছাড়তে বাধ্য হলো। শহরে এসে রহিমা হয়ে যায় ঠোঙা রহিমা, আর খালিক মিয়া রিক্সা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে পা হারিয়ে পঙ্গু হয়ে গেলেন।
5: গোধূলি বেলায় খালিক মিয়া যে মিষ্টি আভায় সংসারের চারিদিক আলোকিত করতে চেয়েছিলেন তা তিনি পারলেন না ভুলের কারণে। সংসারে নেমে এলো অমানসা কালো অন্ধকার।
6: এতক্ষণ শুনলেন আল আমিন শেখ রচিত এবং বাহারাম সিদ্দিকী প্রযোজিত নাটক গোধূলির মিষ্টি আভা। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবু নওশের, রীতা খালেদ, নাসরিন পাঠান, আল আমিন শেখ, শামসুল আলম, ফরিদা আক্তার রুমা, নুরুল ইসলাম ও মোহাম্মদ কাইয়ুম হোসেন।

0: বন্ধুরা, আমরা সবাই জানি এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়, তাই ডেঙ্গু জ্বর থেকে রক্ষা পেতে মশার কামড় থেকে সাবধান থাকতে হবে। মনে রাখবেন, আমাদের সচেতনতাই পারে আমাদেরকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে। তাই থাকুন নিয়মের মধ্যে, থাকুন নিরাপদ। আপনাদের সকলের সুস্থ সুন্দর নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের এসো কুড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম তানিয়া সুলতানা, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন
1: শাহিদা মঞ্জুরি। এসো কুড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন বাংলাদেশ বেতার ঢাকা। এক্ষুনি শুনতে পাবেন পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। তার আমল নামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক গান। শিল্পী স্মতারা ও খুরশিদ হাসান খান, গীতিকার আল কামাল আব্দুল ওহাব, সুরকার কাদের জামিরি।

0: ভক্তিমূলক গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠানমালায় এখন রয়েছে একটি দেশের গান। শিল্পী অনুপমা নদী, গানের কথা এবং সুর টিপু সুলতান বাবর।

0: শুনছিলেন দেশের গান
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হবে খবর, প্রথমে ইংরেজিতে, তারপর বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar, the news read by SM Rafiqul Islam. Information and Broadcasting Minister Jawaharuddin Shopon has said that youth are the main driving force of new civilization in the era of rapidly changing technology. He is addressing an event at the Foreign Service Academy in the capital today, marking International Youth Day 2026. The Ministry of Youth and Sports and Foreign Affairs jointly organized the meeting, Jawaharuddin Shopon said. The unprecedented development of technology, including AI, is a great blessing for human civilization. But it has also brought about completely new challenges, noting that knowledge is no longer a fix of say things as it is constantly being changed. He said the older generation needs to understand that the biological and innate ability to adapt to this new ecosystem is highest among the younger generation. Stressing the need for enhancing the skills of the youth, the Information Broadcasting Minister said new technology-based crises are being added to the old problems such as employment, food security, natural disaster and climate change. Mentioning the leadership of Prime Minister Tariq Rahman, Jawaharuddin Shopon said the Prime Minister has proven through various steps of the government that he has full confidence in the capabilities of the youth. Commerce Minister Khandakar Abdul Muqtadir has called for developing a robust internationally recognized halal ecosystem in Bangladesh, urging country to draw and on the experience of the ASEAN region to emerge as a global halal hub. He said while speaking as a chief guest of the seminar organized by the Bangladesh Institute of International and Strategic Studies in Dhaka today. Khandakar Abdul Muqtadir said the global halal market has expanded far beyond food and beverages, encompassing pharmaceutical, cosmetics, modest fashion, tourism, logistics, technology and finance. He said Bangladesh, ahead of LDC graduation, is pursuing free trade agreements, preferential trade agreements and economic partnership agreements with various countries to retain preferential market access. He stressed the need for an independent, reliable and internationally acceptable halal certification system to establish global confidence in Bangladeshi products. The 57th birthday of the Arafat Rahman Koko, the youngest son of BNP founder Shahid President Zia Rahman and the former Prime Minister Begum Khaleda Zia, is being celebrated today. Arafat Rahman Koko, the younger brother of Prime Minister Tariq Rahman, was born on August 12 in 1969. Arafat Rahman Koko was a very simple and introvert person in his personal life. However, his role in the sports arena of Bangladesh was significant. Arafat Rahman Koko was associated with the BCB from 2002 to 2005. During the period, he played a role in keeping cricket free from political influence and developing various aspects of the country's sports. His contribution as a sports organizer is still remembered in the country's sports arena. Arafat Rahman Koko died of a heart attack in Malaysia on January 24, 2015, marking the birthday. The BNP's senior Joint Secretary General and Prime Minister Political Advisor Rahul Kuri Brisby, after paying tribute to the grave of the Arafat Rahman Koko in Banani in the capital, said Arafat Rahman Koko had sacrificed his life amid severe fascist repression, alleging that the fascist government systematically harassed the family of Shahid President Zia Rahman. A landslide in Mumbai's Kurla area in India has claimed 6 lives today, while 4 to 5 people are feared trapped under the rubble. Officials said, according to the Mumbai Fire Brigade, the incident occurred early hours of the day. Rescue teams from multiple agencies are using specialized cameras to search for survivors beneath debris. Cricket and first test of the 2-match series between Bangladesh and host Australia begin tomorrow in Darwin. The match is scheduled to start at 6:30 a.m. Bangladesh time. The second and final test between the two teams will begin on 22nd of this month of Macau at 6 a.m. Bangladesh time. Meteorological office says a low pressure area has formed over North Pier and adjoining West Bengal and Bangladesh coast is likely to intensify. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of the country. Maritime ports at Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep on the local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, Focus Valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusts to a squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Barishal, Puthuakhali, Nuakhali, Chattogram and Cox's Bazar. River boats in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar Banijik Shangbat Porchi Abdul Mannan. অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে এবারের বাজেটে অনেক উন্নয়ন প্রকল্প কমিয়ে আনা হয়েছে। তিনি আজ রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী জাতীয় এসডিজি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, এসডিজি বাস্তবায়নে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন ইতিবাচক মনস্তাত্ত্বিক পরিবর্তন। এই জন্য দেশের অর্থনীতিকে গণতান্ত্রিক ও অন্তর ভুক্তিমূলক করতে হবে। এছাড়া দেশের উৎপাদিত পণ্যকে বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এসডিজি বাস্তবায়নে সব অংশীদারদের একসাথে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। জরুরি মুহূর্তে মোবাইল রিচার্জ ও গ্যাস বিদ্যুৎ সহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধের সুবিধার্থে গ্রাহকদের জন্য নতুন একটি ডিজিটাল ঋণ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সেবার আওতায় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সম্পূর্ণ বিনা সুদে 50 টাকা থেকে সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত ধার নেওয়ার সুযোগ পাওয়া যাবে। কেন্দ্রীয় ব্যাংকের প্রণীত নতুন খসড়া নীতিমালা অনুযায়ী গৃহীত এই ক্ষুদ্র ঋণ আগামী 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। মূলত দেশে ক্যাশলেস বা নগদবিহীন অর্থনীতির বিকাশ ঘটাতে এবং ডিজিটাল আর্থিক সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। সর্বসাধারণ ও সংশ্লিষ্ট অংশীদারদের মতামতের জন্য এর মধ্যে খসড়াটি প্রকাশ করা হয়েছে। সবার জন্য এ মতামত নিবিড়ভাবে পর্যালোচনা করার পর চূড়ান্ত নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোএসএল গত অর্থ বছরে রেকর্ড পরিমাণ 19,197 জন বাংলাদেশি কর্মী বিদেশে পাঠিয়েছে। এটি প্রতিষ্ঠানটির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ কর্মী প্রেরণ এবং আগের অর্থ বছরের তুলনায় 3,131 জন বেশি। বোএসএলস এর সংশ্লিষ্ট কর্মকর্তারা রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসুসকে জানান, পূর্ববর্তী 2024-25 অর্থ বছরে প্রতিষ্ঠানটির মাধ্যমে 16,066 জন কর্মী বিদেশে কর্মসংস্থান লাভ করেন। এক বছরের ব্যবধানে এ সংখ্যা বেড়ে 19,197 জনে পৌঁছেছে। বোএসএলসের তথ্য অনুযায়ী 1984 সালে প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের 30 জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির মাধ্যমে বিশ্বের প্রায় 36টি দেশে মোট 1,95,438 জন বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কিছুটা কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 385টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 119টির, কমেছে 231টির এবং অপরিবর্তিত ছিল 35টির। এ প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 6 পয়েন্ট কমে অবস্থান করছে 5,897 পয়েন্টে। ডিএসইতে আজ 1,073 কোটি 73 লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1,115 কোটি 42 লাখ টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.90 পয়সা, ক্রয় 122.90 পয়সা। ইউরো বিক্রয় 144.36 পয়সা, ক্রয় 141.75 পয়সা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 169.03 পয়সা, ক্রয় 165.96 পয়সা। সৌদি রিয়াল বিক্রয় 33.24 পয়সা, ক্রয় 32.56 পয়সা। সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.24 পয়সা, ক্রয় 95.48 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.44 পয়সা, ক্রয় 29.87 পয়সা এবং থাইবাদ বিক্রয় 3.78 পয়সা, ক্রয় 3.69 পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা। সুপ্রিয় শ্রোতা বন্ধু, সুরের মেলা আধুনিক গানের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
3: আধুনিক গান হলো মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতি প্রকাশের অন্যতম সেরা মাধ্যম, যা এক নিমেষেই আমাদের জীবনের হাজারো স্মৃতি ফিরিয়ে আনে।
2: গান শুধু শোনার বিষয় নয়, এটি অনুভব করার এক অনুভূতি। মন খারাপের ওষুধ হল এক টুকরো ভালো গান। যখন শব্দ ফুরিয়ে যায় তখন গান কথা বলে।
3: প্রিয় শ্রোতা বন্ধু, সুরের মেলা অনুষ্ঠানের শুরুতেই অনিন্দিতা সাহা অথি এর কণ্ঠে শুনব তুমি পদ্মা আমি মেঘনা। গানটির গীতিকাব্যকার মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও গানটিতে সুর দিয়েছেন শেখ সাদী।

0: শ্রোতা বন্ধু, অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: প্রিয় শ্রোতা বন্ধু, দুনিয়াটা খুব আজব, আমরা আজ আছি কাল নেই, একদিন সবাইকে সব ফেলে না ফেরার দেশে চলে যেতে হবে।
0: কেউ চায় না কাউকে হারাতে, তবুও একটা সময় সবাইকে দুনিয়া ছেড়ে একা চলে যেতে হয়। আমরা সবাই দুনিয়ায় খালি হাতে আসছি, আবার যাওয়ার সময় খালি হাতেই চলে যাব।
1: শ্রোতা বন্ধু, এবারের গান দুনিয়াটা নয় রে কিছু। গানটির গীতিকার মোহাম্মদ কামরুল হাসান ও সুরকার শেখ মিলন, আর আমরা গানটি শুনব কাজী শুভর কণ্ঠে।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা কখনো কখনো প্রিয় মানুষের কাছে অগ্নি পরীক্ষা দিতে থাকি, আর এই পরীক্ষার নাম হলো ভালোবাসার পরীক্ষা।
1: পরীক্ষা দিয়ে যদি ভালোবাসার প্রমাণ খুঁজতে হয়, তবে বুঝতে হবে সেই সম্পর্কে বিশ্বাসের ভিত কাঁচা ছিল। সত্যিকারের ভালোবাসা কঠিন সময়ে নিজেই প্রমাণ হয়ে যায়, আলাদা করে বারবার ভালোবাসার পরীক্ষা দিতে হয় না।
0: আর বারবার পরীক্ষা দিতে দিতে একসময় প্রেমিক প্রেমিকা দুজন দুজনের থেকে দূরে সরে যায়। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের এবারের পরিবেশনা মাঝে মাঝে হাই। গানটি গোলাম মোস্তফার লেখাই এবং সম খায়রুলের সুরে। গানটি শুনব লাইলা ইয়াসমিনের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা বন্ধু, অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: প্রিয় শ্রোতা বন্ধু, ভালোবেসে মুখ ফিরিয়ে নেওয়া এক অদ্ভুত ও নিস্তব্ধ বেদনা। ভালোবাসার পূর্ণতা যেমন সুন্দর, তেমনি প্রিয় মানুষ ভালোবেসে দূরে সরে গেলে সে কষ্ট সহ্য করা কঠিন।
0: এটি ঝগড়া করে হারিয়ে যাওয়া নয়, বরং নিঃশব্দে নিজের অধিকার ত্যাগ করার এক দীর্ঘশ্বাস।
1: অনেক সময় ভালোবাসার গভীরতা বেশি থাকলে মানুষের প্রত্যাশাও বেড়ে যায়। সেই আশা যখন ভেঙে যায়, তখন মানুষ চিৎকার করে কাঁদে না, বরং নীরব হয়ে মুখ ফিরিয়ে নেয়।
0: শ্রোতা বন্ধু, আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গানটি হল ভুলে থাকি ভালোবেসে। গানটি মুন্সী ওয়াদুদ এর কথায় ও উজ্জ্বল সিনহা এর সুরে গানটি কণ্ঠে তুলেছেন লিনু বি।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধু, আবারও কথা হবে সুরের মেলা পরবর্তী আয়োজনে। শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান।
1: সুরের মেলা অনুষ্ঠান গ্রন্থনা করেছেন পপি রানী দাস, উপস্থাপনায় ছিলাম আমি শিমুল হোসেন
0: এবং আমি ইফাতারা ইরা। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন,
0: বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: বাংলাদেশ বেতার ঢাকা এই পলার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি শামীম আহমেদ, শাহনাজ পারভীন, বর্ষা আহমেদ, সঞ্জিদা মিলা ও আবু বকর সিদ্দিক। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ রবিউল ইসলাম, নাসরিন আক্তার ও রাহাত তরফদার এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় এস এম রফিকুল ইসলাম।
2: Dear listeners, welcome to the program Let's Speak English of Bangladesh Betar. Today we are going to listen to a conversation on one of the most important topics, the magic of thinking big. Today we have invited two young and energetic participants to participate in the conversation. Would you please introduce yourself?
3: Hello, assalamu alaikum. I'm Mazin Shafak Tafid from Santo Mariam University.
4: And this is Ayman Shadid Rashid, is a cloud engineer at an international IT firm.
2: Thank you, Tafid and Rashid, for introducing yourself. Dear listeners, before listening to the conversation, let's introduction of the topic. First, we have to understand the meaning of thinking big. It means, what do you mean by thinking big? Thinking big means adopting a bold, ambitious mindset, focused on long-term vision, massive potential, and impactful goals. It is the practice of breaking free from self-imposed limitations, exploring possibilities without fear of failure, and focusing on what could be rather than what currently exists. There are several number of characteristics of thinking big. What are those? These are, number one, ambitious goal setting. It involves aiming for the high level of success, growth, and influence rather than setting for the bare minimum gains. Another characteristic of thinking big is focus on potentials. Big thinkers see beyond current circumstances, all obstacles, and concentrate on the ultimate destination. You can also call it ultimate goal. The another characteristic of big thinking is calculated risk taking. It means instead of operating from a place of scarcity or limitation, big thinkers believe that resources, solutions, and opportunities are abundant. Dear listeners, we have already understood that our life is the direct reflection of our size of our thinking. Now, we are going to listen to a conversation between two participants about the topic. Let's listen to the conversation, please.
3: Hello, everyone. Welcome to the conversation titled The Magic of Big Thinking. I'm Tafid, and sitting on the other side is Rishit, the person whose dreams are so big that they probably need their own special map.
4: Hi, everyone. And yes, I admit I dream big, because dreaming small feels like ordering a tiny sandwich. When you are super hungry, why choose less when you can aim for more, right?
3: Great point. Today we are going to talk a powerful idea. Think big, achieve big. And before anyone gets nervous, thinking big doesn't mean you need to become a billionaire next week or run a marathon tomorrow morning.
4: Exactly. Thinking big is more like planting a seed. You won't get a giant tree the next day. But by planting it, you're choosing to believe that one day you will sit under its shades. Maybe even enjoying a mango from that tree. I really like the mangoes.
3: You always bring food into every example.
4: That's because food makes everything easier. To understand, everybody loves food.
3: Fair enough. But the truth is, thinking big opens more opportunities. It's like living in a house with 10 rooms, but choosing to stay in the smallest one, simply because it's familiar. The whole house is yours. Why not explore it?
4: When your goals are small, your actions stay small too. But when your dream is big, your mind becomes more active and more excited. Like it's saying, hey, something amazing is happening. Let's get moving.
3: Our minds actually enjoy being challenged. It's very similar to exercising. If you only lift a pencil every day, nothing changes. But if you increase the weight little by little, your muscles grow stronger over time. Dream work in the same way.
4: I used to think very small. I always stayed in my comfort zone. For example, I used to take the exact same route to work every day for years, simply because I was afraid of getting lost.
3: I understand that. I also used to treat mistakes like dangerous monsters hiding under the bed. But now, I see them more like annoying siblings. Yes, they bother me, but they also help me grow. Thinking big feels like upgrading the settings of your mind. It's like switching your phone from battery-saving mode, where everything is slow and limited, to performance mode, where everything suddenly feels clearer, faster, and more powerful.
4: And once you start thinking big, your choices get bigger too. You begin asking, what else is possible? Instead of asking, what's the smallest thing I can do to get by?
3: The world is full of stories of people who fought big. One of my favorite examples is my neighbor. She started selling smoothies from a tiny cart in front of their house. Honestly, the cart is so small that if she turned around too quickly, the whole thing shook.
4: I remember you talking about her before. What happened?
3: She dreamt of opening a real smoothie cafe, a bright, cozy place. Some people laughed and said, you? A cafe? That's too much. But she didn't listen. She saved money, learned new recipes, and improved her skills. Today, she owns a beautiful cafe, and every time I walk in, she smiles proudly, as if to say, see, dreaming big works.
4: That story really shows something important. A dream doesn't have to be world famous. It doesn't need to get millions of likes online. It just needs to be meaningful to you.
3: Exactly. A big dream can be as simple as learning a new language, becoming healthier, paying off debt, starting a small business, on building more confidence. Big is personal. What matters is how it changes you.
4: But let's be honest. Big dreams can feel scary. Sometimes they look like a deep swimming pool. You stand at the edge, thinking, should I jump? What if I can't swim well?
3: But if you never leave the shallow area, you never learn to swim properly. The shallow part feels safe, but it is also limiting. Fear is completely normal. It's like a smoke alarm that goes off. Even when you're just toasting bread, it makes noise, but it's not always a real danger.
4: Fear doesn't mean stop. Fear simply means move carefully, but keep going. Think of it as a simple bump on the road, not a huge wall blocking your path.
3: One of the biggest fears is the fear of failing. People think failure means they are not good enough.
4: But failing is like learning to ride a bicycle. You fall, you get a little sketched, maybe even cry a little bit. But then you get back on the bike because you still want to ride it.
3: And when you finally learn to ride smoothly, nobody talks about the falls anymore. They talk about how well you ride it now. Another huge fear is worrying about what other people think. And my honest answer is, most people are not thinking about you at all. They are too busy thinking about their own lives, their own problems, their own dreams.
4: Exactly. Everyone is the main character in their own story. You're just a background character in their lives. So don't let their opinions control your decisions.
3: And then we have the fear of the unknown. It feels like stepping into a dark room. Your mind imagines all kinds of negative things until you finally find the light switch.
4: And usually the switch is right next to the door. Sometimes the solution is closer than we think.
3: Thinking big starts with questioning your own limits. Ask yourself, who told me? Why can't I do this? And why should I accept that idea without checking if it's true?
4: Many limits we believe are not real. They're old ideas we collected from childhood, from around us, from past mistakes. But they're not facts.
3: Once you believe your dreams are possible, you can start imagining them more clearly. Don't edit your dream too early. Don't reduce it because you're scared. Let your dream be big and bold.
4: Another important thing is to surround yourself with people who think big too. If everyone around you is scared to try new things, you start becoming scared too. But if you spend time with people who are always growing, learning, and moving forward, you naturally begin to grow as well.
3: It's simple. You cannot fly if everyone around you insists on staying on the ground.
2: Dear listeners, we have just listen to a conversation about the magic of thinking big. Thank you for your nice participation. Dear listeners, one of the great writers, Dr. David J. Schwartz, says, the size of your success is determined by the size of your thinking. In fact, the key to achieving great things lies in cultivating a mindset of limitless possibilities, daring to dream bigger, and believing in oneself. Dear listeners, we are going to wrap up our today's sessions. So thank you very much for listening to the conversation.
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ। পরিচালনায় ছিলেন এস এম রফিকুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাশরুফা তানজিনা নসিন।
5: বাংলাদেশ বেতার ঢাকা।
6: আসার,
7: হ্যাঁ,
6: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
7: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে, দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
6: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
7: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
6: আচ্ছা,
8: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
6: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
7: আসসালামু আলাইকুম।
8: ও আলাইকুম আসসালাম।
6: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
8: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
7: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
6: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
8: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
7: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
8: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
6: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
8: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
7: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
8: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
6: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
8: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
7: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
8: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
6: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
8: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
7: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
8: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
9: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
0: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়, তাই গাছ আমাদের পরম বন্ধু। একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। গাছ একই সঙ্গে পরিবেশগত ও অর্থনৈতিক সম্পদ, এ কারণে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ব্যক্তির এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখুন।
5: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন আন্তর্জাতিক যুব দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা। উপস্থাপনা করেছেন মোহাম্মদ মোতাহার হোসেন, মহাপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর।
10: আজ 12 আগস্ট বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক যুব দিবস। 1999 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবের মাধ্যমে এই দিনটি স্বীকৃতি পায়। এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় বিশ্বের পরিবর্তনের চালিকা শক্তি হল তরুণ সমাজ। এবছর জাতিসংঘ এই দিবসের থিম নির্ধারণ করেছে ডিফারেন্ট কনটেক্সট কমন অ্যাসপাইরেশন, বাংলায় ভিন্ন প্রেক্ষাপট অভিন্ন আকাঙ্ক্ষা। সারা পৃথিবী জুড়েই যুবকরা বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত করছেন। কোনো দেশে যুদ্ধ, কোথাও প্রাকৃতিক দুর্যোগ, কোথাও বেকারত্বের সমস্যা, এই প্রেক্ষাপট ভিন্ন, কিন্তু যুবকদের আশা বা তাদের চাহিদা প্রায় অভিন্ন। প্রতিটা যুবকই চায় তাদের একটি সুন্দর কর্মপরিবেশ, তাদের একটি সুন্দর জীবন, মাদক মুক্ত একটি জীবন, তাদের কর্মের পরিবেশের সাথে তারা খাপ খাইয়ে নিতে, প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে চায়। এই প্রেক্ষাপটে বাংলাদেশের যুবকরাও যারা গ্রামে বসবাস করে বা শহরে বসবাস করে, তারাও ভিন্ন ধরনের চিন্তা থাকলেও প্রযুক্তি নির্ভর হওয়ার ক্ষেত্রে সকলের আশা এক। গ্রামের তরুণ যুবক যারা আছে তারাও চায় বর্তমান প্রযুক্তি, বিশেষ করে AI, বিশেষ করে কম্পিউটার সম্পর্কে, কম্পিউটারের বিভিন্ন অ্যাপস, এগুলো ব্যবহারের মাধ্যমে তাদের জীবনকে তারা উন্নত বিশ্বের যুবকদের সমপর্যায়ে নেওয়ার আকাঙ্ক্ষা তাদের আছে। এই বাস্তবতাকে মেনে নিয়ে যুব উন্নয়ন অধিদপ্তর বাংলাদেশের যুবকদের জন্য বিভিন্ন কর্মমুখী শিক্ষা এবং প্রযুক্তি নির্ভর হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। আমরা যুবকদেরকে কম্পিউটারের বিভিন্ন বেসিক প্রশিক্ষণ, এছাড়া ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, AI এর উপরে প্রশিক্ষণ, এগুলো প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে এবং প্রশিক্ষণগুলো চলমান। বাংলাদেশ ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বিশ্বের একটি অন্যতম বৃহৎ যুব সমাজ গঠন করতে সক্ষম হয়েছে। প্রায় 25,000 যুবককে আমরা এই প্রশিক্ষণ প্রদান করেছি, যারা এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বাংলাদেশে বসেই প্রায় 60 কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়েছে। AI প্রযুক্তির উপর বিগত 2 তারিখে প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এইটি আগামী দিনে তরুণ প্রজন্মকে আরো আশার আলো দেখাবে বলে আমি মনে করি। প্রযুক্তি নির্ভর যুব সমাজ গঠন করার লক্ষ্যে আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন ট্রেড অন্তর্ভুক্ত করতে যাচ্ছি। আমরা ফ্রিল্যান্সিং এর পর AI এর সাথে আমি আর একটি বিষয় বলতে চাই। আমরা একটা বড় প্রজেক্ট আর্ন প্রকল্প হিসেবে একটা প্রকল্প বিশ্বব্যাংকের সহায়তায় সরকার গ্রহণ করেছে, যেখানে 9 লক্ষ যুবককে আমরা প্রশিক্ষণ প্রদান করে তাদের কর্মসংস্থান করা সম্ভব হবে মনে করি। এই প্রকল্পটির কাজও খুব শীঘ্রই শুরু হবে। এগুলো শুরু হইলে দেশের যুবকদের বেকারত্বের যে হতাশা সেটি অনেকাংশে কমে যাবে বলে আমি মনে করি। এছাড়া আরো তাদেরকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদের যে চাকরি পাওয়ার হতাশা এগুলো দূরীকরণ সম্ভব হবে। আমরা যুব কাউন্সিল গঠনের উদ্যোগ গ্রহণ করেছি, যে কাউন্সিলের মাধ্যমে বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে যুবকদেরকে এগিয়ে আসার সুযোগ ঘটবে এবং তারা তাদের মতামত বিভিন্ন পর্যায়ে রাখার সুযোগ পাবেন।

0: বিকাশ না করতে পারে, তাহলে কিন্তু এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ডেমোগ্রাফিক ডিজাস্টারও পরিণত হতে পারে। সেদিকে লক্ষ্য রেখে যুব ক্রীড়া মন্ত্রণালয় যুবকদের খেলার বিভিন্ন উপযোগী করে তোলার জন্য বাংলাদেশের প্রতিটা ইউনিয়নে একটি করে মাঠ গঠনের প্রস্তুতি গ্রহণ করেছে। সেই সঙ্গে আপনারা জানেন যে বর্তমান সরকার আসার পর থেকে দুইটি নতুন করে স্পোর্টস নামে প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে যুবকদের আমরা শারীরিক গঠনের প্রতি মনোযোগ বিষয়ে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই 35 সালের মধ্যে যুবকরা শুধু চাকরির পিছনে ছুটবে না, যুবকরা নিজেরাই চাকরি দেওয়ার জন্য নিজেদেরকে গড়ে তুলবে, তারা নিজেরা আত্মকর্মী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, তাদেরকে বিভিন্ন স্টার্ট আপ সার্ভিসের মাধ্যমে তারা যাতে অন্যকে চাকরি দিতে পারে এই রূপ কাজে তারা ইনভলভ হবে বলে আমি মনে করি।
1: এতক্ষণ আন্তর্জাতিক যুব দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা শুনলেন। সম্পাদনায় ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী ফকির চান। গানের কথা সাজিয়েছেন এবং সুর করেছেন উকিল মুন্সী।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শামিমা রহমান। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকা শক্তি। তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। যুব ক্রীড়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন মানব সভ্যতার জন্য বড় আশীর্বাদ, একই সাথে এটি নিয়ে এসেছে নতুন কিছু চ্যালেঞ্জ। তিনি বলেন, জ্ঞান নির্দিষ্ট কোনো বিষয় নয়, তা প্রতিনিয়ত পরিবর্তনশীল। পুরনো প্রজন্মকে অনুধাবন করতে হবে যে এই নতুন ইকোসিস্টেমে মানিয়ে নেওয়ার সহজাত সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে তরুণ তরুণীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুদিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ তরুণীদের প্রশিক্ষণ দিচ্ছে। ব্যবসা করার আর্থিক সামর্থ্য নেই এমন তরুণদের সিড মানি দেয়া হচ্ছে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চলতি বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্ট আপ ফান্ড রাখা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। ১৯৬৯ সালের ১২ই আগস্ট জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো। আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের। পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে আলোচনায় থাকলেও তিনি বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন, তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪শে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় ইন্তেকাল করেন। এদিকে বিএনপি যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আজ রাজধানীর বনানী কবরস্থানে কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের বলেন, আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি ছিলেন একজন ক্রীড়া সংগঠক। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই নগরীর পূর্বাংশে ভূমিধসের ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছে, আরও ৫ জন ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের দমকল বাহিনী জানিয়েছে, আজ ভোররাতে ভূমিধসের এই ঘটনাটি ঘটে। মুম্বাই দমকল বাহিনী, পুলিশ ও ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করছে। জিম্বাবুয়ের লেক কারিবায় অতিরিক্ত যাত্রী বোঝাই এক ফেরি ডুবিতে অন্তত ১৫ জনের মৃত্যু ও ২৭ জন নিখোঁজ রয়েছে। দেশটির কর্তৃপক্ষ আজ এ তথ্য জানায়। দেশটির উত্তরাঞ্চলীয় শহর কারিবা থেকে বেশ কয়েকটি দ্বীপ ও মৎস্য আহরণ কেন্দ্রের সাথে চলাচলকারী নৌযানটি গতরাতে তীব্র ঢেউয়ের আঘাতে উল্টে যায়। খেলার খবর ক্রিকেট। ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে ৩ ম্যাচ একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথমটিতে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল সফরকারী মালয়েশিয়াকে ১৫৩ রানে হারিয়েছে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯০ রান সংগ্রহ করে। জবাবে মালয়েশিয়া ৪০ ওভার ৫ বলে ১৩৭ রান করে অল আউট হয়। আগামী শুক্রবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে আগামীকাল ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। বাংলাদেশ সময় সকাল ৬:৩০টায় খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাতে একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: তারপরে কেমন আছো?
1: আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি, তুমি কেমন আছো?
0: শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে, আল্লাহর রহমত আপনাদের দোয়ায়। কারণ ভালো আছি বলেই তো আসতে পারছি।
1: হ্যাঁ ভালো আছি বলেই আসা। আর তাছাড়া আমার আলান পালান গরু বাসু সবই ভালো আছে আলহামদুলিল্লাহ।
0: তোমার আলান পালান গরু বাসু ভালো থাকলে তো আমরা
1: ভালো,
0: হ্যাঁ তুমিও ভালো থাকো আর আমরাও আমাদের যা আছে তাই নিয়ে আমরা
1: সবকিছু নিয়ে ভালো থাকলেও আমরা একজন কৃষক বালা।
0: হ্যাঁ হ্যাঁ সেইটাই আর কি। আর তাছাড়া ধরো বৃষ্টিতে তো এখন বৃষ্টির পানি তো কম বেশি বৃষ্টি হয়ে যাচ্ছে।
1: শোনো বর্ষাকাল শ্রাবণ মাস বৃষ্টির কাম তো বৃষ্টি করবই,
0: কিন্তু এইখানে একটা ব্যাপার নিয়ে আমাদের তো আলোচনা করা লাগবে বুঝছো,
1: যে
0: ডেঙ্গু সচেতনতা নিয়ে। এই যে ডেঙ্গু যে তোমার এই যে ধরো
1: হয় যে পানি জন্ম থাকে, ডেঙ্গু মশার জন্ম হয়,
0: তারপরে মানে ডাবের খোলায় তারপরে টায়ারের ভিতরে এই যে পানি গুলা আমরা জমতে যাওয়া যাবে না, আমরা এই ব্যাপারে যথেষ্ট সচেতন থাকতে হবে।
2: এইটা হলো মূল কথা, যার যার বাড়ির আশেপাশে পরিষ্কার থাকতে
0: হবে। বৃষ্টির পর যদি আমরা পানিগুলো সঙ্গে সঙ্গে ফালাই দেই তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না, তাহলে ডেঙ্গু কামড়াইতেও পারবো না। আর একটা ডেঙ্গু মশা কামড়াইলে যে কি ক্ষতি একটা পরিবারের জন্য।
1: একটা জিনিস শুনো, এই সব কিন্তু ডাবের খোসা কো মাটির ভাঙ্গা পাতিল কয় কয় গুলো কিন্তু মাঠে ঘাটে পড়ে থাকে না, এগুলো যার যার বাড়ির আশেপাশেই থাকে।
0: এই যে
1: তোমার বাড়ি আমার বাড়ি
0: পরিষ্কার রাখলে আমরা মানসিক ভাবে শান্তিতে থাকবো, আর আমাদের বাচ্চাদের বা বড়দের কারো ডেঙ্গুর কারণে অন্তত পক্ষে হাসপাতালে যেন না যাওয়া।
1: তারপর আবার পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ,
0: ইমানের অঙ্গ,
1: সব দিকে আমাদের লাভ,
0: সব দিকে আমাদের লাভ। তাইলে আমরা এই যে ধরো এই যে ভুট্টার বীজ সংগ্রহ নিয়ে আর এটার প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ পদ্ধতি নিয়ে একটা আলোচনা শুনি বুঝছো,
1: খুব ভালো হয়। এই আত্মীয়-স্বজন কারো না কারো তো ভুট্টা চাষ আছে, ভুট্টার আবাদ আছে।
0: আলোচনা করবেন ডক্টর মুসাম্মাত রহমাত আরা, উপব্যবস্থাপক বিএডিসি ঢাকা। তাহলে আমরা শুনি ভুট্টার বীজ সংগ্রহ প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ পদ্ধতি নিয়ে একটি আলোচনা।
3: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমি ডক্টর মুসাম্মাত রহমাত আরা, উপব্যবস্থাপক মহাব্যবস্থাপক বীজ দপ্তর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কৃষি ভবন ঢাকা। আজ আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো ভুট্টার বীজ সংগ্রহ প্রক্রিয়াজাতকরণ ও আধুনিক সংরক্ষণ পদ্ধতি বিষয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা আমাদের বাংলাদেশের কৃষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি ফসল ভুট্টা নিয়ে আলোচনা করব। এদেশের কৃষিতে এখন এক নীরব বিপ্লব কিন্তু ঘটিয়ে চলছে ভুট্টা। অল্প খরচে ও কম পরিশ্রমে অধিক লাভজনক হওয়ায় দিন দিন আমাদের দেশের কৃষক ভাইদের কাছে ভুট্টা জনপ্রিয়তা পাচ্ছে বহুগুণে। আমরা সবাই জানি ভুট্টা এখন দানা জাতীয় ফসল হিসেবেই সীমাবদ্ধ নয়, বরং এটি বাংলাদেশের পোলট্রি মৎস্য এবং গবাদি পশুর খাদ্য শিল্পের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে। ভুট্টা মানুষের পুষ্টিকর খাদ্য হিসেবেও দিন দিন এর ব্যবহার বাড়িয়ে চলছে। তবে এই ফসলের কাঙ্ক্ষিত ফলন পেতে হলে আমাদের যে বিষয়টি সবার আগে মাথায় রাখতে হবে সেটা হলো বীজই ফসলের প্রাণ এবং উত্তম বীজ উত্তম ফসল। আপনি জমিতে কতটুকু সার দিলেন বা কেমন সেচ দিলেন তা অনেকটাই অর্থহীন হয়ে যাবে যদি আপনার ব্যবহৃত বীজটি গুণগত মান ভালো না হয়। বাজার থেকে চড়া দামে বীজ কেনার নির্ভরতা কমিয়ে আমরা যদি নিজেদের উৎপাদিত বীজটিকে গুণগত মান সম্পূর্ণভাবে রাখতে পারি সেক্ষেত্রে আমাদের সঠিক নিয়মে ভুট্টার বীজ সংগ্রহ প্রক্রিয়াজাতকরণ সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের উৎপাদন খরচ যেমন বিপুল পরিমাণে কমবে তেমনি বীজের বিশুদ্ধতাও নিশ্চিত হবে। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, ভালো ফলন পাওয়ার প্রথম ও প্রধান শর্তই হলো কিন্তু ভালো বীজ। আমরা দোকান থেকে চড়া দামে হাইব্রিড কিনি, উন্নত জাতের বীজ কিনি, কিন্তু আমরা নিজেরাই সঠিক পদ্ধতিতে কিভাবে ভুট্টার বীজ সংগ্রহ প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ করব সে বিষয়ে আজকে জানব। বীজ সংগ্রহের গল্পটি কিন্তু শুরু হয় ফসল কাটার সময় থেকে নয়, বরং যখন ভুট্টা গাছে মোচা আসে তখন থেকেই। অনেকেই ভুল করে পুরো জমির ভুট্টো একসঙ্গে কেটে রেখে সেখান থেকে বীজ বেছে নেন, এটি একেবারেই অনুচিত। বীজ সংগ্রহের জন্য আপনাকে জমিতে বিশেষ কিছু অংশের উপর নজর দিতে হবে। প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হলো সুস্থ ও সবল গাছ নির্বাচন করতে হবে। আপনার ভুট্টার জমিতে ভেতরের অংশ থেকে যে গাছগুলো সবচেয়ে মোটা সোজা এবং রোগমুক্ত এবং যে গাছে একটি বড় ও সুগঠিত মোচা ধরেছে সে সেগুলোকে প্রথমে চিহ্নিত করতে হবে। জমির চারপাশের ধারের থেকে গাছ থেকে বীজ নেওয়া যাবে না, কারণ সেগুলোতে পরপরাগায়নের কারণে অন্য জাতের প্রভাব থাকতে পারে। দ্বিতীয়ত, আপনাকে উপযুক্ত সময় নির্ধারণ করতে হবে। কখন বুঝবেন মোচাটি বীজ হিসেবে কাটার উপযুক্ত হয়েছে? যখন দেখবেন ভুট্টার গাছের পাতা ও মোচার খোসা শুকিয়ে খড় বা বাদামি রং ধারণ করেছে এবং মোচার আগা থেকে নিচের দিকে একটু ঝুলে পড়েছে, তখন বুঝবেন বীজ সংগ্রহের সময় হয়েছে। এরপরের কাজটা হলো মোচা বাছাই। তৃতীয়ত, আমাদেরকে খেয়াল করতে হবে মোচা বাছাই করার জন্য। চিহ্নিত গাছগুলো থেকে মোচা সাবধানে কেটে নিন। মোচা খোলার পর খেয়াল করুন সারিগুলো সোজা ও ঘন কিনা, দানাগুলো সমান পরিমাণ পুষ্ট হয়েছে কিনা। যেসব মোচায় পোকার আক্রমণ বা দানা বাঁকাচোরা, সেগুলো বীজের জন্য কিন্তু রাখা যাবে না। শুধুমাত্র নিখুঁত ও বড় মোচাগুলো আলাদা পাত্রে বা ঝুড়িতে তুলে নিন। বীজ তো সংগ্রহ করা হলো, এবার আসি প্রক্রিয়াজাতকরণের দিকে। মারাই ও শুকানো এই দুই কাজের উপর বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা কিন্তু শতভাগ নির্ভর করে। মোচা শুকানোর ক্ষেত্রে মোচা আনার পরপরই কাঁচা অবস্থায় দানা ছাড়াতে যাবেন না, এতে বীজের গায়ের নরম ত্বক ও ভিতরের ভ্রূণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মোচা ছাড়ানোর পর প্রথমে 4-5 দিন কড়া রোদে ভালো করে মোচা সহ শুকাতে হবে। মোচা ভালোভাবে শুকিয়ে গেলে হাত দিয়ে, মোচুর দিয়ে বা কাঠের হালকা কাঠারি দিয়ে চেপে দানা ছাড়িয়ে নিতে হবে। সাবধান, লোহার যন্ত্র বা খুব জোরে আঘাত করে মারাই করবেন না, এতে দানা ফেটে যেতে পারে। আরেকটা গোপন টিপস বলে দেই এখানে, মোচার একেবারে গোড়া বা মাথার দিকের ছোট ও অসম দানাগুলো থেকে কখনই বীজ নেবেন না, সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র মোচার মাঝখানের বড় ও পুষ্ট দানাগুলো বীজের জন্য সংগ্রহ করবেন। এরপরে আসি বীজ ঝাড়াই ও বাছাইয়ের বিষয়ে। দানা ছাড়ানোর পর কুলা দিয়ে ঝেড়ে ধুলাবালি ও হালকা ভাঙা দানা বা তুষ আলাদা করে ফেলুন। এবার ভালো করে হাত দিয়ে দেখে নিন কোন রোগাক্রান্ত বা দানাযুক্ত বীজ রয়ে গেল কিনা। এরপরে আমরা শুকানোর দিকে যাব। ঝাড়াই করা দানাগুলো পাকা মেঝেতে বা সামিয়ানার মধ্যে বিছিয়ে 3-4 দিন কড়া রোদে শুকাতে হবে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে বলে রাখি, সংরক্ষণের সময় বীজের শতকরা 8-10% বেশি আর্দ্রতা বা রস রাখা যাবে না। আর্দ্রতা বেশি থাকলে বীজ কিন্তু পচে যাবে বা পোকায় ধরবে। কিভাবে বুঝবেন বীজ ঠিকমতো শুকিয়েছে কিনা? খুব সহজ একটা বুদ্ধি আছে। একটি বীজ দাঁত দিয়ে কামড় দিয়ে ভাঙার চেষ্টা করুন। কট করে যদি একটা শব্দ করে বীজটা ভেঙে যায়, তবে বুঝবেন এতে রসের পরিমাণ বা পানির পরিমাণ ঠিক আছে এবং এটি সংরক্ষণের জন্য পুরোপুরি প্রস্তুত। কৃষক ভাইয়েরা, শুকানো শেষ হলেই কিন্তু কাজ শেষ নয়, আসল পরীক্ষা হলো সংরক্ষণে। ভুল পাত্র বা ভেজা জায়গায় রাখলে আপনার পুরো কষ্টটাই জলে যাবে। এবার আসুন জেনে নেই বীজ রাখার সঠিক নিয়মাবলী। এক্ষেত্রে প্রথমে আমাদেরকে পাত্র নির্বাচন করতে হবে। বীজ রাখার জন্য এমন পাত্র বেছে নিতে হবে যার ভেতরে কোনোভাবেই বাইরের বাতাস বা আর্দ্রতা ঢুকতে পারবে না। আপনি এজন্য ব্যবহার করতে পারেন প্লাস্টিকের মোটা ড্রাম, টিনের এয়ারটাইট কৌটা অথবা আধুনিক জিআই বা পলিথিন লাইনার দেয়া বীজ রাখার বিশেষ ব্যাগ। এছাড়া মাটির মটকা ব্যবহার করলে তার ভিতরে বাইরের গায়ে আলকাতরা বা পিচ ভালোভাবে মেখে শুকাতে হবে যেন মাটির ছিদ্র দিয়ে বাতাস না ঢোকে। প্রাকৃতিকভাবে নিম পাতা ব্যবহার করা যায়। বীজ পাত্রে ভরার সময় কেমিক্যাল বা বিষাক্ত কীটনাশক না ব্যবহার করাই ভালো। এর বদলে শুকনো নিম পাতা, বিষ কাটালি পাতা, নয়নতারা পাতা বা শুকানো নিশিন্দা পাতা বীজের স্তরে স্তরে দিয়ে দিন। এগুলো প্রাকৃতিক পোকা তাড়ানোর ঔষধ হিসেবে কাজ করবে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, বীজ সংরক্ষণ করার পাত্র কখনো কানায় কানায় পূর্ণ করা যাবে না। পাত্রে যতটুকু বীজ আটে ভরার পর যদি উপরের খালি জায়গা থাকে, তবে সেখানে শুকনো পরিষ্কার বালি, ধানের শুকানো তুষ কানায় কানায় ভরে দিন। পাত্রের ভিতর যেন বাড়তি কোনো বাতাস বা ফাঁকা জায়গা না থাকে। এরপরে আসতে হবে মুখ শক্ত করে আটকানো। পাত্রের মুখের উপর মোটা পলিথিন দিয়ে বা তার উপর ঢাকনা দিয়ে খুব শক্ত করে দড়ি দিয়ে বেঁধে দিন। ঢাকনার চারপাশে মোম গলিয়ে বা ট্যাপ পেঁচিয়ে এয়ারটাইট বা বাহির নিরোধক করে দেওয়াও আরো ভালো হবে। এবার আমরা পাত্রটি কোথায় রাখবো, মানে আমরা কোথায় গুদামজাত করব? বীজের পাত্র কখনোই ভেজা বা মাটির মেঝের উপরে সরাসরি রাখবেন না। মাটি থেকে অন্তত 1 ফুট উপরে কাঠের বা বাঁশের মাচার উপর পাত্রটি রাখুন। যে ঘরে পাত্র রাখবেন সেটি যেন ঠান্ডা, শুকনা এবং আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকে। স্যাঁতস্যাঁতে ঘরে কোনোভাবেই বীজের পাত্র রাখা যাবে না। প্রতি 1-2 মাস পর পর আবহাওয়া ভালো ও রৌদ্রোজ্জ্বল থাকলে পাত্র খুলে বীজ পরীক্ষা করে দেখুন। যদি মনে হয় বীজে হালকা ভাব বা আর্দ্রতা ভাব এসেছে, তবে আবার আধা বেলার জন্য কড়া রোদে শুকিয়ে ঠান্ডা করে আগের নিয়মে মুখ বন্ধ করে রেখে দিন। মনে রাখবেন, রোদ থেকে তুলে গরম অবস্থায় কখনোই পাত্রে বীজ ভরবেন না। বীজ পুরোপুরি ঠান্ডা হওয়ার পরেই পাত্রজাত করতে হবে। বাজার থেকে প্রতিবার বেশি দামে বীজ না কিনে আপনি যদি নিজ উদ্যোগে এই সহজ বিজ্ঞানসম্মত উপায়ে ভুট্টা বীজ সংরক্ষণ, সংগ্রহ ও গুদামজাত করেন, তবে একাধিক একদিকে যেমন আপনার উৎপাদন খরচ অনেকটাই কমে যাবে, অন্যদিকে আগামী মৌসুমে নিজেদের ঘরে থাকবে শতভাগ নির্ভরযোগ্য বীজ। আরেকটা বিষয় মনে রাখতে হবে, ভুট্টা চাষে আমাদের সফলতা নির্ভর করছে আমরা কতটা বিজ্ঞানসম্মত উপায়ে বীজ পরিচর্যা করছি তার উপর। আমরা যদি এই সামান্য নিয়মগুলো অর্থাৎ সঠিক গাছ থেকে মোচা নির্বাচন, আর্দ্রতা 10% নিচে আনা এবং বায়ু নিরোধক পাত্রের মাচার উপরে সংরক্ষণ এভাবে এই সব নিয়মগুলো মেনে চলি, তবে আমাদের বীজের গজানোর হার 90-95% বজায় রাখা খুবই সম্ভব। এতে একদিকে যেমন আমাদের উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে দেশীয় প্রযুক্তিতে উন্নত মানের বীজ উৎপাদনে আমরা স্বাবলম্বী হতে পারবো। আশা করি আপনাদের এই বিষয়গুলো মাঠ পর্যায়ে প্রয়োগ করবেন এবং অন্য কৃষকদেরও উৎসাহিত করবেন। মনে রাখতে হবে, যত্ন নিলে বীজ থাকে ভালো, কৃষকের মুখে ফোটায় উজ্জ্বল আলো। ধন্যবাদ সবাইকে।
0: কেমন শুনলা? তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হইব সবসময়, যে ভালো ফলন পাওয়ার প্রথম ও প্রধান শর্তই হইল ভালো বীজ। আমরা অনেকেই দোকান থেকে সবরা দামে হাইব্রিড বা উন্নত জাতের বীজ কিনে থাকি, কিন্তু আমরা যদি নিজেরাই সঠিক পদ্ধতিতে বীজ সংগ্রহ প্রক্রিয়াজাত করেন এবং সংরক্ষণ করতে পারি, তবে চাষের খরচ যেমন অনেক কম হইব, তেমনি আমরা সঠিক সময়ে উন্নত মানের বীজ পাব। তাহলে আমরা এইটা যদি নিজেরা চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের ফলন অনেক বেশি হইব।
2: ওই যে মাও গুনে ছাও, বীজ ভালো, ফসল ভালো, ভালো বীজে ভালো ফসল।
0: এখানে একটা গান শুনলে কেমন হয়?
2: খুব ভালো হয়, শোনাও।
0: তাহলে একটা দেশের গান শোনাই।
2: ঠিক আছে।
0: যেখানে গানের প্রথম কলি আর শিল্পী হইতাছে তানজিনা করিম স্বরলিপি ও মোহাম্মদ শোয়েব। তাহলে আমরা চলো শুনি গানটা।

0: কেমন লাগলো দেশের গান?
1: খুব সুন্দর
0: বাংলাদেশকে আমাদের সবাইকে ভালোবাসতে হবে।
1: দেশের গান বলে কথা কও,
0: দেশের গান শুনে যেমন আনন্দিত হইছ, কিন্তু দেশটারে আমাদের সবাইকে
1: ভালোবাসতে, দেশকে ভালোবাসলে বসে থাকলে চলবে না, কাজ করো ভাই।
0: সন্তানকে যেমন আমরা ভালোবাসি, আমাদের দেশকেও সন্তানের মতো করে যদি আমরা সবাই ভালোবাসি, তাহলে এই দেশের উন্নতি হইতে বেশি দিন সময় লাগবে না, কি বলো?
2: ঠিক কথা,
0: হ্যাঁ। তা সেইটা আমাদের মাথায় রাখতে হবে।
1: যারা সুবিধারি করে, দুর্নীতি করে, এগুলো প্রতিহত করতে হইব,
0: প্রতিহত করতে হইব, তাইলে আমরা একটা সোনার বাংলা গড়তে পারব। আমরা এখন যে পোল্ট্রি খামারের যে বর্জ্য ব্যবস্থাপনা,
1: আচ্ছা,
0: এইটা নিয়ে আমরা একটা আলোচনা শুনলে কেমন?
1: খুব ভালো হয়।
0: আচ্ছা, তাইলে আমরা মোহাম্মদ মুশফিকুর রহমানের কাছ থেকে পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটা আলোচনা শুনি। উনি হইতেছেন অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তর, ঢাকা। তাহলে আমরা শুনি পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটি আলোচনা।
3: আমাদের আজকে আলোচনার বিষয় বাংলাদেশে পোল্ট্রি বর্জ্য ব্যবস্থাপনা। বাংলাদেশে পোল্ট্রি শিল্প প্রাণী সম্পদ খাতের একটি গুরুত্বপূর্ণ এবং দ্রুত বিকাশমান উপখাত। দেশে সম্ভাবনাময় শিল্প হিসেবে এটি ইতিমধ্যে নিজস্ব একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে। বর্তমানে এই খাতে প্রায় 30,000 কোটি টাকার উপরে বিনিয়োগ রয়েছে এবং প্রায় অর্ধকোটি মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। দেশের মানুষের সাশ্রয়ী মূল্যে প্রাণীজ আমিষের চাহিদা পূরণে এই শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শিল্পের ক্রমবর্ধমান সম্প্রসারণের সঙ্গে সঙ্গে পোল্ট্রি বর্জ্য ব্যবস্থাপনা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। কিন্তু যদি সঠিক পরিকল্পনা ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করি, তাহলে এই বর্জ্য কোনো সমস্যা নয়, বরং একটি মূল্যবান সম্পদে পরিণত হতে পারে। পোল্ট্রি বর্জ্যের মধ্যে প্রধানত মুরগির বিষ্ঠা, ব্যবহৃত লিটার যেমন কাঠের গুঁড়া, ধানের তুষ ও অন্যান্য বিছানা উপকরণ, খাদ্যের অবশিষ্টাংশ, পালক, ভাঙ্গা ডিম, ডিমের খোসা, মৃত পাখি এবং খামার পরিষ্কারের ফলে উৎপন্ন বিভিন্ন ধরনের বর্জ্য অন্তর্ভুক্ত। এসব বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করে দুর্গন্ধ সৃষ্টি হয়, মশামাছির উপদ্রব বৃদ্ধি পায়, রোগ জীবাণুর বিস্তার ঘটে এবং পরিবেশ দূষিত হয়। একই সঙ্গে মানুষ ও প্রাণী স্বাস্থ্যের জন্য নানা রকম ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে খামারের বর্জ্য যদি খাল, নদী বা জলাশয়ে ফেলা হয়, তাহলে পানি দূষিত হয় এবং আশেপাশের পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়ে। অন্যদিকে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তর করা সম্ভব। মুরগির বিষ্ঠা এবং ব্যবহৃত লিটার বৈজ্ঞানিক উপায়ে কম্পোস্ট করে উচ্চমানের জৈব সার তৈরি করা যায়। এই জৈব সার মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং রাসায়নিক সারের উপর নির্ভরশীলতা কমাতে সাহায্য করে। এছাড়া বড় খামারগুলোতে পোল্ট্রি বর্জ্য ব্যবহার করে বায়োগ্যাস উৎপাদন করা সম্ভব। এই বায়োগ্যাস রান্না, আলো কিংবা খামারের অন্যান্য জ্বালানি চাহিদা পূরণ করা যায়। প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইভাবে মৃত মুরগি ও প্রক্রিয়াজাতকরণের অবশিষ্টাংশ আধুনিক রেন্ডারিং প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করে মাছ ও গবাদি পশুর জন্য পুষ্টিকর খাদ্য উৎপাদন করা সম্ভব। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য কিছু বিষয় অবশ্যই অনুসরণ করতে হবে। খামারের বর্জ্য প্রতিদিন সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করতে হবে। কখনই খোলা জায়গায় ফেলে রাখা যাবে না। মৃত পাখি খোলা স্থানে ফেলে না রেখে গভীর গর্তে চুন দিয়ে মাটি চাপা দিতে হবে এবং অনুমোদিত পদ্ধতি অপসারণ করতে হবে। খামারের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, জীবাণুনাশক ব্যবহার করতে হবে এবং জৈব নিরাপত্তা ও বায়ো সিকিউরিটি নিশ্চিত করতে হবে। এসব ব্যবস্থা রোগের বিস্তার রোধের পাশাপাশি পরিবেশকে সুরক্ষিত রাখে। পরিশেষে বলতে চাই, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা শুধু পরিবেশ রক্ষায় নয়, বরং নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, কৃষির উন্নয়ন এবং টেকসই পানি সম্পদ খাত গড়ে তোলার অন্যতম ভিত্তি। তাই আসুন আমরা সবাই পরিবেশ বান্ধব ও বিজ্ঞান ভিত্তিক পোল্ট্রি ব্যবস্থাপনা বর্জ্য ব্যবস্থাপনা অনুসরণ করি এবং একটি নিরাপদ, পরিচ্ছন্ন এবং টেকসই বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখি। আজকে এ পর্যন্ত সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: পোল্ট্রি খামারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটা সুন্দর আলোচনা আমরা শুনলাম। সব জিনিসই আল্লাহর সৃষ্টি, কোন জিনিসই আল্লাহ খালি খালি বানায় নাই, জিনিসের উপরে একটা না একটা গুরুত্ব আছে। ওই যে আল্লাহ অসুখ দিছে, অসুখ প্রত্যেক ওষুধের কিন্তু রোগ সারার জন্য যে তোমার ঔষধ দরকার সেটাও কিন্তু আল্লাহ পৃথিবীতে দিয়া দিছে, কিন্তু আমরা সেটা যদি চিনে নিতে পারি তাহলে আমাদের জন্য সেটা সবচেয়ে ভালো।
2: সেটাই কথা।
0: তাহলে আমরা এখন কি শুনবো? কত একটা
2: স্পট শোনাইবা নাকি?
0: এটা নাটিকা শোনাই,
2: শোনাও বালাই, শোনাও
0: এটা নাটিকা শোনাই, তারপর আমরা আলোচনা করবো।
2: আচ্ছা।

0: मिनी, ओ मिनी, अरे कोई गेली रे मा, देख बाजार थेके कत पदेर माछ आनछि। मिनीर मा, मिनीर मा, आस्ते आस्ते घर थेके बाहर आओ, माछगुला कूटान लागबो तो।
1: आइतासी आइतासी, की माछ आनछेन?
0: हरेक रकम माछ आनछि।
1: ओ मोमना, देख तो तोर खालुजान की बाजार आनछे। মাছগুলা রে কুলার মধ্যে ঢাইলা রাখ।
2: খালুজান, আপনি আবার গুড়া মাছ আনছেন? গুড়া মাছ কাটতে খুব কষ্ট হয়।
0: আরে দেখ, একদম তাজা, পুঁটি মলা ঢেলা কাস্কি সকল পদের মাছ আনছি।
2: তাজা না মরা সেইটা কই নাই তো, বড় মাছ আনলে তাড়াতাড়ি কুটে নেওয়া যায়।
1: আপনি আই গুড়া মাছ আনছেন? এত গুড়া মাছ কাটবো কেডা?
3: হাফিজ ভাই বাড়ি আছেন নাকি?
0: জি বাড়ি আছি। আসেন ডাক্তার সাহেব, ভেতরে আসেন।
3: বাড়িতে এত কথা কিসের?
1: এই মাছ কাটা নিয়ে আমরা কথা কইতেছি।
3: ভাবি, আপনার শরীর এখন কেমন? ঔষধপত্র ঠিক মতো খাইতেছেন তো?
1: ঔষধ তো খাইতেছি, কিন্তু আপনি যে কইছিলেন মাছ খাইতে সেই
3: কেন? হাফিজ ভাই বাজারে গেলেন, মাছ আনেন নাই?
0: আনছি তো, তাজা পুটি মলা ঢেলা কাস্কি দেখেন দেখেন, কেমন চকচক করতেছে।
1: ভাইজান, মিনির আব্বাই আনে শুধু গুড়া মাছ। গুড়া মাছ খাইতে আমার একদম ভাল লাগে না ভাইজান।
0: ডাক্তার সাহেব, আপনি আস্তে আস্তে যে কথা শুনছেন এইটাই হলো বিষয়। বড় মাছ কিনলাম না কেন, গুড়া মাছ আনছি সেটা যেন আমার অপরাধ। আরে বড় মাছও কিনছি, কিন্তু বড় মাছের আর ছোট মাছের গুণাগুণ আকাশ পাতাল ফারাক।
2: আমার তো বেলাক মাছই কাটতে হইব, শুরু কইরা দিলাম।
3: এই যে গুড়া মাছ, এইসবের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন ডি, আয়রন, ক্যালসিয়াম আর ফসফরাস।
1: ভিটামিন এ আমাদের কোন কাজে লাগে ডাক্তার সাহেব?
3: ভিটামিন এ আমাদের চোখের জ্যোতি বাড়ায়।
1: আর ভিটামিন ডি আমাদের কোন কাজে লাগে?
3: ভিটামিন ডি খাইলে আমাদের হাড় শক্ত হয়।
1: ও,
2: তাইলে আমি গুড়া মাছ বেশি বেশি খামু, আমার শরীরের হাড় মনে হয় নরম।
0: ক্যালসিয়াম কি কাজে লাগে ডাক্তার ভাই?
3: এই যে আমাগো বয়স হইছে, হাড়ও ক্ষয় হইতেছে, এই ক্যালসিয়াম আমাদের হাড়ের ক্ষয়ক্ষতি পূরণ করে।
0: ও,
2: কইলেন গুড়া মাছে আয়রন আছে, আয়রন মানে তো লোহা, লোহা কেমনে খামু?
3: আরে শোনো, এই আয়রন আমাদের রক্তে লোহিত কণিকা বৃদ্ধি করে, মানে রক্ত বাড়ায় আর কি। আর শরীরে ফসফরাসের চাহিদা গুড়া মাছ খেলে পূরণ হয়। ভাবির শরীরের ঘাটতি পূরণের জন্য গুড়া মাছ খাওয়া একান্ত প্রয়োজন।
0: ডাক্তার ভাই, আমি গুড়া মাছের উপকারিতা সম্পর্কে এই একটু একটু জানি, তাই আপনার মতো এত সুন্দর কইরা পরিবারের সকল রে বুঝাইতে পারি নাই।
1: এই জন্যই কি গুড়া মাছ বেশি বেশি কিনেন আপনি? এখন বুঝলাম, এইটা হইলো আসল মাছ। আজ আমি অনেক কিছু শিখলাম, গুড়া মাছের উপকারিতা সম্পর্কে জানলাম।
2: এখন গুড়া মাছ কোটার মজাই আলাদা। আমিও আজ থেকে গুড়া মাছ বেশি বেশি করে খাবো, আর আমার ছেলে মেয়েদেরকেও খাওয়াবো।
1: মিনির বাপ, আজ থেকে প্রতিদিন গুড়া মাছ আনবেন, আমি আর রাগ করুম না।
2: খালুজান, আমিও রাগ করুম না।
3: পুটি মলা ঢেলা কাস্কি এগুলো হলো গুড়া মাছ, এটা সহজেই পাওয়া যায়।
0: হ, ডাক্তার সাহেব, এই মাছ তো দেশের খাল বিল ডোবা নালায় সব জায়গায় পাওয়া যায়।
3: তাইলে আমরা সবল শরীর গঠনের জন্য এখন থেকে নিয়মিত কোন মাছ খাবো?
4: গুড়া মাছ বেশি বেশি খাবো।
5: কেমন শুনলা?
6: বুদ্ধি নাও, লোকমায় লোকমায় মাথা খাও,
7: তাহলে
6: লোকমায় লোকমায় মাথা খাও, বড় মাছ খেতে ছোট মাছ খেতেই। আর তে মাথা হইলো বয়সের ভারে ঘাড় গুজে একদম দুই হাঁটু আর মাথা প্রায় একরকম হয়ে গেছে, ওই লোকের মাথা, তারা অভিজ্ঞতার ভারে নুয়ে পড়ছে। এই দেওয়া যে কোন কথা কও,
5: এবং তাইলে আমাদের অসুখ বিসুখ কিন্তু অনেক কম।
6: হ্যাঁ, অসুখ বিসুখ আল্লাহ মাফ করবো।
5: এখন এটা হইতাছে বৃষ্টির প্রায় শেষের অবস্থা, তাই না?
6: হ্যাঁ, শ্রাবণ মাস বর্ষাকালে শেষের দিকের অবস্থা। আছে ভাদ্র মাসও নামবো বৃষ্টি,
5: নামবো, কিন্তু
6: ভাদ্র মাসে নামছে ঢল, ছুটছে পানি, ছলাত ছল, ও তো হইব না।
5: তবে এই যে গাছ লাগানোর যে একটা পরিকল্পনা সরকার নিচ্ছে, বুঝছো না, সরকারের পাশাপাশি আমরাও যদি 18-20 কোটি মানুষ যদি দুইটা করে গাছ লাগাই, তাহলে কতগুলো গাছ লাগানো যায় কত?
6: শোনো, সরকার তো আঙ্গ দিয়েই, আমরা যদি লাগাই তাহলে তো সরকারের ওই যে সফলতা আইব, তুমি লাগাইবো আমি লাগাবো হারা গ্রামবাসী লাগাইবো, তাহলে তো কতগুলি গাছ লাগানো হইলো।
5: এই গাছগুলা পরিকল্পিত ভাবে সুন্দর ভাবে জানো গাছ লাগাইলে বাড়ির আশেপাশে শোভা বৃদ্ধি পায়, আর দেখতে যাতে সুন্দর হয়, আর আমরা যদি গাছ লাগাই লইব না, আমরা যদি সেটা ঠিক মতো যত্ন করি, আমরা যদি ঠিক মতো সার দেই, পানি দেই, যার যতটুক প্রয়োজন সেই প্রয়োজন অনুপাতে আমরা যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যদি লোক আইসা যদি আমাদের সুন্দরভাবে বুঝায় দেয়, বা আমাদের যদি কোনো সমস্যা হয় আমরা যদি তাদের কাছে যাই, তাহলে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই জিনিসগুলা গাছগুলা
6: পরিচর্যা করতে পারি। কৃষি অফিসের স্যাররা তো আসে, ফোন দিলেই আসে, আমাদের তো আর কোনো সমস্যা নেই,
5: এইটাও কিন্তু তোমার
6: গাছ থাকলে সেই রকম। তারপর আবার রাস্তা কিন্তু ভাঙবো কম, গাছে মাটি তরে রাখে, এই জন্য ক্ষয় রোধ হয়।
5: এই জন্য আমরা সবাই একটা প্রতিজ্ঞা করি, কি বলো? হ্যাঁ, যে এই বৃষ্টির সময় আমরা যতটা পারি আমরা প্রত্যেক বছর কম বেশি 10-20-50 যে যা পারি, যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুপাতে আমরা যদি গাছ লাগাই, তাহলে দেখা যাইব যে আমরা সরকারের পাশাপাশি, সরকার যেমন আমাদের নিয়ে আমরাও তেমন সরকারের
6: নিয়ে
5: আমরাও লাগলাম, তাতে আমাদের উপকার বেশি হইব।
6: আমারও মনে হইব আরে আমি অত 10টা গাছ লাগাইছি। শোনো নাসির ভাই, আরেকটা কথা, তুমি যে কইলা যে খালি এখন শপথ, গাছ কিন্তু সারা বছরই লাগান যায়,
5: সারা বছরই লাগে,
6: সময় বুঝা পরিচর্যা করতে হইব। যেমন এখন বর্ষাকাল, একটু পানি টানি কম লাগবো, আমরা একটু ওইভাবে যত্ন করবো, শুকনার সময় কিন্তু গাছ লাগান যাইবে,
5: যত্ন একটু পানি দিতে হইবে। এই যে সরকার এত সুন্দর, বর্তমান সরকার এত সুন্দর একটা পরিকল্পনা নিয়েছে, এই পরিকল্পনার সাথে যদি আমরা সবাই মিলে, আমরা যদি সুন্দরভাবে সরকারের সাথে তালে তাল মিলিয়ে যদি আমরা এই গাছগুলো লাগাই, আমাদেরও লাভ, সরকারেরও লাভ। আর এই গাছ বিক্রি করলে আমরা তো অনেক, ধরো একটা গাছ যদি তুমি 100 টাকায় কেনো, 20 বছর পর দেখা যাবে সেই গাছটা তুমি 20,000, 25,000 বা 30,000 টাকায় কিন্তু বিক্রি করতে পারবা। এটা কিন্তু তোমার জন্য একটা সাংসারিক জীবনে অনেক লাভ,
6: প্রয়োজন।
5: দেখা গেল একটা মেয়ের বিয়া দিবা, দেখা গেল ওই টাকা দিয়া 5টা গাছ বিক্রি করে তুমি তোমার মেয়ের বিয়া দিতে
6: পারবা। ভালো কথা মনে করছো, ওই যে আমার বাড়ির সামনে গাছ লাগাইছিলাম, লিটন রে দিয়েছে ঘেরবেড়া দেওয়ার লাগি, এখন আমার তাড়াতাড়ি যাওয়ার লাগবে।
5: রনিয়া সুলতানা, তাহলে চলো
6: চলো যাই।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আয়োজনে এখন শুনবেন নজরুল সঙ্গীত শিল্পী কিমিয়া জোয়াত্তার।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন কিমিয়া জর্দার। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান সমবেত কণ্ঠে। গীতিকার মোহাম্মদ মামুন আল ফরিদ, সুরকার বিশ্বজিৎ সরকার।

0: বাংলাদেশ বেতার। রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর ও চুয়াডাঙ্গাতে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.3 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 81% এবং সন্ধ্যে 6টায় 97%। আগামীকাল ঢাকার সূর্য উদয় হবে 5:33 এবং অস্ত যাবে সন্ধ্যে 6:34। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Weather, giving you the weather report read by Shamima Nasreen. Dhaka Met Office forecast for daily rain reports of Valentin Varnium says that there are chances of rain or thundershower, accompanied by temporary south or southeasterly gusts squalls at the velocity of 45 to 60 km per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. Rain reports of these areas have been advised to hoist caution signal number 1 or repeat caution signal number 1. Now, focus for the entire country, well until 6 p.m. tomorrow. Light to moderate rain or thundershower accompanied by temporary gusts or squalls may be expected over more places of Khulna, Borishal and Chattogram divisions and over some places of Rangpur, Rashi, Dhaka, Mayamansingh and Silet divisions. Besides this, moderate type of heavy to very heavy shower is expected over some places of the country. Day and night temperature may be decreased slightly over the whole country. Today, the highest temperature of the country was 36.5 degrees Celsius in Suyadpur and Chuadanga, and the lowest was 24.3 degrees Celsius in Sylhet. Today, the temperature of Dhaka was recorded maximum 35.5 degrees Celsius and minimum 26.7 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. was 81% and at 6 p.m. was 97%. The sun rises over Dhaka tomorrow at 5:33 a.m. and the sun sets at 6:34 p.m. And that is all for weather report for this time.
2: Bangladesh Betar Abhar Shotorkobarta. উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহর সতর্ক বার্তা শুনলেন।
3: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যা 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যা 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 শুনতে পাবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত 10:00 নাটক ছায়া দম্পতি, কাহিনী রাহাত খান, বেতার নাট্যরূপ শাহজাহান আলী সাজু, প্রযোজনা নাজমুল হুদা। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান পরিচিতি। FM 92 MHz সন্ধ্যা 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। একটি ঘোষণা, শ্রোতা বন্ধুরা, আগামীকাল 13 আগস্ট বৃহস্পতিবার বেলা 2:20 শুনবেন এসবিসি ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই। এবারের বিষয়, প্রসব পরবর্তী বিষণ্নতা। আলোচক ডাক্তার জিনাত ডে লাইলা, মনোরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, এবং ডাক্তার সুমাইয়া বিনতে জলিল, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা। সঞ্চালনায় থাকবেন ডাক্তার রেজাউল আলম খান, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করবেন ডক্টর শাইলা আক্তার। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিশেষ পরামর্শ দিতে ফোন করুন 02-44-81-3268, 02-44-81-3269, 02-44-81-3270, 02-44-81-3277, 02-44-81-3278, 02-44-81-3279। ফোন নম্বরগুলো আবারও বলছি, 02-44-81-3268, 02-44-81-3269, 02-44-81-3270, 02-44-81-3277, 02-44-81-3278, এবং 02-44-81-3279। এছাড়া অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি শারমিন সালাম। নানা অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে আজ রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে সেভ দ্য চিলড্রেন আয়োজিত দুই দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এদিকে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় মন্ত্রী বলেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকা শক্তি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর আজ 57তম জন্মদিন। 1969 সালের 12ই আগস্ট জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো। আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সাধারণ ও অন্তর্মুখী স্বভাবে। পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে আলোচনায় থাকলেও তিনি বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন। আরাফাত রহমান কোকো 2015 সালে 24 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় ইন্তেকাল করেন। এদিকে বিএনপি যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আজ রাজধানীর বনানীতে কবর সিরত পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করে তার রোহের মাগফিরাত কামনা করেন। 1448 হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সংক্রান্ত সংবাদ পর্যালোচনা এবং পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল বাদ মাগরিব রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সভায় সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বর সমূহ হচ্ছে 02-410-53294, 02-2266-40510 ও 02-2233-8397। রাজবাড়িতে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি ও করণীয় বিষয়ে কর্মশালা আজ কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় বক্তারা ছোটখাটো ফৌজদারি ও দেওয়ান বিরোধী স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিষ্পত্তি, গ্রাম আদালতের নথি ও রেজিস্ট্রার নিয়মিত হালনাগাদ এবং যথাযথভাবে সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন। গাজীপুরের একটি বেসরকারি সংস্থায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি আজ অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে উপজেলার গড়গড়িয়া মাস্টারি এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, আমি আবারও বলছি, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 81% এবং সন্ধ্যে 6টায় 97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:33 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:34। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
0: বাংলাদেশ বেতার।
2: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রিয় শ্রোতা, আজ শুনবেন তরুণদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি।
3: প্রিয় শ্রোতা, আজ 28 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, বর্ষার একেবারে শেষ মুহূর্তে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রম দেশ আমার মাটি আমার নিয়মিত আয়োজন সম্ভাবনা কৃষি অনুষ্ঠানের আজকের পর্বে। এই অনুষ্ঠানে আমরা এক ঝাঁক তরুণ কৃষিবিদ মিলে তুলে ধরি কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা। এছাড়া প্রচলিত কৃষি ব্যবস্থাকে কিভাবে আরো আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে টেকসই করা যায় এবং তরুণ প্রজন্মকে কৃষিতে আরো বেশি সম্পৃক্ত করা যায় সেসব সম্ভাবনার কথাই তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বে অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে উপস্থাপক হিসেবে রয়েছি আমি কৃষিবিদ কাইয়ুম কাফি
4: এবং আমি হালিমা তোসামিয়া। মাছে ভাতে বাঙালি এই পরিচয়ের সঙ্গে মিশে আছে আমাদের ঐতিহ্য, জীবনযাপন আর গ্রামীণ অর্থনীতির গল্প। নদীনালা, খালবিল আর পুকুরে ঘেরা এই বাংলার মানুষের খাদ্য ও জীবিকার সঙ্গে মাছে রয়েছে গভীর সম্পর্ক। বর্ষার পানিতে যখন প্রকৃতি নতুন প্রাণ ফিরে পায় তখন মাছ চাষের ক্ষেত্রেও এই সময়কে কাজে লাগিয়ে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের আয় হতে পারে অতিরিক্ত। প্রিয় শ্রোতা, বর্ষায় মাছ চাষে যেমন রয়েছে সম্ভাবনা তেমনই রয়েছে বাড়তি কিছু ঝুঁকিও। অতিরিক্ত বৃষ্টিতে পুকুরের পানি উপচে মাছ বেরিয়ে যাওয়া, পানির গুণগত মানের পরিবর্তন কিংবা রোগবালাইয়ের প্রাদুর্ভাব মাছের উৎপাদনে প্রভাব ফেলতে পারে। তাই সময় মতো সঠিক ব্যবস্থাপনা ও যত্নশীল পরিচর্যার মাধ্যমে এই বর্ষার সময়কে কাজে লাগিয়ে সম্ভব লাভজনক মাছ চাষ।
3: প্রিয় শ্রোতা, আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব বর্ষায় মাছ চাষ বিষয়ে। প্রতিপর্বের ন্যায় আজকেও আপনাদের জন্য রয়েছে বিশেষ কুইজ। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে নির্বাচিত একজন পেয়ে যাবেন বাংলাদেশ বেতারের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। প্রশ্ন কি এবং উত্তর কিভাবে পাঠাবেন তা জানতে পারবেন আমাদের অনুষ্ঠানের মাঝেই, তাই পুরস্কার জিতে নিতে পুরো অনুষ্ঠানটি শুনতে থাকুন।
4: যাক কাফি, অনেক কথাই তো হলো, তো চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। তবে মূল আলোচনায় যাওয়ার আগে চলো আমরা প্রথমেই শুনে নিই আগামী সপ্তাহের কৃষি আবহাওয়া সম্পর্কে।
3: হ্যাঁ চলো।
5: আসসালামু আলাইকুম, অনুষ্ঠানের এই অংশে রয়েছি আপনাদের সঙ্গে মোহাম্মদ জাহিদ হাসান
6: এবং আমি ইফাত মারজানা মাহদিয়াত খান। বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা বামিসের তথ্য এবং কৃষি আবহাওয়া পরামর্শ অনুযায়ী এই সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় মৌসুমী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও মাঝে থেকে ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এ সপ্তাহে দেশের বিভিন্ন বিভাগে আবহাওয়া এবং বৃষ্টিপাত কেমন থাকবে এই তথ্য আমরা জেনে আসব জাহিদের কাছে।
5: আগামী সপ্তাহে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগে আংশিক থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। বিভিন্ন সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ মাঝারি থেকে ভারী হতে পারে। অন্যদিকে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও বিভিন্ন সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বর্ষণমুখর আবহাওয়ায় দেশের প্রধান প্রধান ফসল চাষে কৃষকদের জন্য পরামর্শ শুনব ইফাতের কাছে।
6: বর্তমানে জমিতে আমন ধান কৃষি গর্জনের পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে জমিতে সেচ প্রয়োগ থেকে বিরত থাকতে হবে এবং জমিতে পানির পরিমাণ 5-7 সেন্টিমিটার বজায় রাখতে হবে। প্রিয় কৃষক ভাই বোনেরা, নিজেরা সুরক্ষিত থাকুন এবং দেশের কৃষিকে সচল রাখুন।
4: কাফি, তো চলো আমরা দেরি না করে মূল আলোচনায় ফিরে আসি।
3: হ্যাঁ চলো তাহলে মূল আলোচনায় ফিরে আসা যাক। প্রিয় শ্রোতা, এবার মূল আলোচনা অনুষ্ঠানের এই অংশে আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মীর মোহাম্মদ আলী, অ্যাকুয়াকালচার বিভাগ, শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
7: হ্যাঁ ধন্যবাদ।
4: প্রথমে যদি আপনার কাছে আসি যে এই যে বর্ষাকালকে বলা হয় মাছ চাষের জন্য খুব উপযুক্ত একটা সময়, তো কেন আসলে বর্ষাকাল মাছ চাষের জন্য উপযুক্ত সময়? এবং আরেকটি সম্পূরক প্রশ্ন আমি যদি করি যে এই সময় আসলে মাছ চাষের সম্ভাবনাটা কিরকম?
7: মাছ চাষের জন্য এই জিনিসটা দরকার সেটা হচ্ছে পানি। আমরা দেখব যে আসলে বর্ষাকালে মাছেরও সকল পুকুরে চাষ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। বর্ষাকালটা সম্ভাবনার বলা হয় এই জন্য যে বর্ষাকালে ছোট বড় কম পানি বেশি পানি সকল ধরনের পুকুরেই কিছু না কিছু পানি থাকে এবং এই জায়গায় মাছ চাষ করা সম্ভব হয়। এই জায়গার সম্ভাবনাটা কেন? এই জায়গায় আপনি বড় পুকুরে যেমন বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে পারবেন, সেই রকম আমাদের লক্ষ লক্ষ পুকুর আছে যেটা আমার বাড়ির সামনে, ছোট যেই পুকুরটা আছে সেই জায়গায়ও কিন্তু সে তেলাপিয়া, পাঙ্গাস এই ধরনের মাছ চাষ করে। আর একটু বড় ধরনের যে পুকুর সেটার মধ্যে সে রুই কাতলা মৃগেল সিলভার কাপ এই ধরনের মাছ চাষ করতে পারে। সুতরাং আপনি দেখবেন সকল পুকুরেই মাছ চাষ করার একটা সম্ভাবনা আছে। এর পাশাপাশি খাল বিল যে জায়গাগুলো আছে এই জায়গাগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণ পানি আছে এবং বিভিন্ন প্রযুক্তিতে এই জায়গাগুলোতেও মাছ চাষ করার সম্ভাবনা আছে। সুতরাং বর্ষাকালকেই বলা হয় একটা সম্ভাবনার মাস, যে জায়গায় অন্য বছরের চেয়ে বা অন্য মাসের চেয়ে সবচেয়ে বেশি মাছ চাষ করা সম্ভব হয়।
8: জি, আপনি যেমনটা বলছিলেন যে বর্ষায় আসলে আমাদের বাড়ির আশেপাশে অনেক সময় ডোবা যেটাকে বলে থাকি এগুলোতেও মাছ চাষ করা যায়। এবার যদি আপনার কাছে জানতে চাই যে এই যে যারা মাছ চাষ করতে চান তারা আসলে এই বর্ষার এই মুহূর্তে আসলে কিভাবে প্রস্তুতি নেবেন?
7: বর্ষার সময় একটা জিনিস মনে রাখতে হবে, পুকুরের যে পার আছে এই পার উপচে পড়ে পানি বের হয়ে যেতে পারে। তার মানে আপনি যে ইনভেস্টটা করছেন মানে আপনি যে টাকাটা খরচ করছেন এটা চলে যাওয়ারও সম্ভাবনা আছে। সুতরাং তার পারটাকে কিভাবে উঁচু করা যায় এবং পারটা উঁচু করার পাশাপাশি আপনি দেখবেন নীল নেট দিয়ে যদি ঘিরে ফেলা যায়, তার মানে আমি পার উঁচু করতে যে টাকা খরচ হচ্ছে তার চেয়ে বেশি আমি যদি নীল নেট দিয়ে যদি আরেকটু উঁচু করে দেই তাহলে আরো বেশি উঁচু করে দিতে পারলাম। তার মানে যদি বর্ষা হয়ও তাহলেও আমার এই মাছ চলে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে না। আমাদের বাংলাদেশে সাধারণত দুই ভাবে বন্যা হয়, একভাবে বন্যা হয় হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, আরেকটা হচ্ছে পাহাড়ি ঢল এসে। বর্ষাকালে অনেক সময় হচ্ছে দেখা যাচ্ছে সূর্য উঠে না একদিন দুই দিন, না উঠলে কি হয় আমাদের যে পুকুর আছে এই পুকুরে কিন্তু অক্সিজেনের একটা ঘাটতি তৈরি হয়, যে পুকুরের মাছের অক্সিজেনের ঘাটতি, এতে করে আমরা অনেক সময় দেখতে পারি সকালবেলা মাছ ভেসে উঠছে, তো এভাবে কিন্তু মাছ মারা যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং চাষিকে আগে থেকে এই প্রস্তুতি নিতে হবে যে সে এই সময়টাতে তাহলে সে যাতে একটা অ্যারেটর ব্যবহার করে, এই অ্যারেটরটা দিয়ে বাতাসের যে অক্সিজেনটা আছে এটা পানির সাথে মিশে গেল, অনেক সময় অনেকে অক্সিজেন ট্যাবলেট ব্যবহার করে, এই ধরনের বিষয়গুলো যদি প্রস্তুতিটা মাথায় থাকে তাহলে সে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা থাকবে না তার।
1: এবং আমি যদি আরেকটু সম্পর্ক প্রশ্ন করি যে আমরা কিন্তু এখন দেখছি মানুষ সাধারণত প্রথাগত যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করছে এবং বিকল্প পদ্ধতিতে চাষ করতে পারে, তো মাছের ক্ষেত্রে কি এরকম কোন বিকল্প পদ্ধতি আছে?
7: মাছ চাষের ক্ষেত্রে আধুনিক অনেক পদ্ধতি আছে এবং বর্ষার সময় কিভাবে করবেন, তারপরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, জলবায়ু সহিষ্ণু মাছ চাষ, এ ধরনের অনেক পদ্ধতি আছে। যেমন আপনি যদি বর্ষার সময় চিন্তা করেন খাঁচায় মাছ চাষ করবেন, সেই জায়গায় আপনার বন্যা হোক আর যাই হোক এটা ড্রামে যদি ভাসিয়ে রাখতে পারেন তাহলে এটা বর্ষার সাথে পানির সাথে উপরে উঠে যাবে।
8: এখন কিন্তু বেশ জনপ্রিয় খাঁচায় মাছ চাষ ব্যাপারটা,
1: কিন্তু এটা কি খুব কস্টলি কিনা?
7: এখন বিষয় হচ্ছে আপনি খরচ কেমন করবেন এটার উপর নির্ভর করে। আপনি জিআই পাইপ দিয়ে যদি করেন চারপাশে এই জায়গায় তখন আপনি বাঁশের ব্যবহার করবেন তখন খরচটা কমে যাবে। আবার আপনি যে ড্রামটা আছে এই ড্রামের যে জায়গাটা আছে এই ড্রামটাও যদি আপনি কম দামি ড্রাম ব্যবহার করেন তাহলে আপনি কম খরচে করতে পারবেন। এখন এটা নির্ভর করে আপনি আসলে এটাকে কত টাকায় করতে চাচ্ছেন এবং এটা কিন্তু জনপ্রিয় হচ্ছে। এটা কিন্তু আসলে এখন পুকুর খাল বিল এবং আশেপাশের নদীগুলোতেও কিন্তু অনেকে এই ধরনের মাছ চাষ করছে। আরেকটা বড় বিষয় হচ্ছে আমরা কিন্তু এই জায়গার পাশাপাশি আমাদের আরো কিছু জিনিস, আমরা অনেক সময় কিন্তু ছোট পোনা দিতাম মাছের, এখন কিন্তু আমরা মাছ ছাড়ার সময় একটু বড় পোনা দেওয়ার চেষ্টা করবো, যাতে করে যেটা ছয় মাসে হতো সেটা যাতে চার মাসে, মানে সময়টা কমিয়ে নিয়ে
8: আসার ব্যাপার আর কি। জি, আপনি যেমনটা বলছিলেন যে বিকল্প চাষ পদ্ধতি সম্পর্কে, এবার যদি আপনার কাছে আসি যে বর্ষার এই সময় যারা আসলে মাছ চাষি রয়েছেন তারা কি কি ধরনের সমস্যায় পড়তে পারেন?
7: বর্ষার সময় কিছু রোগ হয়, অনেক সময় হচ্ছে পাখনা পচা লেজ পচা এই ধরনের কিছু অসুখ অনেক সময় হতে পারে। এই জন্য আমরা সবসময় বলি যে মাছ চাষের এই শীতকাল এবং বর্ষা এইটা আসার আগেই যদি তারা একটু পরিকল্পনা করে, তারা যদি আসলে ওইভাবে শতাংশে 100 গ্রাম বা 150 গ্রাম করে চুন দিয়ে নেয় তাহলে কিন্তু যে জীবাণু আছে এই জীবাণুটা কিন্তু মারা যায়। সুতরাং এটা করলে তার জন্য একটা সুবিধা। আর অবশ্যই তার মাথায় রাখতে হবে এই বর্ষাকালে কিন্তু প্রায় সূর্য উঠে না, এই সময় অক্সিজেনের ঘাটতি হবে যদি মাছ বেশি থাকে, আর সেরকম যদি হয় একদিন দুই দিন যদি ঘন ঘন এটা হয় তাহলে বড় মাছগুলো আগে বিক্রি করে ফেলতে হবে, তা না হলে যে কোনো সময় মারা যেতে পারে।
1: তো এখন তো আসলে তরুণরা দেখা যাচ্ছে বেশ আগ্রহী হচ্ছে মাছ চাষের ক্ষেত্রে, তো আপনি যদি তরুণদের উদ্দেশ্যে কিছু বলতেন মাছ চাষ সম্পর্কে?
7: তরুণরা আসলে যখন ভাবে তাদের ভাবনাটা অন্য সবার চেয়ে আলাদা হয়, সকল জায়গাগুলোতে এসে একটা তারুণ্যের একটা ভাব রয়েছে। তো তরুণরা চিন্তা করলে আমি বলবো যে এই এটা একটা সম্ভাবনার জায়গা। এই জায়গায় হচ্ছে এখন আমরা ট্রেডিশনাল মাছ চাষের বাইরে আমরা বলি যে কিভাবে মাছ মোটা তাজা করা যায়, এটাকে হচ্ছে বড় মাছ ছেড়ে আরো বড় কিভাবে করা যায়, এটাকে গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিসের মধ্যে কিভাবে আনা যায়, এইগুলো মেনে সে যদি এই মাছ চাষটা করতে পারে এবং এটা থেকে সে যদি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করতে পারে এবং এটাকে দেশের বাইরেও এক্সপোর্ট করতে পারে এবং মাছকে বড় করে এই মাছের ফিলেট দিয়ে কিছু করা, যে আমি যে মাছটা 100-200 টাকা বিক্রি করছি তরুণরা এটাকে প্রসেস করে আরো 400-500 টাকা বিক্রি করতে পারে, তার মানে তরুণের চিন্তা ভাবনা গুলা নিয়ে যেতে হবে এমন ভাবে এই মাছটাকে কিভাবে প্রক্রিয়াজাত করা যায়, কিভাবে কম সময়ে মাছ চাষটা করা যায়, কিভাবে 2-3 বার করা যায় একটা পুকুরে, সেই বিষয়গুলো।
8: আসলে তরুণরা কিন্তু কোনো পরিবর্তনের জায়গা আসতে পারেন এবং যারা মৎস্য চাষী রয়েছেন তারা কিন্তু অনেক বেশি লাভবান হতে পারেন। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য।
7: আপনাদেরকেও ধন্যবাদ।
1: কাপড়
4: কাফি, আমরা তো অতিথির থেকে আজকে বিষয় বিস্তারিত জানলাম, তো চলো আমাদের দর্শক বন্ধুদের আজকে আমাদের কুইজ জানিয়ে আসি।
8: হ্যাঁ চলো তাহলে আমাদের শ্রোতাদের কুইজটা বলে আসি। প্রিয় শ্রোতা, এই পর্বে আপনাদের জন্য কুইজ, বর্ষায় পুকুরের পানিতে কোন উপাদানটির ঘাটতি সবচেয়ে বেশি হয়? আমি আবারও বলছি, বর্ষায় পুকুরের পানিতে কোন উপাদানের ঘাটতি সবচেয়ে বেশি হয়? উত্তর পাঠান সম্ভাবনা কৃষি @gmail.com এই ঠিকানায়। আপনাদের সুবিধার্থে বানান করে বলছি, somvabonarkrishi@gmail.com এই ঠিকানায়। উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিতে ভুলবেন।
4: এছাড়া আপনারা আমাদের ডাকযোগেও এই কুইজের উত্তর পাঠাতে পারেন। ডাকযোগের ঠিকানা হচ্ছে সম্ভাবনার কৃষি, প্রযুক্তি পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207।
8: সামিয়া, প্রত্যেক পর্বে তো আমরা একজন সফল কৃষকের গল্প শুনি,
4: আজকে আমরা কার গল্প শুনছি?
8: আজকে আমরা গল্প শুনবো মা মৎস্য হাচারির সত্ত্বাধিকার আফজাল হোসেনের,
4: এবং আমাদের গল্প শোনাচ্ছেন আখিয়া আকবর রনি।
9: প্রচলিত চাকরির পেছনে না ছুটে কিংবা বাধাধরা জীবন থেকে বেরিয়ে যারা নিজেদের মেধা, পরিশ্রম আর সাহসিকতাকে পুঁজি করে নতুন কিছু তৈরি করে, তারাই আমাদের অনুপ্রেরণা। 86% পৈতৃক সম্পত্তিতে মাত্র 3টি পুকুরকে সম্বল করে নিজের মেধা, পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে বর্তমানে তিনি গড়ে তুলেছেন 10 একরেরও বেশি জায়গায় মা মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিশারিজ নামে এক বিশাল মৎস্য সাম্রাজ্য। আর সেই সাম্রাজ্যের সম্রাট ময়মনসিংহের শম্ভুগঞ্জের এক সফল মৎস্য উদ্যোক্তা জনাব মোহাম্মদ আফজাল হোসেন হলুদ সরকার। আমরা এখন হ্যাচারিতেই বসে আছি এবং হ্যাচারির কার্যক্রম নিয়ে আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই।
10: আসলে হ্যাচারির কার্যক্রম হলো আমরা প্রত্যেক সপ্তাহে একবার মাছ ধরি, শনিবারে মাছ ধরি, শনিবারে মাছ ধরার পরে সন্ধ্যা 7টা থেকে ইঞ্জেকশন শুরু হয়, রোববারে ডিম সমস্ত ডিম কালেকশন করি, পরবর্তীতে বুধবার বিশুদ্ধ শুক্রবারে সেল দিই, আবার শনিবারে মাছ ধরি। আবার আমার কালচারও ব্যবসা আছে, মাছের কালচার এবং পাবদা গুলশা পাঙ্কার সেটি আমি কালচার দিই এবং
9: ভালো মানের খাবার দিয়ে তৈরি হয় যাত্রেনু, কিন্তু তিনি এত বিশাল পরিসরে মাছের খাবারের মান ও হ্যাচারির প্রযুক্তি সামলান কিভাবে?
10: খাবার ডেভেলপ বিভিন্ন কোম্পানি আছে, এই কোম্পানির বস্তার গায়ে লেভেল
9: সম্ভবত অন্য জায়গায়। প্রতি বছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁর কাছে আসেন হাতে কলমে বিদ্যা শিখতে, যা তাকে ভীষণ প্রশান্তি দেয়। আজ মৎস্য চাষী যার একমাত্র পেশা ও পরিচয় জানতে চাই, 30 বছরের অভিজ্ঞতায় অর্জিত এই বিশাল সাফল্যের পেছনে মূল ভূমিকা কার ছিল?
10: পিছনের চাবিকাটি আমার বাবা এবং মা তো আছেই, টাকা জমি মর্গেজের মাধ্যমে আমি কৃষি ব্যাংক এবং আমার বাবার দুইটাই পাশাপাশি আমি এই সফলতা অর্জন করেছি।
9: তিনি জানেন শুরুটা সবসময়ই কঠিন হয়, নতুন যারা উদ্যোক্তা হতে চায়, পরিশ্রম আর প্রজ্ঞা দিয়ে যারা নিজেদের পরিচয় তৈরি করতে চায়, তাদের জন্য জনাব আফজালের রয়েছে উদার আহ্বান।
10: যার কিছুই নাই সে যদি ব্যবসা করতে চায় মাছের ব্যবসা করতে পারবে, যেমন অনেকেই আমি সহায়তা করি, আমার কাছে আসে পনের জন্য, আমি বলি যে পড়াশোনা শেষ করছো তাহলে আসো, তোমরা একটা পুকুর নিজে নাও, আমি প্রয়োজনে মাছ দিব, আমি পোনা দিই, রেনু চাললে রেনু দিই, তবেও কিন্তু অনেক ব্যবসা করে অনেকই সফল হয়েছে।
9: তিনি মনে করেন যদি কেউ যথাযথ প্রশিক্ষণ নিয়ে মৎস্য চাষ শুরু করেন এবং ধৈর্য নিয়ে কঠোর পরিশ্রম করে যান তাহলে তার সফলতা আসবেই। জনাব আফজাল হোসেনের কাছে জানতে চাইলাম আগামী 10 বছর পর মা মৎস্য হ্যাচারি অ্যান্ড ফিশারিজ কে তিনি কোথায় দেখতে চান।
10: আশা করি যে আগামী 10 বছরে যে সফলতা আমি আর 25 বছরে নিয়েছি, এখন 10 বছরে আরো আমার মনে হয় দ্বিগুণ হবে, কেননা আগে তো কিছুই ছিল না, আল্লাহ তাআলা দিয়েছে, আমি মনে করি আগামী 10 বছরে আরো অনেক কিছু করতে পারবো ব্যবসা করে।
9: জীবন যুদ্ধে তিনি আজ নিজের তৈরি বিশাল সাম্রাজ্যের এক সফল সম্রাট, যিনি তার সততা, অদম্য ধৈর্য আর কঠোর পরিশ্রম দিয়ে তৈরি করেছেন এক সফলতার গল্প, যে গল্প বাংলাদেশের হাজারো তরুণ উদ্যোক্তার মনে আশার প্রদীপ হয়ে চলবে বহুকাল।
4: প্রিয় শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের একদম সবচেয়ে আকর্ষণীয় অংশে চলে এসেছি, আজকের কুইজ বিজয়ী। যারা সারা বাংলাদেশ থেকে আমাদের ইমেইলের মাধ্যমে সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হলেন মানিকগঞ্জ থেকে ইয়াসমিন আক্তার, মেহেদি হাসান মামুন, নার্গিস আক্তার, মোহাম্মদ রাসেল শেখ, পারভিন আক্তার।
8: গোপালগঞ্জ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন বি এম ফরিদ আহমেদ, বি এম কৌশিক, আফিয়া খানম জুলি, ফারিয়া আহমেদ সুপ্তি।
4: খুলনা থেকে মোহাম্মদ ইয়াসিন আরাফাত, পারুল আক্তার, তাবারাকা, মোহাম্মদ সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম পাপ্পু, আরিফা আক্তার, এশা, আবরার শাহরিয়ার ফাহিম, এইচ এম স্বাধীন, হীরা খাতুন, হাবিবুর রহমান, আসিফ, শাহজালাল মাহমুদ, মৌসুমী আক্তার সালমা, শাহানা আক্তার সুমা, মিসেস হাসেন বানু।
8: গাজীপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন জাহিদুল ইসলাম, হাসনা হেনা, আলামিন আলো, শামীম আকন্দ, সাবিহা কাইসার ইমা, তাফরিহা তাহুরা, ওয়াহিদা ওহি, তানজিম তোটিনি, আদিবা আভা, ইসাবা ইলা, রিধিকা রিধি, নাজনিন নিহা, সিন্ধিয়া সিথি, জুয়েল রানা, জান্নাতুল জ্যোতি, মোহাম্মদ সারোয়ার হোসেন, ফাতেমা আক্তার, লাকি খাতুন, নার্গিস আক্তার, রেখা আক্তার প্রেমা ও মাহফুজ মুরাদ।
4: নারায়ণগঞ্জ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন ফারহিন রহমান, এইচ এম তারেক ও মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ।
8: মুন্সীগঞ্জ থেকে দাউদ ইসলাম পাভেল ও আকসা আহমেদ।
4: রংপুর থেকে শারমিন আক্তার শম্পা, মাসুম বিল্লা, নাজমুল হুদা ও মোহাম্মদ সম্রাট সেকেন্দার আলী।
8: টাঙ্গাইল থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আফিয়া আক্তার, সিরাজুল ইসলাম সৈকত, মোহাম্মদ রাসেল, সম্রাট এম ডি ফারুক মোঘল, আফিয়া সৈকত ও আরিফ হোসেন।
4: রাজশাহী থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন জহুরুল ইসলাম জয়, সিরাজুল ইসলাম, নুরাইজ বিন জাহান, এম এন সেন্টু, হাসিনা জামান হাসি, পারভেজ আহমেদ, এ কে এম নুরুজ্জামান, শরীফুন ইসলাম, নিতু, মোহাম্মদ রাজিদুল ইসলাম।
8: জয়পুরহাট থেকে আজমাইন হোসেন, হোসনে আরামুন্নি, হোসনে মরিয়ম পলাশ, মোসাম্মদ জামিলা বেগম, আফসার আলী, আক্তারুল ইসলাম, জাকির হোসেন শোভন।
4: ঢাকা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আসমাউল হুসনা, ফরিদ আহমেদ, আফিয়া আহমেদ, এম আলম, ফয়সাল আহমেদ, মিরাজ আলী খান, সুজন আহমেদ, দেওয়ান সাদিয়া শারমিন, মোহাম্মদ শুকুর আলী, শাওন খান, আয়েশা বেগম, মোহাম্মদ রফিকুল ইসলাম, দিদারুল ইকবার, ফাতেমাতুজ্জোহরা, হাফিজুর রহমান, মোহাম্মদ শামীম।
8: মিরপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন তানভীর শাফি ও ফারিহা।
4: নাটোর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মেহেদি হাসান, নীলা চৌধুরী ও মোহাম্মদ আরিফুল ইসলাম।
8: চট্টগ্রাম থেকে রাজিয়া সুলতানা পুষ্পিতা, আশরাফুল মাওলা ভূঁইয়া, মিফতাহুল জান্নাত, আল ইকরাম কদর, মুসলিমা বেগম, তাসলিমা বেগম, আনোয়ারা বেগম, মোহাম্মদ সেলিম ও মেহেদি হাসান।
4: ঝিনাইদহ থেকে মাইমুনা আক্তার কিয়া ও এইচ এম শাকিল।
8: ভোলা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন নাজমা আক্তার, নুরুল ইসলাম নির্জন, হাফসা বেগম জুই, সালমা বেগম, তানজিমুল আহসান ও মাকসুদুর রহমান মনির।
4: চাঁদপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন নওসাবা নুহা, লাবণ্য লতা, সাফিয়া সেতু ও সারাবান সারা।
8: কুড়িগ্রাম থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন শাহনাজ পারভিন লাকি, লাবিব আহমেদ ও ফারদিনা তাসনিম দিশা।
4: জামালপুর থেকে মোহাম্মদ নাসির হোসেন, মেহেদি হাসান মারুফ ও রক্তিম।
8: কুষ্টিয়া থেকে শামীম হোসেন ও শাহনাজ পারভিন।
4: ময়মনসিংহ থেকে জুয়েল মিয়া, রিপন মিয়া, জাকির হোসেন, লাকি আক্তার নিশি, মনিরা খাতুন, নিশাত খান, আব্দুল সাত্তার, জুবায়ের আল ফাহাদ ও জাকির হাসান আরিয়ান।
8: কক্সবাজার থেকে আশিকুল ইসলাম নাইন ও টেনিস বৈরাগী।
4: পঞ্চগড় থেকে মোহাম্মদ আহনাফ তাহমিদ, বিথি চক্রবর্তী, শ্রী দীপক চক্রবর্তী, মাহির ফয়সাল শিহাব ও প্রিয়ম চক্রবর্তী।
8: বরিশাল থেকে মোহাম্মদ ইমরান মুন্সি ও শোভন করকার বরুণ।
4: লালমনিরহাট থেকে মোহাম্মদ সাইদুল ইসলাম, ভূপেন্দ্রনাথ রায়, চৈতন্য কুমার রায়, কল্পনা রানী রায়, কেশব চন্দ্র রায়।
8: দিনাজপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ মাহফুজুল হাসান, মোহাম্মদ মাহমুদুল হাসান, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ সাদিক আরেফিন ও শাফিন আহমেদ।
4: ঠাকুরগাঁও থেকে সালমান ইসলাম রাজ, আবিদা সুলতানা ডালিয়া, সাবেদা সাইমা লিমা, আবিদা সালমা রুবিনা।
8: সিরাজগঞ্জ থেকে সাদিয়া খাতুন, আলমাস আলী, নাইমুর রহমান নোবেল, ডাক্তার আহমদুল্লাহ রিশাদ।
4: চুয়াডাঙ্গা থেকে এম এস হোসেন, সালমা খাতুন প্রিয়া, নাইমুর রহমান সরোয়ার ও মোহাম্মদ অলিউর রহমান।
8: মাগুরা থেকে আসগর আলী মন্ডল।
4: বগুড়া থেকে নাসরিন আক্তার মিম ও জোবায়ের আহমেদ।
8: পাবনা থেকে বৃষ্টি আক্তার নদী, সানোয়ার হোসেন।
4: কুমিল্লা থেকে আইরিন আক্তার।
8: পিরোজপুর থেকে কৃষ্ণ কর্মকার কৌশিক।
4: ব্রাহ্মণবাড়িয়া থেকে শিকদার ইসহাক আলী।
8: মাদারীপুর থেকে মোহাম্মদ রাসেল শিকদার।
4: রাজবাড়ী থেকে সবুর খান ও হাজেরা বেগম।
8: সিলেট থেকে লাবিব ইকবাল, মাইমুন জাহান, তাসলিমা আক্তার।
4: ফরিদপুর থেকে কামাল হোসেন।
8: নোয়াখালী থেকে নিশিতা জাহান তৃষা।
4: এবং সর্বশেষ শেরপুর থেকে আসাদুজ্জামান সুমন।
8: সামিয়া, আমাদের দর্শক শ্রোতার এত এত সারাতে সত্যিই আমি অভিভূত।
4: আমি নিজেও নিজেও খুবই অভিভূত। শ্রোতা, সারা বাংলাদেশ থেকে যারা আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। কাফি, তুমি তো জানোই সারা বাংলাদেশ থেকেই যে এত এত মানুষ যারা আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন সকলেই আসলে আমাদের কাছে কুইজ বিজয়ী। কিন্তু তুমি তো জানো যে সীমাবদ্ধতার কারণে আসলে লটারির ভিত্তিতে যে কোনো একজনকে আমাদের বিজয়ী বলে ঘোষণা করতে হয়। তো আজকে লটারির ভিত্তিতে কি হলো কুইজ বিজয়ী?
8: সামিয়া, চলো তাহলে ইমেইলে এতজন যারা পাঠিয়েছেন তাদের মধ্য থেকে আজকে কে কুইজ বিজয়ী হলো সেই নামটা ঘোষণা করে দিই।
4: হ্যাঁ চলো শুনে আসি।
8: প্রিয় শ্রোতা, এই পর্বে কুইজের বিজয়ী হয়েছেন ওয়াহিদা ওহি, বিসিক শিল্পনগরী, টুঙ্গী, গাজীপুর। ওয়াহিদা ওহি, আপনাকে অভিনন্দন।
4: কাফি, তুমি কি দেখেছো যে ডাক যোগে আমাদের শ্রোতাদের কাছ থেকে প্রচুর সাড়া পেয়েছি?
8: প্রিয় শ্রোতা, এই পর্ব থেকে আমরা ডাক যোগে যারা উত্তর পাঠিয়েছেন তাদের মধ্য থেকেও আলাদা করে কুইজ বিজয়ী ঘোষণা করব।
4: প্রিয় শ্রোতা, সারা বাংলাদেশ থেকে যারা ডাক যোগে আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হলেন ঝিনাইদহ থেকে মোহাম্মদ রিপন আলী, মোহাম্মদ মনিরুল ইসলাম, চুয়াডাঙ্গা থেকে মোহাম্মদ মোকাদ্দেস আলী, কুষ্টিয়া থেকে মোসাম্মদ সাকিরুন নেসা, নওগাঁ থেকে মোহাম্মদ নুরুজ্জামান,
8: বগুড়া থেকে মোহাম্মদ আজহারুল হক, গোপালগঞ্জ থেকে ফয়সাল আহমেদ শিপন, খুলনা থেকে মোহাম্মদ আব্দুল মালিক, নাটোর থেকে মোসাম্মদ সাবিনা ইয়াসমিন, নাটোর থেকে আরো সঠিক উত্তর পাঠিয়েছেন মহিমা খাতুন, বরিশাল থেকে বরুণ কর্মকার শোভন,
4: ঢাকা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন কৌশিক আহমেদ, কুড়িগ্রাম থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন ফারুক আহমেদ, খুলনা থেকে শাকিল আহমেদ, চুয়াডাঙ্গা থেকে তাহসান আহমেদ, মোহাম্মদ আলী, তানভীর আহমেদ শুভ, পাবনা থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন, বরিশাল থেকে মোহাম্মদ শামসুল হক,
8: পাবনা থেকে মোহাম্মদ সানোয়ার হোসেন, কুষ্টিয়া থেকে মোহাম্মদ আল আমিন, ঝিনাইদহ থেকে মোহাম্মদ কফিল উদ্দিন, কুষ্টিয়া থেকে মোহাম্মদ আব্দুস সালাম, যশোর থেকেও সঠিক উত্তর পাঠিয়েছেন তুহিন আল মামুন, ঝিনাইদহ থেকে ওয়াসিফ আহমেদ,
4: খুলনা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ শাহজাহান ঢালী, নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদ শামীম শরীফ, কুষ্টিয়া থেকে মোহাম্মদ শের আলী শাকিল, পাবনা থেকে আলামিন খান সালমান, বরগুনা থেকে মোহাম্মদ মনোয়ার হোসেন, টাঙ্গাইল থেকে আয়শা আক্তার নুরি,
8: চুয়াডাঙ্গা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যশোর থেকে মোহাম্মদ রেজা আল মামুন এবং ঢাকা থেকে মোহাম্মদ রেজাউল হক ও মোহাম্মদ রবিউল হক।
4: প্রিয় দর্শক শ্রোতা, সারা বাংলাদেশ থেকে যারা ডাক যোগে আমাদের সঠিক উত্তর পাঠিয়েছেন সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। কিন্তু আপনারা তো আসলে জানেন যে ইমেইলের মতো আমাদের এখানেও কিছু সীমাবদ্ধতা রয়েছে, তাই সেই সীমাবদ্ধতার জন্য লটারির ভিত্তিতে যে কোনো একজনকে আমাদের কুইজ বিজয়ী বলে ঘোষণা করতে হয়। কাফি, তাহলে ডাক যোগে যারা সঠিক উত্তর পাঠিয়েছেন তাদের মধ্যে কুইজের লটারির ভিত্তিতে কি হলো আজকের কুইজ বিজয়ী?
8: চলো তাহলে তার নাম ঘোষণা করেই দেই।
4: হ্যাঁ চলো।
8: প্রিয় শ্রোতা, ডাক যোগে যারা পাঠিয়েছেন তাদের মধ্য থেকে লটারিতে বিজয়ী হয়েছেন ফয়সাল আহমেদ শিপন, সভাপতি মধুমতি বেতার শ্রোতা সংঘ, গ্রাম ঘোড়াদাই, ডাকঘর সুলতানশাহী, জেলা গোপালগঞ্জ। ফয়সাল আহমেদ শিপন, আপনাকে অভিনন্দন।
4: কৃষক ভাই ও বোনেরা, আজকের আলোচনার মাধ্যমে আমরা জানলাম বর্ষায় মাছ চাষে ভালো ফলন ও মাছের সুস্থ বৃদ্ধি অনেকটাই নির্ভর করে সঠিক পরিচর্যা, পানি ব্যবস্থাপনা এবং সময় মতো প্রয়োজনীয় পদক্ষেপের ওপর। তাই বর্ষার মৌসুমে একটু বাড়তি যত্ন ও সচেতনতা নিশ্চিত করা গেলে মাছের উৎপাদন যেমন বাড়ানো সম্ভব, তেমনি মাছ চাষ থেকেও কৃষক পেতে পারেন বাড়তি আয় ও অর্থনৈতিক সচ্ছলতা। আসুন আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে আমরা এই বর্ষার পানিকে কাজে লাগিয়ে গড়ে তুলি লাভজনক ও টেকসই মাছ চাষ। কেননা কৃষকের সমৃদ্ধি পারে একটি শক্তিশালী কৃষি অর্থনীতি গড়ে তুলতে, আর কৃষি সমৃদ্ধি এগিয়ে নিয়ে যাবে আমাদের দেশকে।
8: প্রিয় শ্রোতা, আপনাদের সকলের জন্য শুভকামনা রইল এবং শুনতে থাকুন বাংলাদেশ বেতার। সবাইকে আবারও ধন্যবাদ। আগামী পর্বে আমরা থাকবো এমন নতুন কোন এক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকুন, মাটি ও ফসলের যত্ন নিন, আর সম্ভাবনা কৃষির সাথেই থাকুন।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল তরুণদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি। সম্পাদনায় ফখরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
11: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম সেনানো বিমান বাহিনীর ভাই বোনেরা, আজকে দূরবারে আপনাদের স্বাগত জানাচ্ছি। শামীম আহমেদ ও শাহনাজ পারভীন। আজকের দূরবারে থাকবে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া।
1: বিশ্বনানী ভাই বোনেরা, দূরবারে প্রথমে শোনাতে চাই একটি আধুনিক গান। শুনবেন কে এম আবদুল্লাহ আল মুর্তজা মুহিনের কণ্ঠে। গীতিকার হাসান হাফিজ এবং সুর করেছেন শেখ সাদী খান।

এবারে শুনব দেশাত্মবোধক গান। শিল্পী রকিব ইসলাম ঐশী, গানের কথা লিখেছেন গোলাম সরোয়ার সলক এবং সুর দিয়েছেন উজ্জ্বল সিনহা।

সেনানৌ ও বিমানবাহিনীর বিশ্বনানি ভাই বোনেরা, দুর্বারে আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান যাওয়া পাওয়া। এবারে শোনাব একটি রবীন্দ্রসঙ্গীত, শুনবেন বুলবুল ইসলামের কণ্ঠে।

আমার হয়নি সে গান গাওয়া। শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। এবারে শোনাবো বীরেন ছায়াছবির গান মনির খান এবং কনক চাপার কণ্ঠে।

দুইবারে সব শেষে শুনবেন একটি ভাওয়াইয়া গান। কণ্ঠ দিয়েছেন নাদিরা বেগম এবং গীতিকার ও সুরকার আব্দুল করিম।

0: এই গানটির সাথে শেষ করছি দুইবারের আজকের আয়োজন। ভালো থাকবেন সবাই, আগামীতে নিশ্চয় আবার কথা হবে। দুইবার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুসুম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুইবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আজ তিন ম্যাচ একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়া ক্রিকেট দলকে 153 রানের বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 290 রান করে। জবাবে মালয়েশিয়া 40 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 137 রান করতে সক্ষম হয়। আগামী শুক্রবার একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। সকাল 9:30 খেলা শুরু হবে। এদিকে আগামীকাল ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। বাংলাদেশ সময় সকাল 6:30 খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট চলতি মাসের 22 তারিখে ম্যাকাউতে বাংলাদেশ সময় সকাল 6:00 শুরু হবে। বেলফাস্টে চতুর্থ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে স্বাগতিক আয়ারল্যান্ড জয়ের জন্য 344 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। এর আগে আফগানিস্তান প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 343 রান করে। আগামী শনিবার একই স্টেডিয়ামে দুদলের মধ্যে পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি বাংলাদেশ সময় বেলা 4:45 শুরু হবে। পাঁচ ম্যাচ সিরিজে আফগানিস্তান 2-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যকার প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ভারত ক্রিকেট দল এখন শ্রীলঙ্কা সফরে রয়েছে। আগামী শনিবার গলে দুদলের মধ্যে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলা মাঠে গড়ানোর কথা রয়েছে। চলতি মাসের 23 তারিখে কলম্বোয় দুদলের মধ্যে দ্বিতীয় শেষ টেস্ট শুরু হবে। এদিকে চলতি মাসের 19 তারিখে স্বাগতিক ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। লিডসে বাংলাদেশ সময় বিকেল 4:00 খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট 27 আগস্ট লর্ডসে এবং আগামী মাসের 9 তারিখে বার্মিংহামে তৃতীয় শেষ টেস্ট শুরু হবে। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী 31 আগস্ট পর্যন্ত তা চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবল দলের অনুশীলন। আগামী 31 আগস্ট থেকে 5ই সেপ্টেম্বর উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্ব। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া, ভারত ও স্বাগতিক উজবেকিস্তান। রাগবি খেলার বিস্তার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরির অংশ হিসেবে দেশব্যাপী মিনি রাগবি কার্যক্রম চালুর পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ রাগবি ফেডারেশন। ফেডারেশন সূত্রে জানা গেছে, মিনি রাগবি কার্যক্রমের মাধ্যমে দেশের বিভিন্ন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলা পর্যায়ে শিশু কিশোরদের পরিচিত করা হবে। এ কর্মসূচির পাশাপাশি জেলা পর্যায়ে কোচ ও রেফারিদের সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগও নেওয়া হয়েছে। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থানকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এদিকে আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 8 দলের এই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ 8-এর ম্যাচ জিতলে সেমিফাইনালে হরমনপ্রীত কৌরের ভারতের বিপক্ষে খেলতে হবে তাদের। অস্ট্রেলিয়া অনুষ্ঠিতব্য টপ এন্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইরফান শুক্রের নেতৃত্বে ইতোমধ্যে 15 সদস্যের বাংলাদেশ হাই পারফরমেন্স দলের নাম ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির আয়োজনে বাংলাদেশ তৃতীয়বারের মতো টুর্নামেন্টে অংশ নেবে। আগামী 22 আগস্ট নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ এইচপি দল। এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় পর্বের জন্য বাংলাদেশ হকি ফেডারেশনের ইতিমধ্যে 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। এই পর্বের নিবিড় অনুশীলন শেষে এশিয়ান গেমসের জন্য চূড়ান্ত হকি দল ঘোষণা করা হবে। উল্লেখ্য, আগামী মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচার করা হবে রাত 8:30।
1: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন, বাংলাদেশ বেতার। এখন শুনতে পাবেন পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানে শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? আমাদের আজকের বিষয়, হঠাৎ স্ট্রোক হলে করণীয় কি। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউল আলম, নিউরোসার্জন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস, হাসপাতাল, ঢাকা। সাথে আছি আমি নাসিমা রাজ্জাক জুথি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: শুরুতেই আপনার কাছে জানতে চাই যে স্ট্রোক বলতে আমরা কি বুঝি।
1: ধন্যবাদ। স্ট্রোক হলো আসলে ব্রেনের একটা রোগ। আমাদের সাধারণ মানুষ অনেকে এটা হার্টের রোগও ভেবে থাকেন। আসলে হার্টে স্ট্রোক হয় না, যেটা হয় সেটা হার্ট অ্যাটাক। স্ট্রোকটা ব্রেনে হয়। স্ট্রোক ব্রেনের একটা ভাস্কুলার ইভেন্ট, অর্থাৎ ব্রেনের যে রক্ত নালীগুলো আছে এই রক্ত নালী থেকেই স্ট্রোক হয়ে থাকে। এটা প্রধানত দুই ধরনের হতে পারে। একটা হলো রক্ত নালী ব্লক বা সরু হয়ে যে রক্ত চলাচল কমে যেতে পারে, আর একটা স্ট্রোক হয় যেটা রক্ত নালীটা ফেটে গিয়ে বা রাপচার হয়ে মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ হতে পারে। এই জন্য আমরা ব্রেন স্ট্রোককে প্রধানত একটা রক্তক্ষরণ জনিত স্ট্রোক এবং আরেকটি রক্ত চলাচল কম জনিত স্ট্রোকে ভাগ করতে পারি।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে এই স্ট্রোক কেন হয়।
1: ব্রেনের যে স্ট্রোক, এটা হওয়ার অনেক কারণ রয়েছে। এর মধ্যে এক নাম্বার কারণ হলো বংশগত। দেখা যায় রোগীর পূর্বপুরুষদের স্ট্রোক হওয়ার টেন্ডেন্সি আছে, ওনারও স্ট্রোক হতে পারে। এছাড়া কিছু কোমরবিড কন্ডিশন আছে যেখানে স্ট্রোক হতে পারে। যেমন এর মধ্যে এক নাম্বার হলো ডায়াবেটিস। ডায়াবেটিস বলতে আমরা যেটা বোঝাই, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, হাইপারটেনশন অথবা উচ্চ রক্তচাপ, এটিও যদি নিয়ন্ত্রণে না থাকে, স্ট্রোক হতে পারে। এছাড়াও যারা অনেক বেশি টেনশন কাজ করে থাকেন, অ্যাংজাইটিতে থাকেন, যাদের ডায়েট হ্যাবিটে প্রচুর চর্বি জাতীয় খাবার খেয়ে থাকেন, তাদের রক্তনালী সরু হয়ে যেতে পারে। এছাড়াও স্ট্রোক হওয়ার আরো কারণ আছে। যেমন কারো ব্রেনের রক্তনালীতে জন্মগত কিছু ত্রুটি থাকে, এটাকে আমরা অ্যানিউরিজম বলি, অর্থাৎ রক্তনালী একটা অংশ পাতলা হয়ে ফুলে যায়, যেটা সহজেই রাপচার হয়ে স্ট্রোক হতে পারে। এছাড়া আরো কিছু কন্ডিশন যেমন ওবেসিটি বা অনেক বেশি ওজন, তাদেরও স্ট্রোক হতে পারে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে যদি কোন ব্যক্তির স্ট্রোক হয়ে থাকে তাহলে কি লক্ষণগুলো প্রকাশ পাবে।
1: ধন্যবাদ, এটা একটা সুন্দর কোশ্চেন। সাধারণত স্ট্রোক হলে কিছু লক্ষণ আগে থেকেই বোঝা যায়। যেমন রোগীর কথা জড়িয়ে যাওয়া বা হঠাৎ কথা বলতে না পারা, মুখ একদিকে বেঁকে যাওয়া, তার যে কোনো হাত বা পা অবশ হয়ে আসা, সেটা ডান হাত ডান পা হতে পারে, বাম হাত বাম পা হতে পারে। এছাড়াও তীব্র মাথা ব্যথা, বমি বমি ভাব অথবা খিচুনি, অনেকেই মৃগী রোগ যেটা বলে খিচুনি হতে পারে, এবং রোগী আনকনশাস অথবা সেমি কনশাস, অর্থাৎ তার জ্ঞানের মাত্রাটা কমে যেতে পারে। এগুলো সাধারণত স্ট্রোকের প্রাথমিক লক্ষণ।
0: এরপরে আমাদের আজকের যে বিষয় রয়েছে যে হঠাৎ স্ট্রোক হলে আমরা কিভাবে বুঝবো বা হঠাৎ স্ট্রোক বলতে আমরা কি বুঝি।
1: ধন্যবাদ, এটাও একটা সুন্দর কোশ্চেন যে হঠাৎ স্ট্রোক কখন হয়, যেটাকে আমরা সাডেন স্ট্রোক বলে থাকি। সাধারণত আমি আগেই বলেছি যে স্ট্রোক দুই রকম হতে পারে, একটা হলো রক্ত চলাচল কমে গিয়ে, আর একটা হলো রক্তক্ষরণ হয়ে। সাধারণত রক্তক্ষরণ হয়ে যে স্ট্রোকটা হয় সেটা হঠাৎ স্ট্রোক বলা হয়ে থাকে, কারণ এখানে রোগীর সিমটম গুলো খুব সাডেনলি হয়ে থাকে। একটা রক্তনালী ফেটে গিয়ে রক্তক্ষরণ হলে দেখা যায় সঙ্গে সঙ্গে রোগীর যে জ্ঞানের মাত্রা, এটা কমে যেতে পারে, এমনকি রোগী পুরো অজ্ঞান হয়ে যেতে পারেন। তার যে কোনো একদিকের হাত পা অবশ হতে পারে, তীব্র মাথা ব্যথা অনুভব করে রোগী, বমি বা বমি বমি ভাব হতে পারে। এ ধরনের সিমটম যখন হঠাৎ করে হয় তখন আমরা ধরে নিতে পারি এই রোগীটার সাডেন স্ট্রোক বা হঠাৎ স্ট্রোক হয়েছে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে হঠাৎ করে যদি কারো স্ট্রোক হয়ে যায় তাহলে কি করণীয়।
1: ধন্যবাদ। আসলে হঠাৎ করে স্ট্রোক হয়ে গেলে এই রোগীকে আমরা নিউরোসার্জিক্যাল ইমার্জেন্সি বলে থাকি, অর্থাৎ তাকে জরুরি ভিত্তিতে ট্রিটমেন্ট দিতে হবে। যত জরুরি ভিত্তিতে বা যত তাড়াতাড়ি আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি, রোগের আউটকাম তত ভালো হবে। এজন্যই এ ধরনের সিমটম দেখা দিলে অবশ্যই রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। হাসপাতালে নিয়ে গেলে ওখানকার চিকিৎসকরা দেখে যদি বোঝেন যেটা স্ট্রোক হয়েছে, তাহলে প্রয়োজনীয় ইনভেস্টিগেশন করবেন, ইনভেস্টিগেশন করে ইমিডিয়েটলি চিকিৎসা শুরু করবেন।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে আমাদের এখনকার যুগের মানুষজনের যেরকম জীবনযাত্রার মান, এর সাথে কি স্ট্রোক হওয়ার ঝুঁকি কতটা থেকে যায়।
1: আমাদের যে আরবানাইজেশন হচ্ছে এবং মানুষের ব্যস্ততা বেড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাংজাইটি এবং স্ট্রেস নিয়ে মানুষকে কাজ করতে হয়, ঘর থেকে বেরোলেই রাস্তা থেকেই মানুষের একটা অ্যাংজাইটি শুরু হয়, প্রতিদিনের কাজকর্ম করতে তাদের বিভিন্ন ধরনের স্ট্রেস নিতে হয়। এ কারণেই এখনকার আমাদের আরবান লাইফস্টাইল বা আমাদের যে জীবন ব্যবস্থা, তাতে স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক বেশি। এর কারণ হলো যখন মানুষ অ্যাংজাইটি থাকে তখন তার উচ্চ রক্তচাপ হতে পারে, অর্থাৎ ব্লাড প্রেশার বেড়ে যায়। এছাড়াও তার নিয়মিত খাওয়া দাওয়া সে করতে পারে না, ডায়েট হ্যাবিটটা চেঞ্জ হয়ে যায়, এবং শারীরিক যে অন্যান্য রিল্যাক্সেশন এক্সারসাইজ এগুলো মানুষের অনেক কম করে থাকে, যার কারণে আধুনিক লাইফস্টাইলে স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে আমরা প্রতিদিন যে খাবার দাবার গুলো খাই, এই খাবার দাবারের সাথে স্ট্রোক হওয়ার সাথে কি কোনো সম্পর্ক রয়েছে কিনা, বা কি ধরনের খাবার দাবার আমরা যদি প্রতিদিন আমাদের খাবার তালিকায় রাখি তাহলে স্ট্রোক হওয়ার ঝুঁকিটা কমে যাবে?
1: অবশ্যই খাবারের সঙ্গে স্ট্রোকের সম্পর্ক রয়েছে। এজন্য আমাদের খাদ্য তালিকাকে এমন ভাবে করতে হবে যাতে আমরা স্ট্রোকটাকে প্রিভেন্ট করতে পারি। যেমন আমাদের খাবারে যদি অতিরিক্ত পরিমাণে তৈলাক্ত বা চর্বি জাতীয় খাবার থাকে, তাহলে এগুলো আমাদের ব্রেনের যে রক্তনালী, এখানে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, অর্থাৎ রক্তনালীর যে ডায়ামিটার এটাকে কমিয়ে ফেলে, ফলে রক্ত চলাচল কমে যায় এবং স্ট্রোক হয়ে থাকে। এর জন্য অবশ্যই আমাদেরকে তৈলাক্ত খাবার অ্যাভয়েড করতে হবে। এছাড়াও যারা অতিরিক্ত লবণ খান, এই অতিরিক্ত লবণ আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, কাজেই লবণের পরিমাণ খাদ্য তালিকায় কমিয়ে দিতে হবে। এবং ওমেগা থ্রি ফ্যাটি এসিড কন্টেনিং যেগুলো খাবার আছে, স্পেশালি মাছ, ফিশে যে ফ্যাটটা থাকে ওমেগা থ্রি ফ্যাটি এসিড, এটা আবার স্ট্রোকের জন্য ভালো। এছাড়াও প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূল আমরা খেতে পারি, যেগুলো আমাদের স্ট্রোক প্রিভেনশনে হেল্প করে থাকে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে আপনারা একজন স্ট্রোকের রোগীকে কিভাবে করে চিকিৎসা দিয়ে থাকেন?
1: ধন্যবাদ। স্ট্রোকের চিকিৎসা আসলে অনেক ব্যাপক, কারণ স্ট্রোক আমি আগেই বলেছি এটা রক্ত চলাচল কমে যেও হতে পারে, রক্তক্ষরণ হয়ে হতে পারে। এজন্য যখন প্রথমেই আসে তখন আমরা নির্ণয় করি কোন ধরনের স্ট্রোক হয়েছে। এজন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি, যেমন সিটি স্ক্যান অব দ্য ব্রেন, কিছু কিছু ক্ষেত্রে এমআরআই অব দ্য ব্রেন করে থাকি। এতে আমরা বুঝতে পারি যে এই রোগীটার কি রক্তক্ষরণ হয়েছে না রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়েছে। এছাড়াও আরো কিছু রিলেটেড পরীক্ষা নিরীক্ষা আমরা করে থাকি, যেমন রোগীর উচ্চ রক্তচাপ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা, তিনি কোনো কিডনি বা ক্রনিক রেনাল ডিজিজে ভুগছেন কিনা, তার শরীরে সোডিয়াম পটাশিয়াম লবণের পরিমাণটা কেমন আছে, তার লিপিড প্রোফাইল অর্থাৎ তার রক্তে চর্বির পরিমাণ কেমন, এগুলো আমরা নির্ণয় করে থাকি। এগুলো নির্ণয় করার পর আমরা যদি রক্ত চলাচল কমে যাওয়ার কারণে স্ট্রোক হয়, সেই ক্ষেত্রে আমরা রক্ত চলাচল যেন বাড়ে এ ধরনের ওষুধপত্র দিয়ে থাকি। এক্ষেত্রে সাধারণত অপারেশনের প্রয়োজন হয় না। আর যদি তার উচ্চ রক্তচাপ থাকে সেটা নিয়ন্ত্রণের ওষুধ দিয়ে থাকি, ডায়াবেটিসের ওষুধ দেই, এবং যদি কোলেস্টেরল বা রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে সেটা লিপিড লোয়ারিং এজেন্ট আছে, এগুলো দিয়ে সাধারণত আমরা ওষুধের মাধ্যমে চিকিৎসা করে থাকি। পাশাপাশি যদি রোগীর কোনো মুখ বেঁকে যাওয়া বা হাত পায়ে অবশ থাকে, তার জন্য ফিজিওথেরাপি বা ফিজিক্যাল মেডিসিন ট্রিটমেন্ট দিয়ে থাকি। অন্যদিকে যদি রক্তক্ষরণ হয়ে থাকে, সেই ক্ষেত্রে যদি রক্ত পরিমাণটা ব্রেনে কম হয়ে থাকে, তাহলে আমরা কনজারভেটিভ বা ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে পারি। কিন্তু যদি রক্তের পরিমাণটা অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে অপারেশন করে রক্তটা বের করার প্রয়োজন হতে পারে। এছাড়াও আমি বলেছিলাম যে রক্তনালীতে যদি কোনো ত্রুটি থাকে, অর্থাৎ অ্যানিউরিজম থাকে, সেই ক্ষেত্রে সেটা ক্লিপ করে দেওয়া যেতে পারে। এবং এখন আরো আধুনিক চিকিৎসাও রয়েছে, অর্থাৎ ব্রেন না কেটে রক্তনালীর মধ্য দিয়ে কোয়েলিং করেও এই ধরনের রক্তনালীর যে ত্রুটি এগুলো ট্রিটমেন্ট করা যেতে পারে।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে লিখেছেন রূপালী রানী রায়, তিনি মোহাম্মদপুর ঠাকুরগাঁও থেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে স্ট্রোক কেন হয়।
1: ধন্যবাদ। স্ট্রোক কেন হয়, এর মূল কারণ হলো আমাদের ব্রেনের রক্ত চলাচল কমে যেতে পারে বা রক্তক্ষরণ হতে পারে। রক্ত চলাচল কমে যাওয়ার মূল কারণ হলো হাইপারকোলেস্টেরেমিয়া অথবা রক্তে চর্বির পরিমাণ বেশি, উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ওবেসিটি বা অনেক বেশি মোটা যদি হয়ে থাকেন রোগী, তাহলে তাদের স্ট্রোক হতে পারে। এছাড়া রক্তক্ষরণ জনিত স্ট্রোক যেটা হয়, সেখানে রক্তনালীর কিছু ত্রুটি অর্থাৎ অ্যানিউরিজম থাকতে পারে, যেটা রাপচার হয়ে স্ট্রোক হতে পারে। এছাড়া উচ্চ রক্তচাপের জন্য অনেক সময় রক্তনালী ফেটে যে ব্রেনে রক্তক্ষরণ হতে পারে।
0: এরপরে আমাদেরকে প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্বাস হোসেন, তিনি ভোলা থেকে আমাদেরকে কমেন্ট করেছেন। দীপক চক্রবর্তী দীপক তিনি জানতে চেয়েছেন দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। মাহবুবা আক্তার বাবলি তিনি আমাদেরকে কমেন্ট করেছেন সখীপুর শরীয়তপুর থেকে। আপনারা জানতে চেয়েছেন যে হঠাৎ করে যদি স্ট্রোক হয় তাহলে রোগীকে প্রাথমিকভাবে কি ধরনের চিকিৎসা দিতে হবে?
1: হ্যাঁ, শ্রোতারা যেটা জানতে চেয়েছেন যে হঠাৎ স্ট্রোক হলে প্রাথমিক চিকিৎসা কি, আসলে হঠাৎ স্ট্রোক হলে প্রাথমিকভাবে তেমন কিছুই করার নেই, দ্রুত রোগীকে হাসপাতালে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে এই হাসপাতালে নেওয়ার পথে তাদের কিছু করণীয় রয়েছে। যেমন এক নম্বর, রোগীর যদি বমি বা বমি বমি ভাব থাকে বা বমি করে, তাহলে তার মুখ পরিষ্কার করে দিতে হবে। রোগী যাতে শ্বাস প্রশ্বাস নিতে পারে এজন্য গলাটাকে স্ট্রেট করে দিতে হবে, প্রয়োজন হলে মুখ খুলে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিতে হবে। যদি রোগীর খিচুনি হয়ে থাকে তাহলে নিকটস্থ কোন ডাক্তারের পরামর্শ নিয়ে খিচুনির ওষুধ দিতে হবে। এবং রোগী যদি আনকনশাস অর্থাৎ জ্ঞান হারিয়ে ফেলেন সেই ক্ষেত্রে রোগীকে শুয়ে অথবা এক পাশ করে রেখে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
0: এরপরে আমাদেরকে লিখেছেন রিফাত জে ইউসুফ জাই, তিনি লিখেছেন ঢাকা থেকে যে আমার আম্মার স্ট্রোক হয়েছিল 1983 সালে, তখন দেখেছিলাম তার মুখ বাঁকা হয়ে যাচ্ছিল, কথা জড়িয়ে যাচ্ছিল, কিন্তু আরো আগে থেকে এমন কি কোনো সিমটম রয়েছে যে ধারণা করা যেতে পারে যে কারো স্ট্রোক হতে পারে?
1: স্ট্রোকের প্রাথমিক লক্ষণের মধ্যে কথা জড়িয়ে যাওয়া এবং মুখ বাঁকা হওয়া, এর আগে তেমন স্পেসিফিক সিমটম থাকে না। তবে যদি রোগীর রক্তচাপ বেশি থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, রোগী যদি ওবেজ হন, তার লবণ খাওয়ার প্রবণতা যদি বেশি থাকে, রোগী যদি স্মোকার হন, তাহলে আমরা ধরে নিতে পারি তার স্ট্রোক হতে পারে। তবে আরও কিছু প্রাথমিক সিমটম রয়েছে যেগুলো সাধারণত অনেকেই রোগীরা ইগনোর করে থাকেন, যেমন হাত বা পায়ের দিকে নামনেস বা একটু অবশ বা অনুভূতি একটু কম পাওয়া এবং ভার্টাইগো মাথা ঘোরা এবং মেমোরি লস বা স্মরণ শক্তি কমে যাওয়া, এগুলো স্ট্রোকের একেবারে প্রাথমিক লক্ষণ হতে পারে।
0: এরপরে আমাদের কাছে মাসুদ রানা বেলকুচি সিরাজগঞ্জ থেকে জানতে চেয়েছেন যে হঠাৎ স্ট্রোক সাধারণত কোন বয়সী মানুষের বেশি হয়ে থাকে।
1: ধন্যবাদ মাসুদ রানা সুন্দর কোশ্চেনের জন্য। আসলে হঠাৎ স্ট্রোক যে কোনো বয়সেই হতে পারে, তবে ইউজুয়ালি ইয়াং জেনারেশন অর্থাৎ 30-50 বছর বয়সের মধ্যে রোগীদের হঠাৎ স্ট্রোকটা বেশি হয়ে থাকে, কারণ এই বয়সে যে রক্তনালীর ত্রুটি বা অ্যানিউরিজম যেটা সেটা রাপচার হতে পারে, কাজেই ইয়াং জেনারেশনের ক্ষেত্রেই হঠাৎ স্ট্রোকের প্রবণতা বেশি।
0: এরপরে আমাদেরকে হুমায়রা দিনা যাত্রাবাড়ি থেকে লিখেছেন যে স্ট্রোকের রোগীকে কি বাসায় চিকিৎসা দেওয়া সম্ভব নাকি তাকে হাসপাতালে নিতে হবে?
1: ইনিশিয়াল চিকিৎসাটা আসলে বাসায় সম্ভব না, কারণ স্ট্রোক হলে রোগীকে হাসপাতালে নিয়ে কিছু প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে আমাদের ডায়াগনোসিসে আসতে হয় আসলে স্ট্রোকটা কোন ধরনের হয়েছে এবং স্ট্রোকটা হওয়ার সম্ভাব্য কারণ কি। এই কারণগুলো বের করে স্ট্রোক ডায়াগনোসিস করার পর যে আমরা ট্রিটমেন্ট দিই, এই ট্রিটমেন্টটা বাসায় দেওয়া যেতে পারে। এখানে একটা জিনিস স্মরণ রাখতে হবে, স্ট্রোকের চিকিৎসা দীর্ঘমেয়াদী, এটা অনেক দিন ধরে চিকিৎসা দেওয়া লাগতে পারে, পুনর্বাসন প্রয়োজন হতে পারে, এই জন্য ইনিশিয়াল ট্রিটমেন্টটা হাসপাতালে নিয়ে পরবর্তী চিকিৎসা বাসায় দেওয়া সম্ভব।
0: ডাক্তার শফিউল আলম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য, সেই সাথে স্ট্রোক সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের শ্রোতা বন্ধুদেরকে জানানোর জন্য।
1: আপনাকেও ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। কথা হবে আগামী পর্বে অন্য কোন বিষয় নিয়ে।
2: আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন
0: শাহিদা মঞ্জুরি।
3: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল আগামীকাল সকাল 10:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত দাখিল করা যাবে মনোনয়নপত্র। সরকারি পরিসংখ্যানে কোন ধরনের বিকৃতি বা ভুল তথ্য বরদাস্ত করা হবে না বললেন অর্থমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্য মন্ত্রীর। বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় সরকার কাজ করছে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান গোকোর 57তম জন্মদিন আজ। জিম্বাবুয়ের কারিবা হ্রদে যাত্রী বোঝাই ফেরি ডুবিতে নিহত অন্তত 44। এবং ঢাকায় 3-ম্যাচ ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে সফররত মালয়েশিয়াকে 153 রানের বিশাল ব্যবধানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল আগামীকাল সকাল 10:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করা যাবে। 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 18 আগস্ট। আগামী 20 আগস্ট বেলা 2:00 থেকে বিকেল 5:00 পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সঠিক সরকারি নীতিমালা প্রণয়নের জন্য নির্ভুল তথ্য অপরিহার্য এবং সরকারি পরিসংখ্যানে কোন ধরনের বিকৃতি বা ভুল তথ্য সরকার বরদাস্ত করবে না। আজ রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3-দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, তথ্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে এমন কোনো কাজ করবে না সরকার। বর্তমান সরকারের আমলে এ ধরনের অপতথ্যের কোনো সুযোগ নেই। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে তরুণ সমাজে নতুন সভ্যতার মূল চালিকা শক্তি। তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন মানব সভ্যতার জন্য বড় আশীর্বাদ, একই সাথে এটি নিয়ে এসেছে নতুন কিছু চ্যালেঞ্জ। তিনি বলেন, জ্ঞান নির্দিষ্ট কোন বিষয় নয়, তা প্রতিনিয়ত পরিবর্তনশীল। পুরনো প্রজন্মকে অনুধাবন করতে হবে যে এই নতুন ইকোসিস্টেমে মানিয়ে নেওয়ার সহজাত সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যে সবচেয়ে বেশি। জহিরুদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার ক্রীড়ার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের সম্পৃক্ত করতে ইতিবাচক ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণ করছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দেশে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত আসিয়ান অঞ্চলে হালাল ইকোসিস্টেম বাংলাদেশের জন্য সম্ভাবনা শীর্ষক সেমিনারে বক্তব্যে এই আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, হালাল অর্থনীতিকে শুধু খাদ্য ও পানীয় খাতের মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। খাদ্য, ওষুধ, প্রসাধনী, পরিণত ফ্যাশন, পর্যটন, লজিস্টিক, প্রযুক্তি, অর্থায়ন ও আন্তর্জাতিক সার্টিফিকেশন সহ বিভিন্ন খাতের সমন্বয়ে এটি বর্তমানে একটি বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় পরিণত হয়েছে। তিনি বলেন, রপ্তানি বাড়াতে হলে প্রথমে দেশের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করতে হবে, এজন্য দেশি বিদেশি বিনিয়োগ প্রয়োজন।
2: রপ্তানির সক্ষমতা বৃদ্ধির জন্য আপনার দরকার বেশি বেশি বিনিয়োগ, আর সেই বিনিয়োগের জন্য দরকার বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করা। যারা বিনিয়োগ করবেন, অর্থ খাটাবেন এখানে, তারা দেখবেন যে অর্থ খাটিয়ে এখানে তিনি নিরুপদ্রবে ব্যবসা করতে পারবেন কিনা, সেই ব্যবসায় লাভ করতে পারবেন কিনা, এবং নিরাপদে সেই লভ্যাংশ এবং তার বিনিয়োগকৃত পুঁজি ফেরত নিয়ে যেতে পারবেন কিনা।
0: এদিকে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে বাংলাদেশে মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি আজ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের 33 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের এই অর্থনৈতিক অগ্রযাত্রার সহযাত্রী হতে মার্কিন কোম্পানিগুলো আগ্রহী। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গ্যাস সরবরাহের সংকটের কারণে দেশের বিদ্যুৎ পরিস্থিতিতে যে ভোগান্তি তৈরি হয়েছে তা কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রতিমন্ত্রী আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান। তিনি আশা প্রকাশ করেন, আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে।
3: আমার কথা হচ্ছে, অবশ্যই ভোগান্তি চরমে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা বারবার সে কারণে বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রাকৃতিক দুর্যোগের কাছে তো আমাদের কারোরই কিছু করবার নেই, আমরা তো এটা অসহায়, আত্মসমর্পণ করতে হবে প্রকৃতির কাছে। প্রকৃতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা এই গ্যাসটা ডিসচার্জ করতে পারবো এবং সেক্ষেত্রে গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে।
0: প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগর উত্তাল থাকায় সামিট টার্মিনালে এলএনজি কার্গো খালাস করা যাচ্ছে না। একই সঙ্গে এক্সিলারেট এনার্জি টার্মিনালও বর্তমানে আংশিক সক্ষমতায় রয়েছে, ফলে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনিন্দ্য ইসলাম বলেন, সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সঙ্গেও সরকারের আলোচনা চলছে। বাংলাদেশের একটি প্রতিনিধি দলও মালয়েশিয়ায় গেছে। বর্তমান সংকটের জন্য আগের সরকারগুলোর দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘাটতিকে দায়ী করে তিনি বলেন, বিগত সরকারগুলো মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী সমাধানের দিকে না গিয়ে তাৎক্ষণিক সমাধানের পথে বেশি গুরুত্ব দিয়েছে, ফলে এ ধরনের সংকটের মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন আজ। 1969 সালের 12ই আগস্ট জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো। আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের। পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে আলোচনায় থাকলেও তিনি বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন, তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। তিনি 2002 থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ওই সময়ে ক্রিকেটকে রাজনীতির প্রভাব মুক্ত রাখা এবং দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখেন তিনি। আরাফাত রহমান কোকো 2015 সালের 24 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান। তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি ছিলেন আপদমস্তক একজন ক্রীড়া সংগঠক। দীর্ঘদিন বন্ধ থাকার পর বেসরকারি ব্যবস্থাপনায় আবার চালু হতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত 3টি পাটকল। গতকাল সচিবালয়ে প্রাণ আরএফএল ও হ্যামকো গ্রুপের সঙ্গে ইজারা চুক্তি সই করেছে বিজেএমসি। প্রায় 619 কোটি টাকার এই বিনিয়োগে কর্মসংস্থান তৈরি হবে প্রায় 12,000 মানুষের। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় যুক্ত হল নতুন মাইলফলক। গতকাল বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসি এর সাথে প্রাণ আরএফএল গ্রুপ এবং হ্যামকো গ্রুপের মাঝে লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম জানান, প্রাণ আরএফএল গ্রুপ লিজ নিয়েছে সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস এবং খুলনার স্টার জুট মিলস। অন্যদিকে খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিলসের দায়িত্ব পেয়েছে হ্যামকো গ্রুপ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয় তিনটি মিলে মোট বিনিয়োগ হবে প্রায় 619 কোটি টাকা এবং আশা করা হচ্ছে এখান থেকে বছরে সম্ভাব্য টার্নওভার দাঁড়াবে প্রায় 1175 কোটি টাকা।
3: সরকারের আগামী 16-17 তারিখে 6 মাস পূর্ণ হবে, 180 দিনের এই সময়ের মধ্যে আমরা তিনটি মিল ইতিমধ্যে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করলাম, এর মাধ্যমে আমরা প্রায় 1000 কোটি টাকার উপরে বিনিয়োগ হবে।
4: প্রাণ আরএফএল এর পাবলিক রিলেশন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার তৌহিদুজ্জামান জানান, আগামী 3-4 মাসের মধ্যেই তারা পুরোদমে মিলগুলো সচল করতে পারবে।
5: বিগত সময় আরো গভর্নমেন্টের 2টি বন্ধ কারখানা আমরা নিয়েছি, একটা জুট মিল ও একটি টেক্সটাইল মিল রাজশাহীতে, 2টি মিলই 3-4 মাসের মধ্যে আমরা এটা প্রোডাকশনে চলে গেছি। ওদের অভিজ্ঞতা নিয়ে আমরা বলতে চাচ্ছি যে এখন যে 2টা মিল আমাদেরকে, একটি খুলনাতে আর একটি সিরাজগঞ্জে দেওয়া হলো, এই 2টি জুট মিল আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা এখানে প্রোডাকশনে চলে যেতে পারবো এবং আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো।
4: এই 3টি কারখানা চালু হলে অন্তত 11,000-এরও বেশি প্রত্যক্ষ কর্মসংস্থান তৈরি হবে। বিজিএমস এর বন্ধ থাকা 25টি পাটকলের মধ্যে এ পর্যন্ত 14টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বেসরকারি খাত ও আধুনিক ব্যবস্থাপনার হাত ধরে রাষ্ট্রায়ত্ত এই পাটকলগুলো তাদের হারানো গৌরব ফিরে পাবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ব হাতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন। পরিবেশ মন্ত্রী বলেন, হাতির আবাসস্থল রক্ষা মানে শুধু হাতিকে রক্ষা করা নয়, এর মাধ্যমে বন, জীববৈচিত্র্য, পরিবেশ ও শেষ পর্যন্ত মানুষের ভবিষ্যৎও সুরক্ষিত হয়। হাতি সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ এলিফ্যান্ট কনজারভেশন অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হয়েছে, যেখানে 40টি অগ্রাধিকার কার্যক্রম চিহ্নিত রয়েছে। এসব কার্যক্রম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। উল্লেখ্য, বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে বিশ্ব হাতি দিবস পালিত হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল, বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে তরুণ তরুণীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে সেভ দ্য চিলড্রেন আয়োজিত 2-দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ তরুণীদের প্রশিক্ষণ দিচ্ছে। ব্যবসা করার আর্থিক সামর্থ্য নেই এমন তরুণদের সিড মানি দেওয়া হচ্ছে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চলতি বাজেটে 500 কোটি টাকার স্টার্টআপ ফান্ড রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক সংকটের মধ্যে দেশের জরুরি গ্যাসের চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজার থেকে 8 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আজ এই অনুমোদন দেওয়া হয়। সরকারের 180 দিনের কর্ম পরিকল্পনার অংশ হিসেবে ডাক বিভাগের সেবার পরিধি বাড়াতে ও আধুনিকায়ন করতে দেশে আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস কার্যক্রম চালু হয়েছে। চুক্তিভিত্তিক ব্যবস্থাপনায় এই উদ্যোগের মাধ্যমে ডাক সামগ্রী বুকিং, পার্সেল ও ই কমার্স পণ্যের সেবা দেওয়া শুরু হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: ডাক বিভাগের সেবার পরিধি বাড়াতে আনুষ্ঠানিকভাবে ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস কার্যক্রম চালু হয়েছে। সম্প্রতি রাজধানীর ডাক অধিদপ্তরের সভাকক্ষে এ সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সরকারের নির্বাচনী ইস্তেহার ও 180 দিনের কর্ম পরিকল্পনার অংশ হিসেবে এই ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হয়েছে। এর ফলে চুক্তিভিত্তিক ব্যবস্থাপনায় ডাক সামগ্রী, পার্সেল ও ই কমার্স পণ্যের পিক আপ, বুকিং ও প্রসেসিং সেবা পাবে সবাই। এ বিষয়ে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাকির হাসান নূর বাংলাদেশ বেতারকে বলেন, প্রথম পর্যায়ে ঢাকার ভেতরে চারটি এবং ঢাকার বাইরে চারটি ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে। পরবর্তীতে দেশ জুড়ে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। জাকির হাসান নূর আরো জানান, এটি ডাক বিভাগের পরিচালনা ব্যয় কমানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।
8: আমরা ফ্র্যাঞ্চাইজিকে শুধু লোকাল পণ্য না, আমি তাদেরকে ইন্টারন্যাশনাল যে সমস্ত মেইল সেগুলো ইস্যু করার জন্য বর্তমানে শুধুমাত্র তারা ইস্যু পর্যন্ত থাকবে, পিক আপ সার্ভিস দিবে, প্যাকেজিং করবে, তারা প্রসেসিং করবে এবং নেক্সট স্টেপে যেটা আমরা করবো আমরা এদেরকে দিয়ে ডেলিভারি কাজে দিব। তো এই সমস্তই হবে কমিশন বেসড।
7: জনগণ ও উদ্যোক্তাদের মধ্যে ফ্রাঞ্চাইজি পোস্ট অফিসের সুবিধা সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে পারলে আরো উদ্যোক্তা এই কার্যক্রমে যুক্ত হবেন বলেও আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। জিম্বাবুয়ের লেক কারিবায় অতিরিক্ত যাত্রী বোঝাই এক ফেরিডুবিতে অন্তত 44 জনের মৃত্যু এবং 27 জন নিখোঁজ রয়েছে। দেশটির কর্তৃপক্ষ আজ এই তথ্য জানায়। দেশটির উত্তরাঞ্চলের শহর কারিবা থেকে বেশ কয়েকটি দ্বীপ ও মৎস্য আহরণ কেন্দ্রের মধ্যে চলাচলকারী নৌযানটি গতরাতে তীব্র ঢেউয়ের আঘাতে উল্টে যায়। কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে 7.4 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা 250 ছাড়িয়ে গেছে। পশ্চিমাঞ্চল ও কফি নিরক্ষীয় অঞ্চলে হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। নাগরিকদের পরিচালিত ট্র্যাকিং নেটওয়ার্কগুলো 2,700-এর বেশি মানুষ নিখোঁজ হওয়ার তথ্য রেকর্ড করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত 60 দিনের সমঝোতা স্মারকের সময়সীমা আগামী রবিবার শেষ হতে চলেছে। যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে আনতে ও শান্তি প্রক্রিয়া অব্যাহত রাখতে ইতিমধ্যে কাজ শুরু করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আজ একথা জানায়। যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী অবরোধ মুক্ত করতে মধ্যস্থতার অংশ হিসেবে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি তেহরান সফর করছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে পরিস্থিতি ভালোভাবেই যাচ্ছে। ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালী মার্কিন বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আজ ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টাকালে পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ অচল করে দেয় মার্কিন বাহিনী। খেলার খবর ক্রিকেট। রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে আজ 3-ম্যাচ 1-দিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়া দলকে 153 রানের বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 290 রান করে। জবাবে মালয়েশিয়া 40 ওভার 5 বলে সবকটি উইকেট হারিয়ে 137 রান করতে সক্ষম হয়। এদিকে আগামীকাল ডারউইনে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে 2-ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। বাংলাদেশ সময় সকাল 6:30 খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট চলতি মাসের 22 তারিখে ম্যাকাউতে বাংলাদেশ সময় সকাল 6:00 শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত দাখিল করা যাবে মনোনয়নপত্র। সরকারি পরিসংখ্যানে কোনো ধরনের বিকৃতি বা ভুল তথ্য বরদাস্ত করা হবে না বললেন অর্থমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্য মন্ত্রীর। বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় সরকার কাজ করছে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 57তম জন্মদিন আজ। জিম্বাবুয়ের কারিবা হ্রদে যাত্রী বোঝাই ফেরি ডুবিতে নিহত অন্তত 44। এবং ঢাকায় 3-ম্যাচ ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে সফররত মালয়েশিয়াকে 153 রানের বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। খবর শেষ হল।
10: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ শাহজালাল চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন উদ্যোগ গ্রহণ ও ব্যবসা প্রসারের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন এবং জানিয়েছেন সরকার একটি ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করে তাদের এই উদ্যোগে পাশে থাকবে। প্রধানমন্ত্রীর সঙ্গে

0: করছে। বিদেশি বিনিয়োগকারীদের পর্যবেক্ষণ, অভিজ্ঞতা এবং বিভিন্ন সংস্থার প্রতিবেদন থেকে একটি বিষয় স্পষ্ট হয় যে বাংলাদেশে মোট দেশজ উৎপাদন জিডিপির অনুপাতে বিদেশি বিনিয়োগের মাত্র 0.4%, যেটি জিডিপির অনুপাতে খুবই নগণ্য। বাংলাদেশের অর্থনীতি যে গতি প্রত্যাশা করে তার বিপরীতে বিদেশি বিনিয়োগের এই হার অপর্যাপ্ত। তবে এসব বাধা দূর করে বিদেশি বিনিয়োগে আকর্ষণে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যেমন চলতি বাজেটে সুনির্দিষ্ট প্রণোদনের জন্য কয়েকটি বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত খাতকে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে নবায়নযোগ্য শক্তি, ঔষধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা এবং লজিস্টিক্স। এভাবে সরকার বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি বৃহৎ উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে। তৈরি পোশাক শিল্পকে বৈচিত্র্যময় করছে এবং মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় প্রযুক্তি ও দক্ষতায় অগ্রাধিকার দিচ্ছে। সরকারের এসব পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে অন্য বিদেশি বিনিয়োগকারীদের মতো বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে জনপ্রিয় প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার বা গ্লোবাল সার্ভিস সেন্টার ভিসা। এই আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারে কাজ করার আগ্রহ জানান। কার্পিন বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবা, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করার ব্যাপক সম্ভাবনার কথা প্রকাশ করেন। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতাকে বৃদ্ধিতে বিশ্বের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতার আগ্রহকে প্রধানমন্ত্রী সাধুবাদ জানিয়েছেন। বৈঠকে কার্পিন জানান, বাংলাদেশে যেসব ব্যাংক অ্যাকাউন্টধারী কার্ড ব্যবহারের আওতায় নেই, তাদের কার্ড ব্যবহারে উৎসাহিত করতে এবং ডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা দেবে ভিসা। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা ও এআই প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার বিষয়ে ভিসা সহযোগিতা দেবে। অ্যামচেম ও ভিসার মতো বৈদেশিক প্রতিষ্ঠানের বাংলাদেশের বিনিয়োগের আগ্রহ দেশের অর্থনীতির জন্য একটি ইতিবাচক দিক। এটি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের মোট দেশজ উৎপাদন জিডিপি বৃদ্ধিতে সহায়তা করবে। স্থানীয় পর্যায়ে দক্ষ এবং অর্ধদক্ষ কর্মীদের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হবে এবং দেশের শিল্প খাতে আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনা কৌশল যুক্ত হবে। দেশে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের অফুরন্ত সম্ভাবনা ও সুদৃঢ় বৃদ্ধি রয়েছে। সরকারও বিশ্বাস করে বাংলাদেশে দ্রুত বিকাশমান বিশাল অভ্যন্তরীণ বাজার, একঝাঁক তরুণ ও পরিশ্রমী মানব সম্পদ, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং নিরঙ্কুশ জনসমর্থন পুষ্ট একটি নির্বাচিত সরকার এইসব ইতিবাচক দিকগুলোতে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হলে বাংলাদেশ একটি টেকসই ও স্থায়ী সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন দেশের গান। শিল্পী মনির খান, গীতিকার নাহিদ নজরুল, সুরকার শওকত ওসমান।

আপনারা শুনছেন দেশের গান। এবারে গানের শিল্পী শাহনাজ রহমাতুল্লাহ, গীতিকার গাজী মজাহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রাতের নিরাপত্তায় আপনাদের সঙ্গে আবারও আমাদের কথা। সময় স্রোতে কত কথা জমে থাকে, কত গল্প ছড়িয়ে থাকে মানুষের জীবন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি আর চারপাশের পৃথিবী জুড়ে।
1: সেই সব কথা, সেই সব গল্প আর অনুভবকে আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা নিয়ে এসেছি উত্তরণ।
0: শুভেচ্ছা ভালোবাসা জানাই বাংলাদেশের সর্বত্র এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আমাদের প্রিয় শ্রোতাদের।
1: উত্তরণ শুধু একটি অনুষ্ঠান নয়, এ যেন আমাদের আপনজনের সঙ্গে আরেক আপনজনের কথোপকথন, যেখানে জ্ঞানের সঙ্গে থাকে অনুভূতি, ইতিহাসের সঙ্গে থাকে মানবিকতা, আর সংস্কৃতির সঙ্গে মিশে থাকে জীবনের স্পন্দন।
0: আজ 12ই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস। তারুণ্য মানে শুধু বয়সের একটি পর্যায় নয়, তারুণ্য মানে স্বপ্ন দেখার সাহস, অসম্ভবকে সম্ভব করার প্রত্যয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি এবং আগামী পৃথিবীকে নতুন করে গড়ে তোলার অঙ্গীকার।
1: একই সঙ্গে আজ বিশ্ব হাতি দিবস। পৃথিবীর বৃহত্তম স্থলচর প্রাণী হাতি, প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি। অথচ মানুষের নানা কর্মকাণ্ড, আবাসস্থল ধ্বংস ও অবৈধ শিকার সহ নানা কারণে এই মহিমান্বিত প্রাণী আজ নানা সংকটে। হাতিকে রক্ষা করা মানে শুধু একটি প্রাণীকে রক্ষা করা নয়, বরং প্রকৃতির ভারসাম্য ও জীব বৈচিত্র্যকে রক্ষা করা।
0: তাই আজকের উত্তরণে তারুণ্যের স্বপ্নের পাশাপাশি থাকবে প্রকৃতির প্রতি আমাদের দায়বদ্ধতার কথাও। চলুন শুরু করি আজকের আয়োজন।
1: পৃথিবী যেন এক বিশাল বিস্ময়ের বই, প্রতিদিন তার নতুন নতুন পৃষ্ঠা খুলছে। কোথাও বিজ্ঞানী আবিষ্কার করছেন নতুন কিছু, কোথাও মানুষের অসাধারণ সাফল্য তৈরি করছে বিস্ময়, আবার কোথাও প্রকৃতি দেখাচ্ছে তার অনুপম বৈচিত্র্য।
0: সেই বিস্ময়, কৌতূহল আর অজানা তথ্যের ঝাঁপি নিয়ে এখন আমাদের আয়োজন বিশ্ববিচিত্রা।
1: বিশ্ববিচিত্রার শুরুতেই আমরা জানাবো 80 বছরের পুরনো বৈজ্ঞানিক ধাঁধার সমাধানের খবর। পদার্থবিজ্ঞানের জগতে একটি বিখ্যাত ধাঁধা ছিল রিভার্স স্প্রিংকলার। প্রশ্ন ছিল, যদি স্প্রিংকলার দিয়ে পানি ছিটানোর বদলে পানি ভেতরের দিকে টেনে নেওয়া হয় তাহলে সেটি কোন দিকে ঘুরবে? বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানও এই প্রশ্নের উত্তর নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছিলেন। প্রায় 8 দশক ধরে বিষয়টি নিয়ে বিতর্ক চলেছে। সম্প্রতি গবেষকেরা অত্যন্ত সূক্ষ্ম পরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন, পানির প্রবাহের সময় যে ক্ষুদ্র ঘূর্ণি বা টর্ক সৃষ্টি হয় সেটি স্প্রিংকলারের আচরণ নিয়ন্ত্রণ করে। ফলে বহু বছরের বৈজ্ঞানিক ধাঁধার একটি গ্রহণযোগ্য ব্যাখ্যা পাওয়া গেছে। ছোট্ট একটি প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীদের এত দীর্ঘ সময় লেগেছে, এটি অভিজ্ঞানের সৌন্দর্যেরই এক অনন্য উদাহরণ।
0: বছরে 500 টেরাবাইট তথ্য পাঠাবে নতুন মহাকাশ দূরবীন। কি আশ্চর্য হচ্ছেন! আশ্চর্য হলে ঘটনাটি কিন্তু সত্য। হ্যাঁ, মহাবিশ্বের অজানা রহস্য উন্মোচনে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে ন্যাসার ন্যান্সি ক্রোস রোমান স্পেস টেলিস্কোপ। এই অত্যাধুনিক দূরবীন বছরে প্রায় 500 টেরাবাইট তথ্য পৃথিবীতে পাঠাতে পারবে। ধারণা করা হচ্ছে এটি প্রায় 200 কোটি গ্যালাক্সির ছবি সংগ্রহ করবে। এর মাধ্যমে বিজ্ঞানীরা মহাবিশ্বের অদৃশ্য ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির রহস্য বোঝার আরও কাছাকাছি পৌঁছাতে পারবেন। বিশেষজ্ঞদের মতে এই দূরবীন শুধু নতুন নতুন গ্রহ নয়, মহাবিশ্বের উৎপত্তি ও ভবিষ্যৎ সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য এনে দিতে পারে। তাই একে মহাকাশ গবেষণার নতুন বিপ্লব বলে মনে করছেন বিজ্ঞানীরা।
1: পৃথিবীতে এমন একটি গাছ রয়েছে যার জন্ম হয়েছিল মানুষের বহু প্রাচীন সভ্যতারও আগে। চিলির আন্দিজ পর্বতমালার একটি প্যাটাগোনিয়ান সাইপ্রেস গাছকে বিশ্বের সবচেয়ে প্রাচীন জীবিত বৃক্ষগুলো একটি বলে মনে করছেন গবেষকেরা। গাছটির সম্ভাব্য বয়স প্রায় 5000 বছর, অর্থাৎ মিশরের পিরামিড নির্মাণেরও আগে এটি জন্ম নিয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে ঝড়, তুষারপাত, খরা ও জলবায়ুর পরিবর্তন সহ্য করেও এটি এখনো জীবন্ত। গবেষকরা গাছের কাণ্ডের বলয় বিশ্লেষণ এবং আধুনিক কম্পিউটার মডেলের মাধ্যমে এর বয়স নির্ধারণের চেষ্টা করছেন। যদিও সঠিক বয়স নিয়ে এখনো গবেষণা চলছে, তবু এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী জীবিত বৃক্ষগুলোর একটি, এ বিষয়ে বিজ্ঞানীরা প্রায় একমত। এই গাছ শুধু একটি জীবন্ত ইতিহাস নয়, এটি পৃথিবীর অতীত জলবায়ুরও নীরব সাক্ষী। এর ভেতরের প্রতিটি বলয় যেন হাজার বছরের আবহাওয়ার গল্প সংরক্ষণ করে রেখেছে।
0: শুনছিলেন বিশ্বের নানা প্রান্তের বিস্ময়কর সব খবরের আয়োজন বিশ্ববিচিত্রা। পৃথিবীকে জানার আনন্দের যেন শেষ নেই। একটি ছোট্ট তথ্য কখনো কখনো আমাদের চিন্তার জানালা খুলে দিতে পারে নতুন কোন দিগন্তের দিকে।
1: শ্রোতা বন্ধুরা, বেতার আর শ্রোতার সম্পর্ক বড়ই মায়াময়। কণ্ঠস্বরের মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছাই, আর আপনাদের চিঠি, ইমেইল, শুভেচ্ছা ও পরামর্শ ফিরে আসে আমাদের কাছে ভালোবাসার বার্তা হয়ে।
0: আপনাদের সেই ভালোবাসার ডানায় ভর করেই উত্তরণের আরেকটি প্রিয় পর্ব বিহঙ্গ। আপনাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তর নিয়ে এবার থাকছে এই আয়োজন।
1: বিহঙ্গে স্বাগত জানাই। প্রথমেই চিঠি হাতে তুলে নিয়েছি বন্ধু শিকদার ইসহাক আলী, সভাপতি প্রগতি বেতার শ্রোতা সংঘ আর সিধা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন। সালাম এবং শুভেচ্ছা জানিয়ে যে গত 29 জুলাই 2026 তারিখের প্রচারিত উত্তরণ ম্যাগাজিনের পুরো আয়োজন মনের মাধুরী মিশিয়ে শুনছিলাম, খুব ভালো লেগেছে, জেনেছি অনেক তথ্য। সেদিনের আয়োজন থেকে বিশ্ববিচিত্রা, বিহঙ্গ আর ক্রীড়াঙ্গনের মুখ অসাধারণ লেগেছে, আর এভাবেই পর্বগুলো নিয়মিত শুনতে চাই। নন্দিতজন পর্বে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজরিনাপুর একান্ত সাক্ষাৎকার শুনতে চাই। অনুষ্ঠান ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো, আর প্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজরিনের সাক্ষাৎকারের আপনার যে অনুরোধ সেটি আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম, নিশ্চয়ই এ ব্যাপারে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।
0: শুনছিলাম চিঠি, এবারে ইমেইল। আফিয়া খানম জুলি ঘোড়াদায়ের সুলতানশাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, বলেছেন, বিগত 2 আগস্ট প্রচারিত শিল্প কথা পর্বে গ্রাফিতি বিষয়ে জেনেছি। সমাজের অন্যায়, অবিচার আর রাষ্ট্রের নিপীড়নের বিরুদ্ধে গ্রাফিতি যেন এক সৃষ্টিশীল প্রতিবাদের ভাষা। এ পর্বে ভুটানের বিখ্যাত বৌদ্ধ মঠ পারু তাকসাং সম্পর্কে জানতে চাই। ঠিক আছে, আপনার এই যে চাওয়া, আপনার চাওয়ার কথা আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়ে দিব, সাথে থাকুন।
1: শ্রী দীপক চক্রবর্তী ধুমধারাকে বেতার শ্রোতা ক্লাবের সভাপতি হাজরাডাঙ্গা সুন্দর দেখি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন, যত শুনছি তত সত্যি উত্তরণ ম্যাগাজিন আমার মন ছুঁয়ে যাচ্ছে, তাই উত্তরবঙ্গের মহারাজ দিঘি নিয়ে উত্তরণ ম্যাগাজিনে প্রচার করা যায় না? মহারাজ দিঘিটি অনেক বড় একটি দিঘি, তাই উত্তরবঙ্গের এই দিঘি নিয়ে শুনতে চাই, প্রচার করলে আমরা ভীষণ খুশি হব বলে মনে করি। ধন্যবাদ দীপক, আর অনুরোধটি আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম।
0: ফয়সাল আহমেদ শিপন ঘোড়াদায়ের সুলতানশাহী গোপালগঞ্জ থেকে প্রীতিময় শুভেচ্ছা জানিয়েছেন, বলেছেন, গত 3 আগস্ট প্রচারিত নন্দিতজন পর্বে অভিনেতা আবুল কাশেমের সাথে আলাপচারিতাটি ছিল সত্যি উপভোগ্য। এখান থেকে প্রিয়জন সম্পর্কে অনেক চমকপ্রদ তথ্য জেনেছি। এই পর্বে দিলারা জামানের সাক্ষাৎকার প্রচারের অনুরোধ করছি। কিন্তু শিপন, এই যে অভিনেত্রী দিলারা জামানের সাক্ষাৎকার নন্দিতজন পর্বে কিন্তু প্রচারিত হয়েছে, তারপরেও আপনার যে অনুরোধ সেটি আমরা আমাদের কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম।
1: মেহেদি হাসান মামুন সভাপতি আপন বেতার শ্রোতা সংঘ জিয়নপুর চৌড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে লিখেছেন, হে প্রিয় শরীদগণ, লিপি শুরুতে রইল বর্ষার শুভেচ্ছা, বোধ করি আপনারা বেশ কুশলেই আছেন। ইদানিং আমার মেইলগুলো বিহঙ্গে গুরুত্ব পাচ্ছে না, অনেক সপ্তাহেই মেইল পাঠানোর পরও পড়া হচ্ছে না, কিন্তু প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না। আপনারা যখন সময়ের অভাবে পড়তে পারবেন না, ওই সপ্তাহে পাওয়া লেখাগুলোর নামের প্রাপ্তি স্বীকার অন্তত করবেন, আশা করি। উত্তরণের সাথে আছি সব সময়। মেহেদি হাসান মামুন আমাদের নিয়মিত বন্ধু, আমরা চিঠি পেলে, আমরা ইমেইল পেলে সেটি পড়ে দেওয়ার চেষ্টা করি, তারপরে যদি এমন হয়ে থাকে অনাকাঙ্ক্ষিত সে বিষয়ের জন্য দুঃখ প্রকাশ করছি, আর অবশ্যই আমরা প্রাপ্তি স্বীকারও করবার চেষ্টা করি, আগামীতে আরও যত্নবান হব। আর এবারে ওয়াসিউর রহমান মিন্টু বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা ক্লাবের সভাপতি গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে লিখেছেন, যে গত 7 আগস্ট 2026 ইংরেজি তারিখে উত্তরণে প্রচারিত বিশ্ব বিচিত্রা বিস্ময় করা খবর শুনলাম, যা অজানাই ছিল এই সংবাদগুলো। বিশ্ববিচিত্রা থেকে অনেক সংবাদ তাই যা ভালো লাগে এবং অজানাকে অতি সহজে জানা হয়ে যায়। জীবন ও প্রকৃতি পর্বে বান্দরবান চুম্বক পাহাড় বান্দরবান চুম্বক না চিম্বুক হবে, আচ্ছা, চিম্বুক পাহাড় ভ্রমণ এবং পর্যটক কেন্দ্রের অনেক তথ্য জানলাম, আর আসলে শুনে মনে হয় কালকেই চলে যাই, দেখে আসি অপূর্ব দৃশ্যগুলো।
0: আরও লিখেছেন যে এছাড়া বিশ্ব সঙ্গীত পর্বে জানা হলো ইউএসএ সহ কয়েকটি দেশের নামী দামি শিল্পীদের গানের সুর, পরিশেষে একটি ব্যান্ডের গান মন ছুঁয়ে গেল, তাই বলি শান্তরাতি পাখি জানায় মিলে উড়াল দিয়ে অসহে বিহঙ্গ। এভাবেই ভালোবেসেই তোমার সাথে আমাদের হয় নিবিড় সম্পর্ক আর অন্তরঙ্গ, এভাবে থেকে আমাদের সাথে কেমন। আসলেই তাই। এরপরে রাসেল শেখ লিখেছেন শিবারায় মানিকগঞ্জ থেকে, বলেছেন 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ, এই পর এখানে প্রচারিত বিশেষ পর্ব ফিরে দেখা 36শে জুলাই 2024। বিশেষ এই পর্বটি থেকে জানতে পেরেছি জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি আন্দোলনের নাম নয়, এটি সাহস আত্মত্যাগ প্রত্যাশা পরিবর্তনের এক অনন্য অধ্যায়। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য গুরুত্ব সম্পর্কেও জানার সুযোগ হয়েছে। বিশেষ দিবসকে কেন্দ্র করে এমন তথ্যবহুল তাৎপর্যপূর্ণ আয়োজন প্রচারের জন্য প্রিয় বেতার ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাই আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।
1: গাজী মমিন উদ্দিন আমাদের বন্ধু আছেন, ডেস্টিনি ওয়ার্ল্ড রেডিও ক্লাব সাতক্ষীরার বন্ধু। পহেলা মে শুক্রবার শুনলাম চায়ের বিপণন ও পূর্বেকার কথা বিশ্ববিচিত্রায়, ভীষণ ভালো লাগলো। শুনলাম চাঁপাইনবাবগঞ্জ এলাকার কনসার্টের মিষ্টির কথা, সব কথা শুনে ভ্রমণ পিপাসা বেড়ে গেল। উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠান আজ ভীষণ ভালো লাগলো, আর গাজী কালুর পুঁথি ভীষণ ভালো লাগলো। পহেলা মে উত্তরণে প্রচারিত এই পুঁথি পাঠ ডিজিটাল যুগে এসেও মন ভরিয়ে দিল। দক্ষিণবঙ্গের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারো বাজারে গাজী কালুর সমাধি আছে, এসব গল্প শুনতে চাই। ধন্যবাদ গাজী মমিন উদ্দিন, আপনার অনুরোধ আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আবারও কৃতজ্ঞতা।

0: শুনছিলেন আপনাদেরই কথা, আপনাদের লেখা আর ভালোবাসায় সাজানো বিহঙ্গ পর্ব। আপনাদের একটি চিঠি আমাদের কাছে শুধু একটি চিঠি নয়, এটি আমাদের অনুষ্ঠানকে আরও সুন্দর করার একটি মূল্যবান পরামর্শ, দূরত্ব পেরিয়ে আসা এক টুকরো ভালোবাসা। তাই লিখতে থাকুন, আপনাদের সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই আমরা।
1: আমরা চাই চিঠি, ইমেইল, অনেক অনেক বেশি করে। বন্ধুরা, খেলার মাঠে জয় পরাজয় থাকে, কিন্তু কিছু মানুষ আছেন যারা শুধু ম্যাচ জেতেন না, তাঁরা জয় করেন মানুষের হৃদয়। তাঁদের কীর্তি সময় পেরিয়েও বেঁচে থাকে।
0: ক্রীড়াঙ্গনের মুখ এমন সব ক্রীড়া ব্যক্তিত্বের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প তুলে ধরে। আজকের পর্বে থাকছে সম্প্রতি পরপরে পাড়ি জমানো ওয়েস্ট ইন্ডিজের রেজেন্ট ক্রিকেটার স্যার গ্যারি সেভার্স নিয়ে বিশেষ আয়োজন।
1: আর গ্রন্থনায় সাগর আহমেদ, উপস্থাপন করেছেন বনশ্রী অধিকারী।
2: ক্রিকেট বোদ্ধাদের বেশিরভাগের চোখেই তিনি টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার। ব্র্যাডম্যানের চোখে ইতিহাসের সেরা দুই বাঁহাতি ব্যাটসম্যানের একজন হলেন গ্যারি সোবার্স, অন্যজন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম পোলক। ১৯৫৪ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট ম্যাচে ৮,৩২ রান, ব্যাটিং গড় ৫৭.৭৮, ২৬টি সেঞ্চুরির পাশে ৩০টি হাফ সেঞ্চুরি এবং ২৩৫টি উইকেট ও ১০৯টি ক্যাচ নিয়ে তিনি নিজেকে ক্রিকেটের সর্বকালের সেরা থ্রি ডাইমেনশনাল খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। সহজাত স্ট্রোক মেকার সোবার্সের ব্যাটিংয়ের মূল দর্শন ছিল আক্রমণ, নান্দনিক কাভার ড্রাইভ ছিল তার ট্রেডমার্ক, ন্যাচারাল ব্যাকফুট প্লেয়ার হয় কাট এবং পুল শটে ছিলেন ভীষণ পারদর্শী। সোবার্সের দৃষ্টিশক্তি ছিল অত্যন্ত প্রখর, স্পিনারদের বিপক্ষে তার পায়ের কাজ ছিল লাইটনিং কুইক, আর বোলার সোবার্সের বিশেষত্ব ছিল অন্য জায়গায়, লেফট আর্ম অর্থোডক্স এবং চায়না ম্যান, এই দুই ধরনের বোলিংয়ে পারদর্শী ছিলেন সোবার্স। এমনকি ব্যাক অফ দ্য হ্যান্ড অ্যাকশনে চমৎকার গুগলিও দিতে পারতেন। আবার দলের প্রয়োজনে বাঁহাতি সিমারের ভূমিকাতেও দেখা গেছে তাকে, সুইং কন্ট্রোল আর বুদ্ধিমত্তা দিয়ে ব্যাটসম্যানদের ভালোই ভোগাতে পারতেন। তার ন্যাচারাল ডেলিভারি ছিল লেট ইন সুইঙ্গার, খুব ভালো বাউন্সারও দিতে পারতেন। সোবার্সকে তার সময়ের অবিসংবাদিত সেরা ফিল্ডার বলেও রায় দিয়েছেন অনেকে। স্লিপ, লেগ স্লিপ, কভার পয়েন্ট, মাঠের সব জায়গাতেই ছিল তার অবাধ বিচরণ। সোবার্সের ছিল স্পিড, ব্যালেন্স আর রিফ্লেক্সের নিখুঁত কম্বিনেশন আর পাওয়ারফুল থ্রোয়িং আর্ম। ব্রিজটাউনে জন্মগ্রহণ করেন সোবার্স, পুরো নাম গারফিল্ড সেন্ট অব্রান সোবার্স। ছেলেবেলায় বাবাকে হারান মাত্র ৫ বছর বয়সে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় সলিল সমাধি হয়েছিল তার বাবার। প্রথম জীবনে ক্রিকেটের পাশাপাশি ফুটবল এবং বাস্কেটবলেও সমান পারদর্শী ছিলেন সোবার্স, প্রতিযোগিতামূলক ক্রিকেটে হাতে খড়ি স্থানীয় বারবাডোস লিগে। ১৬ বছর বয়সে ফার্স্ট ক্লাস অভিষেক, ১৯৫৪ সালে মাত্র ১৮ বছর বয়সে টেস্ট ডেবু কিংস্টনের সাবাইনা পার্কে ইংল্যান্ডের বিপক্ষে। অভিষেক টেস্টের দুই ইনিংসে সোবার্স নেমেছিলেন ৯ নম্বরে, রান করেছিলেন যথাক্রমে ১৪ এবং ২৬, তবে বল হাতে নিজের সামর্থ্যের কথা জানান দিতে একদমই ভুল করেননি তিনি, ৭৫ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। ক্যারিয়ারের প্রথম ৪ বছর ব্যাটসম্যান হিসেবে সোবার্স ছিলেন আন্ডার পারফর্মড, ১৬ টেস্টের ২৩ ইনিংসে ৫০ ছিল মাত্র ৩টি, সর্বোচ্চ ৬৬। যখন ব্যাটসম্যান সোবার্সকে নিয়ে সবাই একরকম হতাশ, ঠিক তখনই সর্বকনিষ্ঠ ট্রিপল সেঞ্চুরিয়ানের রেকর্ড করে বসলেন সোবার্স, ভেঙে দিলেন স্যার ডন ব্র্যাডম্যানের ২৮ বছরের পুরনো বিশ্ব রেকর্ড। ১৯৩০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৩৪ রানের ইনিংস খেলার সময় ব্র্যাডম্যানের বয়স ছিল ২১ বছর ৩১৮ দিন, আর ১৯৫৮ সালে কিংস্টনে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৬৫ করার সময় সোবার্সের বয়স ছিল ২১ বছর ২১৩ দিন। শুধু তাই নয়, সোবার্সের ৩৬৫ রানের ইনিংসটি ছিল তখনও অবধি টেস্ট ক্রিকেটের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। তারপর জীবনের প্রথমবারের মতো গেলেন ভারত সফরে, সেখানে গিয়ে হাঁকালেন আরও ৩টি সেঞ্চুরি, মুম্বাইতে ১৪২, কানপুরে ১৯৮, কলকাতায় ১০৬। সিরিজ সর্বোচ্চ ৫৫৭ রান এসেছিল সোবার্সের ব্যাট থেকেই, পরের বছর ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে আবারও 3 সেঞ্চুরি। ওয়েস্ট টাউনে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরিটি 226 তুলে নেবার পথে অধিনায়ক ফ্রাঙ্ক ওয়ারেলের সাথে পঞ্চম উইকেট জুটিতে গড়লেন 399 রানের বিশ্ব রেকর্ড। 719 রান নিয়ে সিরিজের হাইয়েস্ট স্কোরার হলেন আরও একবার। 1961 সালে ব্রিসবেনের দর্শক সাক্ষী হল ইতিহাসের প্রথম টাই টেস্টের। সোবার্স খেললেন 132 রানের চোখ ধাঁধানো এক ইনিংস, যেটা দেখে স্যার ডন ব্র্যাডম্যান এতটাই মুগ্ধ হয়েছিলেন যে বলেই বসলেন এটা নাকি অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর দেখা সেরা ইনিংস। এক ম্যাচ পরেই সিডনির স্পিন সহায়ক উইকেটে খেললেন 168 রানের আরও একটি মাস্টার ক্লাস। অধিনায়ক হিসেবে সোবার্স ছিলেন সাহসী, আগ্রাসী এবং উচ্চাভিলাষী। সোবার্স কেন সর্বকালের সেরা অলরাউন্ডার একটি পরিসংখ্যানে জেনে নেওয়া যাক। টেস্ট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে 3000 রান, 200 উইকেট এবং 100 ক্যাচের ট্রিপল অর্জনের কীর্তিটিও স্যার গ্যারি সোবার্সের, যে রেকর্ডের অংশীদার আর মাত্র তিনজন, স্যার ইয়ান বোথাম, শেন ওয়ার্ন এবং জ্যাক ক্যালিস। ফার্স্ট ক্লাস ক্রিকেটের একটি ঐতিহাসিক অর্জনের সাথে জড়িয়ে আছে সোবার্সের নাম। 1968 সালে ইংলিশ কাউন্টির এক ম্যাচে নটিংহামশায়ারের হয়ে গ্ল্যামারগনের বিপক্ষে এক ওভারে টানা 6টি ছক্কা হাঁকান সোবার্স, ফার্স্ট ক্লাস ক্রিকেটে যেটি প্রথমবার ঘটেছিল। বোলার ছিলেন 23 বছর বয়সী বাহাতি পেসার ম্যালকম ন্যাশ। ক্রিকেটে তার অনন্য অবদানের জন্য 1997 সালে ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ তাকে নাইটহুড বা স্যার উপাধিতে ভূষিত করেন। তিনি বার্বাডোজের একজন জাতীয় বীর। ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স গত 17 জুলাই 2026 তারিখে বার্বাডোজে নিজ গৃহে বার্ধক্যজনিত কারণে 89 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যু একটি মহাকাব্যিক ইনিংসের সমাপ্তি ঘটাল। আমাদের হৃদয়ে আপনি থাকবেন আজীবন, স্যার গারফিল্ড সোবার্স।
3: শুনছিলেন ক্রীড়াঙ্গনের মুখে
0: ক্রিকেট কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিজের লিজেন্ড ক্রিকেটার স্যার গ্যারি সোবার্সকে নিয়ে বিশেষ আয়োজন। ক্রীড়াঙ্গনের ইতিহাসে কিছু নাম কখনো পুরনো হয় না,
1: সময় তাদের রেকর্ডকে পেছনে ফেলে এগিয়ে যায়, কিন্তু মানুষের স্মৃতিতে তাঁরা থেকে যান চিরসবুজ হয়ে।
0: এবার তথ্য আর কথার ভিড় পেরিয়ে চলে যায় সুরের এক মায়াবী ভুবনে।
1: বর্ষার আবেশ, প্রকৃতির আকুলতা আর হৃদয়ের গভীর অনুভূতি মিশে আছে রবীন্দ্রনাথের গানে। এবার শুনব শ্রাবণেরও পাবনে আকুল। গানটি গেয়েছেন ইফফাত আরা দেওয়ান।

0: এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। সুরেরও যে নিজস্ব একটি ঋতু আছে, কখনো সে বসন্তের মতো প্রাণবন্ত, কখনো বর্ষার মতো আবেগঘন। আর রবীন্দ্রনাথের গান সেই আবেগকে ছুঁয়ে যায় আমাদের মনের সবচেয়ে নীরব জায়গাটিতে।
1: সময়ের ঘড়িতে আজকের উত্তরণের নির্ধারিত সময় ফুরিয়ে এলো, কিন্তু কথার তো আর শেষ নেই। পৃথিবী জুড়ে প্রতিদিন নতুন গল্প জন্ম নিচ্ছে, নতুন স্বপ্ন তৈরি হচ্ছে, মানুষ নতুন করে ভালোবাসতে শিখছে। প্রিয় শ্রোতা, এবারে জানিয়ে দিই আজকের অনুষ্ঠান নির্মাণ কুশীলবদের কথা। মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশের গ্রন্থনায় আজকের উত্তরণ উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা,
0: এবং আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন,
1: প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা, প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম,
0: আর তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম,
1: এবং উত্তরণ প্রযোজনা করলেন ডক্টর শাইলা আক্তার।
0: ভালো থাকুন, সুস্থ থাকুন, মানবিক থাকুন।
1: আগামীকালের উত্তরণ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়।
0: শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: বাংলাদেশ বেতার, একটু পরে খবর শুনতে পাবেন ইংরেজিতে।

0: Assalamu alaikum. 9:30 PM. This is Bangladesh Bitter. The news read by Ranu Chahan. First, the headlines. Nomination papers for presidential election will be submitted tomorrow. Government will not allow any distortion or misinformation in official statistics, says Finance Minister. Youth are main driving force of new civilization in era of rapidly changing technology. Comment information in broadcasting. Commerce Minister calls for developing Bangladesh as global halal hub. Government is working to address power situation, informs State Minister for Power, Energy and Mineral Resources. Today is 57th birthday of Arafat Rahman Koko, younger son of Shahid President Zia Rahman and former Prime Minister Begum Khaleda Zia. Passenger ferry capsized in Somalia leaves at least 44 people dead. And Bangladesh under 23 team beat Malaysia by 153 runs in first match of three-match cricket series in Dhaka. Now the details. Nomination papers will be submitted tomorrow as per the announced schedule for 23rd presidential election. Nomination papers can be submitted at the office of the election officer from 10 a.m. to 4 p.m. Nomination papers will be scrutinized on August 16. The last date for withdrawal of candidacy is August 18. Voting will be held in the Parliament Session Hall of Jati Sangsad Bhavan from 2 p.m. to 5 p.m. on October on August 20. Finance and Planning Minister Amin Khosrow Mahmood Chaudhary has said the government will not allow any distortion or misinformation in official statistics, asserting that accurate data is essential for formulated sound public policies. He said this at a press meeting after the close of ceremony of 3D National Conference at the Bangladesh-China Friendship Conference Center in the capital today. The finance minister said the government will not do anything that creates confusion over information. There is no for such information under this government. Information Broadcasting Minister Jahiruddin Shopon has said the youth are the main driving force of new civilization in the era of rapidly changing technology. He was addressing an event at the Foreign Service Academy in the capital today, marking the International Youth Day 2026. Jahiruddin Shopon said the unprecedented development of technology, including AI, is a great blessing for human civilization, but it has also brought about completely new challenges. Noting that knowledge is no longer a fixed or a static thing, as it is constantly being changed, he said the older generation needs to understand the biological and innate ability to adapt to this new ecosystem is highest among the younger generation. Commerce Minister Khandakar Abul Muqtadi has called for developed a robust internationally recognized halal ecosystem in Bangladesh, urging the country to own the experience of the ASEAN region to emerge as a global hub. He said, speaking as the chief guest seminar organized by the Bangladesh Institute of International and Strategic Studies in Dhaka today. Khandakar Abdul Muqtadi said the global halal market has expanded for food and beverages, compassing pharmaceuticals, cosmetics, modern fashion, tourism, logistics, technology, and finance. State Minister for Power, Energy and Mineral Resources Anindya Islam Amit has said the government has been giving all out to tackle the ongoing gas and electricity crisis. He said this to journalists at the Secretariat today, expressing regret over this severe public sufferings. The State Minister said the situation had become complicated as LNG could not be unloaded at Sami Terminal due to adverse weather and Excelerate Energy Terminal could not operate at full. The minister said it is not possible to increase domestic gas production overnight. It is a long-term issue. Today is the 57th birthday of Arafat Rahman Koko, the youngest son of BNP founder Shahid President Zia Rahman and former Prime Minister Begum Khaleda Zia. Arafat Rahman Koko, the younger brother of Prime Minister Tariq Rahman, was born on August 12, in 1969. Arafat Rahman Koko was known for his simple and introverted lifestyle. Arafat Rahman Koko died of a heart attack in Malaysia on January 24, in 2015. Marking the birth of BNP Senior Joint Secretary General and Prime Minister's political advisor Ruhul Kabir Rijvi paid tribute to the grave of Arafat Rahman Koko at Banani in the capital. Later, talking to Newsmen, he said Arafat Rahman Koko had to sacrifice his life amid severe fascist repression, alleging that the fascist government systematically harassed the family of Shahid President Zia Rahman. This is Bangladesh Betar giving you the news. At least 44 people are killed and many remain missing when an overcrowded ferry on Zimbabwe's Lake Kariba capsized. Authorities said this. The boat overturned yesterday after hitting a strong wave. It was overcrowded, carrying 114 adults, 5 crew members, and some children, even though it could hold only 90 people. Cricket. And host Bangladesh under-23 cricket team beat visiting Malaysia by 153 runs in the first match of three-match series at Boshindhara Sports Complex in Dhaka. Batting first, Bangladesh scored 219 for 9 in their stipulated 50 overs. In reply, Malaysia were all out, scoring 137 in 40 overs for balls. Dhaka Meteorological Office says a low pressure area has over North Bay and adjoining West Bengal near Bangladesh coast. It is likely to intensify under its influence. Squally weather may affect the major ports, Northway, and the adjoining coastal area of the country. Maritime ports of Chattagong, Kokshetau, Mongla, and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats trawler over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valley till on tonight says there are chances of rain or thunder showers with temporary south-easterly gusts or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the region to Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. During the news, the main points again. Nomination papers for presidential election will be submitted tomorrow. Government will not allow any distortion of misinformation in official statistics, says Finance Minister. Youth are main drive force of new civilization in era of rapidly changing technology, comments Information and Broadcasting Minister. That's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now, here is the news commentary, written by Alhamra Islam and read by Oshurjo Khairul Oishi. Prime Minister Tariq Rahman has reiterated his government's all-out support to foreign investors, saying Bangladesh is ready to facilitate investment and provide a favorable business environment. Yesterday, a delegation of the American Chamber of Commerce in Bangladesh, AmCham, paid a courtesy call on him, where the Prime Minister made this pledge. During the meeting, the AmCham representatives informed the Prime Minister that the organization's new committee is working to attract greater U.S. investment to Bangladesh and further deepening commercial ties between the two countries. Tariq Rahman, soon after taking office, has been trying to attract foreign investment in Bangladesh, offering a business-friendly environment and assuring of removing all visible bottlenecks. According to the foreign investors, the structural challenges they face are the country's weak competitive position, policy and regulatory uncertainty, logistics barriers, infrastructure deficits, skills and productivity constraints, tax complexity and reputational challenges that undermine investor confidence. The new but forward-looking BNP government under the leadership of Prime Minister Tariq Rahman is very positive to address those challenges and wants to foreign companies to invest and expand in Bangladesh. It is no denying that Bangladesh has significant potential for foreign investment due to its large pool of human resources, strategically advantageous location, and sizable consumer market. But in contrast to the visible advantages, the latest data from the UN Trade and Development says something dissimilar. Bangladesh attracted only $1.78 billion in foreign direct investment, far below the levels recorded in India, Vietnam, and Indonesia. Despite Bangladesh performs relatively well in business entry and business location, it lags behind Vietnam and Nepal in the areas that matter most for long-term business operations and exit. It is frustrating that in Bangladesh, for foreign investors, getting approval to start business required double the time than what they get in those countries. At present, Bangladesh Investment and Development Authority introduced one-stop service to prompt service to the investors, but this could not fully satisfy them because of other bottlenecks, like complex visa issuance and renewal processes, customs clearance procedures, long shipment timing, uncompetitive corporate tax rate, and higher logistics costs. Before taking office, BNP exchanged views with the investors, entrepreneurs, business associations, economists, development partners, and business leaders, and they all sought stronger legal protection for investment, modern regulatory framework, simpler tax system, easier profit repatriation, deeper capital market, and better infrastructure. BNP heard their demands and made pledge to make its investment policy accordingly addressing those. It is encouraging to see that foreign investors are getting interest to expand their business in Bangladesh in response to the call of Prime Minister. The latest to be mentioned is Visa, a global financial technology which showed its desire to work here, finding the prospect in this sector. It may be mentioned that Bangladesh's digital payments infrastructure has undergone multiple shifts over the past few years, with mobile financial services, or MFS, emerging as a key contributor. Given the growing prospects, Visa President for Asia-Pacific Stephen Carvin yesterday made a courtesy call on Prime Minister Tariq Rahman and expressed their desire to work in digital financial services, technology and innovation, also wanting to use artificial intelligence technology to make the country's banking and digital payment systems more secure, convenient and faster. It is expected that Visa can work through investment and technological cooperation to encourage bank account holders who do not yet use cards to adopt card-based transactions and to expand the scope of digital payments in Bangladesh. Realizing that Bangladesh's future depends not only on attracting investment but also on building lasting partnerships, the Prime Minister called to foreign investors to expand their business will help build an economy that is very timely, stronger, equitable, inclusive, and sustainable. That is the end of the news commentary.
2: Bangladesh Betar Onushtan Ek Joge Projarito Hoche Dhaka, Chattogram, Khulna, Rajshahi, Rongpur, Silet, Borishal, Thakurgaon, O Kumilla Kendro Theke.
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা বিশ্ব হাতি দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা এবং তিন দিন ব্যাপী ন্যাশনাল কনফারেন্স অন নেভিগেটিং ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর এচিভিং এইচডিজিএস এর সমাপনী অনুষ্ঠান। আজ বিশ্ব হাতি দিবস, এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। বিশ্ব হাতি দিবস ২০২৬ উপলক্ষে আজ সকালে রাজধানীর আগারগাঁয়ে বন অধিদপ্তরের হৈমন্তী মিলনায়তনে বন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল্লাওয়াল মিন্টু এমপি বলেন,
4: হাতি দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে হাতি এবং এর আবাসস্থল সংরক্ষণ সম্পর্কে জনসাধারণের সচেতনতা বৃদ্ধি করে হাতির জীবন নিরাপদ করা। হাতি স্থলভাগের বৃহত্তম প্রাণী। একসময় আমাদের দেশে প্রচুর হাতি থাকলেও বর্তমানে হাতির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। হাতির আবাসস্থল দখলের কারণে হাতি মানুষ দ্বন্দ্ব বৃদ্ধি পাওয়ার বর্তমানে এই প্রাণীটি মহাবিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত হয়েছে। ২০১৫ খ্রিস্টাব্দের জরিপ অনুযায়ী বাংলাদেশে স্থায়ী বসবাসকারী বন্য হাতির সংখ্যা ২৬৮, বন্য হাতির সংখ্যা পরিযায়ী বন্য হাতির সংখ্যা ৯৩ এবং পোষা হাতির সংখ্যা ৯৬। ২০২৭ খ্রিস্টাব্দের মধ্যে পুনরায় হাতি জরিপের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বন উজাড়, বনের মধ্যে দিয়ে রাস্তা, রেল লাইন, বৈদ্যুতিক লাইন, আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার ও বন্যপ্রাণী অপরাধের কারণে হাতি আজ নানাবিধ সংকটের মুখোমুখি। তবে আশার কথা হল বাংলাদেশ সরকার হাতি সংরক্ষণের গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং বন অধিদপ্তর হাতিও তাদের আবাসস্থল রক্ষায় কাজ করে যাচ্ছে। হাতি সংরক্ষণে সরকারের গৃহীত উল্লেখযোগ্য কার্যসমূহের মধ্যে হাতি সংরক্ষণে বাংলাদেশ ইলেভেন কনজারভেশন অ্যাকশন প্ল্যান প্রণীত হয়েছে। এই অ্যাকশন প্ল্যানে ৪০টি অগ্র অধিকার কার্যক্রম চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশের হাতি সংরক্ষণ প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের সহায়তা এ সকল কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মানুষ হাতির সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার ক্ষতিপূরণ প্রদান করছে। বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা ২০২১ অনুযায়ী নিহত ব্যক্তির পরিবারকে ৩,০০০০ টাকা, আহত ব্যক্তিকে সর্বোচ্চ ১,০০০০০ টাকা এবং জানমালের ক্ষয়ক্ষতির জন্য সর্বোচ্চ ৫০,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে। হাতির খাদ্য আবাসস্থল উন্নয়নে বাগান সৃজন করা হচ্ছে। এ পর্যন্ত হাতি সহ অন্যান্য বন্যপ্রাণীর খাদ্য উপযোগী ৩,২৪৮ হেক্টর বাগান সৃজন করা হয়েছে। এসব উদ্যোগ হাতির প্রাকৃতিক আবাসস্থলে খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধির পাশাপাশি মানুষ হাতির সংঘাত কমাতেও সহায়ক ভূমিকা পালন বলে আমি বিশ্বাস করি দিচ্ছে।
3: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ডক্টর সাইমুম পারভেজ বলেন,
5: হাতি আমাদের একটা নির্দিষ্ট প্রাণী। সেই প্রাণীকে আলাদাভাবে সংরক্ষণ করা এবং সেটার সাথে আমাদের জীব বৈচিত্র্যের কি সম্পর্ক, এই পুরো পৃথিবীতে আমরা যারা মানুষ, আমাদের এই মানুষ প্রজাতি, আমরা মনে করি যে এই পুরো পৃথিবীর ওপরে আমাদের এক ধরনের মালিকানা রয়েছে। আমরা যদি স্পেসিসগুলোর দিকে তাকাই যে এই পৃথিবীতে কোন কোন প্রজাতি রয়েছে, তারপরে কত ধরনের প্রাণী রয়েছে, পশু রয়েছে, সেই সংখ্যার দিক দিয়ে মানুষের পরিমাণ এবং মানুষের সংখ্যা এবং মানুষের যে কার্যক্রম, এই যে তুলনা, সেই তুলনায় কিন্তু আমরা নগণ্য। কিন্তু তারপরও আমরা যদি খেয়াল করে দেখি যে আমরা এই পুরো পৃথিবীর উপরে আমরা আমাদের অবকাঠামোগুলো তৈরি করছি, আমরা বনভূমি উজাড় করছি, এবং সেই সাথে সাথে এই পুরো পৃথিবীতেই যত ধরনের প্রজাতি রয়েছে সেগুলোকে খুব বেশি কনসিডার না করে আমরা আমাদের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। কিন্তু অনেকে এটা প্রশ্ন করতে পারেন যে আমরা যেহেতু একটা প্রজাতিতে বিলং করি, আমরা নিজেরা যেহেতু মানব জাতি, সেহেতু আমাদের যে কনসিডারেশন সেটা সবচাইতে আগে থাকা উচিত, গুড। কিন্তু সেটার সাথে সাথে আমাদের আরেকটা জিনিস মনে রাখা উচিত যে আমাদের যে ইকোলজি এবং আমাদের সবার সাথে মিলেমিশে থাকার যে সহবস্থান সেটা যদি আমরা নষ্ট করি, তাহলে কিন্তু মানুষ হিসাবেও আমরা এই পৃথিবীতে কতটুকু আমরা থাকতে পারবো সেটা কিন্তু আমরা নষ্ট করব। আমরা যদি হাতির দিকেই দেখি, এর আগে আমরা বাঘ দিবসও আমরা পালন করেছি, ইত্যাদি যে প্রাণীগুলো রয়েছে তারা অত্যন্ত বুদ্ধিমান প্রাণী। তাদের কয়েকটা এন্টিটির দিকে যদি, তারা কয়েকটা বৈশিষ্ট্যের দিকে যদি আমরা তাকাই, যদি একটা হাতি মারা যায় তাহলে আপনারা দেখবেন যে তারা আরো একটা এক দঙ্গল হাতি এসে সেটার জন্য তারা একটা শোক প্রকাশ করে, এবং সেই সাথে সাথে হাতি একটা কালেকটিভ, একটা যে সমাজবদ্ধ ভাবে যে চলাচল করে তারা, এই যে চলাচল এবং তাদের মতো করে তাদের যে বেড়ে ওঠা এবং তাদের এই বন্য পরিবেশে তাদের থাকা ইত্যাদির দিকে যদি আমরা তাকাই, সেটা শুধুমাত্র যে আমাদের পরিবেশ রক্ষা বা আমাদের ইকোলজি রেজিস্ট্রেশন সেটা শুধু না, আমাদের এই যে বন এবং পরিবেশকে রক্ষা করার জন্য তারা যে নানাভাবে বীজের বিস্তার করে এবং এই প্রাণ এবং প্রকৃতিকে রক্ষা করার জন্য হাতিকে যে দরকার রয়েছে সেটা আমাদের কিন্তু বোঝা খুবই প্রয়োজনীয়। আমাদের মানব জাতি হিসেবে আমরা ছাড়াও যে পৃথিবীতে আরো অনেক জাতি রয়েছে তাদেরও যে এই পৃথিবীর প্রাণ এবং প্রকৃতি এবং এই পৃথিবীতে বাস করার যে অধিকার রয়েছে সে বিষয়ে কিন্তু আমাদের সচেতন।

0: সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেন,
1: এসডিজি বাস্তবায়নের জন্য একটা মানসিক মনস্তাত্ত্বিক ব্যাপার আছে, আমরা সে জায়গায় আছি কিনা। এখানে একটি এসডিজি বাস্তবায়নের পেছনে যে মনস্তাত্ত্বিক যে একটা দিক আছে, একটা হচ্ছে কর্মকাণ্ড প্রণয়ন এবং বাস্তবায়ন, তার জন্য একটা মানবিক সরকার থাকতে হয়। তো আমি অন্তত এটা নিশ্চিতভাবে বলতে পারি যে একটা নির্বাচিত সরকার না, একটা মানবিক সরকার তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, সেটা নিশ্চিতভাবে বলতে পারি। আপনি একটা কঠিন অর্থনৈতিক প্রেক্ষাপটে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, কঠিন অর্থনৈতিক এই যে বাজেট করতে গিয়ে এই অর্থনৈতিক পরিচালনায় যে সমস্যাগুলোর সম্মুখীন আমরা হচ্ছি দৈনন্দিন বিষয়ে, এরকম একটা কঠিন সময়ে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে, আমি প্রকল্প বলার দরকার নাই, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সবগুলো কিন্তু সামাজিক মেজর পরিকল্পনা প্রকল্প, সবগুলো সামাজিক বিবেচনায় নেওয়া হয়। বাংলাদেশের একেবারে নিম্ন আয়ের মানুষ তাদেরকে নিয়ে বিবেচনার মধ্যে করা হয়েছে, আমাদের প্রতিবন্ধী ভাই বোনেরা যারা আছেন তাদেরকে মাথায় রেখে করা হয়েছে, হত দরিদ্র মানুষগুলো বাংলাদেশের রুরাল বাংলাদেশে যারা আছে তাদেরকে মাথায় রেখে করা হয়েছে, এবং এতগুলো এত রিসোর্স অ্যালোকেশন একটা এরকম কঠিন সময়ে ওই প্রকল্পগুলোর জন্য একটা সহজ বিষয় নয়, কারণ ওই প্রকল্পগুলো নিতে গিয়ে আবার অন্য সব উন্নয়ন প্রকল্প আমাদেরকে কিন্তু কমিয়ে আনতে হয়েছে। স্বাভাবিকভাবেই সেই উন্নয়ন প্রকল্প থেকে আমরা এই সরকার আমরা জোর দিয়েছি বাংলাদেশের মানুষকে যে প্রকল্পগুলো সাধারণ মানুষ, হত দরিদ্র নিম্ন আয়ের মানুষ যাদের জন্য এসডিজি তারা লাভবান হয়। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এসডিজি কিন্তু কোন চ্যারিটি না, ইটস নট এ চ্যারিটি। মনে হচ্ছে এসডিজি মানে আমি গরিব মানুষের জন্য এটা করব সেটা করব তাদেরকে ভাতা দেব, এসডিজি ইজ নট চ্যারিটি। এসডিজি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জীবন মান উন্নয়ন করা, যে যেখানে আছে একেবারে নিম্ন আয় থেকে হত দরিদ্র থেকে যে যেখানে আছে সকলের জীবনের মান উন্নয়ন করা, সকলের নাগরিক অধিকার নিশ্চিত করা, অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা, সামাজিক অধিকার নিশ্চিত করা, যে কারণে এমনকি আমাদের অর্থনীতির যে ম্যানিফেস্টো, অর্থনীতিকে মাথায় রেখে যে ম্যানিফেস্টো, সেখানে আমরা বলেছি ডেমোক্রেটাইজেশন অব দি ইকোনমি, এটা কিন্তু অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা।
0: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ উল্লেখ করেন,
2: এই সম্মেলন কেবল একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং এটি ছিল আত্মপর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে 17টি অভিষ্টের মধ্যে মাত্র 20.8% সঠিক পথে রয়েছে, 42.2% অগ্রগতি সীমিত এবং 35.1% ক্ষেত্রে প্রকৃতপক্ষে অবনতি ঘটেছে। বিশেষ করে দারিদ্র বিমোচন, বিশুদ্ধ পানীয় স্যানিটেশন এবং শিল্প উন্নয়ন অবকাঠামো এবং টেকসই নগরায়নের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। 2026 সালের বৈশ্বিক এসডিজি সূচকে বাংলাদেশের অবস্থান 110তম, যা দক্ষিণ এশিয়ায় আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর তুলনায় পিছিয়ে। এই বাস্তবতা আমাদের আত্মতুষ্ট হওয়ার সুযোগ দেয় না, বরং জাতীয় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে আরও নিবিড়ভাবে সমন্বয়ের মধ্যে কাজ করার তাগিদ দেয়। এই সম্মেলনে উঠে আসা তথ্য ও সুপারিশগুলোকে বাস্তবায়ন করতে হবে মাঠ প্রশাসনের মাধ্যমে। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বাধীন এসডিজি বাস্তবায়ন ও পর্যালোচনা কমিটিগুলোকে আরও সক্রিয়, আত্মনির্ভর, তথ্য নির্ভর ও জবাবদিহিমূলক করে তুলতে হবে। প্রতিটি তথ্য হতে হবে সংখ্যাগত, যেন আমরা গাণিতিক মডেল প্রয়োগ করে জানতে পারি আমরা এগোচ্ছি নাকি পিছিয়ে আছে। এই সম্মেলনের আলোচনায় একটি বিষয় উঠে এসেছে, স্থানীয় বাস্তবতাকে বুঝে পরিকল্পনা করতে হবে। জাতীয় উন্নয়ন পরিকল্পনা তখনই সফল হবে যখন তার প্রতিফলন তৃণমূলে, অর্থাৎ গ্রামের মানুষের জীবনেও দৃশ্যমান হবে। উন্নয়নের প্রকৃত সাফল্য জাতীয় প্রতিবেদনের মধ্যে নয়, মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তনে প্রতিফলিত হয়। তাই স্থানীয়করণ, লোকালাইজেশন তথ্যভিত্তিক পরিচালনা পরিকল্পনা গ্রহণ এবং স্থানীয় উদ্ভাবনকে আরো শক্তিশালী করার বিকল্প নেই। একই সঙ্গে মনে রাখতে হবে, এসডিজি কোন একক মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কর্মসূচি নয়। এই সম্মেলনে ফুটে উঠেছে জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য।

0: পরিবেশ, কৃষি, স্থানীয় সরকার, পরিকল্পনা, অর্থনীতি কিংবা প্রশাসন সব ক্ষেত্রেই একে অপরের সাথে সম্পৃক্ত। তাই আগামী সবচেয়ে বড় শক্তি হবে সমন্বিত উদ্যোগ গ্রহণ। একটি মন্ত্রণালয়ের সাফল্য তখনই পূর্ণতা পাবে যখন তা অন্য প্রতিষ্ঠানের উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে মানুষের জন্য বাস্তব পরিবর্তন সৃষ্টি করবে।
1: এদিকে আজ সকালে তিন দিন ব্যাপী জাতীয় কনফারেন্সের সমাপনী দিনের সকালে এইচডিজি প্ল্যানারি সেশন ইনক্লুসিভ ডেভেলপমেন্ট শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জে এম জাহিদ হোসেন এমপি বলেন,
2: এখন এসডিজি 2015 থেকে শুরু হয়েছে, 30 যে শেষ হয়ে যাবে, কাজে এসডিজির আলোচনা 5 বছর আর মাত্র সময় বাকি, খুব 5 বছরও নাই, এই সময়ের মধ্যে আমাদের এগুতে হবে। আমাদের এখন অবস্থান 110, সেখান থেকে এগুতে হলে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। দেশ হবে শুধু অন্তর্ভুক্তিমূলক নয়, এটা হবে একটি মানবিক বাংলাদেশ, যেখানে সবার আগে প্রাধান্য পাবে বাংলাদেশ, আর সবার জন্য যে বাংলাদেশ হবে, আগে সবার আগেও ছিল বাংলাদেশ, এখন সবার জন্য হবে বাংলাদেশ। অর্থাৎ এটি খালি গুলশান বনানীতে সীমাবদ্ধ থাকবে না, এটা খালি যারা দৌড়তে পারে তাদের জন্য না, যারা অন্যের সাহায্য বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তাদের জন্য, যারা ফুটপাতে ঘুমায় তাদের জন্য, যারা রেল স্টেশনে ঘুমায় তাদের জন্য, আজ এবং যারা আজকে বলেছেন আমার বাচ্চার টেক কেয়ার কে করবে তাদের জন্য এই বাংলাদেশ, যেটি জনাব তারেক রহমানের ঘোষণা, আমরা সেটিকেই বাস্তবায়নের জন্য আপনাদের ম্যান্ডেট পেয়ে আপনাদেরকে সেবা করার জন্য যে সুযোগ দিয়েছেন সেজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। এবং আমরা অত্যন্ত সচেতন ভাবে জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনার নেতৃত্বে সবাই আমরা কাজ করছি, এবং আমাদের লক্ষ্য একটাই যে সবার জন্য একটি বাংলাদেশ আমরা যাতে উনার নেতৃত্বে এমন ভাবে নিয়ে যেতে পারি যেটির মধ্যে কেউ কাউকে অবহেলা করবে না এবং সবাই মনে করবে ইয়েস আমিও তো এটির অংশ।
1: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
3: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার ঢাকা।
5: আমাদের আজকের নাটক ছায়া দম্পতি, কাহিনী রাহাত খান, বেতার নাট্যরু শাহজাহান আলী সাজু, প্রযোজনা নাজমুল হুদা, নাট্যানুষ্ঠান ছায়া দম্পতি।

0: আগাম সাহেব, ড্রাফটটা রেডি করেছেন?
1: জি স্যার।
0: গুড, এক্ষুনি আমার কাছে নিয়ে আসুন।
1: জি।
0: হ্যালো, কে? হ্যাঁ বলছি। ও হ্যাঁ, শুনুন, আমার মনে হয় আপনার একবার ঢাকায় আসা উচিত। না, ওই সাক্ষাতে ডিটেলস আলাপ করা যাবে। হ্যাঁ, তাহলে 7 তারিখের মধ্যে চলে আসুন। না না, এখনও কোনো চিঠি পাইনি, তবে পেয়ে যাব। ঠিক আছে, রাখি
1: স্যার।
0: হ্যাঁ, আপনার ড্রাফটটা কিন্তু চমৎকার হয়েছে
1: স্যার।
0: বলুন,
1: এক্সপোর্ট ফাইলটা দেবো আপনাকে?
0: না, এখন দরকার নেই। গতকাল টেলেক্স পেয়েছি, 2-1 দিনের মধ্যে শেফিল্ড থেকে ইনফরমেশন পেয়ে যাব, তখন এ বিষয়ে লিখব। আমি এখানে বেরোচ্ছি, পেন্ডিং কাজগুলো স্টাফদের ওভারটাইম দিয়ে কমপ্লিট করে রাখবেন।
1: জি স্যার।

0: সাতটা বেজে গেল প্রায়, এখনো কারোর পাত্তা নেই। তুমি ঠিক মতো সবাইকে বলে এসেছিলে তো?
1: আরে মাহবুব চমনারাকে তো আগে আসতে বলেছি, ওরাও তো দেরি করছে। আরে কিছুই বুঝতে পারছি না, কি সব ভুলে গেল নাকি?
2: তোমাদের বিবাহ বার্ষিকীর ব্যাপার ভুললে কি লক্ষ্যে আছে?
1: এই যে এসেছো তাহলে। এদিকে লিলি রেগে বেগে অস্থির, চমন এবার ভেতরে গিয়ে লিলিকে সামলাও।
3: যাচ্ছি।
2: আরে আব্দুল্লাহ, রেবা ভাবি আসেনি?
1: তোদের আসতে বললাম ছটায়, আসলে সাতটায়। রেবা ভাবি আর সবাইকে তো বলেছি সাতটায়, নিশ্চয়ই তারা আটটায় আসবে।
3: কে আটটায় আসবে? সময় সম্পর্কে আমি সবসময় সচেতন, বুঝলে মিস্টার আব্দুল্লাহ?
4: আচ্ছা,
3: এই আমি এসে পড়েছি। গিন্নি কই?
2: এসেই গিন্নির খোঁজ, আমাদের নজরে পড়ছে না ভাবি।
3: কি করে নজর দেই, নজরবন্দি তো হয়েই আছে, সঙ্গের লোকটিকে দেখছেন না?
2: আরে শকত ভাই, সূর্য আজ কোন দিক দিয়ে উঠলো? সরি ভাই, আপনাকে কিন্তু নজরেই পড়েনি।
4: আরে পড়বে কি করে ভাই, নজরে পড়ার মতো লোক তো আমি নই। তাছাড়া পুরুষদের নজর তো সবসময় পুরুষের দিকে পড়ে না, ওই রাস্তায় চলতে ফিরতে গিয়ে তো দেখি।
2: সত্যি শকত ভাই, এখনো আপনি সেই রকম রসিকই আছেন, এখনো রস আপনার কমলো না।
4: আর সেটা মাশাল্লাহ, আমার এই রসালো স্ত্রীর জন্যই।
3: আহ থামো তো, এসেই আসর জমাতে শুরু।
4: আরে শুরু আর করলাম কই, ভূমিকাতেই তো তুমি ট্রাফিক পুলিশের মতো হাত দিকে থামিয়ে দিচ্ছ।
3: হ্যাঁ বাপু, আপাতত পার্টির কাজ শেষ হয়ে গেলে তোমার রসের ভান্ডার নিয়ে বসো।
2: আজ কিন্তু আপনাকে সহজে ছাড়ছি না শকত ভাই।
4: আমার গিন্নি ছাড়লে তুমি শক্ত করে ধরো। তা আব্দুল্লাহ, তোমার গিন্নি কই? তাকে তো দেখছি না।
1: আছে আছে, শুধু লিলি না, চমনারাও আছে।
3: সে তো বুঝতেই পারছি, তোমরা এখানেই থাকো, আমি ভেতরে যাই তাদেরকে নিয়ে আসছি।
1: ঠিক আছে, আমরাও আসছি, 7:30 আমরা ফাংশন শুরু করব। চলো শকত ভাই।
4: হ্যাঁ চলো।
5: সুধীবৃন্দ, আজ এই আনন্দ ঘন পরিবেশে মিসেস চমনারাকে আমি সবার পক্ষ থেকে গান গাওয়ার জন্য অনুরোধ করছি।

0: উফ, ঝামেলা কেন? লিলি, বারান্দায় যাবে? লিলি,
1: আমি ভীষণ টায়ার্ড, আমার ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়ব।
0: লিলি, তুমি একটা বুঝলে, মানে তোমাকে না আমার মাঝে মাঝে একটা নিরামিষ মনে হয়। কি যে করো না তুমি! এইমাত্র কিছুক্ষণ আগে আমার একটা সুন্দর গান গেয়ে গেল চমন, আরেকক্ষণে তোমার ঘুম পাচ্ছে। আচ্ছা, তোমার কি হৃদয় টৃদয় বলে কিছু নেই?
1: ওটা নিজের কাছে থাকলে কি তোমার ঘর করতাম?
0: তোমার ঠিক অন্য কারোর ঘর করার ইচ্ছে ছিল।
1: প্রথম দর্শনে যে প্রেম হয়ে গেল, তাই অন্য কারোর ঘর আর করা হলো না,
0: তাই নাকি?
1: দেখুন আব্দুল্লাহ সাহেব, আপনি কিন্তু খুব বেশি রোমান্টিক গিরি করছেন, আর এই কারণে আপনাকে আমার সত্যি সন্দেহ হচ্ছে। আচ্ছা, তুমি মাঝে মাঝে হঠাৎ হঠাৎ খুব তাড়াতাড়ি অফিস থেকে চলে আসো,
0: আসি,
1: আর মাঝে মাঝে খুব বেশি দেরি করো।
0: হ্যাঁ করি।
1: আমি খুব সিরিয়াসলি জিজ্ঞেস করছি,
0: করো না।
1: ব্যাপারটা কি বলো তো, লিলি ছাড়া আর কোন মেয়ের সঙ্গে তোমার কিরকম সম্পর্ক আছে?
0: নাও ইট ইজ ক্লিয়ার টু মি, নারী জাতিকে বিশ্বাস করা একটা ঘোরতর বোকামি। তোমাকে ভালোবেসে এবং বিশ্বাস করে এতদিন ধরে আমি অনেক অনেক বোকামি করে ফেলেছি। এখন আমার স্ত্রী আমাকে বলছে, আব্দুল্লাহ সাহেব, আপনি আপনার স্ত্রী ছাড়া আর কোন নারীর সঙ্গে কিরকম সম্পর্ক মেনটেন করছেন? দেখো লিলি, তোমাকে একটু সন্দেহ করার সুযোগ এই প্রথম তুমি কিন্তু আমাকে দিলে। আমি এখন নিশ্চিন্তে তোমাকে সন্দেহ করতে পারি। আচ্ছা, তুমি নিশ্চয়ই কখনো কখনো আমাকে না জানিয়ে কারো কাছে যাও, সে দ্বিতীয় পুরুষটি কে? কে এ লিলি, বলো না কে? লিলি,
1: কি হলো? বাইরে থেকে এসে বসে থাকলে চলবে? খেতে টেতে হবে না?
0: তোমাকে নিয়ে কোথাও বাইরে গেলে আমার কি মনে হয় জানো?
1: ঠিক আছে, আমি এখানে বসে একটু রেস্ট নিই, তুমি বলতে থাকো।
0: লিলি, তোমার নাকে ঘাম জমেছে, তুমি একটু টায়ার্ড হলে কিন্তু তোমাকে ফার্স্ট ক্লাস লাগে।
1: নিজেকে কেমন লাগছে একটু আয়নায় দেখে শোনা। আমি উঠলাম, অনেক কাজ আছে।
0: কি হলো, তুমি খাবে না?
1: না, আমি খাবো না।
0: দেখো, তোমার একটা সিরিয়াস অসুখ টসুখ হবে, রোজ রোজ রাতে না খেয়ে থাকার ফলটা বুঝবে তখন।
1: তুমি খাও তো।
0: কেন খাবে না বলবে তো?
1: খেয়ে অমনি বমি করি আর কি।
0: বমি করলে আবার খাবে, আবার বমি করলে আবার খাবে।
1: ধুত্তুরি, আমার ঘুম পাচ্ছে, খেলে খাও, নয়তো আমি যাই।
0: লিলি, তোমার জন্য না আমার এখন দারুণ মায়া হয়।
1: কেন?
0: তুমি কেমন রোজ একটু করে বদলে যাচ্ছ, এমনি করে কমাস, তারপর জানো আমার না আজকে ওই শিশু পার্কের সামনে দিয়ে আসার সময় গোটা পার্কটাই তুলে আনতে ইচ্ছে করছিল।
1: আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে গেলাম।
0: লিলি, লিলি, ওষুধটা খেয়েও কিন্তু।

হ্যালো, কে? আবদুল্লাহ! আরে দোস্ত, হ্যাঁ তোর কথাই ভাবছিলাম, ভাবতে ভাবতে টেলিফোন। একেই বলে টেলিপ্যাথি। শোন, তোর সঙ্গে আমার কথা আছে। আরে না না, সব কথা টেলিফোনে বলা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই চলে আয়। কোথায়? কেন, ওই সেই রেস্তোরাঁ বিকেলের দিকে? হ্যাঁ, আমি সময় মতো পৌঁছে যাবো। আচ্ছা ঠিক আছে, তো আসবি কিন্তু। হ্যাঁ রাখি এখন। আচ্ছা, কোথায় হবে?

0: আমরা একটা চিঠি পাঠিয়েছি শেফিল্ডে, দেখি তার কি উত্তর আসে, তারপর আপনার ব্যাপারটা বিবেচনা করব।
1: তাহলে সামনের সপ্তাহে কি আসবো?
0: আপনাকে কাজ করুন, টেলিফোন করে জেনে নিয়ে তারপর আসুন, কারণ চিঠিটার জবাব না পাওয়া পর্যন্ত কিছুই বলতে পারছি না।
1: ঠিক আছে, আমি তাহলে আসি এখন।
0: আচ্ছা
2: স্যার।
0: আসুন আসুন আকরাম সাহেব, আমি এখন বাসায় যাচ্ছি। এই এই চিঠিটা একটু রাখুন, ড্রাফট করবেন, আমি কাল এসে দেখব, আর কোনো টেলিফোন এলে মেসেজগুলো টুকে রাখবেন।
2: জি স্যার।

0: তুমি?
1: ভীষণ টায়ার্ড, অফিসে প্রায় ঘুমিয়ে পড়ার অবস্থা হয়েছিল। তো তুমি কি করছিলে?
0: কি আবার ঘুমোচ্ছিলাম। কি হলো?
1: না কিছু না। শোনো, আজ সন্ধ্যায় কিন্তু তোমাকে নিয়ে বেরোবো।
0: কোথায় যাবে?
1: যা হোক কোথাও, মামুর বাসায় না হোক, চলো, অনেকদিন যাওয়া হয় না।
0: দূর ভাল লাগে না, তোমার খালি কিসলু আর মাহবুবের বাড়ি, যেতে যেতে পচে গেলাম।
1: তাহলে আর কোথাও চলো, রেবা ভাবির বাসায়।
0: আমার বেরোতে ইচ্ছে করছে না।
1: ও ঠিক আছে, আমি না হয় যাবো, মাহবুর সাথে ছোট্ট একটা আলাপও আছে, বেশি দেরি করবো না।
0: দেরি করলেই বা কি, আমার জন্য আর তোমাকে ছাড়া সময় কাটে না।
1: কাটে নাকি?

0: কিরে, বউকে ম্যানেজ করে আসতে দেরি করে ফেললি নাকি?
1: নিয়েই তো আসতে চেয়েছিলাম।
0: বলিস কি, চমন আর উল্টা আসতে চাইছিল, আমি ম্যানেজ করে রেখে আসলাম।
1: আসলে জানিস আব্দুল্লাহ, এমন কিছু কথা আছে যেগুলো স্ত্রীদের সামনে না বলাই ভালো।
2: হ্যাঁ, তার মানে তুইও তোর বউকে সন্দেহ করিস?
1: আমি কেন, সবাই করে।
2: সবাই করে?
1: হ্যাঁ, আমি 100% শিওর। তুই জানিস, এই তো কিছুদিন আগে আমি হঠাৎ করে বাসায় ফিরে দেখি,
3: আমার গান আপনার ভালো লেগেছে। কোন গানটা? ও মা, ওটা কিন্তু আমারও প্রিয় গান। কি, এটা একটু বাড়িয়ে বললেন, অত ভালো আমি গাই না তাই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবেন। এবার রাখি। ও মা, তুমি কখন এলে? আজ মুখটুকু তো শুকনো লাগছে কেন? শরীর খারাপ নাকি? তোমাকে কতদিন বলেছি এত খাটাখাটি করো না, তা কে শুনবে আমার কথা? তার খালি কাজ আর কাজ, মানুষ তো না যেন একটা কম্পিউটার।
1: কি করছিলে?
3: ঘুমোচ্ছিলাম।
1: বেমালুম মিথ্যে কথা বলে দিল।
2: মাবু, তুই কিন্তু আমার মনে আসলে একটা সন্দেহ ঢুকিয়ে দিলি।
1: আরে ওসব কিচ্ছু না, টেক ইট ইজি, চল এখন আমরা ফার্স্ট ক্লাস কফি খাই। বেয়ারা,
4: স্যার
1: দু কাপ কফি।
4: জি স্যার।
1: শোন আব্দুল্লাহ, চমনকে বিয়ে করার পর আমার কি অবস্থা হয়েছিল জানিস? শালা ডেইলি 10টা 5টা ছেলে বাসায় এসে হাজির, আর এদিক চমন কারোর সঙ্গে হেসে কথা বললি আমার বুকের মধ্যে আগুন লাগে।
0: একদিন তো বলেই দিলাম, আমি ছাড়া অন্য কারোর সঙ্গে তোমার হেসে কথা বলা চলবে না।
1: শালা উল্টো রিয়াকশন হয়ে গেল আর হাসিই না। এখন কি করি, অফিস থেকে ফিরে ও মুখ দেখতে ভাল লাগে?
0: নারী জাতির চরিত্র বোঝা হেভি ডিফিকাল্ট। শালা হয়রান হয়ে গেলাম, তবু অভিমান ভাঙে না। শেষে ওই দুটো শাড়ি কিনে দিতে হলো একদিন। তাই বলছিলাম দোস্ত, ওসব রাগ ফাক করে কোনো লাভ নেই, নিজেরই লস, শেষ পর্যন্ত ওই শাড়ি কিনেই দিতে হবে। এই
2: হ্যাঁ
0: এই
2: হ্যাঁ,
0: কি হলো?
2: না মানে ইয়ে কফি না না। আচ্ছা মাহবুব, লিলি তো আর চমন নয়, ওর না হয় ফ্যান্টেন আছে, কিন্তু লিলি আমাকে কেন মিথ্যে কথা বলল? পড়ছিল ম্যাগাজিন, বললো ঘুমোচ্ছিলাম।
0: ওঠা যাক, দুজনে মিলে শহরে বাইরে থেকে একটু ঘুরে আসি, চল।

0: শুনুন, আপনি আর এখানে টেলিফোন করবেন না। দুঃখ পেলে আমি কি করব? আহা, আপনার যদি ঘরে বসেই কারোর জন্য মন খারাপ হয়, আবার কিছু করার নেই। জি জি জি, না, এটা আমার বাবার বাড়ি। না, বিয়েটি করিনি এখনো। হ্যাঁ, করব করব ভাবছি। আমার আমার সব রং ভালো লাগে, আমার কোনো প্রিয় রং নেই। আপনি লাল, নীল, সাদা, কালো সব রং ভালোবাসুন, আমি এখন রাখি। আর আপনি টেলিফোন করবেন না, বুঝলেন? ফাজলামিরা জায়গা পাননি না? কি কি বললেন, মরে যাবেন? ইস, এসব কথা দিনে কজনকে বলেন বলুন তো। হ্যাঁ, বললাম তো, দেখা হবে না, হবে না, হবে না, রাখলাম যত সব। কি ব্যাপার, তুমি কখন এলে? দেখেছ, দেখেছো কিরকম একটা ইডিয়েট লোকটাকে বলে যাচ্ছে তাই। ও কি, তুমি কথা বলছো না কেন? আড়ি পেতে কথা শোনার কোনো দরকার ছিল না? কে, আমার ওষুধ কই? প্রেসক্রিপশন পকেটে নিয়ে ঘুরে এসেছো না? বললাম না, কালকে টিভিতে আমার রেকর্ডিং আছে, গলার মধ্যে ব্যথা, গানটা খারাপ হলে বুঝি খুব ভাল লাগবে না?
1: জি
0: জি জি, মানে
1: না, মানে বলছিলাম তুমি মিস চমনারা যে তার বাবার বাড়িতে থাকে, এখনো বিয়ে টিয়ে করেনি, করবে করবে ভাবছে, তার তো নিজের ওষুধ নিজেরই কিনে আনা উচিত, না তো বাবাকে বলা উচিত।
0: ঠিক আছে, নিজেই যাব, আমার বেলা যখন কেউ নেই।
1: কথাটা তো আপনি বললেন মিস চমনারা।
0: আই মিস মিস করো না তো, ওটা একটা কথার কথা, বলেছি ফুরিয়ে গেছে, ব্যাস, আবার কি?
1: আচ্ছা চমন,
0: কি
1: ওই কথার কথাটা বলতেই তোমার কি একটু ভালো লাগেনি? সত্যি করে বলো তো,
0: কি
1: তোমার কি তোমার কি একটু ভালো লাগেনি?
0: কি বলছো তুমি?
1: না মানে, চলো বাবু খিদে পেয়েছে,
0: চলো।

0: ঠিক আছে, হ্যাঁ আমি উঠি, পরে লিলির সঙ্গে দেখা।
1: না না বসুন না, লিলি এক্ষুনি এসে পড়বে।
0: কোথায় গেছে আপনাকে বলে যায়নি?
1: না আমি অফিস থেকে এসে দেখলাম নেই, বোধহয় কোনো বান্ধবীর বাসায় গেছে, মাঝে মাঝে এরকম যায়। আসলে আমাদের বাড়িতে বসুন, আমি আরেক রাউন্ড চায়ের কথা বলে আসি, কিছু মনে করবেন না প্লিজ। মালিক, মালিক, মালিক,
2: কি রে বনানি, তুই কখন এলি?
0: অনেকক্ষণ বসে বসে তোর বরের সঙ্গে কত কথা হলো।
2: তারপর
0: আর এক রাউন্ড চা আনতে তোর বর ভেতরে গেছে।
2: তোকে আবদুল্লাহ এনে দুই রাউন্ড চা খাইছে?
0: কিরে চমকে উঠলি নাকি?
2: না, তিন রাউন্ড পর্যন্ত চালিয়ে যেতে পারে আমি জানি।
1: আরে তুমি, তুমি কতক্ষণ?
2: ও চা রেডি?
1: ইয়েস ম্যাডাম।
0: শুন আমি এখন যাই, দু কাপ চা তোমরা দুজনে খাও।
2: তাহলে কি তুই আবদুল্লার সঙ্গে কথা বলতে এসেছিলি?
0: লিলি কাল তুই বাসা যাবি, আমি এখন না ফিরলে কর্তা হপ হয়ে বসে থাকবে, চলি। হ্যাঁ
2: চা খাবে না?
1: তুমি খাও।
2: বনানি কখন এসেছিল?
1: অনেকক্ষণ। আশ্চর্য, ঘরে ফিরে তোমাকে না দেখলে যে আমার খারাপ লাগে, আজকে বনানির জন্য সেটা মনেই ছিল না।
2: তাহলে আর একটু থাকতে বললেই পারতে।
1: তো তোমার বান্ধবীকে তুমি না বললে আমি কি করে বলি?
2: কি করে বলি? শোনো, ওসব আমি খুব ভালো বুঝি, আমি একটা মেয়ে তো, আমি ছাড়াও যে কোনো একটা মেয়ের সঙ্গে কথা বলতে তোমার যে খুব ভালো লাগে সেটা বুঝতে আমার বাকি নেই।
1: আমিও বুঝি।
2: কি বোঝো?
1: কোথায় গিয়েছিলে?
2: বলবো না।
1: তোমাদের তো একটাই সুবিধা, একটু অভিমান দিয়ে সবকিছু ঢেকে রাখা যায়।
2: দেখো বেশি কথা বলো না, রান্নাঘর থেকে ড্রয়িং রুম পর্যন্ত হাজারটা টুকিটাকি জিনিস যে যখন তখন আনতে হয় সেটা আনে কে? তুমি আনো না আমি আনি? একগাদা জিনিস নিয়ে যে ফেললাম সেটা কেউ দেখল না, আমি যে বাইরে গিয়েছিলাম সেটা তো চোখে পড়লো।
1: লিলি, লিলি, আচ্ছা তুমি আর কোথাও যাও না?
2: কি বলছো তুমি?
1: বিয়ের আগে তুমি আমাকে যেরকম ভালোবাসতে এখনো ঠিক তেমনি ভালোবাসতে পারো? বলো, পারো বাসতে?
2: আমি জানি না।

0: কিরে, দরজা খুলতে এত দেরি হলো কেন? ঘুমোচ্ছিলি নাকি?
1: না স্যার, যাই গিয়েছিলাম, তো একটু বেদিশে আসলাম স্যার।
0: হুম, তোর বেগম সাহেব কই?
1: আমায় তো খাওনের পর পরই বাইরে গেছে গা।
0: হুম, ঠিক আছে, তুই এক কাপ চা দে আমাকে।
1: আচ্ছা,
0: লিলি কি তাহলে আমাকে না জানিয়ে রোজই এভাবে বাইরে যায়? কোথায় যায়? সেদিনও ঘরে ফিরে দেখলাম কে একটা ম্যাগাজিন পড়ছিল, আমাকে দেখে লুকালো এবং বলল ঘুমোচ্ছিল। লিলির মধ্যে একটা মিথ্যে বলার প্রবণতা দেখতে পাচ্ছি। আচ্ছা, ম্যাগাজিনটা কোথায় রাখলো লিলি? তোষকের নিচেও তো নেই, কিন্তু কি এমন ম্যাগাজিন আমাকে দেখে লুকোতে হবে? কি এমন রহস্য আছে ওই ম্যাগাজিনে? আচ্ছা, ওয়ার্ড্রবে রাখেনি তো? দেখি না খুলে। এই তো, এই তো সেই ম্যাগাজিনটা। আরে কি পড়ল ম্যাগাজিন থেকে? এটা কি পড়ল, ছবি? এ কি, সালমানের ছবি? সালমানের ছবি লীলিকা ছিল কি করে? লীলিকে সালমানকে চিনত? সালমান সম্পর্কে লীলি তো কখনো আমাকে কিছু বলেনি। তবে কি লীলি তার জীবনের অনেক অধ্যায়, অনেক অধ্যায় আমার কাছে লুকিয়েছে? লীলি কি তাহলে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? সালমান মুসলিম হাই স্কুলের ছাত্র ছিল, একবার স্কাউট ডেলিগেশনে বিদেশে গিয়েছিল, ম্যাট্রিক দেওয়ার পর বাবার সঙ্গে করাচি চলে যায়, তারপর আর কোনো খবর জানি না, কোনো যোগাযোগও নেই। লিলির এতখানি যত্ন পরিচর্যার মধ্যে সালমানের ছবিটা কি করে জায়গা পেল আমি তো কিছুই বুঝতে পারছি না। তবে কি লিলির মধ্যে চমকে ওঠার মতো কোনো রহস্য সংবাদ আছে?
2: কি ব্যাপার, বাইরে দরজা খোলা কেন? মালিক, আর মালিক,
0: মালিক চা বানাচ্ছে।
2: ও, তুমি তুমি কখন এলে? কি ব্যাপার, আবার বেরোচ্ছ নাকি?
0: হ্যাঁ, একটু ক্লাবে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে।
2: তোমার জন্য দুটো পাঞ্জাবি এনেছি, মাপটা ঠিক হলো কিনা একটু দেখো না।
0: সে না হয় ফিরে এসেই দেখা যাবে, তোমাকে খুব টায়ার্ড দেখাচ্ছে, তুমি বরং বিশ্রাম নাও।
1: আরে আম্মা, আপনি কোন সময় এলেন? এই যে সাহেবের চা।
2: তোর সাহেব বেরিয়ে গেছে।
1: হ্যাঁ হ্যাঁ, চা না খাই আই।
2: মালিক।
1: জি আম্মা।
2: তোর সাহেব কখন এসেছিল?
1: কিছুক্ষণ আগেই তো আইছিলেন, আই আই আপনার কথা জিজ্ঞাইছে। চা চাউনের পর আমি চা বানাবার গেছি।
2: ঠিক আছে, তুই কাজে যা।
1: আচ্ছা।
2: এ কি, ওয়ার্ড্রব খোলা কেন? ম্যাগাজিন এবং সালমানের ছবি বিছানা এলো কি করে? তবে কি আবদুল্লার চাবি দিয়ে ওয়ার্ড্রব খুলে সব দেখেছে? আবদুল্লা কি আমাকে সন্দেহ করে? কদিন থেকে লক্ষ্য করছি আবদুল্লার মধ্যে কেমন যেন একটা আনমনা ভাব, যা আগে কখনোর মধ্যে দেখিনি। কিন্তু কেন?

0: লোকটাকে
1: জানি না।
0: জানিস না? তাহলে আরো কিছুদিন অপেক্ষা কর।
1: হ্যাঁ, অপেক্ষাই করছি। তবে খুব বেশি দিন লাগবে না বোধ হয়, হয়তো দু একদিনের মধ্যেই জেনে যাব।
0: ঠিক আছে, যা ভালো বুঝিস কর, আমার ব্যাপারটা চুকে বুকে গেছে। আই ডোন্ট বদার। ওই দিন ও টেলিফোনে কথা বলেছিল এক ভক্তের সঙ্গে, ভালো গান গায়, ভক্ত থাকবেই, কি বলিস? আমার আজকাল আর হিংসে টিংসে হয় না, বুঝলি, দিব্যি আছি, অ্যাডজাস্ট করে ফেলেছি।
1: তুই ভাগ্যবান, আমি পারছি না, আমি শুধু হিংসায় জ্বলছি। আমি ওকে ক্ষমাও করতে পারি, কিন্তু আগে জানতে চাই লোকটাকে, সব কিছু জানার পর ডিসিশন।
0: ঠিক আছে, মোকাবেলা কর, বি স্টেডি। জীবনটা বহুত খতরনাক দোস্ত, আমাদের মা বাবার আমলে এই জটিলতা ছিল না। আমি দেখেছি বাবা মাকে ছাড়া কিছুই বুঝতো না, মাও তাই।
1: আমার মা বাবাও ঠিক তাই ছিল।
0: ঠিক আছে, কি করিস না করিস আমাকে জানাস, কিন্তু
1: তোকে ছাড়ার কাকে জানাবো বল।
0: চল এখন উঠে যা, কেমন?
1: চল। কামিন, বসুন।
2: বলুন, এবার একেবারে অফিসে কেন জরুরি তলব করেছেন?
1: বলানি, আমার আমার কথাটা একটু একটু ভিন্ন। আমি একটা ইনফরমেশন কিনতে চাই আপনার কাছ থেকে।
2: কি ব্যাপার, এত কাঁপছে কেন আপনার গলা? কি হয়েছে মিস্টার আব্দুল?
1: না, কিছুই হয়নি। ইনফরমেশনটা আমার আমার স্ত্রী, আপনার ঘনিষ্ঠ বান্ধবী লিলি সম্পর্কে দেবেন কিনা বলুন।
2: টাকাটা তো দিন আগে, এতগুলো টাকার বিনিময়ে বান্ধবীর একটা খবর বেচতে পারবো না? অনেক টাকা দেখছি। বলুন, কি জানতে চান লিলি সম্পর্কে?
1: তার আগে আপনি আমাকে বলুন, লিলিকে আপনি কদিন থেকে চেনেন?
2: ও আমার স্কুলের বন্ধু, মাঝে 10 বছর দেখা সাক্ষাৎ ছিল না, পরে দেখা হয়। আমরা একসঙ্গে বিদেশে একটা প্রজেক্টে কাজ করছিলাম, তারপর ওর বিয়ে হয়ে যায়। বলুন মিস্টার আব্দুল্লাহ, লিলি সম্পর্কে কি জানতে চান?
1: দেখুন, কোন রকম ভনিতা না করেই বলছি, শুনুন, আমার স্ত্রী প্রায় গোপনে আপনার সঙ্গে যোগাযোগ রক্ষা করে। প্রমাণ পেয়েছি কেউ একজন আছে যার সঙ্গে তার সম্পর্ক আছে। আমি লোকটার নাম জানতে চাই। আমি জানি আপনি তাকে চেনেন।
2: আপনার স্ত্রীর কারো সঙ্গে সম্পর্ক আছে এটা প্রমাণ পেয়েছেন, আর লোকটাকে তা জানতে পারেননি?
1: না, জানতে পারিনি। পারিনি বলেই টাকা দিয়ে কিনে নিতে চাই ওই সংবাদটা। আমি জানি লিলি আপনার খুব ঘনিষ্ঠ ইদানিং, আপনি শুধু পারেন জানতে। কি ও হয়তো ভাবছেন টাকার জন্য বান্ধবীর এত বড় সর্বনাশটা করবেন কি না? আমি আরো দিতে প্রস্তুত।
2: শুনুন মিস্টার আব্দুল্লাহ, লিলি আমার বাসায় রোজই যায় বা আমার সঙ্গে যোগাযোগ রাখে, এটা আপনার কল্পনা। গত 4 বছরের মধ্যে সেদিনের ওই বাসায় যাওয়া নিয়ে 3 বার দেখা হয়েছে ওর সঙ্গে, প্রথমবার শপিং করতে গিয়ে, আর ওই সময় আমি আমার টেলিফোন নাম্বারটা।
1: দেখুন, শুধু শুধু কথা বাড়িয়ে লাভ নেই। আমি জানি ওই লোকটা কে আপনি ভালো করেই জানেন। টাকার বান্ডিলটা আপনার ব্যাগে ভরুন এবং আমাকে এই খবরটা দিয়ে দিন, ব্যাপারটা চুকে যাক।
2: মিস্টার আব্দুল্লাহ, এ ধরনের কোনো লোকের কথা আমার জানা নেই, দুঃখিত এতগুলো টাকা হারালাম। কিন্তু এও আপনাকে সিনসিয়ারলি বলছি মিস্টার আব্দুল্লাহ, আমার পক্ষে কাউকে ভালো মন্দ বিচার করা সম্ভব নয়, কিংবা আমার কাউকে খারাপ মনে হয় না। দেখছি ভাঙন শুরু হয়েছে চারিদিকে, আপনি খুব সাফার করছেন নিশ্চয়ই, মুখ থেকেই বোঝা যায়। চলি,
1: শুনুন শুনুন বনানি, শুনুন বনানি, কি সত্যি কথাটাই বলে গেল? কিন্তু বনানির কথাই যদি সত্যি হবে, তাহলে মাঝে মধ্যে খুলিলি কোন ঠিকানায়?

0: কদিন ধরে কি হয়েছে তোমার বলো তো? একেবারে কবি কবি ভাব নিয়ে বসে থাকা হচ্ছে যেখানে সেখানে।
1: মাঝে মাঝে কিছুই ভাল লাগে না তো তাই।
0: আচ্ছা বেশ, ঘরে এসো।
1: না, মাঝে মাঝে কেন যে এমনি, শুধু এমনি কিছুই ভালো লাগে না, মনে হয়, কত কি যে মনে হয়, বললে তুমি আবার এক্ষুনি আমাকে কবি টুবি বলে গালি দেবে।
0: আচ্ছা ঠিক আছে, তুমি বারান্দায় বসে বসে বক বক করো, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে গেলাম।
1: মনে হয় অনেক বড় আকাশ নেই, নদী পেরুলেই মাঠ নেই, ছোট্ট ছোট্ট গ্রাম নেই, চারদিক থেকে সবকিছু ভেঙে পড়ছে, যা কিছু জেনেছিলাম সবই কেবল ভুল হয়ে যাচ্ছে। যেমন যেমন আমার মাঝে মাঝে সন্দেহ হয়, আমি বোধহয় তোমাকে আর আগের মতো ভালোবাসতে পারি না। বিয়ের আগে যেমন করে বাঁচতাম, তেমন করে তোমাকে আর ভালো।
0: ঘরে এসো।
2: ঘরে গিয়ে কি করব, বললাম তো ঘুম আসছে না।
0: ঘরে এসো, কথা আছে।
2: বলো।
0: আমি অনেক ভেবেছি, ভেবেচিন্তে দেখলাম আমার চলে যাওয়াই ভালো।
2: কোথায় যাবে?
0: আর কোথায়, রাজশাহী।
2: ঠিক আছে, কবে যেতে চাও?
0: দু একদিনের মধ্যেই যাব, তুমি আমার টিকিটটা করে দাও।
2: নো প্রবলেম, তুমি পরশু সকালে ফ্লাইটে যেতে পারো, আমি অফিসে গিয়ে টিকিটের ব্যবস্থা করে রাখবো।
0: ধন্যবাদ।
2: লিলি, বনানির সঙ্গে আমার দেখা হয়েছিল, তাকে টাকা দিয়ে জানতে চেয়েছিলাম একটা ইনফরমেশন তোমার সম্পর্কে।
0: কিছু জানতে পারলে?
2: বনানি তোমার অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী, টাকার জন্য তোমার ক্ষতি হোক নিশ্চয়ই এমন ইনফরমেশন সে আমাকে দেবে না, এমন বোকা মেয়ে সে নয়।
0: তাই নাকি?
2: এতদিন কিছু জিজ্ঞেস করিনি তোমাকে, একটা প্রশ্নের উত্তর দেবে?
0: বলো কি প্রশ্ন।
2: লোকটা কে যে তোমাকে আমার কাছ থেকে অনেক দূরে নিয়ে গেল, যার জন্য তুমি আজকে রাজশাহী চলে যাওয়ার কথা ভাবছ, সে কি আমার খুব ছোটবেলার বন্ধু সালমান?
0: সালমানকে তুমি চেনো?
2: সালমান আমার ছোটবেলার খেলার সাথী ছিল।
0: সালমান মারা গেছে যুদ্ধে, ওর সঙ্গে আমার একবার দেখা হয়েছিল মামার বাসায়। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি, থার্ড ইয়ারে, আর সালমান আর্মিতে নতুন কমিশন পাওয়া লেফটেন্যান্ট। কে আপনি, কোত্থেকে এসেছেন?
3: জি, আমি মলয় সাহেবকে চাচ্ছিলাম, উনি কি আছেন?
0: জি আছেন, আপনি ভেতরে এসে বসুন, আমি ডেকে দিচ্ছি। মামা, মামা!
4: কি রে মা?
0: কে যেন তোমার কাছে এসেছেন।
4: কে আবার এলো?
0: কি জানি, বললেন তোমার সঙ্গে দেখা করবেন।
4: আরে তুমি কোত্থেকে, কবে এলে ঢাকায়? থাক থাক থাক থাক, সালাম করতে হবে না, দেখো তো আমাকে বলবে তো, ও বোধ তোমাকে চিনতে পারেনি। যে তোমাকে দরজা খুলে দিয়েছে, লিলি আমার বোনের মেয়ে, এখান থেকে ইউনিভার্সিটিতে পড়ে, আর তিন্নিকে তো অনেক ছোট দেখেছিলে না?
3: জি।
4: আমার মেয়ে এখন তো কলেজে পড়ে, ও আবার ওর মার সঙ্গে মার্কেটিংয়ে বেরিয়েছে, একটু পরে এসে পড়বে। তিন্নি অবশ্য তোমাকে দেখলে চিনতে পারত, ও সেদিনও বলছিল তোমার কথা। যাক, তুমি নিশ্চয় এখন খুব টায়ার্ড না, হাত মুখ ধুয়ে খেয়ে নাও, আমি লিখে খাবার দিতে বলি।
3: চাচা খুব একটা খিদে পাইনি, পরে খাবো।
4: ঠিক আছে ঠিক আছে, এবার নতুন চাকরি কেমন লাগছে বলো? অবশ্য প্রথম প্রথম তোমার ওখানে একা একা লাগবারই কথা না, তা তোমার বাবা কেমন আছেন?
3: মাঝে একবার প্রেশার বেড়ে গিয়েছিল, এখন অবশ্য নর্মাল, বাবা বোধহয় খুব শিগগিরই ঢাকা চলে আসবেন।
4: আমার কথা বলো রাব্বিকে, কতকাল যে দেখিনি ওকে। লিলি এদিকে আয় তো মা।
5: আসছি মামা।
0: কি মামা?
4: আরে ওকে চিনতে পারিসনি, আমার বন্ধুর ছেলে, নতুন কমিশনারকে জয়েন করেছে আর্মিতে। তোরা গল্প কর, আমি একটু নামাজটা সেরে আসি।
0: আমি খাবার রেডি করেছি মামা।
4: সালমান তুমি হাত মুখ ধুয়ে নাও, খেয়ে দিয়ে রেস্ট নাও, তিন্নিদের মনে হয় দেরি হবে আসতে, আমি যাই।
3: জি আচ্ছা। আপনাকে আমার খুব ভালো লেগেছে।
0: ভালো লাগার মতো তেমন কিছু ঘটেছে কি?
3: না মানে আপনাকে আমার প্রথম দেখাতে মনে হয়েছে আপনাকে আমি চিনি এবং বহু কাল ধরে চিনি।
0: কিন্তু আপনি যে আমার কাছে অচেনা।
3: তাতে কি হয়েছে? দুজনেরই চেনা হলে অসুবিধা অনেক, বাধাও অনেক।
0: তাই নাকি?
3: আপনাকে ঘিরে আমার কল্পনার কথা শুনবেন। আজই আপনার মামার কাছে যাব, আপনাকে বিয়ের প্রস্তাব দেব এবং 100% কনফার্ম থাকুন আমি কৃতকার্য হবই। তারপর আপনাকে নিয়ে সমুদ্র তীরে বেড়াতে যাব, ছোট্ট দূরে মেরে একটি ফ্ল্যাট নেব, আর সেই ছোট্ট নিরচিত হবে অনন্ত সুখ, ব্যাস।
0: আপনার কথা এবার শেষ হয়েছে?
3: হ্যাঁ।
0: এবার আমার কথা শুনুন।
3: বলুন।
0: আপনার কল্পনা কল্পনাই রয়ে যাবে, ওটার বাস্তব রূপ নেবে না, বুঝলেন?
3: বুঝলি। বইপত্রে এবং গুণীজন অবশ্য বলে জীবনে সব চাওয়া পাওয়া হয় না, কিন্তু আমার বেলা উল্টো, আমি যা চাই তা পাই।
2: হ্যাঁ, তারপর?
0: এমন পাগল ছেলে ওই দিন সন্ধ্যায় মামার কাছে গিয়ে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। মামা সোজা নাকচ করে দেন তার প্রস্তাব। সালমানকে মামার পছন্দ ছিল তার নিজের মেয়ের জন্যে। মনে মনে যখন তিনি সালমানকে নিজের মেয়ের জন্য পছন্দ করে রেখেছেন, তখনই সালমান আমাকে বিয়ের প্রস্তাব দেয়। অপমানিত হয়ে পরদিনই সালমান মামার বাড়ি থেকে চলে যায়। মামা ছিলেন তার পিতৃবন্ধু, কিন্তু এরপর কোনো খবর পায়নি সালমানের। যুদ্ধে নিহত আর্মি অফিসারদের তালিকায় নামটা দেখেছিলাম, তখন আমি চাকরি করি।
2: সালমানকে তুমি ভালোবাসতে?
0: ঠিক জানি না, একদিনের মোটে আলাপ। ও আমাকে একদিনের আলাপেই বলেছিল বিয়ের পর তিন রুমের একটা ছোট্ট বাড়িতে থাকব, মাঝে মধ্যে সমুদ্রের তীরে বেড়াতে যাব, এসব কথা খুব তরবর করে বলেছিল। খুব মনে পড়ত সালমানের কথা। ওই আমাকে বিয়ে করার কথা বলেছিল প্রথম, দ্বিতীয়বার তুমি। ও একটা আস্ত পাগল ছিল, একদিনের আলাপে কেউ বিয়ের কথা বলে?
2: তাহলে সালমান নয়, তবে লোকটি কে? আমি একদিন ওকেই ধরে নিয়েছিলাম, শুধু নিশ্চিত হতে পারছিলাম না।
0: বনানি তোমাকে বলেনি?
2: না, কিচ্ছু বলেনি। ওকে আমি টাকা দিতে চাইলাম, তবু সে নামটা বলতে চাইল না।
0: বনানি এককালে খুব ব্রাইট মেয়ে ছিল, আমরা দুজন ছিলাম ঘনিষ্ঠ বন্ধু। এখন বনানি ভেতরে ভেতরে খুব মুষড়ে আছে।
2: আর একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করব?
0: একটা কেন, হাজারটা প্রশ্ন করতে পারো।
2: সেদিন সাবিনাদের বাসায় পার্টিতে বনানিকে ইনভাইট করার জন্য তুমি ইনসিস্ট করেছিলে সাবিনাকে?
0: হ্যাঁ, আগের দিন শপিং করতে গিয়ে মার্কেটে দেখা, ওই দিন বাসায় কথাবার্তা বিশেষ হয়নি, তাই ভেবেছিলাম সাবিনার পার্টিতে এলে কথাবার্তা বলবো।
2: লিলি, লুকোবার চেষ্টা করো না, সেদিনের পার্টির দৃশ্য আমার আজও মনে আছে। সবাই যখন হইচই করে আনন্দে ব্যস্ত, তখন তুমি বনানিকে নিয়ে এক কোণে গিয়ে সঙ্গোপনে আলাপে মত্ত। বনানির মাধ্যমে যে তোমার ভালোবাসার মানুষের সঙ্গে তুমি যোগাযোগ রক্ষা করো, এ সম্পর্কে আমি কনফার্মড।
0: শুধু শুধু তুমি বনানিকে দোষারোপ করো।
2: যুদ্ধে সালমান মারা গেছে, রাজশাহীতে সালমান নেই, তাহলে তুমি রাজশাহীতে কার জন্য যাবে লিলি?
0: তোমার কাছ থেকে দূরে থাকার জন্য।
2: লিলি!
0: হ্যাঁ, একজন আর একজনের এত কাছে থেকেও যখন আমরা কেবলই দূরে চলে যাচ্ছি, তখন তখন আর একসাথে থেকে কি হবে? অন্তত কিছুদিনের জন্য হলেও আমি বাবার কাছে যাব।
2: যাও, তোমার যেখানে খুশি যাও, আমি এখন থেকে একলাই থাকব। তোমার যাবার ব্যবস্থা কালই হবে, কিন্তু কিন্তু আমি বিশ্বাস করি না রাজশাহীতে কেউ নেই। তোমার বাবা ছাড়াও রাজশাহীতে এমন কেউ আছে যার জন্য আমাকে ছেড়ে তোমার রাজশাহীতে যাওয়ার সাহস আছে।
0: রাজশাহীতে আমার কেউ নেই, কিচ্ছু নেই, তবু আমি রাজশাহীতে চলে যাব। যাওয়ার আগে আমার একটা কথা তুমি বিশ্বাস করো।
2: না, আমি বিশ্বাস করি না।
0: মেয়েদের জীবনে বিয়ের আগে অনেক গল্প থাকে, সেই গল্প শুধু স্মৃতি। এখন আমি আর কাউকে নিয়ে স্বপ্ন দেখি না, এই সত্যি কথাটা তোমাকে আমি বোঝাতে পারলাম না।
2: আমি তোমাকে বিশ্বাস করি না।
0: ক বছর খুব সুন্দর ব্যবহার করেছো তুমি আমার সঙ্গে, যেখানে থাকি যেভাবে থাকি মনে রাখতে চাই।

0: তুমি তুমি সুটকেস গোছাচ্ছ লিলি?
1: না, আমি কি গোছাবো? যার সারাটা জীবনে অগোছালো রয়ে গেল সে আর কি গোছাবে?
0: তুমি তুমি কাঁদছ লিলি?
1: না, আমার বিয়ের শাড়িটা খুঁজে পাচ্ছি না।
0: বিয়ের শাড়ি, বাসর রাত, আশ্চর্য, একেবারে চলে যাবার মুহূর্তে তোমার এইসব মনে পড়ছে। লিলি, তুমি তো চলেই যাচ্ছ, হয়তো আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। আচ্ছা, আর একবার, শেষবার তুমি বউ সাজতে পারবে লিলি? বাসর ঘরের অনেক স্বপ্ন, অনেক কল্পনার চাল বোনাবো, পারবে লিলি?
1: আমাদের বাসর রাতে অনেক বৃষ্টি হয়েছিল,
0: মনে আছে? নববধূর স্বাভাবিক লজ্জায় তুমি আমার মুখের দিকে তাকাতে পারছিলে না,
1: মনে আছে? শেষ রাতের দিকে বৃষ্টি থেমেছিল, পরিষ্কার আকাশে অনেক তারা ফুটেছিল,
0: মনে আছে? আজও কিন্তু খানিক আগে বৃষ্টি নেমেছে, টের পাওনি?
1: আমার আমার বিয়ের শাড়িটা কোথায়? খুঁজে পাচ্ছি না কেন?
0: ওটা আমি রেখে দিয়েছি।
1: কেন?
0: আমার দরকার আছে।
1: আসল মানুষটার দরকার নেই, দরকার আছে শাড়ির?
0: যদি বলি তাই
1: কি? আর একটা বাসর রাত,
0: এখন অবিশ্বাস।
1: আমি কিন্তু এখন এই বাড়ির সীমানা পার হইনি।
0: এখনো ঘৃণা,
1: ইচ্ছে করলে আমি আমার অবিশ্বাস, ঘৃণা, হুমকি বুকে হাত দিয়ে বলতো, তোমার আমার সম্পর্কের মধ্যে কে এসবের জন্মদাতা?
0: আমি কি শুধু অবিশ্বাস, ঘৃণা আর হুমকির জন্মদাতা? এবার এবার তুমি বুকে হাত দিয়ে বলতে লিলি, একজন স্বামী, একজন স্ত্রী, একটা সংসার, বেডরুম, ড্রয়িং রুম, কিচেন, শাড়ি, ট্রাউজার, ব্রেকফাস্ট, ডিনার, এই সব কিছুকে একটা বিপুল শক্তিতে ধরে রাখে, বিচ্ছিন্ন হতে দেয় না, কোন সে মাধ্যাকর্ষণ, কোন সে বলিষ্ঠ বজ্রমুষ্টি? পারবে না, পারবে না। আমি জানি পৃথিবীর এই সহজতম ধাঁধার উত্তর দেবার মতো মনোবল এখন তোমার নেই। নিজের সাজানো বাগানকে তছনছ করে দেয় যে মালিনী, তার অভিমানটাকে বুঝি, কিন্তু বুঝি না তার প্রলয়ঙ্করী দুঃখকে। লিলি, আমি শুধু অবিশ্বাস, ঘৃণা আর হুমকিরই জন্মদাতা নই, জন্মদাতা আমি আরো কিছুর। আমি সেই পুরুষ যে জন্ম দেয় সেই মাধ্যাকর্ষণ শক্তির প্রবল ক্ষমতায় যে ধরে রাখে একজন স্বামীকে, একজন স্ত্রীকে, একটা সংসারকে। বিয়ের শাড়িটাকে অত আগ্রহ নিয়ে খুঁজছ, ওটা তুমি নিয়ে যাবে। তোমার মতো আজ রাতে আমিও একটা জিনিস খুঁজছি, ওটা তুমি নিয়ে যেতে পারবে না।
1: তোমার সংসার থেকে আমি কিছুই নেব না, বিশ্বাস না হয় আলমারি খুলে দেখো, যেখানকার যা সব ঠিক আছে, আয়রন সেফের অর্নামেন্টস আমি স্পর্শ করিনি। কেন জানি না বেহার মতন বিয়ের শাড়িটা খুঁজছিলাম, যদি জানতাম ওটা তুমি সরিয়ে রেখেছো তাহলে তাও খুঁজতাম না। তোমার বাড়ি থেকে আমি শুধু অন্যকে নিয়ে যাচ্ছি।
0: না, তুমি শুধু তোমাকে নিয়ে যাচ্ছ না, তুমি আমার জীবন থেকে নিয়ে যাচ্ছ এক জোড়া নরম তুলতুলে গাল, গোলাপের পাপড়ির মতো ছোট হাতের মুঠি, জ্যৈষ্ঠের নিস্তব্ধ দুপুরে দুরন্ত বালক স্তব্ধ নিথর পুকুরের পানিতে ঢিল ছুড়লে শব্দহীন শব্দের যেরকম হঠাৎ আলোড়ন জাগে, সেই রকম হাসি, সেই রকম কান্না। লিলি, লিলি, একসময় আমরা দুজনে তো কবিতা পড়তাম, আমরা দুজনে তো আবৃত্তি ভালোবাসতাম। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস।
1: আমাকে তুমি দুর্বল করে দিও না, আমার সাজানো বাগান এখনো সম্পূর্ণ তছনছ হয়ে যায়নি। এক জীবনের সীমানা পার হয়ে আর আর জীবনে সিংহ দুয়ারে আমি এখনো মাথা করতে শুরু করিনি। নরম তুলতুলে কাল, গোলাপের পাপড়ির মতো ছোট্ট হাতের মুঠি, সে যে আমারই অন্তর্গত সত্ত্বে লালিত হচ্ছে, আমি তো ইচ্ছে করলে ফেলে যেতে পারি না। কিন্তু অবিশ্বাস, ঘৃণা, হুমকি, তার কি হবে? আমাদের সন্তান কি পারবে এদের স্পর্শ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে?
0: তার আগে তুমি বলো, বিয়ের শাড়িটা কি তোমার চাই? চাইলি সে কি তুমি যে লজ্জায় লাল হয়ে উঠলে, বা এই তো চাই, বাইরে বৃষ্টি, তোমার চোখে লজ্জা, বাকি শুধু নববধূর সাজ। আচ্ছা, ওটাই বা বাকি থাকে কেন?
1: কিন্তু কিন্তু শেষ রাতের দিকে বৃষ্টি যখন থেমে যাবে, যখন পরিষ্কার আকাশে অসংখ্য তারা ফুটবে, তখন
0: তখন তখন ধ্বংসস্তূপ থেকে জেগে উঠবে নতুন পৃথিবী, নতুন মানুষ, নতুন বসতি। লিলি, লিলি বলো তো, তোমার রাজশাহী এখন কোথায়?
1: অনেক দূরে।
0: এখন সবচেয়ে কাছে কি
1: জানি না।
0: বিশ্বাসী এক বাসর রাত।

এতক্ষণ ছায়া দম্পতি নাটকের অভিনয় শুনলেন। কাহিনী রাহাত খান, বেতার নাট্যরূপ শাহজাহান আলী সাজু। বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করলেন মাহবুব, আবুল কাসেম, চমন, রুবি আফরোজ, বনানী, নাসরিন রিয়াজ, সালমান, শাহজাহান আলী সাজু, আকরাম, জিয়াউল হুদা উজ্জ্বল, মামা মোহাম্মদ ফরহাতুল্লাহ, শওকত ভাই, কাজী আসাদ, রেবা ভাবি, লায়লা হক, মালিক, সিরাজুল হক মন্টু। অন্যান্য চরিত্রে মুনাওয়ার হোসেন ও গোলাম মোহাম্মদ এবং আবদুল্লাহ ও লিলির চরিত্রে অভিনয় করলেন আবদুল্লাহ আল মামুন ও সুজাতা আজিম। শব্দগ্রহণে সিকান্দার আলী, শব্দ সংযোজনা ও সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করলেন নাজমুল হুদা।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরও এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়?
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
2: এই যে ছেলেরা, এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে

0: তাদেররা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না। কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা। এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা। যাও বাবারা, ঘরে যাও, যাও।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি জাবেদ কারদার। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল আগামীকাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ই আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ই আগস্ট। আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। একই সঙ্গে সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যে ৭টার মধ্যে বন্ধ করতে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত ১১ই জুন থেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান সহ জরুরি সেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকবে। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, সঠিক সরকারি নীতিমালা প্রণয়নের জন্য নির্ভুল তথ্য অপরিহার্য এবং সরকারি পরিসংখ্যানে কোন ধরনের বিকৃতি বা ভুল তথ্য সরকার বরদাস্ত করবে না। আজ রাজধানীতে বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে ৩-দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, তথ্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে এমন কোন কাজ করবে না সরকার। বর্তমান সরকারের আমলে এ ধরনের অপতথ্যের কোন সুযোগ নেই। জামিন প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করার ক্ষেত্রে অর্জিত সাফল্যের ধারাবাহিকতায় সরকার আগামীকাল দেশের আরও ১২টি জেলায় ই বেল বন্ড ব্যবস্থা করতে যাচ্ছে। যে ১২ জেলায় এই কার্যক্রম চালু করা হচ্ছে সেই জেলাগুলো হল টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও এবং জামালপুর। এই কার্যক্রমের ফলে বিচারিক বিলম্ব ও পদ্ধতিগত জটিলতা আরও কমবে এবং আদালত, আইনজীবী ও বিচার প্রার্থীদের কাজের চাপ লাঘব হবে বলে আশা করা হচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকা শক্তি। তিনি আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন মানব সভ্যতার জন্য বড় আশীর্বাদ, একই সাথে এটি নিয়ে এসেছে নতুন কিছু চ্যালেঞ্জ। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দেশে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত আসিয়ান অঞ্চলে হালাল ইকোসিস্টেম বাংলাদেশের জন্য সম্ভাবনা শীর্ষক সেমিনারে বক্তব্যে এই আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, হালাল অর্থনীতিকে শুধু খাদ্য ও পানীয় মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। খাদ্য, ওষুধ, প্রসাধনী, পরিমিত ফ্যাশন, পর্যটন, লজিস্টিক, প্রযুক্তি, অর্থায়ন এবং আন্তর্জাতিক সার্টিফিকেশন সহ বিভিন্ন খাতের সমন্বয়ে এটি বর্তমানে একটি বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় পরিণত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গ্যাস সরবরাহের সংকটের কারণে দেশের বিদ্যুৎ পরিস্থিতিতে যে ভোগান্তি তৈরি হয়েছে তা কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রতিমন্ত্রী আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান। তিনি আশা প্রকাশ করেন, আজ সন্ধ্যে থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। ১৯৬৯ সালে ১২ই আগস্ট জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো। তিনি ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ওই সময় ক্রিকেটকে রাজনীতি প্রভাবমুক্ত রাখা এবং দেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখেন তিনি। আরাফাত রহমান কোকো ২০১৫ সালে ২৪শে জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে জানা যাচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: সকাল ছটায় অধিবেশন শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে তোষামদের কুফল সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির তাওহিদ। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল ৭টা বেজে ২০ মিনিটে। এসডিজি বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ শুনবেন সকাল ৭টা বেজে ৩০ মিনিটে। নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামসির সকাল ৭টা বেজে ৪৫ মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল ৮:৩০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১টা বেজে ৩০ মিনিটে। ফোন ইন অনুষ্ঠান চল বদলে যাই শুনবেন বেলা ২টা বেজে ২০ মিনিটে। নাটক সোহাকি বেলা ৩টা ৫ মিনিটে। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্য দীপ্ত বাংলাদেশ বিকেল ৩টা বেজে ৩৫ মিনিটে।
1: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ে ছোট পরিবার বিকেল ৪টা বেজে ৫ মিনিটে। প্রবীণদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী বিকেল শুনবেন বিকেল ৫টা বেজে ১০ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬টা বেজে ৫ মিনিটে। সন্ধ্যে ৭টা বেজে ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যে ৭টা বেজে ৩০ মিনিটে। রাত ৮টা বেজে ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত ৯টা বেজে ৫ মিনিটে। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত ১০টায়।
0: এছাড়াও এফএম ৯০ মেগাহার্জে রাত ১২টা ১৫ মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক মেঘের পরে মেঘ, রচনা ডক্টর সাইফুল আলম, প্রযোজনা সোহরাব হোসেন। শ্রোতা এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ১০৬ মেগাহার্জে সকাল ৬টা থেকে বেলা ১২টা ১০ মিনিট এবং বেলা ২টা ১৫ মিনিট থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়েড অনুষ্ঠান। এফএম ৯০ মেগাহার্জে সকাল ৬টা থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকা কয়েড অনুষ্ঠান শুনতে পাবেন। শ্রোতাবন্ধু, জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুর ও চুয়াডাঙ্গাতে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.3 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 81%, সন্ধ্যা 6টায় 97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:33, অস্ত যাবে সন্ধ্যা 6:34। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ ও FM 90 মেগাহার্টজ। এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: এইসব লোক তারাই যারা বলে, হে খোদা, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করো এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরা ধৈর্যশীল, সত্যবাদী, সত্যপন্থী, বিনীত অনুগত দাতা, এবং এরা রাতের শেষ ভাগে খোদার নিকট ক্ষমা চেয়ে প্রার্থনা করে থাকেন। আমাদের অভাব অভিযোগ এবং আমাদের অপরাধের শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্যে রাতের শেষ ভাগে পরম করুণাময়ের দরবারে আমরা ফরিয়াদ জানাব, মিনতি করব বিনীতভাবে অনুগত হয়ে।
1: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।
2: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar Dhaka. Shokal Chota. Aaj Brihospotibar. 29 Shravan 1433 Bangabdho. 29 Safar 1448 Hijri. 13 August 2026 Khristabdho.
1: Shundor Shokale Shrotader Proti Rolo Amader Pran Thala Bhalobasha. Onek onek Priti Ar Shubhechha. Shuru Holo Amader Ajker Odhibeshon. অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ শাহিনুর রহমান ও আমি ইশরাত জাহান নীলা।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ রাহাত তরফদার ও মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলালুদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা হিজরের 93 আয়াত থেকে 99 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম।